আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, 30শে শ্রাবণ, 1948 শকাব্দ, 21শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 3রা ভাদ্র, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:16 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:02 হয়ে 27 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 33 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا

إن الله عنده علم الساعة وينزل الغيث

0: غدًا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
2: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের শিল্পী পঞ্চানন ভট্টাচার্য।

0: এতক্ষণ পঞ্চানন ভট্টাচার্যর গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন পাট পচানোর উন্নত প্রযুক্তি বিষয়ে, বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে খাবার থেকে ক্যান্সার, এ বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাক তহবিলদার ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত ইপ্সিতাদের কণ্ঠে। 8:00 জানা অজানা, আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, এ বিষয়ে বলবেন ডাক্তার অমিতাভ চক্রবর্তী। শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময়, হার্টের নানান সমস্যা ও রোগীর পরিচর্যা, এ বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির রচনা থেকে পাঠ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণী প্যানোরামা মগজ মিটার, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সম্পূর্ণা চক্রবর্তী। বেলা 12:00 নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস। 12:15 লোকগীতি, শিল্পী অমিত গুহ। 12:33 উনজমির দুন ফসল, এই অনুষ্ঠানে ধান চাষে যন্ত্রের ব্যবহার, এ বিষয়ে ডক্টর নিবেদিতা মণ্ডল বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, কাজের খোঁজে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সেবন্তী ভট্টাচার্য, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 সাঁওতালি গান, পরিবেশনায় অর্জুন সরেন্য সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি সাহিত্যে আলোচনা অনুষ্ঠানের প্রবণতা, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মালতী হেমব্রম, লালচাঁদ সরেন, সুতালাল সরেন। এরপর লোকগীতি, পরিবেশনায় গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে আলোচনা অংশ নিয়েছেন বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা হেনা রায় মণ্ডল, সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে কথিকা, সাঁওতাল রমণীদের বর্তমান অবস্থা, এ বিষয়ে বলবেন সোহাগী হেমব্রম। এরপর লোকগীতি, পরিবেশনায় স্বর্ণময়ী টুডু, সুনীল কুমার সরেন, মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে নারকেল ও সুপারির চারা তৈরি করে রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর পেঁপে চাষ লাভজনক চাষ, এ বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, শিরোনাম জলের মতো সহজ, বলেছেন সুজিত ভট্টাচার্য। 8:00 নাটক দেশবন্ধু, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়। 9:30 রবীন্দ্রসঙ্গীত নন্দিতা রায়ের কণ্ঠে। 9:45 নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস। 10:00 ছায়াছবির গান, 10:30 শ্যামাসঙ্গীত, শিল্পী শ্রাবণী মণ্ডল। 10:50 লোকগীতি অমিত গুহর কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত ইপ্সিতাদের কণ্ঠে। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 ভক্তিগীতে শিল্পী অনিতা বন্দ্যোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা। 8:30 নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে। 8:45 পুরাতনী, শিল্পী শ্রাবণী মণ্ডল। 9:00 লোকগীতে শিল্পী অমিত গুহ। 9:10 রসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত নন্দিতা রায়ের কণ্ঠে। 5:20 উর্বাশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলশান। 7:10 নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনে অঙ্কিতা সেন, রাত 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কইজুমির মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়ায় এক নৌকাডিবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাদের যে সময় ব্যয় হয় তা উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্ট আপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথা উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তার বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক ও সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। বৈঠক চলাকালে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল এই রাজ্যে এসছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শিলিগুড়ির কাওয়াখালীতে আজ নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন তিনি। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশ নেবার কথা রয়েছে। এর আগে চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক গতকাল সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকেরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মালু ভাট্টি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে যে তাদের আনসার কি চ্যালেঞ্জ বা উত্তরপত্র সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাটি সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এবং এটি ব্যয়বহুল এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। NTA এই আনসার কি চ্যালেঞ্জ হল একটি অনলাইন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পরীক্ষা যেমন JEE মেন, NEET বা UGC নেট পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীরা প্রাথমিক উত্তরপত্রে থাকা কোনো ত্রুটি বা ভুল নিয়ে আপত্তি জানাতে পারেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় NTA জানিয়েছে, যদি কোনো একজন প্রার্থী কোনো প্রশ্ন নিয়ে আপত্তি জানান এবং বিষয় বিশেষজ্ঞরা সেই আপত্তি মেনে নেন, তবে সংশোধিত উত্তরপত্রটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সংস্থা আরও জানিয়েছে যে অহেতুক বা ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করতেই এই ফি ধার্য করা হয় এবং আপত্তিটি সঠিক প্রমাণিত হলে সেই ফি ফেরত দেওয়া হয়। NTA তথ্য অনুযায়ী যে প্রার্থীর আপত্তি সঠিক বলে গৃহীত হয় তাকে প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফেরত দেওয়া হয়। সংস্থা স্পষ্ট করেছে যে এই ফির উদ্দেশ্য হল ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করা, বৈধ আপত্তির মাধ্যমে মুনাফা লাভ করা নয়। তারা উল্লেখ করেছে কোনো একজন প্রার্থীর সঠিক আপত্তি লক্ষ লক্ষ অন্যান্য পরীক্ষার্থীর ক্ষেত্রেও সঠিক তথ্য নিশ্চিত করতে সহায়তা প্রদান করে। ঝাড়খণ্ড হাইকোর্ট 11 থেকে 13 JPSC সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপস্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। সরকার গতকাল দিল্লির মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসাবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির BNP'র বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে এই প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশের জামাতে ইসলামী এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থীর প্রাক্তন সেনা আধিকারিক ওলি আহমদকে পরাজিত করেন। ওলি পেয়েছেন মাত্র 88টি ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্ডে হিচিলেমাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে ভারত ও জাম্বিয়ার সম্পর্ক বহুদিনের এবং জাম্বিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকেটো রাজ্যে আজ একটি নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত 47 জন প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে নৌকাটিতে 80 জনের বেশি যাত্রী ছিলেন। তারা গরুই শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকাডুবির মতন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায় ঘটে থাকে। নিরাপত্তাবিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে লাইফ জ্যাকেটবিহীন ও ত্রুটিপূর্ণ নৌকাগুলি সেখানে চলাচল করে। বিশ্বকাপ হকিতে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আমস্টারডামে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এর আগে গতকাল পুল ডির শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় ভারত। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কাইজুরুর মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত

0: আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়ায় এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সর্বশেষ হল এরপরে জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে শুনবেন পাট পচানোর উন্নত প্রযুক্তি। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: দেখুন, এখন আমাদের কৃষক বন্ধুরা পাট কেটে জাগ দেয়া বা পচানোর প্রক্রিয়া শুরু করেছেন। সাধারণভাবে কৃষক বন্ধুরা পাট কেটে কয়েকদিন জমিতে ফেলে রাখেন, তারপরে সেই পাতাগুলো ঝরিয়ে জলাশয়ে নিয়ে যান ছোট ছোট বান্ডিল করে, মানে আটি বেঁধে, এবং জলাশয়ে তারা জাগ দেন। জাগ দেওয়ার পরে সেই পাটটা, যে জলের মধ্যে যে মাইক্রোবস বা জীবাণু আছে, তারা পাটের তন্তুগুলোকে আলাদা করে দেয়, এবং পাট পচানো হয়ে গেলে সেই তন্তুগুলোকে তারা পাট গাছ থেকে আলাদা করে জলে ধুয়ে সংগ্রহ করেন এবং শুকিয়ে বাজারজাত করেন বা গোদামজাত করেন। তো এই প্রক্রিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের যারা পাট নিয়ে গবেষণা করছেন, আইসিআরে দুটি গবেষণাগার আছে, একটা আছে আইসিআর ক্রাইজাপ এবং আইসিআর নিনফেট, তারা কিছু নতুন প্রযুক্তি ডেভেলপ করেছেন, এবং আমরাও ফিল্ড লেভেলে দেখেছি, আমরাও কৃষকদের জমিতে দেখেছি, সেই প্রযুক্তিগুলো অনেকাংশেই কৃষকদের কাছে কার্যকরী হবে, এবং সেই প্রযুক্তিগুলো যদি কৃষকরা পাট পচান তাহলে আরও ভালো উন্নত আঁশে, গুণমানের আঁশ তারা পেতে পারবেন। তো সেই প্রযুক্তির মধ্যে আমরা প্রথমেই যেটা বলি, ক্রাইজাপ সোনা, ক্রাইজাপের উদ্ভাবিত একটি পাউডার বা লিকুইড ফর্মের তারা ডেভেলপ করেছেন। সেই ক্রাইজাপ সোনা যদি জাগ দেওয়ার সময় জাকের মধ্যে ধাপে ধাপে যদি কিছুটা ক্রাইজাপ সোনা দেওয়া যায়, তাহলে পাট পচন ক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং আঁশের গুণমান অনেকটা ভালো হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পাটের আঁশের পরিমাণটাও কিছুটা সাধারণ অবস্থা থেকে বেশি পাওয়া যায়। এরপরে আসছি যে নিনফেট সাথী, যেটা নিনফেট থেকে ডেভেলপ করেছে, তারাও একটা পাউডার তৈরি করেছে। এই পাউডারটা জীবাণুগুলো পাট পচন প্রক্রিয়াটাকে কাজ করে, সেই জীবাণুগুলোকে তারা খাদ্য হিসাবে তাদেরকে সংখ্যা বৃদ্ধি এবং তাদের সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে এক্ষেত্রেও কিন্তু যদি আমরা জাগের মধ্যে আমাদের নিনফেট সাথী দেয়া হয় তাহলে পাটের পচন প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, কম দিনে পাট পচবে এবং পাটের আঁশের গুণমান ভালো হবে, যেটা আমরা সোনালী তন্তু সেটা পেতে পারবো। আমরা আরেকটি ক্রাইজাপের প্রযুক্তি আমরা দেখেছি এবং ফিল্ড লেভেলে আমাদেরও কিছু ডেমনস্ট্রেশন আমরা করেছি, তাদের ফিল্ডে ডেমনস্ট্রেশন করানোর সুবাদে তাদের সাথে বহুদিন ইন্টারাকশন হয়েছে। এই প্রযুক্তিটা হচ্ছে কম জলে পাট পচানো। কৃষক বন্ধুরা, আমরা দেখেছি যে জমি থেকে জলাশয় অনেক ক্ষেত্রে দূরে থাকে, সেখানে যদি তার জমির কিছুটা অংশ অল্প একটু কোদাল দু কোদাল যদি মাটিটা তুলে চারদিকে সেটা প্রাচীর করে দেওয়া যায়, মানে তার এক বিঘা জমির একটা কর্নারে যেখানটা নিচু সেখানে যদি তিনি ছোট্ট জলাশয় তৈরি করে তার মধ্যে একটু ওই শন বা ধনচা দিয়ে বা ক্রাইজাপ সোনা এগুলো নিনফের সাথে এগুলো দিয়ে জলটা মাইক্রোবসের পপুলেশনটা, মাইক্রোবসের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে তার মধ্যে যদি পাটটা পচান, এবং পাট পচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যেহেতু এটা বাঁধ দেওয়া আছে, বাঁধের একটুখানি অংশ দিয়ে পচা জল, কালো জলটা যদি বের করে দেওয়া যায় তাহলেও কিন্তু আমরা উন্নত গুণমানের পাট পেতে পারি। এছাড়াও আমাদের আরও কিছু গবেষণা চলছে যে পাটের আঁশটাকে ছাড়িয়ে, মানে ছালটাকে ছাড়িয়ে তারপরে পচন করা, যেটা আমরা রিবোনার বলি,

0: সেই প্রক্রিয়াও কিন্তু ক্রাইজাপ এবং নিনফেড দুটোরই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কিছু নতুন নতুন ডেভেলপ করছেন। এখনো অবধি কৃষকরা, এটা যেহেতু অনেক সময়সাপেক্ষ ব্যাপার, কৃষকরা এখনও এই টু ড্রিবনার এটা কিন্তু অ্যাডপ্ট করেননি। আমরা আরেকটু যেগুলো নতুন নতুন ডেভেলপ হচ্ছে সেগুলো কৃষকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে আগামী দিনে পাটের যে সব থেকে সমস্যা হয়ে গেছে এখন, পাটের পচন প্রক্রিয়া। আমরা এবছর একটু বৃষ্টি বেশি পেয়েছি, স্বাভাবিক কারণে কৃষকদের ক্ষোভটা একটু কম আছে, তা না হলে কিন্তু এই সময়টা পাট চাষিদের কাছে খুব দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়, যে পাট পচানো জলের জন্য হাহাকার হয়ে যায়। তো এই পদ্ধতিগুলো যদি আমাদের কৃষক বন্ধুরা গ্রহণ করেন, তাহলে পাট পচানো জলটা কম লাগবে। এবং আরেকটা পরামর্শ দেব যে কৃষকরা যেন কোনোভাবেই পাট পচানো জাকের ওপরে যে কাদা দেয়া বা কলা গাছ দেয়া, এই দুটো জিনিস যেন কখনোই দেবেন না, তাহলে কিন্তু আঁশ সোনালি তন্তুর জায়গায় কালচে হয়ে যাবে। তার বিকল্প হিসাবে আমরা কচুরি পানা বা ওই কাঠের গুঁড়ি বা অনেক সময় আমাদের যে স্ল্যাব এগুলো পাওয়া যায়, আর যদি মাটি দিতেই হয় পলিথিনের মধ্যে দিয়ে মাটি দেওয়া, যাতে করে মাটি এবং আঁশ সংস্পর্শে না আসে।
1: এতক্ষণ শুনলেন পাট পচানোর উন্নত প্রযুক্তি, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ স্থানেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায়। আরও জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু এক জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
4: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18-65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই আপনার স্বাস্থ্য।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, খাবার থেকে ক্যান্সার, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
4: আজকে আমরা আলোচনা করব কি কি খাবার থেকে ক্যান্সার হতে পারে, কিংবা কি কি খাবার যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে ক্যান্সার থেকে আমরা দূরে সরে যেতে পারি। প্রথমে আসি কি কি খাবার খাবো না। প্রথম হচ্ছে আমরা বলি প্রসেসড মিট প্রোডাক্ট, যেগুলো সেগুলো যদি একটু এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু বেশ কিছু ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার, এগুলোকে এড়ানো সম্ভব। আর কি খাবার, যেমন রেড মিট আমরা বলি, রেড মিটের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো যদি নিয়মিতভাবে রেগুলার বেসিসে খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও কিন্তু কোলন ক্যান্সারের চান্স বাড়তে পারে। আর কি কি খাবার থেকে ক্যান্সারের চান্স বাড়ে, সেটা হচ্ছে যত আপনি ফাস্ট ফুড খাবেন। আজকের যুগে দেখা যায় বাচ্চাদের হাতে, সবার হাতে চিপসের প্যাকেট, তো সেগুলো কি ক্যান্সার হতে পারে? না, সেগুলো ডিরেক্টলি কখনো ক্যান্সার করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে এগুলো ওবেসিটি বাড়িয়ে দেয়। এই যে অত পরিমাণে ফাস্ট ফুড আমরা খাব, তত কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে চেঞ্জেস আসবে এবং এই ওবেসিটি হয়ে যাবে। এই ওবেসিটিটা প্রায় 10 রকম ক্যান্সারের সাথে লিঙ্ক রয়েছে, তো এইগুলো যদি এড়িয়ে চলা যায়। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকোহল আর স্মোকিং। আমরা সবাই জানি যে অ্যালকোহল এবং স্মোকিং থেকে কমপক্ষে 10 রকমের ক্যান্সার হয়। কি কি ক্যান্সার? আপনার অ্যালকোহল থেকে লিভার ক্যান্সার হতে পারে, গল ব্লাডারের ক্যান্সার হতে পারে, স্মোকিংয়ের জন্য কি কি ক্যান্সার হতে পারে, হেডনেক ক্যান্সার মানে মুখের ক্যান্সার। আবার কি কি ক্যান্সার? হেডনেক থেকে লাং ক্যান্সার আসতে পারে স্মোকিংয়ের জন্য। আবার যদি আমরা নিচের পাটে যাই, স্টমাক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার, এই সবগুলো কিন্তু স্মোকিং এবং অ্যালকোহলের থেকে হতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের খাদ্যের কিছু চেঞ্জ করলে কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। সুতরাং মনে রাখতে হবে, আমাদের প্লেটের 50% যদি মেনলি ভেজিটেবল থাকে, 50%-এর বাকি 25% যদি হোল গ্রেন, আর যদি আমরা প্রচুর পরিমাণে ফ্রুট এগুলোর মধ্যে দিয়ে খাবার শুরু করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার প্রিভেনশন সম্ভব। আর যেগুলো মনে রাখার, সেটা হচ্ছে শুধু খাবার নয়, মানে একদিনে আমি একটা খুব হেলদি খাবার খেলাম তাহলেই কিন্তু ক্যান্সার প্রিভেনশন হবে না। এটা কিন্তু নিয়মিতভাবে রেগুলার বেসিসে এই অভ্যেসটা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু বলা যেতে পারে যে ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। খাবার ছাড়াও আর কি কি কারণে ক্যান্সার হতে পারে, সেটা হচ্ছে আমাদের রেগুলার জীবনযাপন চেঞ্জ। যেমন যদি কেউ রেগুলার এক্সারসাইজ ঠিক মতো ঠিক সময় প্রত্যেক মুহূর্তে করতে পারে, বেশি নয়, আমরা বলি না যে অনেক কিছু করতে হবে, জিমে যেতে হবে, কিন্তু অন্তত প্রত্যেক দিন যদি কোনো মানুষ মনে করে 15 মিনিট ঘাম ঝরবে এরকম এক্সারসাইজ করবে, তাহলেও কিন্তু ক্যান্সার প্রিভেনশন সম্ভব। এই রেগুলার এক্সারসাইজ কীভাবে ক্যান্সারকে প্রিভেন্ট করছে? এটা পরোক্ষভাবে ওবেসিটিটাকে কন্ট্রোল করছে। আর এই ওবেসিটি যখনই কন্ট্রোল হচ্ছে তখনই ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো কিন্তু কমে যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে, যদি আমরা খাদ্যের কিছু চেঞ্জেস করি, যদি আমরা নিয়মিত খুব সুন্দর লাইফস্টাইল লিড করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারবো। আর আরও বেটার জিনিস মনে রাখতে হবে, আজকের যুগে ক্যান্সারকে ভয় নয়, ক্যান্সারকে প্রিভেন্ট করবার জন্য রেগুলারভাবে আমাদের চেক আপ চালিয়ে যেতে হবে। কিছু যদি ওয়ার্নিং সাইন হাতে আসছে বা কোনো একটা অ্যাবনর্মাল সিমটম দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার নিয়ারেস্ট অঙ্কোলজিস্টের পরামর্শ নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করুন।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাবার থেকে ক্যান্সার, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
2: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন প্রাত্যহিকী।

0: ক্যালেন্ডারের পাতা বদলে গেছে। শ্রাবণ থেকে আমরা এখন ভাদ্র মাসে এসে পড়েছি, আর তার সঙ্গে সঙ্গেই আবহাওয়াও জানান দিচ্ছে যে একটু একটু ভ্যাপসা গরম। না, বৃষ্টিও আছে তার সঙ্গে, কিন্তু ওই গরমটা কিন্তু আমাদের যে উপনিবেশের যে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য তা নিয়ে একেবারে বহাল তবিয়াতে আছে। সাবধানে থাকুন, কেমন বৃষ্টিতে ভিজে আবার এই গরমে ঘেমে শরীর খারাপ হতে পারে। সুস্থ থাকুন, সকলকে সুপ্রভাত জানাই, প্রাত্যহিকীতে স্বাগত।
1: আর আজকের দিনের কথা দিয়েই শুরু হোক আমাদের আজকের পথচলা। আজ 21 আগস্ট, শুরুতেই স্মরণ করি সরোজ কুমার রায়চৌধুরীকে। 1903 সালের আজকের দিনে মুর্শিদাবাদ জেলার মালিহাটিতে জন্মগ্রহণ করেন সরোজ কুমার রায়চৌধুরী। নতুন ফসল, কালো ঘোড়া, অনুষ্টুপ ছন্দ প্রভৃতি উপন্যাসের স্রষ্টা সরোজ কুমার। কলেজে পড়ার সময় সুভাষচন্দ্র বসু ও কিরণ শঙ্কর রায়ের সংস্পর্শে এসে স্বাদেশিকতায় উদ্বুদ্ধ হন। কল্লোল যুগের এই লেখকের সাহিত্য জীবনের শুরু বৈকালীতে। পরবর্তী সময়ে সরোজ কুমার বিভিন্ন ধরনের নামী এবং অনামী সংবাদপত্রে কাজও করেছেন। তবে মূলত সরোজ কুমার রায়চৌধুরী ঔপন্যাসিক হিসেবেই বাঙালি পাঠক সমাজে পরিচিত। আজ তার জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা।
0: আজ আরও একজন গুণী মানুষের, শ্রদ্ধেয় মানুষের জন্মদিন। তিনি ডক্টর পরমনাথ ভাদুড়ী। কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষির অগ্রগতির জন্য, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজের জন্য যেসব বৈজ্ঞানিক কাজ করেছেন তাদের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় ডক্টর পরমনাথ ভাদুড়ীকে। 1908 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শেষ করে পরমনাথ লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1948-এ ডক্টর পরমনাথ ভাদুড়ী ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেন। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। পরবর্তীকালে ডক্টর পরমনাথ এমিরিটাস সায়েন্টিস্ট হিসেবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কৃষিতে রাইজোবিয়াম অর্থাৎ জৈব সার ব্যবহারের ক্ষেত্রে ডক্টর পরমনাথ ভাদুড়ীকে পথিকৃৎ বলা হয়। আজ তাঁর জন্মদিন আমাদের শ্রদ্ধা।
1: ১৯১১ সালের 21 আগস্ট চামেলি বসু জন্মগ্রহণ করেন। 1917 সালে ডাফ স্কুল ও 1927 সালে সেন্ট মার্গারেট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে সরকারি বৃত্তি ও স্কুলের স্বর্ণপদকে পুরস্কৃত হন। 1929 সালে বেথুন কলেজ থেকে আইএফসিতে মেয়েদের মধ্যে প্রথম হন এবং বৃত্তি লাভ করেন। 1931-এ স্কটিশ কলেজ থেকে বিশুদ্ধ পদার্থবিদ্যায় স্নাতক হন। ভারতের প্রথম দুইজন মহিলা বিজ্ঞান স্নাতকের মধ্যে তিনি অন্যতমা। 1933 সালে ভারতের প্রথম মহিলা ছাত্রীরূপে বিশুদ্ধ পদার্থবিদ্যায় এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হন ও স্বর্ণপদক প্রাপ্ত হন। এমএসসিতে তার রেকর্ড নম্বর ছিল। শ্রীমতী চামেলি বসু প্রথম শ্রেণীতে বিটি পাশ করেন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ও বাংলায় বিএ পাশ করে পুরস্কৃত হন। 1938 থেকে 1942 পর্যন্ত বেথুন কলেজে, 1942 থেকে 1948 পর্যন্ত লেডি ব্রেবন কলেজে এবং 1948 থেকে 1970 পর্যন্ত বেথুন কলেজে পদার্থবিদ্যার বিভাগীয় প্রধানরূপে নিযুক্ত ছিলেন। 1992 সালের 23 ডিসেম্বর রাজাবাজার বিজ্ঞান কলেজে শিক্ষাক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিরূপে আসেন। 60 বছর পর তাঁর ক্লাসরুমে নিজের বক্তৃতা শেষে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন ও রাত্রি দশটায় সেই দিনই তার প্রয়াণ ঘটে। আজ তার জন্মদিনে তাকে জানাই শ্রদ্ধা।
0: আমাদের এই দেশের মাটি বরাবরই অত্যন্ত গুণী মানুষদের জন্ম দিয়েছেন, আর আমরাও এই প্রাত্যহিকের আসরে প্রত্যেক দিন সকালে তাঁদের শ্রদ্ধা জানাতে ভুলি না, আমরা বন্দনা করি তাদের। হ্যাঁ, আমাদের এই বন্দনার মধ্যে দিয়েই আরও আরও গুণী মানুষের পদধূলি পড়ুক এই মাটিতে, এই প্রত্যাশা রাখি। এখন দেশবন্দনা, ভাস্কর ভট্টাচার্য এবং মোহনা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

0: কথাই শুধু বলে,
1: কথাই শুধু বলে,
0: কথাই শুধু বলে,
1: কথাই শুধু বলে।
2: দেশ মায়ের পায়ে আমাদের বন্দনা শ্রদ্ধা নিবেদন করলেন দ্বৈতকণ্ঠে ভাস্কর ভট্টাচার্য এবং মোহনা চক্রবর্তী। এবারে চিঠির ঝাঁপি খুলব, তবে তার আগে আমাদের আজকে যারা একদম প্রথম দিন টিউন করেছেন আমাদের অনুষ্ঠান, তাদের জন্য বলি যে প্রাত্যহিকীর বিষয় এই পক্ষে বাজে খরচ। আর আপনারা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, মেল পাঠিয়েছেন, আমাদের মেল আইডি তবু বলে রাখি যে চিঠির ঝাঁপি @air@gmail.com, chithirjhanpi@air@gmail.com।
3: তো গেল ই চিঠি অর্থাৎ ইমেলের কথা। আর যদি ডাকযোগে চিঠি পাঠাতে চান তাহলে পাঠান এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

বাজে খরচের হিসেব কার কাছে কেমন, আমরা সেই সবই এখন শব্দে শব্দে ফুটে উঠেছে যে সব ছবি তা আপনাদের কাছে তুলে ধরব। আজকে প্রথম চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিন বাজার কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। প্রিয় মনের সাথী প্রাত্যহিকী, তোমার এই পক্ষের বিষয় বাজে খরচ নিয়ে লিখতে বসে গণা মামার মুখটা মনে পড়ে গেল। গণা মামার ভালো নাম গণেশ, আমার জেঠিমার ভাই। মাঝে মাঝে হঠাৎ চলে আসতেন, মা জেঠিমাকে দেখতাম খুব যত্ন করে ঘরে যা থাকতো তাই খেতে দিতেন। কিছুক্ষণ পর জেঠু আসার আগেই গণা মামা চলে যেতেন। মাঝে মাঝেই জেঠুর সঙ্গে জেঠিমার কথা কাটাকাটি হতো খরচ নিয়ে। জেঠিমা খরচের লম্বা ফিরিস্তি দিতেন, বলতেন বাজে খরচ হয়ে গেছে। তখন ছোট ছিলাম, অত বুঝতাম না। সত্যিটা জেনেছিলাম অনেক পরে। গণা মামা বিপ্লবী দলের সদস্য ছিলেন, জেঠু আবার তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন, নিজের পদমর্যাদা ও চাকরি সম্পর্কে খুব সতর্ক থাকতেন। আমার মা জেঠিমা গোপনে বিপ্লবীদের কাজের জন্য গণা মামার হাত দিয়ে টাকা পাঠাত, সেটাই ছিল বাজে খরচের আসল রহস্য। একদিন দেশ স্বাধীন হল, অনেক দিন পর নানা কথা আলোচনার মাঝে জেঠু হাসতে হাসতে মা জেঠিমাকে বলেছিলেন, তোমরা বাজে খরচ বলে বিপ্লবীদের সাহায্য করার জন্য গণার হাত দিয়ে টাকা পাঠাতে আমি জানতাম না, সব জানতাম, তোমাদের বুঝতে দিতাম না। বন্ধু, এই রকম বাজে খরচ দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া হয় না। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন রীতা চট্টোপাধ্যায়, আমিন বাজার কৃষ্ণনগর নদিয়া থেকে।

0: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আরো চিঠি নিয়ে, ঠিক 25 সেকেন্ডের একটা বিজ্ঞাপন বিরতি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম, আর ফিরে এসেই যার চিঠি হাতে তুলে নিলাম তিনি হলেন প্রদ্যুৎ সিংহ। ঠিকানা গ্রাম মানিকনগর, ডাকঘর মানিকতলা, জেলা উত্তর চব্বিশ পরগনা। লিখছেন, প্রিয় প্রাত্যহিকে, আচ্ছা তুমি কি কখনো স্বর্গসুখ অনুভব করেছ? হয়তো তুমি বলবে, এ আবার কেমন প্রশ্ন, মাটির এই পৃথিবীতে স্বর্গ কোথায়? কিন্তু তুমি জানো, মাটির এই পৃথিবীতেও স্বর্গসুখ পাওয়া যায়। তার জন্য প্রয়োজন একটু বাজে খরচের। আজ আমি তোমার দরবারে বাজে খরচের তেমনই কিছু টুকরো টুকরো দৃশ্য তুলে ধরছি। দৃশ্য এক, খোকন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ছোট্ট গোলাপ ফুলের চারা কিনে নিয়ে এসেছে পথের থেকে। মা খোকনকে বললেন, তুই কোথা থেকে চারা কেনার টাকা জোগাড় করেছিস? খোকন মুখ ফুলিয়ে উত্তর দেয়, টিফিনের টাকা জমিয়ে কিনেছি। মা বললেন, বাজে খরচ। দৃশ্য দুই, সুতপা দিদিমণি পথ শিশুদের নিয়ে একটি স্কুল তৈরি করেছেন। পিতৃ মাতৃহীন অনেক শিশুই সেই স্কুলে লেখাপড়া শেখে। নিজের চাকরির বেতনের প্রায় সব টাকাই তিনি খরচ করেন স্কুলের জন্য। দিদিমণির এই কাজ দেখে সবাই বললেন, বাজে খরচ। দৃশ্য তিন, হারান কাকা কলেজ স্ট্রিট থেকে একগুচ্ছ বই কিনে ফিরলেন গ্রামে। গ্রামের সবাই মুখ বেঁকিয়ে বললেন, কি হবে এই বই দিয়ে? হারান কাকা হাসতে হাসতে উত্তর দিলেন, আমাদের গ্রামে একটা ভালো লাইব্রেরি নেই, একটু একটু করে বই জমিয়ে একটা লাইব্রেরি করব গ্রামের ছেলে মেয়েদের জন্য। হারান কাকার এই কাজ দেখে গ্রামের সবাই বললেন, বাজে খরচ। প্রাত্যহিক কি, এরপর অনেক বছর কেটে গেছে। খোকনের গোলাপ ফুলের সেই চারাটি এখন বেশ বড় হয়ে উঠেছে, ফুলে ফুলে আলো করে থাকে বাগান। সুতপা দিদিমণির স্কুলের ছেলেমেয়েরা এখন অনেকেই প্রতিষ্ঠিত। হারান কাকার স্বপ্ন আজ সত্যি হয়েছে, একটা বড় লাইব্রেরি তৈরি হয়ে গেছে গ্রামে। এবার তুমি বলো প্রাত্যহিক কি, সেদিনের সেই বাজে খরচই কি আমাদের মধ্যে আজ স্বর্গসুখ এনে দেয়নি? এমন বাজে খরচ আমরা সবাই যদি করতে পারতাম, তবে পৃথিবীটা বাস্তবিকই হয়ে উঠত স্বর্গ সমান। শুভেচ্ছা সহ প্রদ্যুৎ সিংহ, গ্রাম মানিকনগর, ডাকঘর মানিকতলা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: উত্তর চব্বিশ পরগনা থেকে হুগলিতে চলে যাব। শ্রীরামপুর তিন অমূল্য কানন থেকে লিখেছেন রীনা দাস সরকার। প্রিয় প্রাত্যহিকী, আমার বড় পিসেমশাই বর্ধমানের একটি স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন। প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। ছেলেবেলায় পিসিমার বাড়ি গেলে খুব খারাপ লাগত।

খাওয়া দাওয়ায় কোনো বাহুল্য নেই, ঘরে ঘরে হলুদ আলোর বাল্ব, শোবার ঘরে ফ্যান পর্যন্ত ছিল না, টিভি ফ্রিজ তো দূরের কথা। পিসেমশাই অত্যন্ত কঠোর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, স্কুলের চাকরি শুধু নয়, জন্মসূত্রে অগাধ সম্পত্তির মালিক তিনি। পিসিমা বাবার বড্ড আদরের বোন, বিয়ের পর হাড় কিপটে মানুষটির পাল্লায় পড়ে বছরে দুটি মোটা কাপড় ছাড়া তার কপালে আর কিছুই জুটত না। বাড়িতে বেশিরভাগ কাজ পিসিমাকেই করতে হতো, কাজের লোক রাখা পিসেমশাই পছন্দ করতেন না। মনে আছে পিস্তুত ভাই ও বোনের অন্নপ্রাশনের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি আর জমির চালের পায়েস। পিসিমা রাগে গড়গড় করলেও কিছুই বলতে পারলেন না। আত্মীয় স্বজনের কাছে তার মাথা হেঁট হল। এই পিসেমশাই কিনা তার গ্রামে সাধারণ চাষিদের সুবিধার জন্য বড় দুটি শ্যালো লাগালেন সম্পূর্ণ নিজের ব্যয়ে। পিসিমা বললেন, তুমি এত কিপটিমি করো, অথচ এই বাজে খরচগুলো তোমার আসে কি করে? পিস্তুত ভাই বোনকে নিজের স্কুলে পড়িয়ে পিসেমশাই তাদের করে তুলেছিলেন একজনকে ডাক্তার, অন্যজনকে ইঞ্জিনিয়ার। তিনি গর্ব করে বলতেন, ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়িয়ে বাজে খরচ আমি করিনি, বড় হলাম। পিসেমশাইয়ের রিটায়ারমেন্ট এসে গেল। পিসিমাই একদিন ফোন করে জানালেন, জানিস অপু, তোর পিসেমশাই এমনই বুদ্ধিহীন ও বাজে খরচ করার মানুষ যে নিজের প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা স্কুলের লাইব্রেরিকে দান করে চলে এসেছেন। কোথায় ভেবেছিলাম সারা জীবন কষ্ট করলাম, এবার একটু ঘুরে বেড়াব। পিসেমশাইকে মনে মনে প্রণাম করলাম। এবার আপনারাই বলুন, কোন খরচটি বাজে আর কোনটি কাজের? সংস্কৃতে একটি শ্লোক আছে বটে, কৃপানেন সামা দাতা ভুবি কহ পিনা বিদ্যাতে। রীনা দাস সরকার লিখলেন, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে।

চিন্ময় দাস আপনার লেখা পড়ি আপনি পাঠিয়েছেন আরবিএস রোড ভদ্রেশ্বর হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, যেমন বাজে খরচ তেমনই বাজে কথা। অকৃতদার প্রবীণ মানুষটির একটাই শখ, রোজ ফুলদানিতে টাটকা ফুল নিজের হাতে সাজিয়ে রাখা। বাড়ির কাছেই গঙ্গার ধার, আগে রোজ সকালে নিয়মিত হাঁটতে যেতেন, কিন্তু এখন আর ইচ্ছা থাকলেও অশক্ত শরীরে তা আর সম্ভব হয়ে ওঠে না। কিরে অমিত এলি নাকি? অমিত প্রবীণ মানুষটির দেখাশোনা করে, দূর সম্পর্কের আত্মীয়, বাড়ির কাছেই থাকে। হ্যাঁ বলো, কি করতে হবে? ফুল এনেছিস? হ্যাঁ এই নাও, আজ কিন্তু রজনীগন্ধা পাইনি, গোলাপ এনেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জেঠু, আজ দুপুরের খাবার নিয়ে আসতে আমার একটু দেরি হবে, কলেজে যাব। ঠিক আছে, তোরও তো ব্যক্তিগত কাজ থাকে, সে তুই দু একদিন না এলেও আমি চিড়েমুড়ি খেয়ে নেব, তবে ফুলটা যে কোনোভাবে রোজ পাঠিয়ে দিস, কেমন? অমিত একটু রেগে গিয়েই বলল, তোমার ওই রোজ রোজ ঘরে ফুল সাজিয়ে কি হয় গো জেঠু? এই তো বালি খসা দেওয়াল আর এই একটাই ঘর তোমার জন্য বরাদ্দ, যেন ভাঙা ঘরে চাঁদের আলো। এই বাজে খরচ করে কি লাভ হয় তোমার? জেঠু মনে মনে একটু আহত হলেন বটে, তবে চুপ করে রইলেন। প্রতি মাসের প্রথম দিকে অমিতের হাতে ফুল কেনার জন্য 3,000 টাকা দিয়ে রাখেন। অমিতও নিয়মিতভাবে নিজের কর্তব্য পালন করে যায়। জেঠুর নীরবতাই প্রমাণ করে যে তিনি অমিতের কথায় মনে মনে দুঃখ পেয়েছেন। অমিত কোনো কথা না বলে টিফিন বক্সটা টেবিলের ওপর রেখে বলে, খেয়ে নাও, আজ তাহলে দুপুরে চিড়িমুড়ি দিয়েই চালিয়ে নিও, আমি একেবারে রাতে আসব। প্রবীণ মানুষটি সে কথায় কর্ণপাত না করে ফুলদানি থেকে বাসি ফুল সরিয়ে জল পাল্টে পরিষ্কার জলে ফুলদানিতে টাটকা গোলাপ সাজাতে শুরু করেন এবং অস্ফুট স্বরে বলতে থাকেন, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হল সে। শুভেচ্ছা সহ চিন্ময় দাস, আরবিএস রোড,

সুহৃদ প্রাত্যহিকে এভাবেই সম্বোধন করেছেন সাধনা ঘোষ, মানকুণ্ডু হুগলি থেকে লিখেছেন। আমি বাবাকে কখনো বাজে খরচ করতে দেখিনি। বাবা ছিলেন আদর্শ সংসারী মানুষ, তার প্রতিটা কাজেই থাকত যত্নের ছাপ। প্রয়োজনের অতিরিক্ত খরচ অথবা কোনো কিছু নষ্ট করা তিনি পছন্দ করতেন না। তবে চাকরি থেকে অবসরের পর যেন দাবার চালটা একটু ঘুরে গেল, নিজের একাকিত্ব কাটানোর জন্য কিছু অতিরিক্ত ব্যয়ের শুরু, যা পরিবারের কাছে বাজে খরচ বলে মনে হতো। প্রথমত পায়রা পোষা, ছাদে উঠে গম ছড়িয়ে আয় আয় করে ডাকলেই ঝাঁকে ঝাঁকে পায়রা এসে গম খেত, বাবা খুব খুশি হতেন। দ্বিতীয়ত তার প্রিয় শিল্পীদের গানের ক্যাসেট কেনা, অবসর সময় নিবিষ্ট চিত্তে পঙ্কজ কুমার মল্লিক, ধনঞ্জয় ভট্টাচার্য, রাধারানী, হেমন্ত, মানবেন্দ্র সন্ধ্যা, ফিরোজা বেগম প্রমুখ নামী শিল্পীদের গান শুনতেন। অবসর জীবনে জমানো পুঁজি থেকে এইসব খরচ মায়ের কাছে বাজে খরচ মনে হতো, মা বিরক্ত হতেন। আচরণে মাঝে মাঝে তার বহিঃপ্রকাশও হতো। বাবার বাজে খরচের তালিকায় যুক্ত হলো আরেকটি কাজ। নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী বাবার অসমবয়সী বন্ধু হয়ে ওঠে। কৌটো ভর্তির বিস্কুট নিয়ে বাবা ওদের বিদ্যালয়ে যাওয়া ও ফেরার সময় অপেক্ষা করতেন। ওরা এসে বাবাকে ঘিরে ধরত, অনেক গল্প করত, সামান্য দুটো করে বিস্কুট পেয়ে আনন্দ করে বাড়ি ফিরত। ওদের খুশি ভরা মুখগুলো দেখে বাবা খুব তৃপ্তি পেতেন। বাবার যেসব আত্মীয় বন্ধুরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিয়মিত বাবার কাছে আসত, বাবা অসুস্থ হয়ে শয্যা নিলে তাদের আর দেখা মিলত না। ওরা কিন্তু নিয়মিত আসত, ওদের আদরের দাদুকে প্রণাম করে আশীর্বাদ নিত, নিঃস্বার্থভাবে দাদুর সুস্থতা প্রার্থনা করত। প্রাত্যহিকী, একটা মজার ব্যাপার কি জানো, তখন থেকে ওই বাজে খরচের ভূতটা মায়ের ঘাড়ে চেপে বসল। মা আর ওদের ওপর বিরক্ত হতেন না, বরং ওদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখতেন। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন সাধনা ঘোষ, মানকুণ্ডু হুগলি থেকে।

দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ঠিকানা গ্রাম ও ডাক জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন এবারের চিঠি। প্রিয় মাধুকরী প্রাত্যহিকী, বাংলা সাহিত্যের এক চিরায়ত রোমান্টিক চরিত্র শরৎচন্দ্রের দেবদাস, বংশমর্যাদা আভিজাত্যের নির্মম পরিহাসে শৈশবের ভালোবাসা তারুণ্যের সঙ্গী হতে পারেনি, নিরাসক্ত জীবন জড়িয়ে পড়ে সুরার নেশায়। শরীরে রোগ বাসা বাঁধতে দেবদাসের জীবনটাই খরচ হয়ে যায় বাজেভাবে। বিদেশি সাহিত্যে অনুরক্ত মহাকবি মধুসূদনও অল্প বয়সে জড়িয়ে পড়েন বাজে খরচের মায়াজালে, ফলে সেই বিদেশ বিভুঁইয়ে চরম অর্থকষ্টের সম্মুখীন হতে হয় কবিকে। সমাজ সংসার জুড়ে অহর্নিশে এমন বাজে খরচের চিত্র দেখতে আমরা সকলেই অভ্যস্ত। বৈভব আভিজাত্যের প্রতিদ্বন্দ্বিতায় বিবাহ, জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খরচের লক্ষ লক্ষ টাকা যে কতটা প্রয়োজনীয় সে হিসেব করা কঠিন। তবে যে পরিমাণ খাদ্য সামগ্রী নষ্ট হয় তা দিয়ে অন্তত কিছু অনাথ পথশিশু, নিদেন পক্ষে কিছু পথকুকুরের ক্ষুধা নিবারণ করা যায়। আবার বর্তমানে বহুল প্রচলিত থিম পুজোয় প্যান্ডেল আলোকসজ্জার প্রতিযোগিতায় কতটা খরচ যুক্তিযুক্ত সেটি বোঝা না গেলেও বিগ বাজেটের পুজোর তালিকা দেখে বিস্মিত হতে হয়। এই বাজেটের কিছুটা ব্যয় করে কি কিছু অসহায় অসুস্থ মানুষের

0: চিকিৎসার ব্যবস্থা করা যায় না? আসলে আমাদের শখের দাম লাখ টাকা। তাই তো আমার আত্মীয়াতি যখন গহনা বাঁধা রেখে শখের গাড়িটি কিনে আনেন, তখন তার কাছে বাজে খরচের কোনো যুক্তিই গ্রহণযোগ্য হয়ে ওঠে না। প্রাত্যহী কি শখ, অভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা জড়িয়ে আছে জীবনের সঙ্গে। চিত্তসুখ অথবা বিত্তসুখে সব খরচই হয়তো বাজে খরচ নয়, তবে উপর্যুপরি খরচ সংসারে অনটনের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে আজকের সঞ্চয় ভবিষ্যতের সম্পদ, এই প্রবাদ মনে না রাখলে সময়ই বলে শেষ কথা। সবাইকে ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান থেকে।
1: পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে চিঠি লিখেছেন সঙ্গীতা মাইতি। সুপ্রিয় প্রাত্যহিকী, বাজে খরচ অর্থাৎ যে খরচে কোনো লাভ হয় না বা উপকার হয় না, আবার অনেক সময় তথাকথিত বাজে খরচ অনেক কাজে আসে। আমি আজ থেকে 25 থেকে 30 বছর আগের কথা বলছি। তখন আমি ছোট, আমাদের গ্রামে কয়েকটি খুব গরিব পরিবার ছিল, যাদের নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা। ওরা সূর্য ওঠার আগে জাগত, পাখির ডাকে ওদের ঘুম ভাঙত, তারপর যেত কাজে। দিন শেষে সূর্যের রক্তিম আভায় শুদ্ধ হয়ে ঘরে ফিরত, তারপর চলত হাট বাজার, উনুনে চড়ত হাড়ি, ভাত ফোটার ধোঁয়ার আঘ্রাণে তাদের অর্ধেক খিদে মিটে যেত, আর বাচ্চারা থালা নিয়ে বসে থাকত কখন মা গরম ভাত দেবে, কখনো শাক সেদ্ধ নুন মাখিয়ে পেট ভরাত। সরকারি স্কুলে কোনো রকমে 4 পর্যন্ত পড়ত। এই রকম বাড়ির একটা ছেলে, ছোট থেকেই তার কাগজ কাটার অভ্যেস। একটু বড় হতে কাগজ, কাঁচি আর আঠা নিয়ে তার সারা দিন কেটে যেত। তার হাতের কাজ শিক্ষক মহাশয়ের হাতে পড়ে, জহরিত জহর চেনে। সেই শিক্ষক বলেন, তুই পড়, আমি খরচ দেব। কিন্তু তার বাবা সব সময় বকে, বলে কাগজ কেটে বাজে খরচ করলে পেট ভরবে না, এত কাগজ আঠা তোকে কে যোগাবে শুনি, পেটে নাই দানা সে ফলাবে সাহেবি আনা। যাই হোক, তার হাতের তৈরি কাগজের কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হতে লাগল। কোনো রকম মাধ্যমিক পাশ করে তারপর ডেকোরেশনের জন্য কাগজ কেটে অনেক ডিজাইন শুরু করল। এখন তার ডিজাইন করা বড় বড় প্যান্ডেল প্রথম পুরস্কার পায়। শুধু তাই নয়, এখন তার কাছে প্রায় 300 জন কাজ শেখে। সেই কাজ থেকেই তাদের রুজি রোজগার হয়। সেই ছেলেকে এক ডাকে এখন সবাই চেনে। আবার তার হাত ধরে গ্রামের ঝুপড়িগুলো ঝকঝকে হয়েছে। তাদের ঘরের বৃষ্টির জল ঢোকে না, ঢোকেছে শিক্ষার আলো। শীত তাদের স্পর্শ করে না, বসন্ত তাদের ঘরে সব সময় নিরাপদে ঘুরে বেড়ায়।

0: দেবাশিস মিত্র আপনার চিঠি পড়েই লিখেছেন রাজচন্দ্র সিনলেন কলকাতা নয় থেকে। মান্য পরেশু, আমাদের রোজকার সংসার জীবনে দরকারি বা কাজের খরচের বাইরের সব খরচকেই বাজে খরচ বলা যায়। বাজে খরচ আসলে অপব্যয়, কেননা এই ধরনের খরচ কোনো বাস্তবিক প্রয়োজন মেটায় না, বরং ক্ষণিক আবেগ বা লোক দেখানো মানসিকতা থেকেই ঘটে থাকে। আজকের ভোগবাদী সমাজে চোখ ধাঁধানো বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে দামি দামি বিলাসদ্রব্য কেনার প্রবণতা দিন দিনই বাড়ছে। এর উপর আছে ক্রেডিট কার্ডের হাতছানি, ফলে ক্ষমতার বাইরে গিয়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের প্রবণতাই বর্তমানে বাজে খরচের জলজ্যান্ত উদাহরণ। এক বিখ্যাত মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের বলেছেন, তুমি যদি এমন জিনিস কেনা শুরু করো যা তোমার প্রয়োজন নেই, তবে শীঘ্রই তোমায় এমন জিনিস বিক্রি করতে হবে যা তোমার প্রয়োজন। বাজে খরচ রোধ করার জন্য বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির এমন সতর্কবাণী খুবই মূল্যবান। সংসার জীবনে বাজে খরচ কমানোর জন্য এই শহরেরই এক বিখ্যাত শিল্পপতি কিছুদিন আগে বলেছিলেন, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস নয়, হওয়া উচিত ইনকাম মাইনাস সেভিংস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। খুব ভালো লেগেছিল লব্ধ প্রতিষ্ঠিত শিল্পপতির এমন মন্তব্য। আসলে সঞ্চয় প্রবণতাই আমাদের বাজে খরচ বা অপচয় কমাতে সাহায্য করে। আর এটা তো ঠিকই, আজ আমি যে অর্থ সঞ্চয় করে বাঁচাচ্ছি, কালকে সেই সঞ্চিত অর্থই বিপদে আপদে আমায় বাঁচাবে। তাই বাজে খরচের তেজি ঘোড়ার মুখে লাগাতে হবে সঞ্চয়ের লাগাম, তাহলেই বাঁচবে বেহিসেবি খরচ, বাঁচবে আমাদের জীবনও। নমস্কার, আন্তে দেবাশিস মিত্র, রাজচন্দ্র সেনলেন, কলকাতা নয় থেকে।
1: চটপট পড়ে নেব আর একটা চিঠি। গীতি কাকলে লিখেছেন, ভিআইপি রোড, কলকাতা 52 থেকে। দ্বন্দ্বে পড়ি, ধন্দ রয়ে যায়, বাজে খরচ কোনটা? রথের মেলা, বাবার কাছ থেকে বরাদ্দ হতো কোনো বছর 4 টাকা, কোনো বছর 5 টাকা। আমি ভাবতাম বাঁচিয়ে খরচ করব। আমার দাদা ভাবত খরচা করে বাঁচব। সে বছর তখনও বিক্রি বাটা শুরু হয়নি, খাবারের দোকানও তেমন বসেনি। দাদা তড়িঘড়ি গিয়ে দুটো কৃষ্ণচূড়া, দুটো রাধাচূড়া কিনে এনে বাড়ির সামনে রাস্তার ধারে লাগিয়ে দিল। ততক্ষণে রথ দেখতে পাড়ার লোকেরা আনাগোনা শুরু করেছে। দাদাকে গাছ লাগাতে দেখে বলে, এই দেখো আবার বাজে খরচ। কেউ বলে, ফলের গাছ হলো তাও জানতুম, এই পয়সায় ঘুগনি খেলে পেটটা তো ভরত। কেউ ভারী গলায় বলে যায়, জগন্নাথের চরণে দিলে দেখতিস মতি ফিরত। মিথ্যে বলবো না, শুনে আমিও মনে মনে ভাবতাম সত্যি এগুলো বাজে খরচ। দাদার আদরে যত্নে কিছুদিনে গাছগুলো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। বহুদূর থেকে দেখা যেত আমাদের ঘরের সামনে যেন লাল হলুদ সবুজের মেলা। ধীরে ধীরে সেগুলো হয়ে ওঠে ক্লান্তজনের আস্থানা, পাখিদের নিরাপদ ঠিকানা, ঘড়ির কাঁটায় বাঁধা ব্যস্ত মানুষদের মেপে হিসেব করে খরচা করার চেয়ে মনের ভিতরের শিল্প ও সুন্দরের সাধনা অনেক বেশি মূল্যবান ছিল আমার দাদার কাছে। জীবনের অন্তিম লগ্নে এসে আজও বাজে খরচ করে এই পরমানন্দ সৃষ্টিশীল সত্তা নিয়েই তৃপ্ত। মিছে ঘরবাড়ি, মিছে ধন টাকা করি, মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়। গীতিকা কোলে লিখলেন, ভিআইপি রোড, কলকাতা 52 থেকে। চিঠি পড়ার আর সময় নেই, চটপট আবহাওয়ার খবর জানিয়ে দিই। আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে মেঘলা আকাশ থাকতে পারে এবং বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি, এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.1 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন ছিল 67%। আর হ্যাঁ, গতকাল বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার। আর পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোনো আবহাওয়ার সতর্কবার্তা আজকে নেই। জানিয়ে দিলাম আপনাদের আবহাওয়ার খবর, আর চটপট যদি ঠিকানাটা একবার বলে দাও।
0: হ্যাঁ অবশ্যই। আপনারা আপনাদের দামি সময় খরচ করে বাজে খরচ নিয়ে লিখছেন কোন ঠিকানায়? প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই হল চিঠি পাঠানোর ঠিকানা। আর ইমেল আইডিটাও চট করে জানিয়ে দিই, chithirjhapi.air@gmail.com।
1: আজ কিন্তু একদম আর সময় নেই, আমাদের বলতে হবে টাটা। আপনারা খুব ভালো থাকুন,
0: অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন,
1: আনন্দে থাকুন, সাবধানেও থাকুন। ওই যে কথা শুরুতেই বলছিলাম, আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার,
0: আর আমি অমরেশ মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরের সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কাইজুরির মধ্যে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তার বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসনের ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সচিবেরা বিভিন্ন বিভাগের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক, বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কোইজিমো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথাও উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী চলতি বছরের জুলাই মাসে ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার কথাও স্মরণ করেন। এছাড়া ভারত জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যে ধারাবাহিক গতি বজায় রয়েছে তারও প্রশংসা করেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্যে ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে যোগদান করছেন। নতুন দিল্লির যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগগুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি সুভাষ রেড্ডির নেতৃত্বে 5 সদস্যের এক উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গতরাতে পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে

সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ি কাওয়াখালীতে আজ 32তম নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায়সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায়সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে যে তাদের আনসার কি চ্যালেঞ্জ বা উত্তরপত্র সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাটি সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এবং এটি ব্যয়বহুল এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। NTA-র এই আনসার কি চ্যালেঞ্জ হল একটি অনলাইন প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোনো পরীক্ষা যেমন JEE মেইন, নিট বা UGC নেট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রাথমিক উত্তরপত্রে থাকা কোনো ভুল ত্রুটি নিয়ে আপত্তি জানাতে পারেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় NTA জানিয়েছে, যদি কোনো একজন প্রার্থী কোনো প্রশ্ন নিয়ে আপত্তি জানান এবং বিষয় বিশেষজ্ঞরা সে আপত্তি মেনে নেন, তবে সংশোধিত উত্তরপত্রটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সংস্থা আরও জানিয়েছে যে অহেতুক বা ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করতেই এই ফি ধার্য করা হয়েছে, তবে আপত্তিটি সঠিক প্রমাণিত হলে সেই ফি ফেরত দেওয়া হবে। NTA-র তথ্য অনুযায়ী যে প্রার্থীর আপত্তি সঠিক বলে গৃহীত হয় তাকে প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফেরত দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি BNP-র বিশিষ্ট নেতা মির্জা ফাকরুল আলমগীর সেদেশে 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমদকে পরাজিত করেন। অলি আহমদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ASM নাসিরুদ্দিনের নজরদারিতে গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। বিকেল 5টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শ্রী আলমগীরের নাম ঘোষণা হয়। আজ সন্ধ্যায় তিনি বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকেটো রাজ্যে আজ একটি নদীতে নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। সরকারের সূত্রে জানা গেছে নৌকাটিতে 80 জনের বেশি যাত্রী ছিলেন। তারা গরুই শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকাডুবির মতন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে লাইফ জ্যাকেটবিহীন ও ত্রুটিপূর্ণ নৌকাগুলি সেখানে চলাচল করে। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়োবে রাজ্যের অনুরূপ একটি দুর্ঘটনায় অন্তত 25 জন প্রাণ হারিয়েছিলেন। সোমালিয়ার পুন্টল্যান্ডের উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। 10 সদস্যের জাহাজকর্মী 6 জন ভারতীয়, এছাড়া 1 জন তুর্কির নাগরিক, 1 জন জর্জিয়া এবং 2 জন সার্বিয়ার নিরাপত্তারক্ষী আছেন। লুতুপ নামে ওই জাহাজটিতে গত সোমবার ছিনতাই করে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। জাহাজে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তুরস্কের তৈরি অস্ত্র ও যোগাযোগ স্যাটেলাইট সরঞ্জাম ছিল। বিশ্বকাপ হকিতে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরে সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুরির মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন।
হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতা বিষয়ে একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন তিনি। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যের জেলা শাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। যাদবপুরের ঘটনাক্রমে তীব্র নিন্দা বিভিন্ন শিক্ষক সংগঠনের। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সফরে আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড় করিডোর বা চিকেন স্নেক নিয়ে 2টি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা BNS এর প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ওই কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহের। আগামীকাল পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি একাধিক বৈঠক করবেন। আগেই জানানো হয়েছে 3 দিনের সফরে গত সন্ধ্যায় উত্তরবঙ্গে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গের চিকেন স্নেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে। রাজ্যের মন্ত্রী দীপক বর্মন সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, নতুন সেতু দুদিকে 6.85 কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তাসহ সেতুটি তৈরি করতে 844 কোটি টাকা ব্যয় হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ দেশের বীর সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সার টাইগার রিজার্ভে একটি সংগ্রহশালা গড়ে তুলবে। মন্ত্রিসভার সদস্য বিশাল লামা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দুর্গে এই সংগ্রহশালা তৈরির প্রস্তাব দেন। সেটি গ্রহণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন থেকে জেলা শাসকই নাগরিকত্ব আইনের 6B ধারার আওতায় আবেদনপত্র গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা পাবেন। এই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব তৃতীয় সংশোধনী আইন জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে এই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলও এর আওতায় আসবে। নতুন সরকারের 100 দিনে বিভিন্ন শিল্প সংস্থা রাজ্যে 28,000 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে গতকাল তিনি লেখেন, শ্যাম স্টিল বাঁকুড়ায় তাদের শিল্প ইউনিটের জন্য 15,000 কোটি টাকা বিনিয়োগ করবে। লারসেন অ্যান্ড টুব্রো 4,500 কোটি টাকার বিনিয়োগ করেছে। এছাড়াও দুর্গাপুর ইস্পাত কারখানা, লাক্স কোজি, আমুলের মতো 10টি সংস্থা রাজ্যে অর্থলগ্নি করেছে বলে তিনি জানান। ইতোমধ্যে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সংস্থার 4,00,000 কোটি টাকার বেশি মূল্যের মৌ স্বাক্ষরিত হয়েছে বলেও দিলীপবাবু উল্লেখ করেছেন। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় একথা জানান। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়েছে, অনেকেই তা ইতোমধ্যে পেয়েছেন। যারা এই সুবিধা থেকে বাদ পড়েছেন তাদের বিষয়টি আবারও খতিয়ে দেখা হচ্ছে।
1: অন্নপূর্ণা যোজনা কিছু বাদ হয়তো পড়েছে, তো সেগুলো সমস্ত তো আবার করা হচ্ছে, তো সুতরাং শুরু হয়ে গেছে, পেয়েছে। তো এটা এই সমস্তগুলোকে তথাকথিত বিরোধীরা যারা দীর্ণ জীর্ণ নিজেদের মধ্যে লড়াইতে, তারাই এগুলোকে বাজারে ছাড়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তবে এটা ঘটনা আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা এগুলো আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে, প্রতিটি মা বোনেদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ করি।
0: এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকে নিয়ে অভিযোগ তুলে নানা জেলায় মহিলাদের বিক্ষোভের খবর মিলেছে। বিজ্ঞান চর্চা সহ নানা ক্ষেত্রে রাজ্যের অগ্রগতিতে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যসভা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য। কলকাতায় গতকাল জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন, বাংলা থেকেই বিজ্ঞান চর্চার সূচনা হয়েছিল, তা সত্ত্বেও এই রাজ্য বর্তমানে পরিচয়ের রাজ্যে পরিণত হয়েছে।
2: মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, রাজনীতি রাজনীতির বাইরে কোনো কিছু চিন্তা না করতে পারা একটা বিক্ষিপ্ত অসমাপ্ত মেধা আজকে চরম সর্বনাশের দিকে আমাদের নিয়ে পৌঁছে। গণতন্ত্রের প্রাথমিক সত্যই হল বিরোধিতার অধিকার, রাইট টু ডিসাইড। এই রাইট টু ডিসাইডকে যদি কেউ বাজেয়াপ্ত করতে চায় তাহলে সেই সরকার বা সেই গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে।
0: অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, রাজ্য শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, বর্তমান সরকার বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সৃজন অভিযান কর্মসূচি পশ্চিমবঙ্গে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা এই কর্মসূচির পর্যবেক্ষক ভিকার রসুল ওয়ানি মন্তব্য করেছেন। কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধানভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে ওয়ানি বলেন, এই অভিযানের মধ্যে দিয়ে রাজ্যে জেলা ব্লক এবং বুথ স্তরে নেতৃত্ব স্থির করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, পাশাপাশি যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করা হবে বলে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের অফিস সূত্রে জানা গেছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাক্রম নিয়ে কঠোর নিন্দা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ প্রতিম রায় গতকাল এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে। ক্যাম্পাসে ভাঙচুর ও মারপিটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অধ্যাপকদের সংগঠন অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটা। ওই সংগঠনের তরফে এক বিবৃতিতে প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা এবং দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণের অভিযোগ তোলা হয়েছে। যাদবপুরের ঘটনা অনভিপ্রেত বলে জানিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM। সংগঠনের রাজ্য মিডিয়া প্রধান অধ্যাপক সঞ্জয় দাস এক বিবৃতিতে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং গবেষণার জায়গা, কিন্তু দেশবিরোধী নানা শক্তি এখানে লাগাতার মাথা ছাড়া দেয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABPP-র অবস্থান নিয়ে বিজেপির কোনো বক্তব্য নেই বলে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ABPP বিজেপির ছাত্র সংগঠন বা শাখা সংগঠন নয়, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে রাজনীতির অনুপ্রবেশের সম্পূর্ণ বিরোধী। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির দলীয় কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে কলকাতার ললিত কলা একাডেমিতে গতকাল এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। উপস্থিত ছিলেন সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত প্রমুখ। মোহনবাগান সুপার জায়ান্ট টুরান্ট কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান পেনাল্টি শুট আউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে পরাজিত করে। রবিবার যুবভারতীদের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। উত্তরবঙ্গের চিকেন্স লেক এলাকার নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন

0: ছলেনে সেতু তৈরি করবে রাজ্য সরকার। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইপ্সিতা দে।

0: পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ঈপ্সিতা দে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়া সতর্কবার্তা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7:14 পাওয়া খবর অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ আর তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুরু হচ্ছে ধারাবাহিক আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
3: সময়ের সরণি ধরে বিংশ শতাব্দীর দোরগোড়ায় পৌঁছে গেলে কয়েকটি মৌলিক বৈজ্ঞানিক প্রশ্নের সম্মুখীন হব আমরা। যেমন, আমাদের চোখে দেখা জগতের সব কিছুই তো পরমাণু দিয়ে তৈরি, তাহলে এই পরমাণুদের আচরণ কীরকম হবে? পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো ঠিক কীভাবে ঘুরতে থাকে? বিংশ শতাব্দীর প্রথম দশক থেকে এই প্রশ্নগুলো বিজ্ঞান সমাজে ঘুরে বেড়ালেও কোনো সদুত্তর মেলেনি। রাদারফোর্ড, নিলস বোর ও সোমারফিল্ডের মতো বিজ্ঞানীরাও তখন পরমাণুর গঠন নিয়ে নিরন্তর ভাবনাচিন্তা ও গবেষণা করে চলেছেন। এককালে আমাদের দেশে যেমন গুরুগৃহে থেকে শিক্ষালাভের প্রথা চালু ছিল, অনেকটা সেই ঢঙেই পরমাণুর জগৎ নিয়ে গবেষণা করতে দেশ বিদেশের তরুণ পদার্থবিদরা তখন হাজির হতেন কোপেনহেগেনে বিজ্ঞানী নিলস বোরের প্রতিষ্ঠানে। এদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিশ্রুতিমান উলফগ্যাং পাউলি এবং ওয়ার্নার হাইজেনবার্গ। জার্মানিতে ওরা আবার দুজন সহপাঠী ছিলেন। পাউলি অধ্যাপক বোরকে বলেছিলেন, পরমাণুর জগতের অনুসন্ধান সফল হতে গেলে হাইজেনবার্গকে প্রয়োজন। ছাত্রের কথা মতোই 1924 সালের শরৎকাল নাগাদ হাইজেনবার্গকে গটিঙ্গেন থেকে কোপেনহেগেনে নিয়ে এসেছিলেন বিজ্ঞানী বোর। খুব অল্প সময়ের মধ্যেই বোরের পরিবারের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন হাইজেনবার্গ। অধ্যাপক নিজে এই মেধাবী জার্মান তরুণকে পুত্র স্নেহে দেখতেন। ইনস্টিটিউটের প্রশাসনিক কাজকর্ম এবং শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সারাদিন ব্যস্ত থাকতেন বোর, আর হাইজেনবার্গ বিভিন্ন সেমিনারগুলোতে উপস্থিত থাকতেন এবং নিজেও বক্তব্য রাখতেন। প্রায়ই রাত 10টা নাগাদ হাইজেনবার্গের ঘরে ঢুকতেন বিজ্ঞানী বোর। শুরু হতো পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা। জটিল সাংকেতিক চিহ্ন ও সমীকরণে ভরে উঠত ব্ল্যাকবোর্ড। ওদের আলোচনা চলত প্রায় মধ্যরাত পর্যন্ত। দৈনন্দিন কাজকর্মের একঘেয়েমি কাটাতে কখনো আবার পাহাড়ি পথে লম্বা ট্রেকিংয়ে বেরিয়ে পড়তেন দুজন। তখনও পরমাণুর রহস্যময় জগৎ, পদার্থবিদ্যা ও দর্শনের নানা বিষয় নিয়ে কথাবার্তা চলতেই থাকত। সময়টা 1925 সালের এপ্রিল মাস। ইউরোপে তখন গ্রীষ্মকাল। রংবেরঙের ফুলে সেজেছে প্রকৃতি। জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ম্যাক্স বর্নের সহকারী হিসেবে গবেষণার কাজ করছেন 24 বছরের ওয়ার্নার হাইজেনবার্গ। তরুণ পদার্থবিদের শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। প্রতি বছরই এই সময়টায় সমস্যা দেখা দেয়, কিন্তু এবারের প্রাবল্য যেন অনেকটাই বেশি। ডাক্তারি পরিভাষায় এই অসুখের নাম অ্যালার্জিক রাইনাইটিস, তবে সবাই একে হে ফিবার নামে জানে। একটানা নাক দিয়ে জল গড়াতে থাকে, চোখ মুখ লাল হয়ে ফুলে যায়, এমনকি শরীরেও লাল চাকা দাগ দেখা দেয়। বাতাসে ফুলের রেণু বেশি থাকলে কারো কারো এই ধরনের অ্যালার্জিজনিত সমস্যা বেশি হয়। ওষুধপত্র তো আছেই, তবে বিংশ শতাব্দীর তৃতীয় দশকের পৃথিবীতে এই রোগের সবচেয়ে ভালো প্রতিকার হল হাওয়া বদল। হে ফিবার তাকে এতটাই কাবু করে ফেলেছে যে সপ্তাহ 2-এর জন্য কর্মক্ষেত্র থেকে ছুটি না নিলে আর চলছিল না। অধ্যাপকের কাছে আর্জি রাখতেই 15 দিনের ছুটি মঞ্জুর হয়ে গেল। ব্যাগপত্র গুছিয়ে রওনা হলেন হাইজেনবার্গ। সামান্য কিছু পোশাক আশাক ছাড়া তিনি সঙ্গে নিয়েছেন গেটের লেখা ওয়েস্ট অয়েস্টলিচে ডিভান নামে কাব্যগ্রন্থের একটি কপি, নিজের সাম্প্রতিক গবেষণা

0: সম্পর্কিত হিসাব নিকাশের কাগজপত্র, নোটবুক ও একজোড়া হাইকিং বুট। ক্রুক্স হেভেন বন্দর হয়ে হাইজেনবার্গ চলে এলেন উত্তর সাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ হেলিগোল্যান্ডে। হেলিগোল্যান্ড কথার অর্থ পবিত্র দ্বীপ। দেশের মূল ভূখণ্ড থেকে 69 কিলোমিটার দূরে উত্তর সাগরের বুকে জেগে থাকা এই দ্বীপভূমি, এখানকার রুক্ষ অনুর্বর পাথুরে জমিতে ফুলে ঢেকে যাওয়া গাছপালা প্রায় নেই বললেই চলে, তাই বাতাসে ফুলের রেণুও নেই। তাছাড়া হাইজেনবার্গের বিশ্বাস, সাগরের শুদ্ধ বায়ু তাকে দ্রুত আরোগ্যের পথে নিয়ে যাবে। পাথুরে দ্বীপের দক্ষিণ দিক ঘেঁষে একখণ্ড উঁচু জমিতে একটি তিনতলায় একখানা ঘর তার আস্তানা। বাড়ির মালকিন ফ্রাউ রোজেনথাল মানুষটিও বেশ সহৃদয়। চোখমুখ ফুলে থাকা তরুণ ভাড়াটেকে পুত্র স্নেহে প্রয়োজনীয় সেবা শুশ্রূষা করার আশ্বাস দিয়েছেন তিনি। বিদেশ বিভূয়ে এই ভরসাটুকু থাকা তো কম ব্যাপার নয়। ব্যালকনিতে বসেই দেখা যায় অপূর্ব গ্রামীণ দৃশ্য। বালুচর ছাড়িয়ে সাগরের নীল জলরাশি গিয়ে মিশেছে দিগন্তে। সাগরের দিক থেকে আসা শীতল বাতাসে জুড়িয়ে যায় দেহমন। বিজ্ঞানী বোরের কথাগুলো খুব মনে পড়ে হাইজেনবার্গের। ঋষি প্রতিম এই বিজ্ঞান সাধক তাকে একবার বলেছিলেন, সাগর পেরিয়ে যাদের দৃষ্টি যায় তারাই অসীমের অংশবিশেষ অনুভব করতে পারেন।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সকল শ্রোতা বন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বুকের ঠিক বাঁ পাশে ছোট্ট একটা অঙ্গ, সে বিশ্রাম চেনে না, থামতে জানে না। জন্মের প্রথম মুহূর্তটি থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত সে একাই এক টানা বেজে চলে। কিন্তু কখনো কখনো এই অবিরাম চলতে থাকা যন্ত্রটাও ক্লান্ত হয়ে পড়ে, হঠাৎ থমকে দাঁড়াতে চায়, আর তখনই নেমে আসে হার্টের নানা সমস্যা। কখনো বুকে তীব্র যন্ত্রণা, কখনো অনিয়মিত ধূপপুকানি, কিংবা হঠাৎ হার্ট অ্যাটাকের নিঃশব্দ আঘাত। সুচিকিৎসার পাশাপাশি একজন হৃদরোগীর আরোগ্যের জন্য তার প্রিয়জনদের ভালোবাসা, তাদের সেবা আর পরিচর্যাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধটা শুধু নির্দিষ্ট সময় মুখে তুলে দেওয়াই পরিচর্যা নয়, পরিচর্যা হলো তার চোখের ভাষা পড়া, তার না বলতে পারা কষ্টকে বোঝা। কারণ একটা অসুস্থ হৃদযন্ত্রের সবচেয়ে বড় পথ্য একটুখানি শান্তি আর ভরসা। আজ নিরাময় অনুষ্ঠানে হার্টের নানান সমস্যা ও রোগীদের পরিচর্যা, এই নিয়ে শুনবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানির একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
3: সকল শ্রোতা বন্ধুদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আজ কথা হবে হার্টের বিভিন্ন সমস্যা এবং তারই সাথে রোগীদের পরিচর্যা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সিদ্ধার্থ মানি। নমস্কার ডক্টর মানি।
4: নমস্কার
3: ডাক্তারবাবু। আজ আলোচনার প্রথমেই আমরা হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে মূল পার্থক্য কি সেটা জেনে নেব।
4: হার্ট অ্যাটাক মানে হচ্ছে আমাদের হার্টের যে রক্তনালীগুলি আছে, যেগুলোকে করোনারি আর্টারি বলা হয়, তার মধ্যে যখন রক্ত চলাচলে বাধা হয় বা ব্লকেজ সৃষ্টি হয়, তখন হার্টের কোনো একটা পোর্শনে যদি রক্ত না যায় সেই পোর্শনটা ড্যামেজড হয়, সেইখানের যে মাসলসগুলো সেই মাসলসগুলো ডেড হয়ে যায়, এই ঘটনাটাকেই বলে হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্টটা চলতে চলতে পুরোপুরি থেমে গেল, থমকে গেল। অর্থাৎ আমাদের হার্ট যে মিনিটে 70-80 বার বিট করছে, সেই বিটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এটা হার্ট অ্যাটাক থেকে হতে পারে, এটা হার্টের কোনো অ্যারিদমিয়া রোগ থেকে হতে পারে, এটা অনেক সময় শরীরে পটাশিয়াম বা ক্যালসিয়ামের তারতম্য হওয়ার জন্য হতে পারে, এটা হার্ট ফেলিওরের এক্সট্রিম স্টেজে হতে পারে। তো বিভিন্ন রোগে থেকে যদি হঠাৎ করে হার্টটা বন্ধ হয়ে যায় সেইটাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট।
3: বুকে ব্যথার পাশাপাশি আর কি কি উপসর্গ দেখে বোঝা সম্ভব যে একজন ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হচ্ছেন?
4: প্রথমে বলি যে বুকে ব্যথাটা খুব মারাত্মক হবে।

ব্রো এবং বুকের মধ্যিখানে ব্যথা, যেটা কখনো কখনো বাঁ হাতে বা চোয়ালে বা গলায় ছড়িয়ে পড়বে, এবং এটা যদি হার্ট অ্যাটাকের বুকে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে সেটা সহজে কমবে না এবং দীর্ঘস্থায়ী হবে। এটা হচ্ছে বুকে ব্যথার ব্যাপারটা। তার সাথে শ্বাসকষ্ট হতে পারে, তার সাথে ঘাম দেওয়া প্রচন্ড, চোকিং সেন্সেশন, কখনো কখনো চোখে অন্ধকার দেখা বা মাথা টলে পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া।

0: ব্লক বা আর্টারিতে ব্লক হওয়া বলতে আসলে কি বোঝায় এবং এর চিকিৎসাই বা কিভাবে করা হয়?
1: বাড়িতে জলের পাইপে, বেসিনের পাইপে বা যে কোনো জলের পাইপে আস্তে আস্তে আয়রন জমা হয় এবং সেটা হতে হতে একটা সময় হয়তো জলের পাইপটা ব্লক হয়। ঠিক সেই রকমই আমাদের রক্তের মধ্যে তো নানা কেমিক্যালস, নানা পার্টিকেলস ঘুরে বেড়াচ্ছে, তো সেইগুলিও আমাদের রক্ত নালীর মধ্যে তার যে ওয়াল আছে, তার যে দেয়াল আছে, তার মধ্যে জমতে থাকে। এবারে বিভিন্ন ক্ষেত্রে সেই জমাট বাঁধা যে নোংরাগুলো বা যেগুলো সাধারণত ক্যালসিয়াম, কোলেস্টেরল, মৃত কোষ মানে ডেড সেলস পার্টিকেলস, এইগুলো যে জমা হচ্ছে সেইটা হতে হতে যদি ব্লকেজটা খুব বেশি পরিমাণে বাড়তে থাকে তাহলে সেইখানে রক্ত চলাচলটা বাধা হয়। সেইখানে হয়তো একটা রক্তের ক্লট ফর্মেশন হলো, মানে সেখানে কিছু ফাটল ধরে বা সেখানে কিছু ইরোশন হয়ে সেখানে একটা রক্তের ক্লট তৈরি হলো, তখন দেখা যায় যে ওই আর্টারিটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, তো এটাকেই বলে হার্ট অ্যাটাক। এবারে আমরা কোন স্টেজে এই ব্লকটাকে ডিটেক্ট করছি তার উপরে চিকিৎসা বা তার উপরে সিমটম সবটাই নির্ভর করে। তো ধরুন একজনের যদি বুকে ব্যথা হচ্ছে, অ্যাঞ্জিওগ্রাম করলাম, করে দেখলাম যে 80% কি 90% একটা রক্তনালী ব্লক হয়ে গেছে, কিন্তু তার হয়তো তখনও হার্ট অ্যাটাক হয়নি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা বেলুন সার্জারি বা স্টেন্টের মাধ্যমে সেটাকে খোলার চেষ্টা করি। যদি দেখা যায় যে ব্লকের পার্সেন্টেজ বেশ কম, এখনো সেরকম ব্লক হয়নি, হয়তো 40-50% বা আরো কম, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি সেই ব্লক না বাড়ে। যতক্ষণ না একটা ব্লক 70% ক্রস করছে আমরা সাধারণত সেখানে স্টেন বসানো বা বাইপাস সার্জারি ইত্যাদি করি না। আর যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে অনেক ব্লক হয়ে গেছে এবং খুব মেজর মেজর জায়গায় ব্লক হয়ে গেছে বা সেই ব্লকগুলো এমন যেগুলো মাইক্রো সার্জারি করে খোলা যাচ্ছে না বা প্রচুর ক্যালসিয়াম জমে পাথরের মতো শক্ত হয়ে গেছে, তো তখন এসব ক্ষেত্রে কিন্তু বাইপাস সার্জারি প্রয়োজন হতে পারে। এই জন্য ব্লকের সংখ্যা, পার্সেন্টেজ, তার অ্যানাটমি, তার ধরন দেখে তবে এক্স্যাক্ট চিকিৎসা, সেটা ওষুধ না স্টেন্ট না বাইপাস, সেটা বলা সম্ভব।
0: ডাক্তার মানি, শিশুদের ক্ষেত্রে জন্মগত যেই সমস্ত হার্টের সমস্যা রয়েছে সেইগুলো শনাক্ত করা কিভাবে সম্ভব?
1: দেখুন, শিশুদের ক্ষেত্রে যে হার্টের রোগগুলো হয়, বিশেষ করে আপনি যেটা বললেন জন্মগত, সেটা কিন্তু বড়দের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ বড়দের আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম যে হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক বা সেগুলো কিন্তু সাধারণত শিশুদের ক্ষেত্রে খুব রেয়ারলি দেখা যায়। তো শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রাকচারাল অ্যানোমালি, মানে আমাদের হার্টের যে চারটে চেম্বার আছে, আমরা এট্রিয়া বা ভেন্ট্রিকলস বলছি, সেইগুলোর মধ্যে যে বাউন্ডারিজ, যে ওয়ালস, হয়তো সেই ওয়ালস এ ফুটো বা হোলস হচ্ছে, বা এই যে চেম্বার্স গুলো তারা হয়তো সঠিক জায়গায় নেই, মানে ডান দিকের চেম্বার বাঁ দিকের চেম্বার হয়তো উল্টে গেছে, কিংবা ডান দিকের উপরের চেম্বারের সঙ্গে বাঁ দিকের চেম্বার কিংবা রং কানেকশন হয়ে গেছে, কিংবা দেখা যায় যে এই চেম্বার থেকে যে মেন আর্টারিজ গুলো উঠছে, ধমনী বা মেন রক্তনালী যেটা আওটা বা পালমোনারি আর্টারি বলি, সেই রক্তনালীর কানেকশনে প্রবলেম। তো এই যে এগুলোকে আমরা বলি স্ট্রাকচারাল বা গঠনগত সমস্যা হার্টের, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের পরে হয়তো কোনো সিমটম দিতে পারে। সিমটম মানে হচ্ছে যে বাচ্চা কাঁদতে গেলে নীল হয়ে যাচ্ছে, কিংবা ধরুন বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা বাচ্চা ফুলে যাচ্ছে, কিংবা কাঁদতে গেলে বাচ্চা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা। পার্টিকুলারলি যেটা আমি প্রথমে বললাম যে নীল হয়ে যাওয়া কাঁদার সময় বা একটু ছটফট করলে বাচ্চা পুরো নীল হয়ে যাওয়া, এই ধরনের সিমটম যদি হয় তাহলে সেটা একদম ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে হার্টের কোনো গঠনগত সমস্যা আছে। এবং সেক্ষেত্রে অবশ্যই ইকোকার্ডিওগ্রাফি বা সিটি স্ক্যান, এমআরআই, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে এটা ডিটেক্ট করা সম্ভব। কিছু রোগ থাকে যেখানে সিমটম সবসময় অত ফ্লোরিডলি হয় না, তা বাচ্চা হওয়ার পরেও তো কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা আমরা করি, সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যেতে পারে, এটা একটা হতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে কিছু রোগ থাকে যেটা একদম শিশু অবস্থায় বোঝা যায় না, যেমন আমি বলছিলাম যে হার্টের ছিদ্র, এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে 10-12 বছর বয়সে যখন বাচ্চা দৌড়তে শুরু করছে, খেলতে শুরু করছে, বা তার বারে বারে সর্দি কাশি লাগছে, ঠান্ডা লেগে যাচ্ছে, বারে বারে ইনফেকশন হচ্ছে, তখন হয়তো তাকে রুটিন পরীক্ষার মাধ্যমে গিয়ে এই ধরনের রোগগুলো ডিটেক্টেড হয়।
0: নারীদের ক্ষেত্রে হৃদরোগের লক্ষণগুলো কি পুরুষদের চেয়ে আলাদা হতে পারে?
1: না, ইউজুয়ালি দেখুন সিমটম লক্ষণ আলাদা হয় না, কিন্তু নারীদের ক্ষেত্রে যেটা হয় যে হার্ট অ্যাটাক বলুন বা হার্ট ব্লক বলুন, সেগুলো একটু কম হয় বা একটু দেরিতে হয়। মানে ধরুন পুরুষদের হয়তো 50-60 যে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকটা হচ্ছে সেটা হয়তো নারীদের 60-70 গিয়ে হবে। তো এই যে একটা ডিলে, এটা জিনগত কারণে এবং আরো কিছু ব্যাপার থাকে, যেমন ধরুন কিছু খাদ্যাভ্যাস বা কিছু নেশা, যেমন ধূমপান, দেখবেন পুরুষদের মধ্যে ধূমপানের

0: প্রবণতা বেশি থাকে, সেই কারণে পুরুষদের হার্ট অ্যাটাক আগে হয়। বাট যদি একটা মহিলার হার্ট ব্লক হয় তাহলে তার লক্ষণ কিন্তু একটা পুরুষের যা লক্ষণ সেই রকমই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নারীদের ক্ষেত্রে অবহেলার একটা প্রবণতা আমরা দেখি, মানে পুরুষরা যত সহজে আমাদের কাছে প্রেজেন্ট করে, মহিলারা হয়তো সেই সিমটম গুলো সামাজিক কারণে বা পারিবারিক কারণে অনেক সময় বলে না বা অনেক সময় সেটাকে অতটা গুরুত্ব দেয় না, এটাও একটু বলার বিষয়। আর একটা জিনিস আমরা দেখেছি যে কিছু কিছু হার্টের রোগে কিন্তু মহিলাদের যদি সেই রোগ হয় সেটার আউটকামটা বেশি খারাপ হয়।
1: আচ্ছা, হার্ট অ্যাটাক এর কি প্রকারভেদ করা সম্ভব? কারণ আমরা ইতিমধ্যেই সাইলেন্ট হার্ট অ্যাটাক এর কথা শুনেছি এবং জানিও এটি অত্যন্ত বিপজ্জনক।
0: একদম, এইটা আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ শ্রোতাদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে না একটা অদ্ভুত প্রবণতা আছে, বুকে ব্যথা হলে সেটাকে প্রথমেই গ্যাস অম্বল ভেবে নেওয়া, এবং সেই কারণে হার্ট অ্যাটাক হয়তো বহু বছর পরে গিয়ে ডিটেক্ট করতে পারি। মানে একটু সামান্য চিনচিনে ব্যথা সেটাও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, মানে রোগী হয়তো একেবারেই বুঝতে পারলো না বা শ্বাসকষ্ট মতো হলো, কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল, সেটাও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তো এই জন্য হার্ট অ্যাটাক মানেই যে সেটা মারাত্মক এবং রোগী একদম যন্ত্রণায় ছটফট করবে, একদম প্রচন্ড শ্বাসকষ্ট হবে, এরকম নয়। একটা কারণ তো অবশ্যই যেটা আপনি বললেন যে সিভিয়ারিটি অফ দা হার্ট অ্যাটাক, আরেকটা প্রকারভেদ ডেফিনেটলি আছে। কারণ হার্ট অ্যাটাকের ওই যে আমি পার্সেন্টেজের কথা বলছিলাম, কত পার্সেন্ট ব্লক, সেটা থেকে কতটা মাসেল ড্যামেজ হচ্ছে তার উপরে লক্ষণটা নির্ভর করে। এবং আমরা ডাক্তারি পরিভাষায় কখনো তাকে আনস্টেবল অ্যাঞ্জাইনা বলি, কখনো এনস্টেমি বলি, কখনো স্টেমি বলি, তো এরকম বিভিন্ন রকমের প্রকারভেদে কোনোটাই হয় তো ব্লাডে ট্রোপোনিন এনজাইম বাড়বে, কোনটায় বাড়বে না, কোনটায় হয়তো ইসিজি ইকোতে সেটা ধরা পড়বে, কোনটায় ধরা পড়বে না। এটাও খুব আশ্চর্য শোনায় কিন্তু এটা খুব বাস্তব, যে অনেক হার্ট অ্যাটাক এরকম হয় যেখানে ইসিজি ইকো নরমাল, ব্লাডে এনজাইম ট্রোপোনিন আই টেস্ট করে দেখছেন নরমাল, কিন্তু ডাক্তার বলছে হার্ট অ্যাটাক। তখন রোগীরা বিশ্বাস করতে চায় না, রোগীরা ভাবে কোথায় আমার তো ইসিজি ইকো সবই নরমাল, আপনি কি করে বলছেন হার্ট অ্যাটাক। বহু রকমের বহু প্রকারের হার্ট অ্যাটাক হয়, সেটাকে সহজভাবে আমরা রোগীদের বোঝানোর জন্য অ্যাটাক বলছি হয়তো, এবং সেটা সবসময় যে মারাত্মক আকার ধারণ করে তা নয়।
1: মাঝরাতে যদি কারোর প্রচন্ড বুকে ব্যথা হয় বা হার্ট অ্যাটাকের সমস্যা হয়, সেই ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগে বা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কি ধরনের প্রাথমিক চিকিৎসা করা উচিত?
0: হার্ট অ্যাটাকের মতো যদি সত্যি কিছু ঘটে থাকে তাহলে এমন কোন চিকিৎসা না বুঝে বাড়িতে বাড়ির লোকের দেওয়া সম্ভব নয়। হতে পারে আপনার বাড়ি স্বাস্থ্য কেন্দ্র থেকে বা চিকিৎসা কেন্দ্র থেকে অনেকটা দূরে, কিন্তু আপনারা এটা ভাবেন যে আজকের মাঝরাতে ব্যথা হচ্ছে কাল সকালে যাব, ওই যে কয়েক ঘন্টা দেরি, এই কয়েক ঘন্টা কিন্তু রোগীর জন্য খুব মারাত্মক হতে পারে। কারণ আপনারা গোল্ডেন আওয়ারের কনসেপ্ট শুনেছেন এবং আমরা একটা কথা কার্ডিওলজিতে প্রায়ই বলি যে টাইম ইজ মাসেল, অর্থাৎ আপনি যত মিনিট দেরি করছেন তত কিন্তু হার্টের মাসেল ড্যামেজ হয়ে যাচ্ছে। যেটা করতে হবে সেটা হচ্ছে তৎক্ষণাৎ দ্রুত রোগীকে নিয়ে কোনো হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতে হবে। এবারে যদি কাছে পিঠে কোনো ডাক্তার পেলেন তাহলে তার একটা পরামর্শ নিয়ে কিছু লোডিং ডোজ ওষুধ আমরা বলি যেটা খাওয়ানো যেতে পারে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমিডিয়েট একটা ইসিজি করতে পারলে খুব ভালো হয়, কারণ ইসিজিতে একটা হার্ট অ্যাটাকের ইঙ্গিত পাওয়া যেতে পারে। এবং সেই ইসিজিটা যদি ফোনে কোনো ডাক্তারকে পাঠানো যায়, সে যদি কনফার্ম করে যে হ্যাঁ এটা হার্ট অ্যাটাক এবং সে যদি অ্যাডভাইস করে দেয় যে এই এই লোডিং ডোজ ট্যাবলেট খাওয়ান, তাহলে সেই পরামর্শ মেনে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া যেতে পারে। আর একটা জিনিস এই প্রসঙ্গে বলি যে যদি আগে থেকেই হার্ট ব্লকের চিকিৎসা চলছে এমন হয় তাহলে অনেকের কাছে হয়তো সর্বিট্রেট বা এই ধরনের ওষুধ থাকে। এক একটা সর্বিট্রেট জিভের তলায় দেওয়া যেতে পারে কিন্তু সেটা বেশি দেওয়া যায় না, আমরা 5 মিনিট গ্যাপে গ্যাপে ম্যাক্সিমাম 3টে সর্বিট্রেট লোক খেতে পারে, কিন্তু সেখানে বিপি ফল করে যাওয়ার সম্ভাবনা থাকে, হঠাৎ করে আরো খারাপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে।
1: সবার শেষে খুব অল্প কথায় আপনার থেকে আমরা জেনে নেব যে হার্ট অ্যাটাকের পরবর্তী সময় বা সার্জারির পর রোগীর খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কি কি পরিবর্তন নিয়ে আসা উচিত, এবং একই সাথে জানতে চাইব যে কত বয়স থেকে নিয়মিত হার্টের চেক আপ বা ইসিজি ইকো করা উচিত, যেহেতু এখন খুব অল্প বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়।
0: ঠিক, দেখুন 40 বছরের পর থেকে অবশ্যই বছরে একবার রুটিন চেক আপ করা উচিত, যার মধ্যে ইসিজি ইকো, ব্লাড টেস্ট, লিপিড প্রোফাইল এবং আরো কিছু ব্লাড টেস্ট, এবং সম্ভব হলে একটা ট্রেডমিল বা TMT টেস্ট করা ভালো। কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাড়িতে বাবা কাকা তাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ব্লকের প্রবণতা আছে, তাহলে 20 বছরের পর থেকেই করা যেতে পারে। কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলিয়াল কোলেস্টেরলেমিয়া থাকে, মানে খুব হাই LDL বা কোলেস্টেরলস থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় 8-10 বছর বয়স থেকে রুটিন চেক আপের রেকমেন্ডেশন দিই।

0: আর আপনি যেটা বললেন যে অপারেশন যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস হয়েছে তার পরবর্তী কি কি মানতে হবে, দেখুন প্রথম কথা হচ্ছে সারা জীবন নিয়ম মেনে ওষুধ খেতে হবে। আমরা কিন্তু এটা প্রায়ই দেখি যে রোগী প্রথম দিকে খুব ভালো ওষুধ খাচ্ছে, এক বছর দু বছর পরে যখনই দেখছে রোগী ভালো হয়ে গেছে, সব কাজকর্ম করছে, স্বাভাবিক আছে, তখন তারা ওষুধে ইরেগুলারিটি করতে শুরু করে। ওষুধ কিন্তু সারা জীবন চলবে, ডাক্তারের পরামর্শ মেনে চলবে এবং নিয়মিত তাকে চেক আপ করা, টেস্ট করা, এটা করে যেতে হবে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে অবশ্যই খাদ্যাভ্যাসে পরিবর্তন, তেল খাওয়া কমাতে হবে, ফ্যাটি ফুডস এবং কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে, কোনোভাবেই যাতে ওজন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, থাইরয়েড ইত্যাদি যা যা আছে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে, কোনোভাবেই অ্যালকোহল, পার্টিকুলারলি স্মোকিং একদম স্ট্রিক্টলি বন্ধ রাখতে হবে, যারা টোবাকো চিবিয়ে খান বা তামাক গুটখা যেগুলো খান সেগুলোকেও বন্ধ রাখতে হবে। এছাড়া হচ্ছে এক্সারসাইজ, আমরা খুব হেভি এক্সারসাইজ বলি না, কিন্তু অ্যাটলিস্ট যদি 45 মিনিটস হাঁটতে পারেন সপ্তাহে 5 দিন সেটা খুবই ভালো, তার সাথে হালকা জগিং বা সুইমিং বা ট্রেডমিল হালকা করা যেতে পারে, কোনোভাবেই ওজন না বাড়ে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এই সিম্পল রুটিন গুলোই করলে ভবিষ্যতে আবার অ্যাটাক হওয়া বা ব্লক হওয়া থেকে অনেকটাই বাঁচা যেতে পারে।
1: ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: নিরাময় অনুষ্ঠানে হার্টের নানান সমস্যা ও রোগীদের পরিচর্যা, এই নিয়ে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।

0: গান্ধী চর্চা অনুষ্ঠানে আজ শুনবেন গান্ধীজির রচনা থেকে পাঠ।
1: অহিংসা। অহিংসার আক্ষরিক অর্থ হত্যা না করা, কিন্তু আমার নিকট এ বহু অর্থবহ। অহিংসা মানে কেবল হত্যা না করা বুঝলে যে লোকে আমি অবস্থান করব, অহিংসার এই বহু অর্থ জানলে তার চেয়ে বহু ঊর্ধ্ব লোকে অসীমে আমার স্থান হবে। অহিংসার যথার্থ অর্থ হল তুমি কারো ক্ষতি করবে না, যে তোমাকে শত্রু মনে করে তারও দোষ ধরবে না। ভাবনাটার সতর্ক অভিব্যক্তি লক্ষ্য করতে অনুরোধ করি। কাকে তুমি শত্রু মনে করো তা আমি বলিনি, বলছি যে নিজেকে তোমার শত্রু বলে বিবেচনা করে। কারণ অহিংসা নীতি যে মেনে চলে তার ভাবনায় শত্রুর কোনো স্থান নেই। তিনি শত্রুর বিদ্যমানতা অস্বীকার করেন, কিন্তু এমন লোক আছেন যারা নিজেদের তার শত্রু মনে করেন। এমন ভাবনা তিনি আটকাতে পারেন না। সুতরাং তেমন মানুষ সম্পর্কেও মন্দ ভাবনা পোষণ না করতে আমরা অটল থাকব। আঘাতের বদলে আঘাত ফিরিয়ে দিলে আমরা অহিংসানীতি লঙ্ঘন করব। আমি কিন্তু আরও অগ্রসর হতে চাই। আমরা যদি কোনো বন্ধু কিংবা তথাকথিত শত্রুর কাজে বিরক্তি প্রকাশ করি, তাহলেও এই অহিংসা মতবাদে খামতি ঘটে। কিন্তু আমি যখন বলি আমরা বিরক্ত হব না, তখন আমি এও বলি না যে আমরা সব কিছু নীরবে মেনে নেব। বিরক্তি প্রকাশ অর্থে আমাদের কর্মের ফলে যদি নাও হয়, তা হয়তো তবু অন্য কারোর কাজের দ্বারা কিংবা ধরুন ঐশ্বরিক শক্তির প্রভাবে শত্রুর কিছু ক্ষতি হোক অথবা তিনি পথভ্রষ্ট হন, এই ভাবনাকেই আমি বোঝাতে চাইছি। এই রকম ভাবনা পোষণ করলেও আমরা অহিংসা লঙ্ঘন করব। এই আশ্রমে যোগদানকারী সকলকে অক্ষরে অক্ষরে এই অর্থ মান্য করতে হবে। এর মানে এই নয় যে সম্পূর্ণরূপে এই মতবাদ আমরা কর্মে প্রয়োগ করি, মোটেই তা নয়। এটা একটা আদর্শ স্বরূপ, ওখানে আমাদের পৌঁছতে হবে। আমাদের সাধ্যে কুলালে এখনই এই মুহূর্তে ওই আদর্শে উপনীত হতে হবে। এটা জ্যামিতির কোনো উপপাদ্য নয় যে মুখ

0: করে শেখা যাবে। এটা উচ্চ গণিতের জটিল কোনো সমস্যার সমাধান করাও নয়, এটা তার চেয়ে অগণ্য গুণে বেশি কঠিন। তোমরা অনেকে গভীর রাত অবধি জেগে ওইসব সমস্যার সমাধান করতে চেষ্টা করেছ। তোমরা যদি এই মতবাদ সেই সব অবধি দেখতে চাও, তাহলে রাত জেগে পড়া অপেক্ষা বহু বেশি কিছু তোমাদের করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর পূর্বে, এমনকি তার কাছাকাছি আসতে হলেও বহু বিনিদ্র রজনী কাটাতে হবে, বিস্তর পীড়ন ও নিদারুণ মানসিক যন্ত্রণা পোহাতে হবে। ধর্মসম্মত জীবনের অর্থ যদি আমরা বুঝতে ইচ্ছা করি, তবে ওই লক্ষ্যে আমাদের উপনীত হতে হবে, তার কমে হবে না। এই মতবাদ সম্পর্কে আমি এর চেয়ে বেশি বলবো না, এটুকু বলবো যে এই মতাদর্শের ক্ষমতায় বিশ্বাসবান মানুষ শেষ পর্যায়ে লক্ষ্যে পৌঁছবার উপক্রম করলে বা কাছাকাছি এলে দেখতে পাবেন যে গোটা পৃথিবী তাঁর পদপ্রান্তে এসে পড়েছে। সমস্ত পৃথিবী তাঁর পদপ্রান্তে আসুক এটা তিনি চান না, কিন্তু এটা ঘটবে। তথাকথিত শত্রুর ওপর তোমার প্রেম অহিংসা প্রকাশ যদি অনপনেও হয়, তবু তার পরিবর্তে সেও তোমাকে ওই ভালোবাসা ফিরিয়ে দেবে। এর থেকে আর যে ভাবনা জাগে তা হল, এই নিয়মের অধীনে সংগঠিত হত্যার, এমনকি তা যদি প্রকাশ্যে সংঘটিত হয়, তবুও তাতে সে হত্যাকাণ্ডের কোনো স্থান নেই, এবং তোমার দেশের জন্য অথবা তোমার দায়িত্বে থাকা সম্ভ্রান্তজনের মর্যাদা রক্ষার জন্য হিংসার কোনো অবকাশ নেই। যাই হোক না কেন, ওটা হবে সম্মান রক্ষার দুর্বল উপায়। অহিংসার মতবাদ আমাদের শেখায় যে যাদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের উপর অর্পিত আছে, সেই সকল ব্যক্তিদের অসম্মানকারীর হাতে নিজেদের সমর্পণ করে আমরা তাদের সম্মান রক্ষা করতে সমর্থ হব, এবং তা করতে আঘাত করা যতটা দরকার তার চেয়ে অনেক বেশি দৈহিক ও মানসিক শক্তির প্রয়োজন। তোমার কিছু দৈহিক বল থাকতে পারে, সে বল তুমি প্রয়োগও করতে পারো, কিন্তু ওই বলকে আমি সাহস বলি না। সেই বল যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? ঘৃণা ও ক্রোধে আবিষ্ট অপর ব্যক্তিটিকে তুমি সমপ্রতিদ্বন্দ্বিতার দ্বারা আরও বেশি ক্রোধী করে তোলো। তোমাকে হত্যা করে ফেলার পর তার ক্রোধের অবশিষ্টাংশ তুমি যাদের দায়িত্ব নিয়েছ তাদের বিরুদ্ধে প্রযুক্ত হবে। কিন্তু তুমি যদি প্রত্যাঘাত না করো এবং তোমার দায়িত্বে যারা আছে তাদের এবং প্রতিপক্ষের মধ্যবর্তী স্থানে অটল থাকতে পারো, তাহলে কি হয়? আমি অঙ্গীকার করে বলতে পারি, তখন তোমার ওপর দিয়েই তার হিংস্রতার সবটুকুই নিঃশেষ হয়ে যাবে এবং তোমার দায়িত্বে যারা আছে তারা অক্ষত থাকবে। স্বদেশ প্রেমের নামে ইউরোপকে আজ যেমন যুদ্ধ সমর্থন করতে দেখা যাচ্ছে, আমাদের এই জীবন যোজনায় তেমন স্বদেশ প্রেমের ধারণার কোনো স্থান নেই।
1: গান্ধীজির রচনা থেকে পাঠ শুনলেন। এবার শুনুন ভজন।

0: গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইটিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইটিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনুন গুর্জারি তোড়ি রাগে খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। গুর্জারি তোড়ি রাগে খেয়াল।

0: এতক্ষণ গুর্জারি তোড়ির আগে খেয়াল পরিবেশন করলেন মালিনী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: খুবই সহজ,
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
6: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
5: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্বে শুনুন ছদ্মবেশী ছবির গান। প্রথম শিল্পী আশা ভোঁসলে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: মান্না দে ছদ্মবেশী ছবির গান শুনছেন।

হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দর

0: গানে গানে প্রথম পর্ব এই পর্যন্তই। গানে গানে আরও একবার 9:30 আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনেই দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে আমেরিকা হিজবুল্লাহর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল 2য় রাউন্ডে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে 3য় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন

0: অন্তরক বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক ও বিভাগীয় সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্ট আপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগের কথা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের বন্দে মাতরমের দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন। এক বিবৃতিতে শ্রী শাহ বলেন, কংগ্রেসের কার্যসমিতি বন্দে মাতরমে শুধুমাত্র দুটি স্তবক গাওয়ার জাতীয়তাবাদ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। শ্রী শাহ অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস আবারও তোষণের রাজনীতির পুনরাবৃত্তি করছে।
1: मैं देश की जनता को अपील करना चाहता हूं कि एक बार इस देश ने गलती करी थी वंदे मातरम के दो टुकड़े होने देने की और एक गलती के गंभीर परिणाम हमने भुगते हैं। अब देश की जनता एकजुट हो और कांग्रेस पार्टी के इस फैसले के खिलाफ आवाज बुलंद करे कि अब इस देश में तुष्टिकरण की राजनीति नहीं चलेगी।
0: महाराष्ट्र पुणे आज द्वादश ब्रिक्स যোগাযোগ মন্ত্রী বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী এবং শীর্ষ কর্তারা এতে অংশ নিচ্ছেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে দুদিনব্যাপী পর্যটন মন্ত্রীদের বৈঠক। ব্রিক্স সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে। পরিবেশ বান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পাবে। এর আগে গত 19 এবং 20 অগস্ট জয়পুরেই ব্রিক্স পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। হিমাচল প্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন আজ থেকে সিমলায় শুরু হচ্ছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশনে মোট 10টি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 11টায় সভার কাজকর্ম শুরু হবে। অধিবেশন শুরুর আগে গতকাল সিমলায় স্পিকার কুলদীপ সিং পাঠানিয়ার সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিরোধী দল নেতা জয়রাম ঠাকুর, সংসদীয় বিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন চৌহান এবং ডেপুটি চিফ হুইপ কেবল সিং পাঠানিয়া উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন M জগদীশ কুমারকে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। কমিটিতে শিক্ষা, শিল্প ও প্রশাসনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের রাখা হয়েছে। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন, IIT খড়গপুরের অধ্যক্ষ অধ্যাপক সুমন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী টাস্কফোর্সে আছেন। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা

0: সিলেবাস তৈরির ক্ষেত্রে এই টাস্কফোর্স সাহায্য করবে। নতুন দিল্লি যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডি এর নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি বাংলাদেশের জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক ওলি আহমেদকে পরাজিত করেন। ওলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। হিজবুল্লাহর উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে যে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিরাট অঙ্কের অর্থ পাচার করা হতো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC নতুন করে যুদ্ধ শুরু হলে আরও বিধ্বংসী হাতিয়ার ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভবিষ্যতে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির ওয়ারহেড, নিখুঁত লক্ষ্যভেদ ও দূরপাল্লার ক্ষমতা যোগ করা হবে। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যথাক্রমে 12 দিন ও 40 দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে জানান তিনি। ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডার গার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রদেশে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহবিদরা জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লিতে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH মহিলা হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা গতকাল গোলশূন্য ড্র হয়। পুল ডির এই টানটান উত্তেজনার শেষ ম্যাচে উভয় দলে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনেই দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, পূর্ণ প্রাণে পুণ্য দানে, বলছেন ভবেশ দাস।
2: একটা গল্প বলি, গল্প মানে ঘটনা। 1944 সাল, তখনও এই আকাশবাণীর বেতার জগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক নলিনীকান্ত সরকার। তিনি সাহিত্যিক পরিমল গোস্বামীকে নাট্যকার অভিনেতা গিরিশ ঘোষের মর্মর মূর্তির একটি ছবি তুলে আনার বরাত দিলেন, কারণ ছবিটা তিনি বেতার জগতের মলাটে ছাপতে চান। এই ছবি তোলার বরাতটা তাঁকেই দিলেন, কারণ এর বেশ কিছুকাল আগে থেকেই পরিমল গোস্বামী বেতারের বহু শিল্পী ও বিশিষ্টজনের ছবি তুলে চলেছেন। তাই যেমন বলা তেমনি কাজ। পরিমল কলকাতার গিরিশ পার্কে আয়োজিত নাট্যকারের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে গিরিশের মর্মর মূর্তির একটি ছবি এনে দিলেন। পরদিন নলিনীকান্ত পরিমলকে বললেন, না হে, ওই ছবিটা চলবে না। কেন? কারণ গিরিশের অমন খালি গায়ের ছবি ছাপা হলে নাকি তার পরিবার ভীষণ আপত্তি করবেন, জামা পরিয়ে ছবি তোলা উচিত ছিল। এই কথা শুনে পরিমল হেসে গড়িয়ে পড়েন আর কি। নলিনী বলেন, না না, এটা আমার কথা নয়, অবাঙালি সহকারী স্টেশন ডিরেক্টর যা বলেছেন তাই আপনাকে বললাম।

0: তারপর অবশ্য সহকারী স্টেশন ডিরেক্টরকে বুঝিয়ে বলা হলো ওটা মার্বেলের মূর্তি, আর যার মূর্তি তিনি বহুকাল আগে গত হয়েছেন। বুঝিয়ে বলতে তিনি শান্ত হন। ছবিটি অবশ্য শেষ পর্যন্ত ছাপা হয়নি, পরিমল গোস্বামী তা নিজস্ব সংগ্রহী রেখে দিয়েছিলেন। এ হয়তো তার একটা সরস অভিজ্ঞতার গল্প। সেই যুগে আলোকচিত্রী হিসেবে পরিমল গোস্বামী যে কত বড় মাপের ছিলেন তার প্রমাণ ছড়িয়ে রয়েছে বেতার জগৎ পত্রিকার অজস্র মলাটে, পত্রিকার ভেতরের পাতায়। শুধু বেতার জগৎ কেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাকে বলেছিলেন, বেতার জগৎ আর ইন্ডিয়ান লিসনার পত্রিকার জন্য ছবি তুমিই তোলো। ইন্ডিয়ান লিসনার ছিল দিল্লি কেন্দ্র থেকে প্রকাশিত ভারতীয় বেতারের মুখপত্র। ছবি তোলায় পরিমল গোস্বামীর খ্যাতি তখন এতটাই ছড়িয়েছিল যে নীরজচন্দ্র চৌধুরী সম্পাদিত নূতন পত্রিকা, বাংলার শ্রী, অমল হোমের সম্পাদনায় মিউনিসিপ্যাল গেজেট, সচিত্র ভারত, এমন অনেক পত্রিকায় তার ছবি ছাপা হচ্ছে। এককালে শান্তিনিকেতন কলাভবনের ছাত্র পরিমল। অনেক পরে যখন রবীন্দ্রনাথের ছবি তুলতে চাইছেন তখন তিনি সাগ্রহে সম্মতি দিয়েছেন তাকে। শুধু তাই নয়, এতটাই ভালো লেগেছিল তার ছবি যে তার কাছ থেকে কয়েকটি ছবিও চেয়ে নিয়েছিলেন কবি। 1937 সালের 14 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ যখন কলকাতায় নরেশ মিত্রর নাট্যরূপায়িত গোরা নাটকটি দেখতে আসেন, তখনই পরিমল তোলেন তার ছবি। অবনীন্দ্রনাথও তার ছবির ভক্ত ছিলেন। প্রকৃতি বা নিসর্গের ছবি তিনি অনেক তুলেছেন ঠিকই, কিন্তু শিল্পী মনীষীদের পোর্ট্রেট তোলাতে তার কোনো জুড়ি নেই। কলকাতা বেতারে এক একজন শিল্পী এক একদিন গাইতে বাজাতে কথিকা প্রচারে বা অভিনয়ের জন্য আসছেন, তখন বীরেন্দ্রকৃষ্ণও মাঝে মাঝে পরিমলের বাড়িতে গিয়ে আর্জি রাখছেন যে, ওহে, আজকে একবার ক্যামেরাটে নিয়ে হাজির থেকো, অমুকের আসবার কথা আছে। বেতারের সূত্রে সেই যুগের শিল্পী গুণী মানুষদের যত ছবি আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি তার অর্ধেকেরও বেশি ছবি পরিমল গোস্বামীর তোলা। কিন্তু আশ্চর্য হল, পরবর্তীকালে বিভিন্ন পত্রিকায় এইসব ছবির উদাসীন ব্যবহারে অনেক সময় আলোকচিত্রীর নামটাই উল্লেখ করা হয় না। কাজী নজরুলের অনেক ছবি তো তুলেইছেন তিনি, কিন্তু সিল্কের টুপি পরা নজরুলের যে ছবি যা ক্যালেন্ডার থেকে প্রায় সর্বত্র ব্যবহার করা হয়, তা যে পরিমল গোস্বামীর তোলা তা কজনের জানা। 1918 সালে তিনি প্রথম ক্যামেরা সংগ্রহ করতে পেরেছিলেন, কিন্তু ক্যামেরা হাতে পেলেই তো হয় না। হাত তো শুধু ছবি তোলে না, তোলে চোখ, বুঝতে হয় লেন্স, আলো আধার, জানতে হয় তার কারিগরি। আর আজকের প্রযুক্তি সেকালে কোথায়? ক্যামেরা ট্রাইপড সঙ্গে নিয়ে কাজটা সহজ নয়। ক্যামেরা বুঝতেন বলে দুখানে বইও লিখে ফেলেছিলেন। আজ আর সেই বই পাওয়া যায় কি না জানি না। পরিমল গোস্বামীর মতো কত প্রতিভার পূর্ণ প্রাণে পূর্ণ দানে কলকাতা বেতারে বেজে উঠেছে আলোক মঞ্জির। তাও তো ছবির কথা বলতে গিয়ে এমন প্রতিষ্ঠানে পরিমল গোস্বামীর আরও কাজের কথা তো বলাই হল না। বেতার জগতে প্রথম বারোয়ারি উপন্যাস লেখা, নাটক, গল্প, রম্যরচনা, আলেখ্য, অনুবাদের কাজ, যুদ্ধের খবর পরিবেশন, সাহিত্যিকদের সঙ্গে অভিনয়, কত কাজ যে করেছেন তার হিসেব নেই। তার উপর রেডিওর ভাষা উচ্চারণ নিয়ে সকলকে সতর্ক করে বহু লেখা লিখেছেন। কলকাতা বেতারকে অন্তর দিয়ে ভালো না বাসলে এমন কাজ করা সম্ভব? আগামী 26 অগস্ট আকাশবাণী কলকাতা কেন্দ্রের 100তম জন্মদিন। এর সুদীর্ঘ ইতিহাসের কথা ভাবলে পরিমল গোস্বামীর মতো মানুষদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানে গানে দ্বিতীয় পর্ব একটু পরেই।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: সন্ধি, এই ছবিতে হৈমন্তী শুক্লা।

0: সন্ধির পর এবারের ছবি মিলন তিথি, দ্বৈতকণ্ঠে আরতি মুখোপাধ্যায় এবং অজয় দাস।
1: মি

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800 420 2233।
3: কিশোর কুমার,

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আমার শপথ ছবির এবারের গান অনুরাধা পারওয়ালের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা। আজ আপনাদের সঙ্গে আছি সুতপা চট্টোপাধ্যায়।

সুরেলা কণ্ঠ, স্নিগ্ধ এক কণ্ঠ, মরমী কণ্ঠ। তিনি গেয়ে গেছেন আমাদের জন্য অনেক অনেক গান। তার গান শুনতে শুনতে কেমন যেন বুক মুচড়ে ওঠে, একটা দীর্ঘশ্বাস পড়ে। তার গান যেন শুধু গানের কথা নয়, এ যেন একটা সময়ের হৃদয় অবাধ্য অসংখ্য কিশোর কিশোরী তরুণীর মনের কথা, মনের ব্যথা। ঘুম হারা কত আখিপাতে এসব গান চোখে জল এনেছে, চোখের জলের পথ ধরে এসেছে কত রাজকুমার। আসলে সেই সময়ের গান এ গান, যখন একটু কথা একটু ছোঁয়া নিয়ে মনে মনে রূপকথার রাজ্যে পাড়ি দেওয়ার সময়। গানের ভেলায় আজ এমনই কিছু গান নিয়ে, গায়ত্রী বসুর গাওয়া এমনই কিছু গান নিয়ে আজকের গানের ভেলা।

আজ 11টা পর্যন্ত শুধুই গায়ত্রী বসুর গাওয়া গান, কিন্তু গায়ত্রী বসুর গাওয়া গান অবশ্যই শুনব। তার আগে একটু শুনে নেব যাদের গান দিয়ে আজকের গানের ভেলা সাজিয়েছি, অর্থাৎ নির্মাণ কারিগরদের কথা। প্রথম আমরা যে গান শুনলাম, প্রথম মুকুল তুমি ঝরো না, এ গান 1958 সালের রেকর্ড, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কমল দাশগুপ্তর সুর। তারপরে শুকতারা আকাশের কোণেতে, এটি 1952 সালের রেকর্ডের গান, সন্তোষ মুখোপাধ্যায়ের কথা এবং দিলীপ সরকারের সুর। এ পর্যন্ত এই দুটি গানই আমরা শুনেছি।

তার গানে আমরা বারবার ঘর ছাড়ার আহ্বান শুনেছি। তার গান আমাদের সুদূরের পিয়াসি করেছে, আমাদের জীবন পাত্র অনেক অনেক সুধায় ভরিয়ে তুলেছিল তার গান। তার গানের অমন মধুময় ছোঁয়া যে আমাদের রিক্ত ডালে ডালে কিশলয়ের নতুন পাতার সূচনা করত, কুঁড়ির আভাস দেখা দিত, তেমনি একটি গান এবারে আপনাদের জন্য। এটি 1958 সালের রেকর্ডের গান, প্রণব রায়ের কথা, রবীন চট্টোপাধ্যায়ের সুর।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: ভুল সংশোধন 2213-1342 নয়, গীতাঞ্জলির প্রচার তরঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলার জন্য যে নাম্বার আপনাদের জন্য এখন 2210-7325, আবারও বলি 2210-7325, 2210-7325, 2210-7325, 2210-7325।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো একবার মনে করাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য যে সেতু আমাদের তৈরি হয়েছে নতুন, তা হল 2210-7325, 2210-7325, 2210-7325, 2210-7325। এসেছেন এক বন্ধু 2210-7325 এই নম্বরে, একবার কথা বলে নি। হলদে সবুজ আলো জানান দিচ্ছে, জানি না কথা বলে উঠতে পারবো কি না, দেখা যাক। যে আছেন তাকে নমস্কার,

0: গত কি আছে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি রবীন্দ্রনাথ কুইলি ময়না পূর্ব মেদিনীপুর থেকে বলছি।
0: বলুন। আমি সুতপা চট্টোপাধ্যায়। বলুন। নমস্কার।
1: হ্যাঁ, আমি বলছিলাম মানে অনেক পুরনো গান তো, অনেক মানে অস্পষ্ট আর কি।
0: আচ্ছা,
1: একটু অস্পষ্ট লাগছে আর কি।
0: আচ্ছা, এটি আমি আপনার কাছ থেকে জানলাম যে অস্পষ্ট লাগছে শুনতে। আমরা এই স্টুডিওতে বসে কিন্তু একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, কিন্তু তবু আপনার কথাকে আমি মান্যতা দিচ্ছি। আপনি যখন বলছেন নিশ্চয়ই কোথাও একটা অসুবিধে আছে, দেখা যাক পরবর্তী গানের ক্ষেত্রে কি হয় সেটা। টু টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ, টু টু ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ, অর্থাৎ দুই দুই এক শূন্য সাত তিন দুই পাঁচ, দুই দুই এক শূন্য সাত তিন দুই পাঁচ। কথা হবে আবারও, তার আগে গায়ত্রী বসুর কণ্ঠে আরও একটি গান আমরা শুনব। এটি ১৯৫৭ সালের রেকর্ডের গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রর সুর।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: 2210 7325 2210 7325 আপনাদের অপেক্ষায়। যে বন্ধু আছেন সরাসরি তার সঙ্গে কথা বলতে চেষ্টা করি। নমস্কার সুপ্রভাত। কে বলছেন?
2: আমি জাঙ্গিপাড়া হুগলি থেকে জগন্নাথ দেব বলছি।
1: বলুন দাদা।
2: আপনাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, কালকে শর্মিষ্ঠা দিদি বললেন কিন্তু ঠিক লিখতে পারিনি। যাক, আজকে আপনি ভালো করে বলেছেন, লিখে নিয়েছি, ফোনও করলাম, পেয়ে গেলাম। আর আগে যে শ্রোতা বন্ধু বললেন যে জড়তা আছে আগের গানটায়, আমি তো কিছু পেলাম না। নতুন নতুন যেসব মানে আমাদের কাছে নতুন, পুরনো গান কিন্তু খুব ভালো লাগবে।
1: বেশ, অনেক ধন্যবাদ। দুটি তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল। প্রথমত আগের বন্ধু যে বলেছিলেন গান অস্পষ্ট শুনতে পাচ্ছেন, পরিষ্কার শুনতে পাচ্ছেন না, আপনি জানালেন যে না, আপনারা স্পষ্টই শুনতে পাচ্ছেন। আর পাশাপাশি এই গান অনেক পুরনো হলো, আপনার কাছে নতুন, এবং এই প্রথমবার বা নতুন অবস্থায় শুনেও আপনার ভালো লাগছে, এটা আমাদের ভালো লাগা। এবারে আমরা যে গান শুনব সেটি 1957 সালের রেকর্ডের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর।

2210737522210737 অর্থাৎ 2210732252107325 আপনাদের অপেক্ষায়।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কি বলছেন?
1: আমি পূর্ব বর্ধমানের দাই হাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন দাদা।
1: দেখুন, আজকে যে গায়ত্রী বসুর একজন কণ্ঠশিল্পী, ইনি আগে থেকে আমরা অনেক গান ইনার শুনতাম ছোট্টবেলায়। আমার মনে আছে রেডিওতে যখন আকাশবাণী খুলতাম তখন ওই গায়ত্রী বসুর আধুনিক আর রবীন্দ্রসঙ্গীত গান শুনতাম, এবং প্রায় গানগুলো হতো এবং খুব সুন্দর ভাবে তিনি, তার যে কণ্ঠ সত্যিকারই খুব সুন্দর। এবং যখনই গায়ত্রী বসুর গান হয় তখন আমার কিন্তু শুনতে খুবই ভালো লাগে। তো আমার একটা গান খুব মনে পড়ছে, সেই দূরে পাহাড় যেন শান্ত ছেলের মতো, কথা শ্যামল গুপ্ত, শ্যামল মিত্র, 1956 সালের গান। আমি 80-82 সালে গানটা মানে শুনতাম, তখন থেকেই তো রেডিওটা শুনতাম অনেকক্ষণ ধরে, অনেক জায়গায় গিয়ে তো দেখতাম, ওই গানটা বেশ ভালো লাগতো। গানটা যদি হয়,
0: দেখা যাক, দেখা যাক। অনেক ধন্যবাদ। এবারের গান 1959 সালের, শ্যামল গুপ্তর কথা, শৈলেন মুখোপাধ্যায়ের সুর।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: জে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: নমস্কার, সুপ্রভাত।
4: হ্যাঁ নমস্কার, নিমাইচরণ দাস, নহপাড় বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম।
3: বলুন দাদা।
4: গান খুব সুন্দর হচ্ছে, আমার জন্মের আগে থেকে গানগুলো বাজছে, খুব সুন্দর। এই গানগুলো তো আগে খুব কম শুনেছি আমি, আর খুবই ভালো ভালো গান বাজাচ্ছেন, খুব সুন্দর অনুষ্ঠান। আর অনেকে রেডিওটা চালিয়ে ফোনটা করেন, ওইটা একটু বলে দিবেন যে রেডিওটা বন্ধ করে এরকম ফোনটা করেন।
3: বেশ, আমি তো বলবই, বলেই থাকি, আপনিও বললেন, সে কথাও বন্ধুরা শুনে নিলেন। এবারে 1960 সালের রেকর্ডের একটি গান, পবিত্র মিত্রর কথায় শৈলেন মুখোপাধ্যায়ের সুরে।

গায়ত্রী বসু, তার কথা বললেই, তার গান শুনতে শুনতেই আমরা একজন শান্ত, সংযত, অল্প বয়সী একজন গায়িকাকে খুঁজে পাই তার গানের মধ্যে। অসংখ্য অবিস্মরণীয় গান তার। এবং গায়ত্রী বসু সম্পর্কে এক জায়গায় লিখতে গিয়ে কবির সুমন লিখেছিলেন একটি কথা, একটি গানের উল্লেখ করে তিনি বলেছিলেন যে এটি গায়ত্রী বসুর একটি অবিস্মরণীয় কীর্তি, এ গান বাঙালি কখনো ভুলবে না। কিন্তু কোন গানের কথা বলেছিলেন সেটি একটু শুনি। এটি 1960 সালের রেকর্ডের গান, আর এটি 1958 সালের রেকর্ডের গান। লিখেছেন প্রণব রায়, সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: ফুল ফোটার আগে যেমন কিছুটা অনুকূল পর্ব থাকে, তেমনি কণ্ঠশিল্পী হয়ে ওঠার আগেও তো একটা অনুকূল পর্ব থাকে, আর সেই অনুকূল সংযোগই কিন্তু ফুল ফোটায়, আবার শিল্পীকেও যথার্থ রূপ দেয়। গায়ত্রী বসুও পেয়েছিলেন শিল্পী হয়ে ওঠার জন্য একটি সাংগীতিক পরিবার, সাংগীতিক পরিবেশ। 1930 সালে রাজেন্দ্রনাথ বসু আর নমিতা বসুর কনিষ্ঠ সন্তান গায়ত্রী জন্মগ্রহণ করেন ঢাকুরিয়ার 44 নম্বর মহারাজা ঠাকুর রোডে। যদিও বসু পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায়। রাজেন্দ্রনাথ বসু, বাবা রাজেন্দ্রনাথ বসু খুব ভালো বাঁশি বাজাতে পারতেন এবং মা নমিতা বসু এবং কাকাও খুব ভালো গান গাইতেন। দিদি নিতা বসু, যিনি পরে নিতা গুহ হয়েছিলেন, তিনি সেতার বাজাতেন, আর তার দুই দাদা অতীন বসু এবং যোগীন বসু, তারাও বিশেষ সঙ্গীত অনুরাগী ছিলেন। বিশেষ করে এই যোগীন বসুর উৎসাহ এবং সহযোগিতা গায়ত্রী বসুর সঙ্গীত জীবনের পথ মসৃণ করেছে। শুনতে শুনতে মনে পড়ে না আর এক প্রখ্যাত সঙ্গীত শিল্পীর কথা, সে কথা অন্য কোনো দিন। আজ আমরা গায়ত্রী বসুর গান শুনছি, এবারে একটি 1959 সালের রেকর্ডের গান, অনল চট্টোপাধ্যায়ের কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

সে সময় মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সব জায়গায় একা চলে যাওয়ার প্রথা ছিল না। দাদা পথসঙ্গী হতেন এবং তার গানের সঙ্গে প্রয়োজনে সঙ্গত করতেন তিনি, যার ফলে এই যোগিন দাদার সহযোগিতা গায়ত্রীর সঙ্গীত জীবনের জন্য একেবারে অপরিহার্য ছিল। বাড়িতে গানের যে পরিবেশ ছিল তাছাড়াও কিন্তু ঢাকুরিয়ার সেই সময়কার যে সাংগীতিক একটা পরিবেশ, সেই পরিবেশও কিন্তু গায়ত্রীর সঙ্গীত প্রতিভাকে লালন করেছে। ঠিক তাই, লালন করেছে। আবার শুধু লালন করেছে বললেও যেন একেবারে পুরোটা বলা হয় না। সেই প্রতিভা বিকশিত হওয়ার পর থেকেই সাফল্যকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও কিন্তু অসম্ভব তৎপরতা দেখা গিয়েছে ঢাকুরিয়ার সংস্কৃতি মনস্ক মানুষদের কাছ থেকে। সব দিক থেকেই একেবারে ফুল হয়ে ফুটে ওঠার একটা দারুণ পরিমণ্ডল পেয়েছিলেন গায়ত্রী বসু, যার ফলে তার সুরভি রজনীগন্ধার মতোই ছড়িয়ে পড়েছিল, তাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। 1956 সালের রেকর্ডের একটি গান এবারে আপনাদের জন্য, শ্যামল গুপ্তর কথা, নচিকেতা ঘোষের সুর।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: গায়ত্রীর তখন মাত্র 9 বছর বয়স। তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন অনিল দাস। এই অনিল দাস তখন গ্রামোফোন কোম্পানির অধিকর্তা ছিলেন। তাকে বেতারের শিশুমহলে গান গাইবার সুযোগ করে দেন এই অনিল দাস। সেই থেকে বেতারের সঙ্গে গায়ত্রীর অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। তার গাওয়া অনেক অনেক গান আমাদের সংগ্রহে আছে, এবং রম্যগীতির একটি গান তো অসম্ভব জনপ্রিয়। আজও যখনই সে গান আমরা শোনাই, বারে বারে শোনাই, সে গান একই রকমভাবে যেন ভালো লাগা তৈরি করে। এই গানটি জ্ঞানপ্রকাশ ঘোষ মেঘ রাগের আধারে তৈরি করেছিলেন, এবং অপূর্ব এক নান্দনিক বোধ তাকে একেবারে ঠিক যতখানি মর্যাদা, যেভাবে মর্যাদা দেওয়ার দরকার ছিল সেভাবেই দিয়েছেন গায়ত্রী বসু। গানে কোথাও কোনো উচ্চকিত উল্লাসের প্রকাশ নেই, কিন্তু অসম্ভব সুরেলা আছে, কথার গভীরতা এবং গায়নশৈলীতে যে একটা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সম্মিলিত আনন্দের প্রকাশ। অথচ দেখুন, এমন উচ্ছল, এমন সহজ সুন্দর আনন্দের প্রকাশ, কিন্তু কণ্ঠের একটা সংযম। এই সংযম অবশ্য গায়ত্রী বসুর প্রায় সব গানেই আমরা পাই। এই সংযম তার একেবারে সহজাত। আবার যখন খুব নিচের পর্দায় যাচ্ছেন, তখনও কি স্বচ্ছন্দ তার চলন! এইরকম নিচের পর্দাতেও এমন স্বচ্ছন্দ চলন তার অনেক গানকে যেন একেবারে আমাদের মনের গভীরে একেবারে চিরকালের জন্য স্থায়ী করে দিয়েছে। একটা তার ওই সংযম একটা যেন প্রদীপ শিখার মৃদু আলোর মতো, এবং সেই মৃদু আলো কিন্তু তাতেই যেন একেবারে আলোকিত হয়ে থাকে আমাদের মন, তার গান শুনলে, তার গানের কথা ভাবলে। এবারে রম্যগীতির সেই গান আপনাদের জন্য, আসুন শুনি আমাদের নিজস্ব সংগ্রহের গান।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: হ্যাঁ, ঘড়িতে বেজে গেছে 11:01 মানে 11টা যখন পার করে গেছে তখন আজকে কিন্তু মগজ মিটারের সময়, তাই তো? সম্পূর্ণ
1: শুক্রবার আর মগজ মিটার, আর জোরে মানে মগজে শান দিয়ে তোমরা তৈরি হয়ে যাও আমাদের সঙ্গে, কারণ আমরা একের পর এক প্রশ্ন করব আর তোমরা ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, আর তার সঙ্গে মানে অনেক ভালোবাসা, জোরে জোরে হাততালি তোমরা পেয়ে যাবে
0: একদম। আর উত্তর দিতে গেলে কি করতে হবে, আমাদের ফোন লাইনটা কিন্তু খোলা রয়েছে 03322107325, নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে, তো সেখানে তোমরা অবশ্যই কল করে জানাতে পারো। আর এছাড়াও

0: আমাদের তো অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট করে আজকের পোস্টারের তলায় তোমরা জানাতে পারো উত্তর। আর আরও একবার ফোন লাইন নাম্বার বলে দিই, 0332210-7325, এই নাম্বারে তোমরা ফোন করে জানাতে পারো। আর আপাতত আমরা মগজমিটা শুরু করি, কি বলো?
1: একদম একদম একদম, মানে যখন প্রশ্নপত্র একটা লম্বা চওড়া রেডি রয়েছে, তাহলে সেটা কেন আমরা দেরি করব আর কি, চলো শুরু করা যাক।
0: তোমরা জানো যে আমরা কিছু ডাইরেক্ট প্রশ্ন করবো তোমাদের, আর সেই ডাইরেক্ট প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, আর ঝটপট তোমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে এটাও আমি জানি। তো প্রথম প্রশ্ন আর দেরি না করেই ফেলি।
1: একদম একদম একদম, চলো
0: প্রথম প্রশ্ন। 2026 সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অর্থাৎ IFFM এ বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
1: ওকে, আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি, ফোন লাইনটা আরেকবার বলে দিই, 0332210-7325, সেখানে কিন্তু আমরা কলের জন্য অপেক্ষা করছি। আর তাছাড়াও আমাদের যে আজকের অনুষ্ঠানের পোস্টার, সেখানে কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের উত্তর। ফেসবুক পেজটা মনে আছে তো? অফিশিয়াল ফেসবুক পেজটা যুবমানি কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে আজকের পোস্টের নিচে কমেন্ট করতে পারো।
0: একদম, আর তোমরা উত্তর জানাতে পারো আমাদের, যে উত্তরটা কি আরো একবার প্রশ্ন বলে দিই।
1: হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলে দিই, 2026 সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অর্থাৎ IFFM এই ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর পুরস্কার কে পেয়েছেন? উত্তরটা মানে একজন ভারতীয়, আমি এইটুকু ক্লু দিয়ে রাখলাম, ঠিক আছে?
0: হ্যাঁ, তো সেই উত্তর তোমাদের দিতে হবে। আপাতত তোমাদের উত্তরের জন্য আমরা একটু সময় দিই। একদম, উত্তরের জন্য সময় দেব, আর তার জন্য একটা গান তোমাদের জন্য থাকবে, গানটার পরে ফিরে আসছি আবারও আজকে। তো রইল অরিজিৎ সিং আর প্রশ্নিতা পালের কণ্ঠে আসোনা।

0: ওই ওই যে বললাম ঘন্টা যখনই পড়েছে তখনই আমরা অলরেডি মানে একদম একটা বিশাল বড় প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়ে গেছি,
1: কারণ আমরা প্রশ্ন করে গেছিলাম তোমাদের জন্য যে 2026 ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে কে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, তো তার উত্তর তোমরা দিয়ে দিয়েছো অনেকেই। আমরা
0: আগে একটু ফোন লাইনটা চেক করে নি,
1: ফোনে রয়েছে বন্ধু, কথা বলে নি।
2: হ্যালো হ্যালো হ্যালো আমাদের সঙ্গে কথা বলো, তাহলেই আমরা তোমাদের উত্তরটা শুনতে পারি। আর আমাদের ফেসবুক কমেন্টেও কিন্তু অনেক উত্তর এসেছে, অরিন্দম মণ্ডল, পিউপা ঘোষ, রিমো মুখোপাধ্যায়, মুনিরা খাতুন, শুভশ্রী, সবাই বলছেন ঋষভ শেট্টি। আচ্ছা, আর তাহলে ফোন লাইনে কথা বলে নি বন্ধু, রয়েছেন সঙ্গে, কে রয়েছে?
3: হ্যালো,
1: না বন্ধু এসেই চলে গেল, বন্ধু উত্তর বলবে না।
0: বন্ধু হ্যাঁ উত্তর বলতে চাইছে না আমাদের সঙ্গে, আড়ি
1: না না আড়ি করলে হবে না, কারণ আজকে মগজ মেটা, তোমাদের জমি উত্তর দিতে হবে। তো উত্তরটা তোমরা দিয়ে ফেললে, ইনফ্যাক্ট আমরা লাইভেও রয়েছি, মানে ফেসবুক লাইভেও রয়েছি অন এয়ারের সঙ্গে সঙ্গে,
0: তো তোমরা লাইভেও কমেন্ট করতে পারো,
1: লাইভেও কমেন্ট করতে পারো, এছাড়া আমাদের ফেসবুক পেজ তো রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। কুণাল চৌধুরী বলছে ঋষভ শেট্টি, আচ্ছা ঋষভ শেট্টি, অমিতাভ শেঠ বলছে ঋষভ শেট্টি,
0: অনেকগুলো ঋষভ শেট্টি অলরেডি পেয়ে গেছি। আবার ফোন লাইনে বন্ধু,
1: হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি স্বপন চট্টোপাধ্যায়,
1: হ্যাঁ
4: আমি ওলডিসম থেকে বলছি।
1: হ্যাঁ উত্তরটা,
0: উত্তরটা বলুন,
4: ঋষভ শেট্টি,
1: ঋষভ শেট্টি।
0: আচ্ছা বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: তো কোন সিনেমার জন্য পেয়েছে যদি আমরা বন্ধুরা কি বলতে পারবে, মানে আমি উত্তরটা বলেই দিলাম অ্যাকচুয়ালি যে কোন সিনেমার জন্য। আচ্ছা তার আগে বলে দিই, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি।
0: সঠিক উত্তরটা কি এবারে সেটা তো বলতে হবে,
1: ওই তো ঋষভ শেট্টি, আমি তো বলেই দিলাম।
0: সঠিক উত্তরটা হচ্ছে ঋষভ শেট্টি, এবং কোন সিনেমার জন্য পেয়েছে সম্পূর্ণ?
1: কান্তারা লেজেন্ড চ্যাপ্টার 1 এর জন্য পেয়েছেন ঋষভ শেট্টি, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন মানে IFFMA তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট ডিরেক্টর হিসেবে ঋষভ শেট্টি। আচ্ছা রুমকি মুখোপাধ্যায়, রিমু মুখোপাধ্যায় টিটু লাইভেও বলেছেন ঋষভ শেট্টি, একদম তোমাদের উত্তর একদম সঠিক। আমরা এবার পরের প্রশ্নে চলে যাই,
0: একদম একদম একদম, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক সম্পূর্ণ।
1: হ্যাঁ এবার আমরা একটু ফিল্ম এন্টারটেইনমেন্ট জগৎ থেকে ভেসে ভেসে একটু স্পেসে চলে যাব, মহাকাশে।
0: মুন বেস চাঁদের কোন মেরুতে বসানো হবে?
1: মুন বেস,

0: মুন বেস চাঁদের কোন মেরুতে বসানো হবে প্রশ্নটা খেয়াল করো এবং খুব ভেবেচিন্তে উত্তর দিতে হবে এটার জন্য। আর ফোন লাইন কিন্তু রয়েছে খোলা 0332107325।
1: একদম। আর বন্ধু রয়েছেন ফোন লাইনে, কথা বলে নি কে রয়েছেন? আচ্ছা বন্ধু ফোন কেটে দিয়েছে, আমার মনে হয় বন্ধু আগের প্রশ্নের উত্তরটা নিয়ে এসেছিলেন। বুঝতে পেরেছেন বন্ধু আমরা পরের প্রশ্নে চলে গেছি, তোমরা লাইভেও আমাদের উত্তর করে জানাতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ

0: 7323221073251। এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ খোলা, সেখানে তোমরা উত্তর দিতেই পারো।
1: বেশি সময় নিলে চলবে না কিন্তু, না না এতটা চাপ দিলে কি চলে? কঠিন একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা
0: কঠিন প্রশ্ন নয়। আচ্ছা, ওই তো রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো। আচ্ছা, যদি বন্ধুরা ফোন লাইনে কোনোভাবে না পাও আমাদের সাথে কানেক্ট করতে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমরা ফেসবুকে আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ রয়েছি, ফেসবুক লাইভ। আর আমাদের তো ফেসবুক পেজে যে কমেন্ট পোস্টার, মানে পোস্টার রয়েছে মগজ মিটারে, সেখানে কমেন্ট করে জানাতে পারো। একদম। আর আমরা উত্তর কি পাচ্ছি?
1: হ্যাঁ, একটা উত্তর পেয়েছি অলরেডি। শুভশ্রী বলেছে দক্ষিণ মেরুতে।
0: আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে উত্তর আসছে, উত্তর আসছে সাউথ। আচ্ছা, সাউথ বলেছেন মুনিরা খাতুন, আর শুভশ্রী বলছে দক্ষিণ মেরু। আচ্ছা, আমরা দুটো উত্তর পেয়েছি। আপাতত বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো।
1: না, বন্ধুর সঙ্গে কথা বলা যায়নি। বন্ধুদেরকে বলবো যারা ফোন করছেন, তারা কিন্তু একটুখানি মাথায় রাখো যে আমাদেরকে কল করার সময় তো রেডিও সেটটা থেকে দূরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর প্রশ্নটা একটুখানি খেয়াল করে শুনতে হবে, কারণ সময় তো হাতে কম, খুব কম।
0: একদম। আরেকবার আমি তোমাদের জন্য বলে দিচ্ছি যে মুন বেস চাঁদের কোন মেরুতে বসানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: কুণাল চৌধুরী এবং অমিতাভ শেঠ, তারা দুজনেই কিন্তু বলেছে সাউথ, মানে দক্ষিণ মেরু।
0: হ্যালো।
2: হ্যাঁ, কৃষ্ণগর থেকে রাজ্যজি মেরে বলছি, উত্তরটা সম্ভবত দক্ষিণ মেরু হবে।
0: দক্ষিণ মেরু হবে। আচ্ছা,
1: বন্ধু একটা সম্ভবত রেখেছে,
0: আমরা নিলাম উত্তরটা একদমই, কারণ বন্ধু উত্তর দিয়েছেন। আর পিউপা ঘোষ ফেসবুক লাইভে বলছেন দক্ষিণ মেরু, সুমিতা রায় বলছেন হ্যালো বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো, উত্তর দিতে হবে আজকে মগজ মিটারে, মগজের শান্তি একদম ছটপট করে উত্তর লিখে ফেলতে হবে।
1: রুমকি মুখার্জি হাই লিখেছে, ওকে রুমকি মুখার্জি, তো মানে তাকেও রিকোয়েস্ট করছি উত্তরগুলো দেওয়ার জন্য।
0: হ্যাঁ, অলোকা নাগ, অরিন্দম মণ্ডল, নিবেদিতা চক্রবর্তী, অমিতাভ শেঠ, সবাই বলছেন দক্ষিণ মেরু। আর বন্ধু রয়েছেন আপাতত ফোন লাইনে, কথা বলে নি কে রয়েছেন। হ্যালো,
3: সুখদেব পাল বলছি বেরুগ্রাম বর্ধমান থেকে।
1: বলুন।
0: দক্ষিণ মেরু হবেই একদম সঠিক, বন্ধু বলছে দক্ষিণ মেরু
1: সম্ভবত রাখেননি, ওকে এটা ভালো লাগলো,
0: এটা বেশ মিষ্টি ব্যাপার। আচ্ছা, মানসী দাস সেন বলছেন চাঁদের দক্ষিণ মেরু। আচ্ছা, চাঁদের দক্ষিণ মেরু,
1: মানে আর কি আমাদের আমাদের কি আরেকটু ওয়েট করা উচিত?
0: কল আর একটা এসে গেছে একদম এই প্রশ্নের জন্য, লাস্ট ফোন কল। হ্যালো
1: হ্যালো,
0: বন্ধু বলছে আমি দক্ষিণ মেরুই বলেছিলাম, দক্ষিণ মেরুই বলছেন অনেকে।
1: তাহলে এবারে কি আমরা সঠিক উত্তরের দিকে যাব? সম্পূর্ণ
0: সঠিক উত্তরের দিকে, সঠিক উত্তরের দিকে চলে যাই,
1: চলে যাই। সঠিক উত্তরটা কিন্তু দক্ষিণ মেরু,
0: একদম। আর জোরে একটা হাততালি হয়ে যাক সবার জন্য। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ড যে রয়েছে তার প্রথম উত্তর, মানে প্রথম প্রশ্ন হয়ে গেছে, তার উত্তর পেয়ে গেছি, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেছে, তার উত্তর পেয়ে গেছি। এবার কিন্তু আমরা এই রাউন্ডের লাস্ট প্রশ্নে যাব আমরা।
1: একদম। তো লাস্ট প্রশ্নটা করে ফেলি,
0: করে ফেলতেই পারি, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাই।
1: ঠিক আছে, বেশ যাই, তুমি যখন বলছো তখন তো আর না করতে পারি না।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন,
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন, রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন, পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আমরা বিজ্ঞাপনের পরে ফিরে এলাম।
1: একদম সঠিক উত্তরটা আমরা অলরেডি বলে দিয়েছিলাম লাস্ট প্রশ্নের, যে চাঁদের দক্ষিণ মেরুতে। এরপর তৃতীয় প্রশ্ন, তো
0: এবং এই রাউন্ডের লাস্ট প্রশ্ন।
1: একদম। তো লাস্ট প্রশ্নটা কি তুমি করবে সম্পূর্ণ?
0: চলো করছি।
1: বেশ,
0: 2026 সালে

0: ইন্ডিয়া পাকিস্তান মেন্স হকি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ভারতের যে জয় এসেছিল সেই জয়ের ব্যবধান কত ছিল, মানে কত পয়েন্টে ভারত জিতেছিল সেটা তোমাদের বলতে হবে। আর ফোন লাইন খোলা রয়েছে 0332107325 এই নাম্বারে। আর
1: মনে রাখো কোন দল জিতেছে কিন্তু বললে হবে না,
0: আমি কিন্তু বলে দিয়েছি কে
1: জিতেছে সেইটা মাথায় রাখতে হবে, সেই পয়েন্টটা মাথায় রাখতে হবে
0: একদম।
1: তো অবশ্যই ফোন লাইন যেমন খোলা আছে তেমনি, আচ্ছা ফোন লাইন অলরেডি বন্ধু চলে এসেছে।
0: হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার,
2: আমি কৃষ্ণনগর থেকে আজু সিংহরে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ বলুন, উত্তরটা বলুন।
0: আচ্ছা বন্ধু ফোন কেটে গেছে। আচ্ছা আমাদের ফেসবুক পেজেও কিন্তু কমেন্ট আসছে, উত্তরের একদম ঝড় বয়ে চলেছে,
1: তাড়াতাড়ি ঝটপট ঝটপট আগের প্রশ্নের উত্তরগুলো এখনো দেখতে পাচ্ছি আমরা, নতুন প্রশ্নের উত্তরটা। আচ্ছা না না গোলের, আচ্ছা ওকে ওকে,
0: আচ্ছা বুঝতে পেরেছি পয়েন্টটা বলেছো কিন্তু কত গোলে জিতেছিল সেটাও যদি বলে দাও।
1: অমিতাভ শেট লিখেছে 5-3। ওকে
0: আমরা আসবো আসবো সেই প্রশ্নের উত্তরে আমরা আসবো, কিন্তু আপাতত বন্ধু রয়েছে ফোন লাইনে কথা বলে নি। হ্যালো,
2: ইয়া 5 পাকিস্তান 3।
0: আচ্ছা তাহলে কত পয়েন্টে জিতলো? আচ্ছা 5-3 বুঝতে পেরেছি, 5-3। আমাদের লাইভেও কমেন্ট আসছে, শুভশ্রী কুন্তল প্রধান সবাই বলছেন 5-3 মানে 2 গোলে। ওকে
1: একদম, যারা যারা এখন জয়েন করলো তাদের জন্য একটু প্রশ্নটা রিপিট করে দিই। 2026 সালে ইন্ডিয়া পাকিস্তান মেন্স হকি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ভারতের জয়ের ব্যবধান কত ছিল? ভারত জয় করেছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু ব্যবধানটা মাথায় রাখতে হবে।
0: শান্তু বসাক বলছেন ইন্ডিয়া 1-5-3। আচ্ছা মানে 2 গোলে। ওকে বন্ধু রয়েছে ফোন লাইনে কথা বলে নি। হ্যালো,
2: আমি উত্তরটা 5-3 দিয়েছিলাম, 5-3।
0: আচ্ছা আচ্ছা উত্তরটা 5-3 দিয়েছিল আর
1: বন্ধু আরেকবার মনে করিয়ে দিল যে উত্তরটা 5-3 দিয়েছিলাম,
0: ঠিক আছে বুঝতে পেরেছি। সম্রাট সরকার বলছেন 5 গোলে জিতেছিল
1: হ্যাঁ
0: ইন্ডিয়া।
1: আচ্ছা ওকে
0: একটু ভেবে বলো, একটু ভেবে বলো।
1: কুনাল চৌধুরী বলেছে
0: 2 গোলে। ওকে 2 গোলে। আর আমাদের বন্ধু রয়েছে ফোন লাইনে কথা বলে নি কে রয়েছেন। হ্যালো, বন্ধু চলে গেল। শিউলি শাসমল বলছেন 5-3 মানে 2 গোলে।
1: আচ্ছা
0: ওকে ওকে,
1: আমরা সেটাই ধরে নিচ্ছি 2 গোলে
0: একদম, 5-3 মানে 2 গোলে, ঠিক আছে স্কোরটা তোমরা বলছো। অলোকা নাগ বলছেন 2 গোল। আচ্ছা 2 গোল বন্ধু রয়েছেন ফোন লাইনে কথা বলে নি। হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো,
2: 2 গোলে।
0: আচ্ছা 2 গোলে জিতেছে ভারত। ওকে ওকে, আর আমরা আর
1: আমরা কি আর একটা কলের জন্য ওয়েট করব, তারপরেই আমরা সরাসরি সঠিক উত্তরে চলে যাব।
0: অরিন্দম মণ্ডল বলছেন ইন্ডিয়া 5-3 মানে ইন্ডিয়া 2 গোলে জিতেছে। মানসী দাস সেন দিয়া দাস বলছেন 2 গোলে জিতেছিল। আমাদের লাস্ট ফোন কল আমরা নিয়ে নিই এই প্রশ্নের জন্য। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যাঁ বলুন
0: বলুন, শোনা যাচ্ছে বলুন।
1: হ্যাঁ বলুন উত্তরটা বলুন।
0: বন্ধুরা যখন 2 গোল বলছে
1: তখন কি এটাই ঠিক উত্তর?
0: বন্ধুরা যেটা উত্তর দেবে সেটাই ঠিক,
1: সেটাই ঠিক। চলো হাততালি
0: হাততালি।
1: ওকে তো 2 গোল, আগের উত্তরটা তো তোমরা সঠিক দিয়েই ফেলেছো। এরপর কিন্তু আমাদের গুটি গুটি পায় পরের রাউন্ডে চলে যাওয়ার পালা,
0: বিকজ
1: সময় হাতে কম
0: একদম। পরের রাউন্ডে গুটি গুটি পায় চলে যাব, আর পরের রাউন্ডটা কিন্তু তোমাদের অন্যতম পছন্দের একটা রাউন্ড, যেটা তোমাদের খুব ভালো লাগে এবং
1: এটা আমাদেরও পছন্দের রাউন্ড, কারণ আমাদের খুব ভালো লাগে তোমাদেরকে একটুখানি ভাবাতে।
0: ধাঁধা রাউন্ড তোমাদের জন্য পরের রাউন্ডটা, ধাঁধার একটার পর একটা আমরা প্রশ্ন করব, তোমরা সেই ধাঁধাটাকে সলভ করে উত্তর দেবে আমাদেরকে। আর ফার্স্ট রাউন্ডের পরে মগজ মিটারের দ্বিতীয় রাউন্ড, ধাঁধা রাউন্ড। চলো
3: মগজ মিটার।
1: ঘন্টা পড়ে গেছে আবারও, তার মানে দাদা রাউন্ড শুরু হয়ে গেছে। এই দাদা রাউন্ডের জন্য প্রথম প্রশ্ন সেটা করে ফেলি। প্রশ্নটা হচ্ছে যে এমন কোন জিনিস যেটা

0: গতিশীল কিন্তু অফুরন্ত, মানে কখনো শেষ হয় না, গতিশীল কিন্তু কখনো শেষ হয় না, এমন কোন জিনিস? এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
1: আর এই যে সময় একটু একটু করে এগিয়ে চলেছে বন্ধুরা, মানে আমার তো অন্তত মনে হচ্ছে একটু যদি গান শুনতাম মনটা ভালো লাগতো। আর এই যে গান শুনতে শুনতে দাদার উত্তর কিন্তু ভাবা যায়।
0: একদম একদমই। আর এই যে আমরা মানে প্রত্যেক দিন এই যে সকাল 11টা থেকে 12টা যে তোমাদের এত কাছাকাছি চলে আসি, তাই জন্য তোমাদের জন্য রইল পরের এই গানটা।

0: মগজ মিটার।
1: এই যে ঘন্টাটা পড়লো তার মানে কিন্তু আমরা মগজ মিটারে চলে এসেছি আবারও ফিরে। আর আমরা একটা প্রশ্ন রেখে গেছিলাম, একটা ধাঁধা রেখে গেছিলাম তোমাদের জন্য,
2: যেটা সবসময় গতিশীল কিন্তু অফুরন্ত, মানে

0: কখনো শেষ হয় না। ফোন কল নিয়ে নেবো একটুখানি আগে।
1: হ্যালো,
0: সেটা মনে আছে কিনা আমি জানি না, সেটা একটুখানি খেয়াল রেখো।
1: উমা দাস বলছেন সময়, সময় তো সময় সময় সময়
0: ফেসবুকে পোস্টারের অবস্থাটা কিরকম, পোস্টারে কতজন কমেন্ট করেছে,
1: একটু ফোন কলে কথা বলে নি বন্ধুর সঙ্গে। হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আতরপুরখান থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: রণজিৎ ভুঁইয়া।
1: হ্যাঁ বলুন বলুন,
0: উত্তরটা বলুন।
2: জোয়ার ভাটা।
1: জোয়ার ভাটা, আচ্ছা জোয়ার ভাটা শেষ হয় না কখনো?
0: এইটা একটুখানি গন্ডগোলের, মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে সূর্যের আলো হোক জোয়ার ভাটা হোক সেগুলোর কিন্তু কোথাও না কোথাও একটা পয়েন্টে গিয়ে তাদের একটা শেষ থাকে, মানে রাত্রিবেলায় সূর্যের আলো থাকে না।
1: জোয়ার ভাটা একটা টাইমের পরে শেষ হয়, জোয়ার একটা টাইম অবধি চলে, ভাটা একটা টাইম অবধি চলে, তো জোয়ার ভাটা কিন্তু শেষ হয়, জলটা শেষ হয় না সেটা ঠিক, কিন্তু তা বলে আমরা প্রশ্নটা করেছি এমন কোন জিনিস যেটা গতিশীল।
0: সম্পূর্ণ অরিন্দম মণ্ডল কিন্তু বেশ জটিল কমেন্ট করেছে, বলেছে ইউনিভার্স এভলিউশন, স্থান কাল ও অনন্তকাল ধরে গতিশীল এবং প্রসারিত হচ্ছে।
1: বন্ধুরা কিন্তু মানে আলাদা লেভেলে, মানে
0: এটা বেশ মানে কি বলা যায় মহাজাগতিক একটা উত্তর পেয়েছি এতক্ষণ পর।
1: ফোন লাইনের নাম্বারটা যদি একটু বলেন, নিশ্চয়ই 03322107325 এই নাম্বারটাই ফোন করতে পারো। একদম আর বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো আমাদের সঙ্গে কথা বলতে পারে তো এই বিষয়টা যদি তোমরা একটু মাথায় রাখো আমাদেরও খুব ভালো লাগবে।
0: আর আমার মনে হয় সম্পূর্ণা, আমাদের হাতে সময় যেহেতু কম, আবারও আমার মনে হচ্ছে সময়টা কম, কেন জানি না আমার মনে হচ্ছে
1: সময় সময় সময়,
0: কারণ উত্তরটা যেটা আসবে এই প্রশ্নটার সেই উত্তরটা অনুযায়ী দেখতে গেলে কিন্তু এই এই মানে যে বিষয়বস্তুটা সেটা বেশ গতিশীল।
1: আচ্ছা এই প্রশ্নের জন্য আমরা লাস্ট ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো
3: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন? সময় কি সঠিক উত্তর?
0: একদম, উত্তর দেওয়ার সময় হয়ে গেছে আর সঠিক উত্তরটা হলো সময়।
1: জোর একটা হাততালি। তাহলে সঠিক উত্তর সময়, আর সময় কিন্তু সময়ের উত্তর দিয়ে দিয়েছে। আর আপাতত তোমাদের এই যে ধাঁধা রাউন্ডের প্রথম প্রশ্নের পরে একটা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসি আবারও আজকের আড্ডায়। রয়েছে সম্পূর্ণ আর দেবজিৎ।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: মগজ মিটার।
1: আমরা ফিরে এলাম আবারো আজকের মগজ মিটারের আড্ডায়। আর সম্পূর্ণা আর দেবজিৎ,
0: আর অলরেডি তোমরা কমেন্ট করছো, ফোন লাইনে আসছো, নাম্বারটা কিন্তু মাথায় রাখতে হবে 0332210725। যারা অন এয়ার শুনছো তাদের জন্য নাম্বারটা আবার বলে দিলাম। তো তোমরা কমেন্ট মানে কল অবশ্যই করতে থাকো, পরের ধাঁধাটাতে।

0: পরের ধাঁধা তারপরে চলে যাই। পরের ধাঁধা হচ্ছে খুব মন দিয়ে শুনবে, কিন্তু খুব সুন্দর, ইন্টারেস্টিং এবং একটু ভাবলেই হয়ে যাবে। তিন অক্ষরে নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে দেখা মেলে। তিন অক্ষরে নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে দেখা মেলে।
1: চলো কমেন্ট করে ফেলো, কল করে ফেলো।
0: তাহলে কমেন্ট করো উত্তরটা, আমাদের ফোন লাইনও খোলা রয়েছে, একটা ফোন নিয়ে নি আমরা।
1: বেশ,
0: হ্যালো,
1: হ্যাঁ উত্তরটা বলুন।
0: আমরা আমাদের কথাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই উত্তরটা ভাবার একটু সময় দিয়ে দিই বন্ধুদের, ততক্ষণ যদি একটা গান যদি শুনে আসি কেমন হয়?
1: আচ্ছা বেশ, চলো তাহলে একটা গান শুনি।
0: কোন গান শুনবো, কোন গান শুনবো?
1: এই মন তোকে দিলাম।
0: আচ্ছা তাহলে জুবিন গার্গের কণ্ঠে মন তোকে দিলাম রইলো তোমাদের জন্য।

0: হ্যালো,
1: আমি রাধাকান্ত দাস তালদহ মন্ত্রতলা থেকে বলছি।
0: বলুন। দেবাঞ্জলি পানিগ্রাহী বলছে চিতল, সুমিতা রায় বলছেন চিতল, রিমো মুখোপাধ্যায় রিট্টু বলছেন চিতল মাছ, চিতল মাছ আমাদের কমেন্টও আসছে, শিল্পী দত্ত বলছেন চিতল, আমাদের ফেসবুকেও কমেন্ট আসছে, কুনাল বলেছে চিতল, মুনিরা খাতুন বলেছেন চিতল, হিমাংশু বলেছে কুমির,
2: কুমির
0: কুমির তিন অক্ষরের মানলাম, মাঝের অক্ষর বাদ দিলে কুর, কুরকে আমরা আকাশে পাই।
2: উফ, সবকিছু ভাবতে শুরু করো না, এরকম দাঁড়াও দাঁড়াও
0: একটু ভাবো বন্ধু, একটু ভাবো। আর আমাদের ফোন লাইন তো খোলাই রয়েছে 0332210 7325, আর বন্ধু রয়েছে ফোন লাইন। হ্যালো, তারা যদি অন্য বন্ধুদের একটু সুযোগ করে দাও তাহলে বন্ধুরাও আমাদের সঙ্গে কথা বলতে পারে। তো তোমরা মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের ফেসবুক লাইভ রয়েছে, আমাদের ফেসবুকের কমেন্ট রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তোমাদের উত্তর পড়বো, ঠিক যেমন এখন পড়ছি, আমাদের লাইভে এত উত্তর আসছে। সুমিতা বলছেন লাস্ট উত্তর চিতল, হ্যাঁ আমরা সেই উত্তর তো পড়ছি, অরিত্র বলেছে চিতল।
2: আর আমাদের এই প্রশ্নটার জন্য লাস্ট কল।
0: হ্যালো, হ্যালো, হ্যাঁ
2: কে বলছেন, কোথা থেকে বলছেন? এত জন মিলে সঠিক উত্তরটা দিয়ে ফেলেছে, তাহলে পরের ধাঁধায় যাওয়ার আগে আর ওয়েট করব না, চট করে বলে ফেলি
0: পরের ধাঁধা, এবং এটা কিন্তু এই রাউন্ডের লাস্ট ধাঁধা
2: একদম। তো পরের ধাঁধাটা হচ্ছে ঢাকায় আছে, কলকাতায় আছে, কিন্তু পৃথিবীতে নেই,
0: কি সেটা তোমাদের বলতে হবে। ঢাকায় আছে, কলকাতায় আছে, কিন্তু পৃথিবীতে নেই, কি সেটা তোমাদের বলতে হবে। 0332210 7325 এই ফোন মানে ফোন নাম্বারে ফোন করতে পারো, ফোন লাইন খোলা রয়েছে,
2: আমরা আছি অলরেডি, আর ফেসবুক পোস্টের নিচেও তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং চটপট তোমাদের উত্তরটা দিয়ে ফেলো। এবং যারা যারা ফোন করছো তাদেরকে ওই আবারও সম্পূর্ণা যেটা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটুখানি চেষ্টা করো অন্যান্য বন্ধুদের একটুখানি সুযোগ করে দেওয়ার, যাতে তারা তাদের উত্তরগুলো দিতে পারে।
0: মুনিরা খাতুন বলছেন ক, আর বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো,
1: উত্তরটা ক,
0: বন্ধু কে বললে? আচ্ছা বন্ধু চলে গেছে, নাম বলে
2: চলে গেছে।
0: হ্যাঁ, মিন্টু দালাল বলছেন ক, আচ্ছা ক, প্রশ্নটা খুব সহজ, আমরা সবাই কম বেশি শুনেছি,
2: এ পুষ্পিতা হাজরা বলছে এ,
0: এ
2: এটা কেন
0: ইংলিশে? আচ্ছা ইংলিশে যদি লেখা হয় তাহলে,
2: না ইংলিশে যদি ভেবে দেখি তাহলেও পৃথিবীতে এ একটা আছে।
0: আচ্ছা,
2: ই এ আর টি এইচ।
0: শুভশ্রী কা মানে ক,
2: আচ্ছা স্বস্তিকা মজুমদার বলেছে টাকা,
0: ইপ্সিতা অধিকারী বলছেন ক, মানসী দাস ক, সুমিতা রায় ক, রীতম বিশ্বাস ক, প্রিয়পা ঘোষ ক,
2: সরস্বতী মজুমদার যেটা বলতে চেয়েছে যে পৃথিবীতে আর কোথাও টাকা নেই,
0: তাহলে কলকাতা কি করে টাকা আছে? কলকাতা কি পৃথিবীর বাইরে?
2: কলকাতা এবং ঢাকা এই দুটো জায়গাতেই টাকা আছে। আচ্ছা, হিমাংশু বিশ্বাস, অরিন্দম মণ্ডল এবং কুনাল চৌধুরী তারা বলেছে এ, এটা কিভাবে আসছে আমি ঠিক বুঝতে পারছি না।
0: আর্থ তো,
2: হ্যাঁ ই এ আর টি এইচ।
0: বন্ধু রয়েছেন ফোন লাইনে, আচ্ছা কথা বলা গেল না, এবার আমরা চলে যাব উত্তরের দিকে, উত্তরটা তাহলে দিয়ে দিই,
2: উত্তরটা দিয়ে দিই, ঢাকায় আছে এবং এক সেকেন্ড কলকাতায় আছে, সুতরাং অবশ্যই ক,
0: পৃথিবীতে নেই,
2: পৃথিবীতে নেই,
0: জোরে হাততালি। তাহলে
2: উত্তর দিয়েছো তাদের জন্য অবশ্যই
0: অনেক অনেক ভালোবাসা,
2: ভালোবাসা, ধন্যবাদ। হ্যাঁ ক, এবারে আমি জাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কলকাতা বা ঢাকা এই দুটোতে তো এ রয়েছে বটেই, কিন্তু পৃথিবীতেও এ রয়েছে, সুতরাং এটা কোনোভাবেই হতো না
0: একদমই। আর কা যারা বলেছো কাটাও হবে না, তার কারণ আমি বলে দিচ্ছি, কয় আকার,

0: মানে আকারটা তো অন্যগুলোতেও রয়েছে, তো সেক্ষেত্রে কয় আকার হবে না, সেটা হবে ক।
1: একদম, এবারে কিন্তু সময় হয়ে গেছে, মানে ঘড়ি কাঁটা বলছে 11:42
0: এবং আমাদের,
1: হ্যাঁ আমাদের কিন্তু এবারে অডিও রাউন্ডে যাওয়ার সময় হয়ে গেছে এবং এটাই আমাদের লাস্ট রাউন্ড বাই দ্য ওয়ে। সুতরাং কোমর বেঁধে নেমে পড়ো মগজে শান দিয়ে, যাতে তোমরা উত্তরগুলো পরিষ্কারভাবে মানে সঠিকভাবে দিতে পারো।
0: চলো ফার্স্ট অডিও শুনে ফেলি তোমাদের জন্য, তোমাদের খুব পছন্দের রাউন্ড, আর অডিও শুনে ফিরে আসছি, তারপরে বলছি যে কি উত্তর মানে প্রশ্নটা কি।
1: একদম,
2: আমরা কি সত্যি হেরে গেলাম মাস্টারদা? এই স্বাধীনতা তো আমরা চাইনি।
3: You don't forget that you're standing in my motherland.
0: আচ্ছা, তোমাদের বলতে হবে এই যে গলাটা শুনলাম আমরা, একজন অভিনেতার গলা, কার গলা সেটা তোমাদের বলতে হবে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03322107325, এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজের পোস্টার, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো,
1: তাছাড়াও লাইভে কমেন্ট করতে পারো অবশ্যই। আচ্ছা, অলরেডি মুনিরা খাতুন বলে দিয়েছে জিদ্দা, ওকে ফাইন।
0: আচ্ছা জি, আমাদের ফোন লাইন অপেক্ষা করব, রয়েছে ফোন লাইনে বন্ধু। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি কৃষ্ণনগর রাজশিমের বলছি, উত্তর তবে জিৎ।
0: আচ্ছা ওকে, সঙ্গে থাকো আর উত্তরটা
1: সঙ্গে থাকো অবশ্যই,
0: আর
1: উত্তরটা বলবো, আর একটু অপেক্ষা তো করবো বটেই, কিন্তু আর একটা জিনিস,
0: আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যে পোস্টার, সেখানে তোমরা কমেন্ট করে জানাও যে এই যে গলাটা আমরা শুনলাম, এটা কার গলা শুনলাম।
1: হিমাংশু বিশ্বাস বলছে জিৎ, অলোকা নাগ বলছে জিৎ, অমিতাভ শেঠ বলছে জিৎ, মুনিরা খাতুন তো জিৎ বলেইছে আগে। আচ্ছা আরো কয়েকটা চলে এসেছে, অনির্বাণ মণ্ডল, কুণাল চৌধুরী, সবাই বলছে জিৎ, ফাইন।
0: হিমাংশু বিশ্বাস জিৎ, যে গলাটা শুনলাম সেটা কার গলা সেটা তোমাদের বলতে হবে। আরেকবার কি আমরা অডিওটা শুনে নেব?
1: একদম চলো।
2: আমরা কি সত্যি হেরে গেলাম মাস্টারদা? এই স্বাধীনতা তো আমরা চাইনি।
3: You don't forget that you're standing in my motherland.
0: আচ্ছা, এই যে গলাটা শুনলাম এটা কার গলা, আমাদের খুব পছন্দের একজন অভিনেতা, মানে আমার তো ভীষণ পছন্দের, বিশ্বাস করো আমি এখনো পাগল হয়ে গেছি।
1: আমি এটা নিয়ে পরে সম্পূর্ণর কাছে আসছি, এই যে একটু আগে কথাটা বললো আমি আসছি এরপরে ওর কাছে। যাই হোক,
0: উত্তর আসছে, শুভশ্রী বলছে জিৎ। আচ্ছা উত্তরটা কি দিয়ে দেব?
1: হ্যাঁ, কারণ মানে এতগুলো উত্তর পেয়ে যাওয়ার পরে তো ডেফিনেটলি দিতে হবে, বাট লাস্ট ফোন কলটা এই উত্তরের জন্য নিয়ে নেব।
0: হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: না
0: বন্ধু একটু ফোন মানে আমাদের
1: করার সময় থেকে রেডিও সেট থেকে দূরে যেতে হবে,
0: তাহলে কি হবে বলো তো, আমরা মানে তোমাদের কথা শুনতে পারবো, আমাদের কথা না। আচ্ছা একটা ফোন কল আমরা নিয়ে নি, বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
4: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: বলুন।
4: এটা তো আমার গলা মনে হয় জিতের,
0: জিতের। আচ্ছা, জিতের গলা, এবার আমরা উত্তরে চলে যাই। সায়নদীপ দাস বলেছেন জিৎ, এবং সিনেমার নাম কে বলে, যে বলে,
1: যে বলে বিপ্লবী। আচ্ছা না, মুভি সুপার হিট। আচ্ছা ওকে,
0: যে বলে বিপ্লবী,
1: এ হচ্ছে জিদ্দার চরম ভক্ত, আমি বুঝতে পেরেছি।
0: কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমার নাম। আবেগে
1: একটু ভুল হয়ে গেছে, অসুবিধা নেই,
0: তো উত্তরটা অবভিয়াসলি জিৎ, আমাদের সকলের প্রিয় অভিনেতা, জোরে একটা হাততালি যারা সঠিক উত্তর।
1: আচ্ছা এবার আমি সম্পূর্ণার কাছে একটুখানি আসি,
0: বলো।
1: হ্যাঁ গো সম্পূর্ণা,
0: বলো,
1: তুমি তো অলওয়েজ দেবের ফ্যান।
0: আমি দেবের ফ্যান বলে নয়, মানে আমি ওই টাইমে সবার ফ্যান।
1: ও আচ্ছা,
0: ওই সময়ের ছবি মানে জি,
1: আমি বন্ধুদেরকে বলে রাখি, ও কিন্তু দেবের হার্ডকোর মানে ডাই হার্ড ফ্যান, একদম
0: দেবের যেমন ফ্যান আমি ঠিক একইভাবে জিতের ফ্যান, কারণ আমার ওই সময়ের ছবি, ইনফ্যাক্ট এখনো যে ছবিগুলো হয় আমি ভীষণ ভালোবাসি, আমি দেবজিৎ অন্ত প্রাণ।
1: আচ্ছা দেবজিৎ অন্ত প্রাণ, ওকে ফাইন,
0: আমরা পরের প্রশ্নে চলে যাই,
1: এটা আমার বেশ ভালো লাগলো, ঠিক আছে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা।
0: আমরা পরের প্রশ্নে চলে যাই, আমাদের অডিও রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, তো আগে শুনে আসি অডিওটা, তারপরে আমরা উত্তর
1: প্রশ্নটা
0: মানে প্রশ্ন দিচ্ছি, সরি।
1: একদম

0: শুনিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, অডিওটা
1: আর শোনানো যাবে না,
0: আর শোনানো যাবে না। এবং বলতে হবে যে এই যার গানটা, মানে যে গানটা আমরা শুনলাম, সেই গানের গায়ক কে?
1: একদম সেই গানের গায়ক কে তোমাদের বলতে হবে। গায়ক গায়িকা দুজনেই, দুটো ভয়েস আমরা শুনেছি, মেল এবং ফিমেল, তো দুজনের নামই তোমাদের বলতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ফোন লাইন খোলা আছে 0332210 7325, এই নাম্বার
0: অলরেডি ফোন লাইনে বন্ধু দেখেনি।
1: হ্যালো,
2: জিত গাঙ্গুলি।
1: জিত গাঙ্গুলির গলা এটা? আচ্ছা,
0: সঙ্গে থাকো
1: বন্ধু। এখন আমাদের সেই আমাদের এরা থেকে এখনো বেরোতে পারেনি,
0: মানে তুমি যে টাইমে সবার ফ্যান।
1: আমি এখনো সবার ফ্যান।
0: খুব ছোট করে অডিওটা একবার শুনিয়ে দেবো সবাইকে, এবং উত্তরটা রেডি রাখো, কারণ ছটপট উত্তরটাও আমরা বলে দেবো এবার।

0: বিশ্বকর্মা পূজা চলে আসছে, তো চারিদিকে ঘুড়ির মেলা আকাশে,
1: সেটাও একটা ব্যাপার। আর তেমনি আরো একটা ব্যাপার হচ্ছে, এই বর্ষাতে না এই সময় তার ভিজো না, মানে এরপরে কিন্তু শরীর খারাপ করবে
0: একদমই। চলো আমাদের প্রশ্ন ছিল কার গলা শুনলাম আমরা এই মুহূর্তে সেই।
1: আচ্ছা একবার কমেন্টটা জাস্ট চেক করে নিই, তারপরে আমরা উত্তরে চলে যাব, আর লাস্ট ফোন কলটা কি নেব আমরা সম্পূর্ণ এরপরে।
0: হ্যাঁ নিয়ে নি,
1: চলো।
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলো।
2: আমি কৃষ্ণ আর্য সিং রে বলছি, উত্তর থেকে মাইকেল জ্যাকসন।
1: ওকে আচ্ছা, আমি জাস্ট একটাই কথা বলতে চাইবো, যিনি মানে যে লাস্ট উত্তরটা দিল আর কি, তাকে একটু তুমি বাকিদেরকেও সুযোগ দাও উত্তরটা দেওয়ার।
0: আর কথা হচ্ছে একটু ভেবে উত্তর।
1: হ্যাঁ মানে মাইকেল জ্যাকসন একটা বাংলা
0: গান হতে পারে।
1: ওকে মানে ঠিক আছে, উত্তর দেওয়ার কথা তুমি একটা উত্তর দিয়েছো। আচ্ছা কুণাল চৌধুরী বলছে দেবায়ন ব্যানার্জি, সৃজিতা মিত্র, অরিন্দম মণ্ডল
0: বলছেন উজান গঙ্গোপাধ্যায়, অমিতাভ শেঠ বলছেন অরিজিৎ সিং, শুভশ্রী বলছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়, সৃজিতা মিত্র, আচ্ছা হিমাংশু বিশ্বাস বলছেন অরিজিৎ সিং, কুণাল বলেছে কুণালের কথা তো আমরা বলেইছি।
1: একটাই শুধু দুঃখের বিষয়, অরিজিৎ সিং এখন আর প্লেব্যাক সিঙ্গিং করছেন না, এটাই আমাদের দুঃখ।
0: চলো বন্ধু রয়েছেন ফোর লাইনে। হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো?
3: শুভশ্রী কার্পা বলছি।
0: হ্যাঁ বলো।
3: আচ্ছা
0: দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং সৃজিতা মিত্র, আর উত্তরটা কি আমরা এবার বলে দেব?
1: চলো বলে দিই, উত্তরটা কিন্তু একদম সঠিক,
0: দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং সৃজিতা মিত্র। যারা এই উত্তরটা দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা তো অডিও রাউন্ডের আমরা সেকেন্ড প্রশ্ন করে ফেললাম, আর আপাতত অডিও রাউন্ডের লাস্ট প্রশ্ন থাকবে তোমাদের জন্য।
1: তার আগে কি আমরা একটা গানে যাব?
0: তার আগে একটা গানে যাব নাকি উত্তর প্রশ্নটা বলে
1: প্রশ্নটা করে দিয়ে তারপরে গানে যাই? ফাইন
0: বলে দিই আমরা গানে যাই। চলো
1: তো আগে কি অডিওটাই আমরা শুনি, তাই তো সম্পূর্ণ? চলো
0: বলতে হবে। এই যে আমরা একটা প্রিলিউড শুনলাম একটা গানের, আমাদের
1: ছোট করে শুনিয়েছি কারণ গানটা প্রচন্ড পরিচিত, বিখ্যাত গান একদম আর কি, বাংলা সিনেমার খুব পরিচিত গান।
0: তো এই যে প্রিলিউডটা শুনলাম, এটা কোন গানের সেটা তোমাদের বলতে হবে
1: একদম।
0: আর আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332210735 এই নাম্বারে।
1: তাছাড়াও কমেন্ট করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুকে, আমাদের পোস্টারের নিচে কমেন্ট করতে পারো, যুবমানি কলকাতা, YUVAVANIKOLKATA, যুবমানি কলকাতা। তো তার সেই আজকের মগজ মিটারের পোস্টারের নিচে তোমরা কমেন্ট করতে পারো। আর ফোন লাইনে বন্ধু,
0: হ্যালো হ্যালো,
4: পশ্চিম মেদিনীপুর থেকে বলছি।
0: হ্যাঁ
1: বলুন।
4: সোমা দে
0: বলো।
4: একটা প্রেমের গান লিখেছি।
0: একটা প্রেমের গান লিখেছি। আচ্ছা আমরা আসবো উত্তরে, তারপরে আপাতত একটা গান শুনে আসি।
1: হ্যাঁ যখন প্রেমের গান তখন 100% লাভ।

0: ফিরে এলাম আবারও তোমাদের সঙ্গে মগজ মিটারে
1: শুনে।
0: হ্যাঁ বাবা, মানে ঘুমিয়ে পড়েছিল একদমই না বন্ধুরা, এটা নাটক। ও এতক্ষণ নাচছিল আমার পাশে বসে।
2: আচ্ছা, তুমি তো আর নাচছিলে না,
0: তাই তো? নাচছিলাম, আমাকে তো মানে আমার গলা শুনে বোঝা যাচ্ছে যে আমি নাচছিলাম। তো ফোন লাইন খোলা রয়েছে।
2: আমি জাস্ট একটা ছোট্ট ক্লু দিয়ে রাখলাম বন্ধুদেরকে।
0: আচ্ছা
2: তো দেখি। আচ্ছা, প্রবীর দাস বলেছে একটা প্রেমের গান লিখেছি, পাগলু টু মুভি। আচ্ছা ওকে। হিমাংশু বিশ্বাস বলেছে একটা প্রেমের গান লিখেছি, কত প্রেমের গান তোমরা লিখছো আমি দেখছি শুধু।
0: নিজে প্রশ্ন করে নিজেই এরকম বলছে। আচ্ছা বন্ধু
2: আছে ফোন লাইনে। মণ্ডল বলেছে একটা প্রেমের গান, চলো ফোন লাইনে দেখি।
0: হ্যালো।
3: হ্যালো।
0: হ্যাঁ,
3: আমি পূর্ব মেদিনীপুর থেকে পারপাড়া থেকে বলছি, একটা প্রেমের গান লিখেছিলাম।
0: আচ্ছা, একটা প্রেমের গান লিখেছিলাম। আচ্ছা,
2: লিখে না ছিলাম,
0: ঠিক আছে, অসুবিধা নেই।
2: লিখতেও তো পারি, মানে এখনো তো লিখতে পারি।
0: হ্যাঁ, তুমি এখনো লিখতে পারো। নিবেদিতা চক্রবর্তী বলছে একটা প্রেমের গান লিখেছি, শুভশ্রী বলছে একটা প্রেমের গান লিখেছি। উত্তরটা কি একটা প্রেমের গান লিখেছি? আচ্ছা লাস্ট ফোন কল আজকে নিয়ে ফিরে আসি। হ্যালো। হ্যালো।
2: একটা প্রেমের গান আজকে আমাদের জন্য লিখেছে,
0: আমার কি ভালো লাগছে
2: একদম। চলো, একটা প্রেমের গান যখন লিখেই ফেলেছি, মানে আর আর মানে কি আর বলতে পারি। তোমাদের সঙ্গে এই যে আমাদের একটা প্রেমের সম্পর্ক, সুন্দর একটা মিষ্টি বন্ধুত্ব, সেই বন্ধুত্বে মানে আজকে মগজ মিটারের আড্ডায় কিন্তু এবারে ইতি টানতে হবে।
0: কারণ এতক্ষণ ছিলাম আমি সম্পূর্ণ, আমার সঙ্গে ছিল দেবজিৎ,
2: একদম। আর সময় আজকে একেবারেই শেষ হয়ে এসেছে, ঘড়ির সময় বলছে 11:56, সুতরাং আমাদের কিন্তু
0: বাই বাই বলতে হবে
2: একদম।
0: আর এতক্ষণ দারুণ ফাটিয়ে একটা মগজ মিটারের আড্ডায় ছিলাম, ভীষণ মজা করেছি,
2: প্রচুর কমেন্ট করেছো, উত্তর দিয়েছো, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে
0: একদম। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগছে তোমাদের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান কেমন লাগলো
2: একদম, সেটা কিন্তু মানে এর পরে মানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে সেটা কমেন্ট করতে দাও তোমরা, যে অনুষ্ঠানটা কেমন লাগছে।
0: আর এই যে আমরা এত মানে বন্ধুরা উত্তর দিল একটা প্রেমের গান লিখেছি, তো যখন বন্ধুরা একটা প্রেমের গান লিখে ফেলেছে তখন আমরাও লিখে ফেলি যেতে যেতে।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি পরিবেশনায় শ্রুতি মেধা দাস।

নজরুলগীতি শুনলেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন লোকগীতি, শিল্পী অমিত গুহ। প্রথমে দুটি প্রচলিত লোকগীতি।

0: প্রচলিত লোকগীতি এবং ঝুমুর গান শুনলেন অমিত গুহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুর্শিদাবাদের আমসহ অসময়ের ফল ও পেঁয়াজ সংরক্ষণ শিল্পের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যানপালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। গতকাল বহরমপুরে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কৃষকরা লাভ বেশি পাওয়ায় বারো মাসই আমের চাষ করছেন। জেলায় পেঁয়াজ চাষও বেড়েছে। উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ জরুরি। আগের সরকার এই ব্যাপারে কিছুই করেনি বলে উষ্মা প্রকাশ করে মন্ত্রী জানান, কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মুর্শিদাবাদে বড় হিমঘর গড়া প্রয়োজন। বাঁকুড়ায় বারংবার জনবহুল এলাকায় হাতির দল ঢুকে পড়ায় কৃষক সহ সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বন দপ্তর। গতরাতে একটি শাবক সহ দশটি হাতির দল বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগের জয়পুর জঙ্গল থেকে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক পার করে উত্তর বনবিভাগ অভিমুখে গেছে। দলটির ওপর কড়া নজর রাখছে বন দপ্তর। এই মুহূর্তে জমিতে নানা বর্ষাকালীন সবজির পাশাপাশি ধান রয়েছে। ফের হাতির দল ঢুকে পড়ায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বন্যার জল কমতে শুরু করলেও জেলার অন্য প্রান্তে ঘাটালে নতুন করে জল জমছে। শিলাবতী নদীর জলে আড়গোড়া এক নম্বর চাতাল জলমগ্ন থাকায় ওই পরিস্থিতিতেই যানবাহন চলাচল করছে। ইতিমধ্যেই ১২টি ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দী। আড়গোড়া ছাড়াও চাউলি, রামচন্দ্রপুর, সুখচন্দ্রপুর সহ একাধিক এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। শিলাবতী নদীর ওপর দিয়ে যাওয়া ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাপোলের একটি অংশ গতকাল বন্যার জলে ভেঙে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওই পোল মেরামতির কাজ। এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন গ্রামগুলিতে ভাঙনের আশঙ্কা বাড়ছে। পাশের গ্রাম লালগোলা ব্লকের তারানগরেও কিছুদিন ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। জলের স্রোত বর্ষায় ভেজা নদী পারে হঠাৎ করেই ভাঙন ধরাতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় জেলায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরুলিয়া শহরের রেনি রোড এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তাদের দাবি, বারে বারে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েও পাওয়া যাচ্ছে না যোজনার টাকা। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার জুলপ্রিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান এলাকার একদল মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও বহু খেটে খাওয়া মহিলার অ্যাকাউন্টে এখনও প্রকল্পের টাকা ঢোকেনি, অথচ বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন সকাল ১১:৫০।

0: আঘাত গিয়ে প্রসূতি বিভাগের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলারই কিছু কিছু অংশে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলের চাষিরাই কিন্তু মূলত ধান চাষ করে থাকেন এবং এটাই আমাদের অন্যতম প্রধান অর্থকরী ফসল। এবার বর্তমানে যে সমস্যাটা প্রায় সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি, যে চাষাবাদের ক্ষেত্রে আমরা শ্রমিক বা মজুর পাচ্ছি না, সেই ক্ষেত্রে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ, এবং অবশ্যই সেটা ধান চাষের ক্ষেত্রে তো প্রবলভাবে হচ্ছে। তাহলে এর সুরাহা বা এই অবস্থা থেকে আমরা কী করে বেরোতে পারি, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা।

0: আমরা আজকে কথা বলবো ধান চাষে যন্ত্রের ব্যবহার, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকের ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক ডক্টর নিবেদিতা বোস মণ্ডল। ডক্টর মণ্ডল, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার, ধন্যবাদ।
0: আমি যেরকম বললাম যে চাষাবাদের ক্ষেত্রে আরও যা যা সমস্যা রয়েছে, জলবায়ু বা প্রকৃতির পরিবর্তন যেটাই বলি না কেন, তার পাশাপাশি কিন্তু আরও একটি বড় সমস্যা হচ্ছে যে কাজের লোক আর পাওয়া যাচ্ছে না। নগর সভ্যতা ভীষণভাবে সেটাকে গ্রাস করে ফেলেছে। সেক্ষেত্রে আমাদের যে প্রথাগত চাষাবাস সেটা থেকে বেরিয়ে একটু অন্য পন্থা ভাবতে হবে, এবং সেই জন্যই আজকের এই আলোচনা। তাহলে ধান চাষের ক্ষেত্রে এই যে যন্ত্রের ব্যবহার বা যন্ত্রীকরণ, এর প্রয়োজনীয়তা কি এই কারণেই এসে পড়েছে বা কেন এসে পড়ল?
1: এই প্রসঙ্গটা খুবই বাস্তবসম্মত এবং প্রাসঙ্গিক। কেন, আমরা গত দুই দশক ধরে দেখছি বিভিন্ন ভাবে আর কি নগরোন্নয়নের জন্য বা শহর প্রসারিত হচ্ছে বলে কর্মসংস্থানের অভাব দেখা যাচ্ছে। তাছাড়াও আরেকটা বিষয়, কৃষি পরিবারে যারা সন্তান সন্ততি বা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু চাষাবাদ বিমুখ হয়ে যাচ্ছেন। তারা কর্মসংস্থানের জন্য গ্রাম বাংলা ছেড়ে শহরমুখী হচ্ছেন এবং কৃষি ছাড়া অকৃষি খাতে নিজেদেরকে এনগেজ করছেন বা ওইভাবে কর্মসংস্থান খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তার জন্য আমাদের কি হচ্ছে, কৃষিকাজ কিন্তু ভীষণভাবে সংকটের আজকে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কেননা শ্রমিকের অভাব হলে চাষ করা কিন্তু দুরূহ।
0: ঠিক।
1: তাছাড়াও যেটা আপনি বললেন যে জলবায়ুর খামখেয়ালিপনা, এটাও তো একটা ভীষণ আর কি চ্যালেঞ্জিং, কৃষককে সবসময় একটা চ্যালেঞ্জের মুখে, সংকটের মুখে এনে দাঁড় করাচ্ছে। এমতো অবস্থায় যদি ধান চাষ করতেই হয় তাহলে কিন্তু প্রথাগত পদ্ধতি ছেড়ে ধান চাষে যান্ত্রিকীকরণ খুব প্রয়োজনীয়। তাতে কি হবে, তাতে আমরা সময়টা ধরতে পারবো।
0: ঠিক।
1: আবহাওয়ার সাথে তালে তাল মিলিয়ে কৃষক বন্ধুগণ ফসল উৎপাদন এবং ঘরজাত করতে পারবেন। হঠাৎ বৃষ্টি বা কালবৈশাখী বা খরা, এগুলো কিন্তু ওতপ্রোতভাবে আজকালকার মানে গোটা বছরে কখনো না কখনো দেখাই যায়। মানে এখন কিন্তু জলবায়ু আর সেই আগের মতো নিয়ম মেনে আসেও না, বৃষ্টিও হয় না, শীতও পড়ে না। শীতকালে হঠাৎ বৃষ্টি, আবার বর্ষাকালে হঠাৎ খরা, এগুলোতে কিন্তু আমাদের চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
0: নির্দিষ্ট কোনো নিয়ম মেনে জলবায়ু আর চলছে
1: না। সেই জন্যই তো যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা অনুভব করছে কৃষি সমাজ। কারণ কি, এই জায়গাটাকে তো বাঁচাতে হবে। এরা তো আমাদের মেরুদণ্ড, এদের উপর নির্ভর করেই আমাদের খাদ্য সংস্থান সব কিছুই। আমাদের এই কৃষক সমাজ বা কৃষক বন্ধুগণ যদি এফেক্টেড হন বা কোনোভাবে প্রভাবিত হন এই শ্রমিকের কমে যাওয়া বা জলবায়ুর অনিত্যতার জন্য, তাহলে কিন্তু আখেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজ।
0: ঠিক, একেবারেই ঠিক। এবং এই কারণেই একেবারে সেই সময়টা বলে না আশুর সময়, আশুর সময় এসে পড়েছে যে আমাদের ভাবতে হবে যে যন্ত্রের ব্যবহারের দিকেই কিন্তু আমাদের ঝুঁকতে হবে। সেক্ষেত্রে দুটো দিক, একটা হচ্ছে যে এই যে বিমুখ যুব সমাজ যারা কৃষি থেকে সরে যেতে চাইছে, তার তো একটা কারণ যে সঠিকভাবে সেখানে লাভের মুখ তারা দেখছে না, সচ্ছলতার মুখ তারা দেখছে না, এবং তারা ভাবছে যে কৃষি কাজ করে চাষবাস করে কী বা হবে, জীবনযাপন উন্নীতকরণ করা যাবে না। সেক্ষেত্রে তারা অন্য রোজগারের পথ বেছে নিচ্ছে। কিন্তু এই জায়গাটাতেই আমাদের ভাববার সময় এসেছে যে আমরা যদি একটু প্রযুক্তির হাত ধরে, একটু বিজ্ঞানের হাত ধরে এগিয়ে যেতে পারি, যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ মতন করতে পারি চাষাবাদটা, তাহলে কিন্তু চাষাবাদে পিছিয়ে থাকার দিন আর নেই
1: একদম,
0: এবং এই বিমুখ যুব সমাজকে কিন্তু ফিরিয়ে আনাও যাবে।
1: ঠিকই বলেছেন আপনি।
0: তাহলে আমরা একেবারে শুরু থেকে আজকে বলার চেষ্টা

0: করবো, যেমন একটা সন্তান মাতৃগর্ভে আসার সময় থেকেই আমরা তার যত্নের কথা ভাবি, সেই রকমই ধান চাষের জমি প্রস্তুতিকরণের সময় থেকেই আজকে আমরা চিন্তাভাবনা করার কথা বলবো। তো সেক্ষেত্রে কোন কোন যন্ত্রের বহুল ব্যবহার রয়েছে বা খুব বেশি ব্যবহৃত হয়
1: এই প্রসঙ্গে একটু বলি। ধান চাষ কিন্তু ভীষণ জটিল একটি জৈব প্রক্রিয়া। বীজ বোনা থেকে বীজতলা তৈরি করা থেকে ঝাড়াই মারাই করে ফসল গৃহজাত করা পর্যন্ত সব ক্ষেত্রে যন্ত্রের বহুল চর্চিত ব্যবহার এখন দেখা যাচ্ছে। কৃষক সমাজ আগে যে প্রচলিত পদ্ধতিতে গরু বা মহিষের লাঙল দিয়ে জমি তৈরি করতেন, তার থেকে কিন্তু আমরা অনেকটা এখন প্রযুক্তির হাত ধরে এগিয়ে এসেছি। এবার কি হয়েছে, ধান চাষের প্রধান মাধ্যমই হলো মাটি। ফলন বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে আমরা কিভাবে সুসংগঠিতভাবে মাটিটা তৈরি করতে পেরেছি বা জমি কাদা করতে পেরেছি। এটা একটা প্রচলিত টার্ম, আগে মাটি, মাটি মা, যেখানে আমার সন্তানকে আমি বড় হওয়ার জন্য দেব।
0: ঠিক।
1: এবার এই পরিস্থিতিতে এই মাধ্যমটাকে তৈরি করার জন্য কিন্তু আগে যা ব্যবহার হতো সেগুলো খুব পরিশ্রম সাধ্য।

0: ধরে অনেকটাই এগিয়ে এসেছি। বিভিন্ন যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, রোটাভেটার, এগুলো কিন্তু এখন কৃষক সমাজ দুহাত তুলে অ্যাকসেপ্ট করে নিয়েছে বা গ্রহণ করে নিয়েছেন। এই যে ট্র্যাক্টর বললাম, পাওয়ার টিলার বললাম, এগুলো কিন্তু সবই যন্ত্র যেগুলো আমাদের জমি তৈরি করতে সহায়তা করে। দুটির কাজই কিন্তু এক, একটা বৃহৎ পরিসরে মানে বড় জমির পরিমাণ যেখানে সেখানে ব্যবহার হয়, একটু বেশি ক্ষমতা সম্পন্ন সেটা ট্র্যাক্টর, আর পাওয়ার টিলার হচ্ছে একটু ছোট পরিসরের যাদের জমি আছে তাদের, তারা ব্যবহার করে থাকেন। কিন্তু দুটির কাজই যায় মাটি ভেঙে আগাছা নষ্ট করে এবং পূর্ববর্তী ফসলের যে অবশিষ্টাংশ থাকে সেগুলোকেও ছিন্ন ভিন্ন করে মাটিতে মিশিয়ে মাটিটাকে তৈরি করে দেয়।
1: বেশ, এবারে আসি যে এই যে ধানের চারা মূল জমিতে রোপণ, এইবার সেই পদ্ধতিটার কথাই আমাদের আসতে হবে। সেই রোপণের ক্ষেত্রে কি যন্ত্রের মাধ্যম বা যন্ত্রের ব্যবহার সম্ভব?
0: অবশ্যই, রোপণ হচ্ছে এমন একটা কাজ ধান চাষের ক্ষেত্রে যেটা শ্রম সাপেক্ষ এবং যেখানে শ্রমিকের প্রচুর প্রয়োজনীয়তা আছে।
1: এবং আমরা দেখেছি, ধরুন এই ট্রেনে করে যদি
0: যেতে আসতে দেখেছি না, যে কোমর ভেঙে মানুষ রোদে পুড়ে জলে ভিজে এই যে ধানের গুছি মূল জমিতে রোপণ করছেন, এটা কিন্তু প্রচন্ড ক্লান্তিকর একটা প্রক্রিয়া, যেটা কিন্তু আগেকার দিনের কৃষক বন্ধুগণ নিজেরাই করতেন কিংবা বাড়ির মহিলারা বেশি এনগেজ থাকতেন এই কাজে।
1: বেশিরভাগই দেখতে পাবেন যে মহিলারাই করছে,
0: মহিলা মজুররাই কিন্তু বেশি এনগেজ থাকেন এই রোপণ পদ্ধতিতে। এই জায়গাটা থেকে মানে ভারত সরকার মনে করেছেন যে জেন্ডার স্পেসিফিকেশন, এখন তো মানে মহিলা মজুরদের আর কি সমান পরিবেশ বান্ধব পরিস্থিতিতে আনার জন্য ভারত সরকার কিন্তু প্রচণ্ড চেষ্টা করে চলেছেন। সেই জন্যই কিন্তু যুগান্তকারী মেশিন একটা আমাদের সমাজে এসেছে, সেটা হচ্ছে মেকানিক্যাল রাইস ট্রান্সপ্লান্টার।
1: আচ্ছা,
0: এই মেকানিক্যাল রাইস ট্রান্সপ্লান্টার কি করে, গুছিতে গুছিতে আঙুলের মতন একটা ফর্ক সিস্টেম থাকে এই মেশিনের তলায়, জাস্ট এরম করে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পুঁতে দেয় গুচ্ছিগুলো।
1: মেশিনটা নিজে নিজেই করছে?
0: হ্যাঁ, মেশিন নিজে নিজেই করছে। কিন্তু এই মেশিন দুইভাবে চালানো যায়, হেঁটেও চালানো যায়, বসেও চালানো যায়। মানে সবাইকে, সবাইকার জ্ঞাতার্থে জানাচ্ছি, দুভাবেই মেশিনটা কাজ করা সম্ভব। এবার যখন হেঁটে চালানো হয় তখন মেশিনে বীজতলাগুলো ট্রে সিস্টেমে রাখা হয়, আর মেশিন নিজে অটোমেটিক্যালি কেটে কেটে গুচিগুলো নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গভীরতায় এবং সারি থেকে সারির নির্দিষ্ট একটা দূরত্বে গুচিগুলোকে রোপণ করে চলে যায়।
1: বেশ,
0: তাতে কি হয়, আমার যে সংকটটার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, শ্রমিক সংকট, এক বিঘা ধানের বীজ রুইতে আমাদের মোটামুটি 5-6 মজুর লাগে, এবং এই ক্রাইসিসের পিরিয়ডে যখন মরশুম থাকে মানে টান টান কাজের মরশুম থাকে, তখন কিন্তু এই রোপণের জন্য তাদের যে পারিশ্রমিক সেটা 350-400 জনপ্রতি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন এক বিঘা জমি রুইতে একজন মানুষ, যারা কৃষক বন্ধু আছেন তাদের কিন্তু 2000-2400 পর্যন্ত রোজ দিতে হয়।
1: ঠিক
0: সেই কাজটাই একটা মেশিন কিন্তু গুছিয়ে 1 হেক্টর জমি একদিনেই রুয়ে দিতে পারে। সেক্ষেত্রে মেশিনের পারিশ্রমিক হিসেবে আমাদের 650-700 দিলেই চলবে।
1: এ তো সত্যিকারই একটা মিরাকেলই বটে,
0: যুগান্তকারী।
1: ঠিক ঠিক, একদম। এবারে ধান রোয়া যন্ত্রটি এই কিভাবে কাজ করছে?
0: হ্যাঁ, ওইটা নিয়েই আমি বলতে গিয়ে একটু বললাম, ধান রোয়া যন্ত্রটি কাজ করছে হয় হেঁটে নাই বসে, দুইভাবেই চালানো যায়।
1: মানে এটা চালানোর সময় একজন তো লাগছে না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলছি, দক্ষ ড্রাইভারের প্রয়োজন। সেই যে দক্ষ ড্রাইভার সেটাও কিন্তু সরকার বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করে দেন।
1: বেশ,
0: এটারও সুবিধা আছে। এই যে শ্রম বিমুখ নতুন প্রজন্ম, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে পারেন।
1: এবং সেই ট্রেনিংটা কোথায় গেলে পাওয়া যাচ্ছে?
0: ট্রেনিংটা বিভিন্ন কেভিকে যে আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেই সব জায়গায় কিন্তু ট্রেনিং বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
1: বেশ,
0: যদি কেউ ইন্টারেস্টেড বা ফার্মার থেকে থাকেন বা কৃষক বন্ধু থেকে থাকেন, তারা আমাদের নিকটবর্তী যে কেভিকেগুলো আছে তার সাথে যোগাযোগ করলে মোটামুটি প্রশিক্ষণের একটা তালিকা বা সময়সূচি পেয়ে যেতে পারেন।
1: আমি আসবো, আমি এটাও আসবো যে একটা মেশিন কিনতে গেলে কি কি সুযোগ সুবিধা বা সেক্ষেত্রে এখন তো ভাড়ার ব্যবস্থাও এসেছে, সবটাতেই আমি আসবো। তার আগে

0: এই যে একটা পদ্ধতি আছে কার্পেট বীজতলা,
1: হ্যাঁ
0: এটা একটু যদি বলেন।
1: এটা হচ্ছে মেশিনে ধান রুইতে গেলে আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ম্যাট বা কার্পেট বীজতলা তৈরি করতে হয়। এবার আপনি জিজ্ঞাসা করতেই পারেন, অনেকেই দেখেননি এটা, সেই জন্য আর কি তা সবাইকার বোঝার জন্য বলছি। আমরা বাজারে এখন কি দেখি, ওই ঘাসের পাপোস দেখি না, ঠিক অনেকটা সেরকমই দেখতে হয় ম্যাট বা কার্পেট বীজতলা। এই যে ধান রোয়া যন্ত্রের মাধ্যমে, এটার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে এই বীজতলাটা তৈরি করা। বীজতলাটা তৈরি করতে গেলে এখন আর আমাদের জমি মানে মাটিতে বীজতলা তৈরি করার প্রয়োজন হয় না।
0: আচ্ছা, মানে আগেই ওটা আমি বাইরে থেকে তৈরি করে,
1: আমি বাইরে থেকে মাটি ফ্রি থাকুক সেখানে আগে পূর্ববর্তী ফসল থাকুক, কিন্তু আমি আমার প্রয়োজনীয় বীজতলা আমার ছাদে বা আমার উঠোনে আমি তৈরি করে নিতে পারবো থ্রু ওই পিভিসি, একটা 2x1 লম্বা চওড়ার মাপটা বললাম, 2x1 মাপের আর কি একটা পিভিসি ট্রে পাওয়া যায়। সেই ট্রেগুলোও কিন্তু সরকারি আর কি আমাদের ব্লক লেভেলে সহকৃষি অধিকর্তাকরণ অফিস থেকে দেওয়া হয়, প্রোভাইড করা হয় বা কিনবারও সুযোগ সুবিধা করে দেওয়া হয়। যদি প্রোভাইড করা না হয় তাহলে কোথা থেকে সেটা পাওয়া যেতে পারে, তার মানে মূল্য কী, কী দামে সে কিনবে, সেই রকম ব্যবস্থাও কিন্তু ব্লক অফিস থেকে করে দেওয়া সম্ভব হয় বা জেলা অফিস থেকেও করে দেওয়া সম্ভব হয়। কিন্তু বীজতলাটা তৈরি করতে গেলে একটুখানি দক্ষতার সাথে করতে হবে। কেন কি আমাদের মতন সাধারণের ঘরে যখন প্রসূতি মায়ের কোলে বাচ্চা আসে তখন আমরা কি করি, খুব যত্নে তাকে লালন পালন করি, বীজটাও আমাদের কাছে সন্তান তুল্য। আমরা যখন বীজটাকে এই ট্রের মধ্যে বুনবো তখনও কিন্তু আমাদের বিশেষ বিশেষ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
0: একটু বলে দেন।
1: হ্যাঁ একটু বলে দিই, আমরা প্রথমেই যেটা করব, আমরা শুকনো মাটি তুলে আগে একটু ঝেড়ে বা চেলে নেব যাতে কোনো পাথর খণ্ড না থাকে, কারণ তো শিশু বীজ যদি ওই পাথরের উপর পড়ে সে আর অঙ্কুরিত হতে পারবে না। তাহলে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার শুকনো মাটি তুলে চেলে রেখে দেওয়া। এবার কি করব, 2 কেজি মাটি আর 1 কেজি জৈব সার, এরকম একটা অনুপাতে একটা মিক্সচার তৈরি করব। সেই মিক্সচার দিয়ে ওই ট্রেগুলোকে ভর্তি করব। এর উপরে আমি আমার সংশোধিত পরিপুষ্ট এবং কলানো বীজ পেতে দিলাম। একদম একটা লেয়ারে পাতার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় বীজ বোনা যন্ত্র। সেই যন্ত্রও কিন্তু আমাদের কৃষি যান্ত্রিকীকরণের হাত ধরেই আমাদের কাছে এসছে। তো এই বীজ বোনা যন্ত্রের মাধ্যমে খুব সহজে, যন্ত্রটা 2টি চাকা সমন্বিত হয়, একটা হ্যান্ডেল থাকে, সেটা হচ্ছে রেলের মধ্যে দিয়ে শুধু একটু ঠেলে দিলেই বীজগুলো এই ট্রের মধ্যে সুন্দর করে পাতা হয়ে যায়। মোটামুটি দেখা গেছে আমার 1 বিঘা জমিতে 24টার মতন ট্রে লাগে, এবং 1 বিঘা জমির ধান যদি আমি মেশিনে রুইতে যাই তাহলে আমার এই 24টা ট্রেতে 2.5 কিলো থেকে 3.5 কিলো বীজ হলেই হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন প্রচলিত পদ্ধতি থেকে মেশিনে ট্রান্সপ্লান্টেশন করতে গেলে আমার ব্যয় সংকোচনটা ঠিক কোথায় হলো।
0: এবং সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে যে এক্ষেত্রে সময়টাও বাঁচে।
1: একদম,
0: ধরুন একদিকে আমার হয়তো একটু দেরি হয়ে গেছে,
1: তো একদিকে পূর্ববর্তী ফসল তুলতে দেরি হয়ে গেছে,
0: একদিকে মেশিনের সাহায্যে আমি জমিটা তৈরি করে নিচ্ছি, অপরদিকে
1: আমার বীজতলা রেডি থাকছে, তাও
0: রেডি করতে পারছি, একসাথে প্যারালালি দুটো জিনিস করতে পারছি, এবং সেক্ষেত্রে সময়টা ম্যানেজমেন্ট করতে পারছি। পরবর্তী ধাপগুলো চাষের ক্ষেত্রে, ধান চাষের ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে আর কোন কোন মেশিনগুলো বা যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে?
1: এই তো গেল আমার রোয়া। রোয়ার পরবর্তীকালে আমাদের বেশ কিছু অপারেশন থাকে, সেগুলো হচ্ছে সেচ, আগাছা নিয়ন্ত্রণ, আর হচ্ছে কীটনাশক স্প্রে করা। এবার যদি বলেন সেচ, তাহলে আমাদের হঠাৎ খরার মুখে যাতে পড়তে না হয় সেই জন্য বিদ্যুৎ চালিত পাম্পসেট কিন্তু ভীষণ আমাদের সাহায্য করে। এই পাম্পসেটের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত মরশুমে কতটা জল, যদি হঠাৎ অনাবৃষ্টি হয়ে যায় তাহলে কতটা জল দিলে ঠিকঠাক আর কি গাছের জলের ডিমান্ডটা ফুলফিল হবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সাইমালটেনিয়াসলি যদি বলি যে আগাছা নিয়ন্ত্রণ, আগাছা নিয়ন্ত্রণ কিন্তু পাওয়ার উইডার নামে একটি যন্ত্র আমাদের কাছে এসে পড়েছে, সেই যন্ত্রটিকে সারিতে চালিয়েই আগাছা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবার যদি আমি আসি কীটনাশক প্রয়োগ, কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আরও একটা ম্যাজিক হলো কৃষি ড্রোন, এগ্রিকালচারাল ড্রোনের ইন্ট্রোডাকশন।
0: এই ড্রোন নিয়ে আমরা আগে অনুষ্ঠান
1: করেছেন। হ্যাঁ, এবার ড্রোনের মাধ্যমে আমরা তরল সারও দিতে পারি, আবার তরল কীটনাশকও প্রয়োগ করতে পারি।

0: যেটা ভীষণ কম সময়ে এবং সুনির্দিষ্ট একটা জমি যদি আমরা বেছে দিই তাহলে অতি কম সময়ের মধ্যে স্প্রে করে দিতে পারে। মানে আমরা যেটাই স্প্রে করতে চাই না কেন, তরল সারের ক্ষেত্রেও সেটা সত্য, কীটনাশকের ক্ষেত্রেও সেটা সত্য।
1: ঠিক,
0: এই যে কৃষি যান্ত্রিকীকরণ বা ধান চাষে যান্ত্রিকীকরণের মুকুটে শ্রেষ্ঠ রত্ন হচ্ছে কম্বাইন হারভেস্টার। নামটার মধ্যেই একটা বিষয় আছে যেটাতে আপনারা সহজেই বুঝতে পারবেন, কম্বাইন। কম্বাইন হারভেস্টার কি করে, কম্বাইনলি তিনটে কাজ একসাথে করে। যেমন ওই মেশিন কাটতে পারে, তেমনি ঝাড়তে পারে, ফসলের মধ্যে যে কুটো কাটা আবর্জনা থাকে সেগুলো তারপরে বস্তাবন্দি করে একেবারে রেডি, এই আপনি যে উৎপাদন করলেন সেটা আপনি বাজারজাত করার জন্য রেডি করে ফেলতে পারে এই কম্বাইন হারভেস্টার।
1: কিন্তু এই যে এত কিছু ব্যবস্থা আমাদের এসে গেছে, এত টেকনোলজি এসে গেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হচ্ছে?
0: হ্যাঁ, যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কৃষক সমাজ এই যন্ত্রগুলিকে গ্রহণ করেছেন। প্রথম দিকে হয়তো ব্যয় বহুল বলে মনে হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ওনারা দেখেছেন যে এই যন্ত্রগুলি কৃষিতে ব্যবহার করলে সুনিশ্চিত ওনাদের নেট প্রফিট, মানে হচ্ছে লাভের মুখ কিন্তু ওনারা দেখতে পারবেন। কিন্তু যদি কেউ মনে করেন আমি প্রথমেই হোঁচট খেলাম যে আমি এত দাম দিয়ে যন্ত্র কিনতে পারবো না, তার জন্যও কিন্তু সরকার সমাধান এনেছেন।
1: এস ম্যাম, ঠিক, সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন, এই প্রকল্পটি, এই প্রকল্পটি নিয়ে একটু বলুন আমাদের।
0: আচ্ছা, এই প্রকল্পটি প্রথমে বলি উদ্দেশ্য। উদ্দেশ্য কি, আমরা আগে মনে করতাম চাষাবাদ করে একটা চাষি তার পেট পালন করতে পারে, কিন্তু না, সরকার এখন ভেবেছেন এটা পেট পালন করার সাথে সাথে এটা যেন একটা লাভদায়ক ব্যবসা হতে পারে। সেই জন্যই কিন্তু সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশনের মানে সূত্রপাত।
1: হ্যাঁ, কৃষক যেন সরাসরি ব্যবসায়ী হয়ে উঠতে পারেন।
0: একদমই তাই। এই যে এতক্ষণ ধরে আমরা টুকরো টুকরো ভাবে বলার চেষ্টা করলাম যে শ্রমিকরা শ্রম বিমুখ হয়ে চলে যাচ্ছে বা অন্য কোনো খাতে, অন্য কোনো অকৃষি খাতে কর্মসংস্থান করে নিচ্ছেন, কষ্ট করে বাইরে গিয়ে থাকছেন কিন্তু তবুও কৃষিকাজ করতে অরাজি থাকছেন, এই সব কিছু সমস্যার কিন্তু সমাধান হচ্ছে এই এসম্যাম প্রকল্পটি। এর মাধ্যমে আমরা মানে মেনলি সরকারের উদ্দেশ্য যে ক্ষুদ্র বা প্রান্তিক চাষি যেখানে ম্যান পাওয়ার বা ফার্ম পাওয়ার অ্যাভেলেবিলিটি একদমই নেই সেই পর্যন্ত মেশিনটাকে নিয়ে পৌঁছে দেওয়া। এটা বিভিন্ন পদ্ধতিতে হয়, এটা যে মিডিয়াতে প্রথমে টেলিকাস্টেড হয় যে এরকম একটা স্কিমে, সেটা স্প্যান খুব কম দিন থাকে, এক মাসের মতো একটা স্প্যান থাকে যে এখন এই প্রকল্পটিতে আপনারা আবেদন করতে পারেন। এবার যাদের পয়সা আছে ঠিক আছে, তারা কিনতে পারেন, তাদের প্রয়োজন অনুযায়ী ছোট যন্ত্রপাতি বড় যন্ত্রপাতি কিনতে পারেন,
1: কিন্তু যাদের
0: সেক্ষেত্রে সাবসিডি থাকছে 50% পর্যন্ত সরকার সাবসিডি দেন। জেনারেলের ক্ষেত্রে হয়তো সেটা 40% থাকে, কিন্তু যদি কেউ এসসি এসটি, হ্যাঁ, পিছিয়ে পড়া জনজাতি তাদের ক্ষেত্রে বা মহিলা মহিলা শ্রমিকদের ক্ষেত্রে এটা কিন্তু বেড়ে 50% পর্যন্তও থাকতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যদি কেউ কিনতেই না পারেন তাদের ক্ষেত্রে তারা কি যন্ত্র ব্যবহার করবে না? তারা নিশ্চয়ই করবে। সেক্ষেত্রে তারা যোগাযোগ করবেন কাস্টম হায়ারিং সেন্টার, যেখানে বড় বড় যন্ত্র নিয়ে একটা ভাড়ার তৈরি করা হয়।
1: এটা কি ব্লকে ব্লকে রয়েছে?
0: প্রতিটা ব্লকে এখন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা দুটো করে তো আছে। এবার যোগাযোগ ব্যবস্থাটা ব্লক অফিস থেকে বা জেলা অফিস থেকে, জেলা স্তরের অফিস থেকে করে দেওয়া হয়,
1: এবং সেই কাজগুলোর ক্ষেত্রে বোধহয় আপনাদের মানে বিজিএমদের একটা ভূমিকা
0: রয়েছে। অবশ্যই, আমরা এই একটা আমরা কথা জানি না, ল্যাব টু ল্যান্ড, আমরা হচ্ছে সেই মাধ্যম। হয়তো ল্যাবে অনেক প্রযুক্তি তৈরি হয়, সেগুলো যারা ল্যান্ডে মানে মাঠে যারা কাজ করেন তাদের কাছে অধরাই থেকে যায়। এবার আমরা হচ্ছে সেই দূত যারা ল্যাব থেকে এই প্রযুক্তিগুলো নিয়ে ওই প্রান্তিক চাষীদের মধ্যে ছড়িয়ে দিতে পারি।
1: আচ্ছা, আপনি এই যে বলছিলেন কাস্টম হায়ারিং সেন্টার রয়েছে, যেখানে গিয়ে যার অর্থনৈতিক সচ্ছলতা নেই সে সেখান থেকে তার প্রয়োজন মতন মেশিনটা ভাড়াও করতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো সেটা কিভাবে করতে পারে? এছাড়া ধরুন কোনো সচ্ছল কৃষক সে চাইলো সে নিজে একটা কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করবে, সেটা কি করা সম্ভব?
0: একদমই সম্ভব। যদি সচ্ছল কৃষক কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করতে চান তাহলে কিন্তু 20 লক্ষ টাকা তাকে একটা প্রজেক্ট জমা দিতে হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 16 লক্ষ টাকা পর্যন্ত সে সাবসিডি পেতে পারে। এবার সেই মানে একটা প্রজেক্ট তৈরি করার মাধ্যমে সে কাস্টম হায়ারিং সেন্টার গঠন করলো, যেখানে বড় বড় যন্ত্র

0: কিনল, তার আর্থিক সহায়তাও পেয়েছেন, তার সচ্ছলতাও আছে, বড় বড় যন্ত্র কিনে সেই এলাকা বা তৎসংলগ্ন এলাকায় বা পাশের কোনো ইয়েতেও জায়গাতেও তিনি বিভিন্ন রকম যন্ত্রাদি স্বল্প পয়সায় ভাড়া দিতে পারেন, সেই সুবিধাও সরকার থেকে করে দেওয়া হয়।
1: বেশ, আজকে তো সময় একেবারে শেষ। ধান চাষে যন্ত্রের ব্যবহার, সেটা কিভাবে যথাযথভাবে সম্ভব, সেটা একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম বা খুঁটিনাটি তথ্য দিতে পারলাম। এবং আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে যিনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন, উত্তর চব্বিশ পরগনার বারাসাত 2 নম্বর ব্লক থেকে ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক ডক্টর নিবেদিতা বোস মণ্ডল এতক্ষণ ছিলেন স্টুডিওতে। ডক্টর মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
2: উনজমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে এসএসবির সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ পুনায় শুরু হয়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকায় গতরাত্রে রাশিয়ার হামলায় কমপক্ষে 16 জন নিহত। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রানীডাঙায় SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধনের পর এক অনুষ্ঠানে বলেন, SSB, BSF সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ান অনুষ্ঠানে তুলে ধরেন।
1: আর মে জব সে গৃহমন্ত্রী বনা হুঁ তব সে দেখ রহা হুঁ 2014 में मोदी जी के प्रधानमंत्री बनने के बाद चाहे SSB हो, चाहे ITBP हो, चाहे BSF हो, चाहे असम राइफल हो, सीमा की सुरक्षा करने वाले बलों की सुविधाएं गृह मंत्रालय के टोच के क्रम की प्रायोरिटी में रहती हैं, टॉप मोस्ट प्रायोरिटी में रहती
0: है। শিলিগুড়ির করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। সীমান্ত নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি গোয়েন্দা সংস্থা SSB, BSF সহ রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাবেন তিনি। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়ী মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যানশিও হুয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও যোগ দিয়েছেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দা সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন। ভারতের সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীর বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে পরিবেশবান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বৈঠকে অগ্রাধিকার পাবে। দিল্লি পুলিশের সাইবার সেল একটি আন্তঃরাজ্য ডিজিটাল গ্রেপ্তারি ও সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার জন্য পাঞ্জাব ও রাজস্থান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছ থেকে সাইবার প্রতারণার মাধ্যমে 15 লক্ষ টাকা অর্থ লোপাট মামলার তদন্তে এই চক্রটি ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে জানা গেছে, কম্বোডিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই প্রতারণা চক্র চালানো হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার ড্রোন হামলা সফলভাবে আটকে দিতে পারলেও সম্প্রতি তারা চরম ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট মিসাইল এর সরবরাহ কার্যত শেষ বলে ওয়াকিবহল মহল জানিয়েছে। সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স বিশ্বনেতাদের কাছে জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর আবেদন জানিয়েছেন। হিজবুল্লাহর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রশাসন জানিয়েছে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হতো। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 আগস্ট মধ্যরাতের পর ইসলামাবাদের সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় সেদেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, 2023-এর 5ই আগস্টে দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাকে রাওয়ালপিন্ডি জেলে বন্দী রাখা হয়েছে। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কৌজোমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথা তুলে ধরেন। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এ জে মাসি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31শে মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকরা তাতে বসার সুযোগ পাবেন। তবে এদের মধ্যে কেউ নির্বাচিত হলে তাদের 1 বছরের জন্য ট্রেনি জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। একই সঙ্গে তাদের 1 বছরের জন্য প্রশিক্ষণ, আরও 1 বছরের জন্য প্রশাসনিক প্রশিক্ষণ নিতে হবে। কৃষিপণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা যাতে ক্ষুদ্র ও প্রান্তিক সহ

সমস্ত কৃষকদের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংকর্ষণ অভিযানের আওতায় 2018 সেপ্টেম্বর মাসে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 অর্থবর্ষে 7,000 কোটি টাকা করা হয়েছে। এই প্রকল্পে কৃষক এবং সাধারণ গ্রাহকদের জন্য সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যা 9:30 সময় এই খেলা শুরু হবে। এর আগে গতকাল পুল ডিতে ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুল ই থেকে দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি সদর দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধনের পর এক অনুষ্ঠানে বলেন, এসএসবি বিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ান অনুষ্ঠানে তুলে ধরেন।
1: শিলিগুড়ি কে প্রশাসনিক ভবন 80 একর মে স্থাপিত কিয়া জায়েগা। 19বি বাহিনী ঠাকুরগঞ্জ কা ভি শিলান্যাস হুয়া, 12বি বাহিনী কিশনগঞ্জ কা ভি ই শিলান্যাস হুয়া আর পরাগমন শিবির নিউ জলপাইগুড়ি কা ভি আজ শিলান্যাস করনে কা কাম হুয়া হ্যায়। কুল মিলাকর 189 করোড় কে নয়ে প্রজেক্ট এসএসবি কে জওয়ানো কি প্রশাসনিক और निवासी सुविधाओं के लिए आज यहां पर शुरू हुए।
0: রাজ্যের পাশাপাশি দেশের সুরক্ষায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের সহযোগিতা কখনো মেলেনি বলেও অভিযোগ করেন শ্রী শাহ।
1: কে পহলি বার এসএসবি কার্যক্রম মে বঙ্গাল কে সিএম কো আনে কা সৌভাগ্য মিলা। হাম তো পুরানে সিএম সাহেবা কো ভি বুলাতে থে, ও এসএসবি কে কার্যক্রম মে আনা নহি চাহতি। এসএসবি হো বিএসএফ হো, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है, इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাষ্ট্রের সুরক্ষায় যে কোনো সরকারের সর্বোচ্চ অধিকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার 242 কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ কে হস্তান্তর করেছে বলেও উল্লেখ করেন তিনি।
2: রাষ্ট্র সর্বোপরি হয়, বিএসএফ এসএসবি সীমা মে জিতনা ভি কাম আপ লোগ কর রাহা হ্যায় সবকা সাথ মিলকেই কাম করনা চাহিয়ে। পশ্চিম বঙ্গাল কা সরকার ইতনা ছোটা টাইম কে অন্দর 242 কিলোমিটার জমিন বিএসএফ কো দে দিয়া হ্যায় বর্ডার কো সুরক্ষিত করনে কে লিয়ে।
0: শ্রী শাহের আজ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। নেপাল ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। এরপর শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাবেন তিনি, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আগামী 26 আগস্ট পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। নিট ইউজের প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর আসন বন্টন তালিকা প্রকাশ করেছে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প্রথম দফায় প্রায় 30,000 এমবিবিএস ও বিডিএস আসন বন্টন করা হয়েছে। এই পর্বে আসন পাওয়া প্রার্থীদের 22 থেকে 31 আগস্টের মধ্যে নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন এম জগদীশ কুমারকে। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে

0: যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে সাহায্য করবে এই টাস্কফোর্স। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় জেলায় জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরুলিয়া শহরের রেনি রোড এলাকায় 60 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের দাবি, বারে বারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েও পাওয়া যাচ্ছে না যোজনার টাকা। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখান একদল মহিলা। যোজনার টাকা না পেয়ে কোচবিহারের পুন্ডিবাড়ি 2 নম্বর ব্লক অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। সকাল 11:45 নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে পৌঁছন তিনি। সেখানে হাসপাতালের পরিষেবা, রোগীদের পরিস্থিতি এবং বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এর আগে গতকাল তিনি বড়শোল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও আচমকা পরিদর্শনে যান। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি জিআরপি। ধৃত 23 বছরের এনামল হোসেন এবং এনায়েতোল্লা, 21 বছরের জাইনু বিবি এবং 20 বছর বয়সী নূর কাহিমা বাংলাদেশের কক্সবাজার জামতুলি ও কুতপালং শরণার্থী শিবিরে বসবাস করছিল। গত 19 আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বিষধর সাপের ছোবলে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে কমল কুমার দাস নামে এক সিভিল ডিফেন্স কর্মীর। কোস্টাল থানার নেতাজি মোড় এলাকায় বছর 30-এর ওই যুবক গতরাতে বাড়িতে ঘুমিয়েছিলেন, সে সময় তাকে সাপে কাটে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর ওড়িশা সংলগ্ন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের কারণে আজ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিএল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: কিউআর কোড স্ক্যান করো, 5,000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
4: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
8: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখনকার অনুষ্ঠান মহিলা মহল। উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

0: মহিলা মহলের শ্রোতা বন্ধুদের দ্বিপ্রাহরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের অনুষ্ঠানে। এই পৃথিবীর সভ্যতা চলনে গতির সঞ্চার ঘটেছে, তথ্য পরিবহন খুব সহজ হয়ে সারা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। সাধারণ জীবনযাত্রাও বর্তমানে বড় গতিময়। ছোট থেকে পড়াশোনার বিষয় হিসেবে যে ভাবনাগুলো নিয়ে বড় হয়েছিলাম আমরা, আজ সেই ধরনের ভাবনাগুলোকে সরিয়ে উঠে এসেছে নতুন বিষয়, নতুন পদ্ধতি, কারণ কর্মজগৎও বদলে যাচ্ছে প্রতিনিয়ত। এবং এই বদলে যাওয়াকে অগ্রগতি বলবো সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে। ঠিক এমন সময় দাঁড়িয়ে মহিলা মহল আলোচনায় রাখে কর্মজগতের কথা, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে কাজের জগতের নানান খবরাখবর। ওই যে বলছিলাম, পড়ার বিষয় কি হবে এই ভাবনার বদল হচ্ছে, কিন্তু কিছু মৌলিক বিষয় তো থেকেই যায় আমাদের শিক্ষার ভিত্তি হিসেবে। এমনই এক বিষয়ে দর্শন। আজ কথা হবে দর্শনের অধ্যাপিকা সেবন্তী ভট্টাচার্যের সঙ্গে। এই বিষয় নিয়ে পড়াশোনা, জীবনে এই বিষয়ের সুদূর প্রসারী প্রভাব ও কাজের খোঁজের কথা। নমস্কার সেবন্তীদি, আজকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত আপনাকে। দর্শন পড়ার বিষয় হিসেবে এবং জীবনে তার প্রভাব বিষয়ে শুনতে চাই প্রথমে।
1: দর্শন পড়ার বিষয়ে বলার আগে একটু ছোট্ট করে বলে নিই যে দর্শনকে আমি কিভাবে বুঝি। দর্শন হচ্ছে এমন একটি বিষয় যা কিছু মূল প্রশ্ন নিয়ে আলোচনা করে। মূল প্রশ্ন বলতে আমরা কি বুঝি? মূল প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন যা কোনো কিছুকে আগে থেকে ধরে নেয় না, কোনো কিছুকে প্রিসাপোজ করে নেয় না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, পদার্থবিদ্যা বা ফিজিক্স ম্যাটার নিয়ে ডিল করে, ম্যাটারকে ডিসক্রাইব করে, কিন্তু ম্যাটার বলে কিছু আছে কি না, পদার্থ বলে কিছু আছে কি না, এই প্রশ্ন ফিজিক্স তোলে না, কিন্তু সেই প্রশ্ন ফিলসফি তোলে। তারপর ধরুন আমরা সবাই একটা শব্দ খুব ব্যবহার করি, জানা। আই নো দিস, আমি এটা জানি, কিন্তু জানা কাকে বলে, নলেজের ডেফিনেশন কি? এই প্রশ্নটা নিয়ে শুধু দর্শনই আলোচনা করে, কারণ মনে হতে পারে যে জানার ডেফিনেশন না জেনেও আমি কিন্তু জানা শব্দটা সঠিকভাবে ব্যবহার করছি, আমি কমিউনিকেট করছি, তাহলে কি এটা জানার খুব প্রয়োজন? কিন্তু নিশ্চয়ই জানার প্রয়োজন আছে। এটার মধ্যে তো কোনো প্রাইড নেই যে আমি একটা শব্দ ব্যবহার করছি কিন্তু তাকে যদি রিফাইন করতে বলা হয়, তার মানে কি বলা হয় তার উত্তর দিতে পারবো না। এরকম আরো অনেক আছে। সত্য, আমি বলছি এটা ট্রু, এটা ফলস, ট্রুথ কাকে বলে, সত্যকে কিভাবে ডিফাইন করব, এটা নিয়ে আর কেউ আলোচনা করে, এটা নিয়ে দর্শন আলোচনা করে। এবং এই প্রশ্নগুলো

0: মানুষের মনে উঠেছিল বলেই দর্শন কিন্তু আমাদের জীবনে এসেছে, দর্শন পঠন পাঠন এসেছে। এবং অ্যাকচুয়ালি প্রথম যখন মানুষ জ্ঞান বিজ্ঞান প্রথম আলোচনা হলো, প্রথমে কিন্তু দর্শনেরই আলোচনা হলো, তখন এত ভাগ ছিল না জ্ঞান বিজ্ঞানের আলোচনা মানে তখন ছিল দর্শনের আলোচনা। যেমন ধরুন গ্রিস দেশে জিমনাসিয়ামের কথা আমরা শুনেছি, সেখানে তো জিমনাস্টিক্স হতো না, সেখানে জ্ঞান বিজ্ঞানের আলোচনা হতো এবং সেখানে দর্শনের আলোচনা হতো। মানুষের যত প্রশ্ন জেগেছে, যত আমাদের জ্ঞান এগিয়েছে, তত জ্ঞানের শাখা প্রশাখা হয়েছে। দর্শনকে বলা যেতে পারে সমস্ত জ্ঞানের মাদার আর কি, সমস্ত সবকিছুর জননী।
1: এই জন্যই আমি বলছিলাম যে মৌলিক বিষয় যেগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই দর্শন আসে।
0: হ্যাঁ, এই প্রশ্ন তুলেছিল বলেই মানুষ তার জ্ঞান জানতে চেয়েছে এবং জানার থেকেই জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের শাখা সবকিছু আরো, যত আমাদের জ্ঞান বেড়েছে তত শাখা শাখা প্রশাখা ইয়ে হয়েছে। যেহেতু দর্শন এই প্রশ্নটাই তোলে, মূল প্রশ্ন তোলে, দর্শন সবকিছুর জনক বা জননী এরম ভাবে ভাবতে পারে আমরা। দর্শন সবসময় খুব রেলিভেন্ট, দর্শন কখনোই ইররেলিভেন্ট নয়। এবং এই যেহেতু এই মূল প্রশ্ন জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তোলা যায়, তাই ফিলোসফির বা দর্শনের বিভিন্ন ব্রাঞ্চ আছে।
1: যেমন আমরা যখন কোনো হয়তো এই রবীন্দ্রনাথ নিয়ে কথা বললেও আমরা তার জীবন দর্শন কিরম ছিল মানে এইভাবেই আমরা ভাবতে চেষ্টা করি।
0: হ্যাঁ, একদম
1: দর্শনকে আমরা বুঝতে চেষ্টা করি।
0: হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ যা কিছু করেছেন, যা যা রচনা করেছেন, তার পিছনে তার একটা দর্শন ছিল এবং সেই দর্শনটা অনেক ব্যাপারে উনি অনেক মত পরিবর্তন করেছেন। বিশেষ মেয়েদের প্রশ্নে উনি সারা জীবন ধরে এগিয়েছেন। ছোটবেলার পণ্ডিতের অমাবয়ী সম্পর্কে একটু নেগেটিভ কথা বলেছেন, কিন্তু সেই মানুষই পরবর্তী গিয়ে বদনাম গল্প লিখছেন, অলক্ষীর জয়গান গাইছেন, মানে সারা জীবন ধরে এগিয়েছেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যেরকম চোখের বালি তো উনি বিধবা বিবাহ দিতে পারলেন না কিন্তু চতুরঙ্গে গিয়ে দিলেন, যাই হোক। আমি কিন্তু দর্শনের প্রশ্নে কিন্তু উনি একদম এক, প্রথম থেকে যা ভেবেছেন শেষ অব্দি সেটাই ভেবেছেন। মানে মানুষের জীবনে দর্শনের কিন্তু জায়গা সবসময়ই রয়েছে, ফলে তাকে কখনোই উপেক্ষা করা যাবে না। ধরুন একটা খুব এথিক্স নীতিবিদ্যা দর্শনের একটা ব্রাঞ্চ,
1: মূল্যবোধ এবং নীতি, এটা নিয়ে ভীষণ কথা বলা হয় আজকাল,
0: সারাক্ষণ কথা বলা হচ্ছে। এবং আপনি চিন্তা করুন না, একটা একটা রাষ্ট্রের যেটা কনস্টিটিউশন, তার যেটা লিগাল সিস্টেম, তারও কিন্তু একটা এথিক্স আছে।
1: একদম,
0: হ্যাঁ, সে কোনটাকে মান্যতা দেবে, কোনটাকে মান্যতা দেবে না। এই দেখুন এখন আমাদের প্র্যাকটিক্যাল এথিক্সে ইউথানাসিয়া নিয়ে আলোচনা হচ্ছে, স্বেচ্ছা মৃত্যু, তো সে আমাদের দেশে সেটা আইনত এখনো মান্যতা সিদ্ধ নয়, কিন্তু অনেক দেশে আছে সিদ্ধ। কাজেই এই প্রশ্নগুলো, এটা করা উচিত কি উচিত না, এই প্রশ্ন সবসময় চলবে। ফলে দর্শন সবসময় জীবনে রেলিভেন্ট, কখনোই সেটা ইররেলিভেন্ট নয়।
1: আজকাল ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা চলবে বা সামনের ক্যারিয়ারের জন্য কোন বিষয়টি খুব আকর্ষণীয়, এই ভাবনা এখন স্কুলের নিচু ক্লাস থেকে পড়ুয়া এবং অবশ্যই তার বাবা মারা ভেবে রাখেন, দর্শনের জায়গা সেখানে কোথায়?
0: এটা ছোটবেলা থেকে আমাদের দেখেছি, আমার বাবা মাদের পরিচিত যারা, সবসময় ভাবে জীবনে সন্তান কি করে সাকসেসফুল হবে। এবং সাকসেস বলতে যদি আমি
1: অর্থনৈতিক
0: দিকটা দেখি, তাহলে দর্শনের জায়গা হয়তো একটু সংক্ষিপ্তই হয়ে আসবে, কারণ দর্শনে ভালো করলে সে অধ্যাপনা, উচ্চশিক্ষায় অধ্যাপনায় যেতে পারবে, নয়তো হাই সেকেন্ডারি স্কুলে স্কুলেও চাকরি করতে পারে। কিন্তু তার বাইরে তার অ্যাপ্লিকেশন সরাসরি হয়তো অতটা নেই, কিন্তু আবার একদম নেই বলবো না। আমি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ কগনিটিভ সায়েন্স দর্শন বিভাগের সঙ্গে সম্পৃক্ত একটি বিভাগ, সেখানে পড়াশোনা করে পিএইচডি করে কগনিটিভ সায়েন্সে পিএইচডি করেছে ইঞ্জিনিয়ারিং কলেজে, দর্শন শুধু দর্শন পড়ে হয়তো অধ্যাপনার জগৎ ছাড়া বা স্কুলের টিচিং ছাড়া খুব বেশি কোনো জায়গা নেই, কিন্তু দর্শন থাকলে একটা বিষয় হিসেবে, সেটা মূল বিষয় হোক মাইনর হোক, লজিকটা যদি কেউ ভালো করে শেখে, তাহলে তার কিন্তু সে যদি WBCS পরীক্ষায় দর্শন একটা বিষয় এবং কেউ যদি লজিকটা ভালো করে শেখে, লজিকটা একদম অঙ্কের মতো ছাঁকা নম্বর ওঠে, ফলে সেখানে খুব ভালো নম্বর উঠবে এবং তার র্যাঙ্কটা বেটার জায়গা হবে। ফলে ফিলোসফির জায়গা আছে, নেই তা নয়, এবং লজিক শিখলে তো আরো,
1: কিন্তু বাবা মারা এখন আর ততটা ভাবেন না যে তার ছেলে মেয়ে দর্শন পড়ুক।
0: দর্শন পড়ুক কেন, বাবা মারা তো কোনো জেনারেল ডিগ্রি কোর্সেই বোধহয় আজকাল চান না ছেলে মেয়েরা আসুক। কারণ আমি তো 28-30 বছর ধরে অধ্যাপনার সঙ্গে সংযুক্ত আছি, ক্রমশই বেসিক বিষয়গুলোতে জেনারেল ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। মানে কয়েক বছর আগেও আমরা দেখেছি যে বাংলা ইংরেজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স প্রচুর ছাত্রছাত্রী হচ্ছে। ফিলসফি না হয় একটু কঠিন বিষয়, কিন্তু স্কুলের চাকরিটা অপেক্ষাকৃত কম, অতটা প্রথম থেকে অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু এই জনপ্রিয় বিষয়গুলিতেও যেন আজকাল ছেলেমেয়েরা আর আসছে না সবার।

0: এই এখন টেকনিক্যাল লাইনের দিকে ছুটছে, এটা খুবই দুঃখের।
1: সেই ক্ষেত্রে বোধ হয় আরেকটি জায়গা কোথাও তৈরি হয়ে যায়, এটাও বাবা মায়ের ভাবা উচিত যে যেহেতু কম সংখ্যক ছেলেমেয়েরা আসছেন, কেউ যদি ভালোবাসেন তাকে যদি এই জায়গায় নিয়ে আসা যায়, সে হয়তো অনেকটা বেশি ভালো করতে পারে।
0: একদমই। এবং আমি তো সব বাবা মাদের উদ্দেশ্যে বলবো, কারোর যদি এই ধরনের প্যাশন থাকে, তার যদি এই ধরনের ভাবনা চিন্তা থাকে, সে তিনি বাবা মা যদি এটা বুঝতে পারেন, সে যদি পরবর্তী জীবনে ফিলসফি নিতে চায়, তাহলে তাকে একদম বাধা দেওয়া উচিত না যে কিছু করতে পারবি না। কারণ সত্যি ভালোবাসলে সে বিষয়টাকে সে ভালো করবে, এবং সে যদি ভালো রেজাল্ট করে সে অধ্যাপনায় আসবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দর্শনের অধ্যাপকদের কিন্তু শুধু যে অধ্যাপনা না, আরো বিভিন্ন রকম জায়গায় আজকাল প্রয়োজন হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, সমস্ত মেডিকেল কলেজগুলিতে একটা ইনস্টিটিউশনাল এথিক্যাল কমিটি অন হিউম্যান রিসার্চ তৈরি করতেই হয়। হ্যাঁ, এটা সরকারি নির্দেশ অনুযায়ী তাদের করতে হবে, এবং সেখানে একজন এথিসিস্ট হিসেবে একজন ফিলসফির অধ্যাপককে কিন্তু রাখে। আমি নিজে দীর্ঘ 13 বছর ক্যালকাটা মেডিকেল কলেজের এই ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি অন হিউম্যান রিসার্চের সঙ্গে যুক্ত ছিলাম, এবং এই জায়গাটি কিন্তু আর কেউ নিতে পারে না। ফলে অনেক জায়গা আছে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের ওপর অনেকদিন থেকে জোর দেওয়া হচ্ছে, ফলে এখন কিন্তু যে কোনো রিসার্চ প্রজেক্ট মেডিকেল কলেজগুলিতে পাশ করাতে গেলে কিন্তু সেটা এই এথিক্যাল কমিটির থ্রু দিয়ে আসতে হয়। তারা পাশ না করালে কিন্তু রিসার্চ হবে না মেডিকেল সায়েন্সে।
1: এই জায়গাগুলোতেই মহিলা মহল সকলের সামনে বিষয়গুলোকে নিয়ে আসতে চায় যে বিষয়টা অজানা। এই যে দর্শনের এইভাবে স্বাস্থ্যের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এবং সেখানে সুযোগ রয়েছে কর্মজগতের, এটাও তো মহিলা মহলের শ্রোতা বন্ধুরা জানতে পারলেন আপনার মাধ্যমে। একটু পড়ার বিষয় থেকে ভাবনাটা যদি সরিয়ে অন্য একটা প্রশ্ন করি, এই যে গতিতে ছুটছে আমাদের জীবন, সেই ক্ষেত্রে দর্শনের গভীরতা আমাদের কতটা অবলম্বন হয়ে উঠতে পারে?
0: হ্যাঁ, গতিতে আমরা ছুটছি ঠিকই, কিন্তু আমাদের মনে তো প্রশ্নগুলো ওঠে, এবং এটা নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, কোথাও গিয়ে হয়তো শান্তি পাই।
1: এবং এই যে গতিতে ছোটার সঙ্গে সঙ্গে খুব যে প্রশ্নটা ভীষণ ভাবে উঠছে, একটা নীতির কথা, মূল্যবোধের কথা একটু আগে যেটা বলা হচ্ছিল, সেই ক্ষেত্রে দর্শন কতটা সাহায্য করবে?
0: নীতিবিদ্যা তো দর্শনের একটা অংশ, ফলে যখনই আমরা কোনো কিছু নৈতিকতা নিয়ে আলোচনা করব, নৈতিকতা নিয়ে আলোচনা বলতে ভালো মন্দ শুধু জাজ করা নয়, কেন একটা জিনিসকে আমরা ভালো বলবো, কেন একটা জিনিসকে আমরা মন্দ বলবো, কেন একটা আচরণকে আমরা উচিত বলবো, কেন একটা আচরণকে আমরা অনুচিত বলবো, এই এই মূল প্রশ্নে, কেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের দর্শনের সাহায্য নিতেই হবে। এবং সেই জন্য দর্শন সবসময় রেলিভেন্ট, কখনোই সেটা ইররেলিভেন্ট হয়ে যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে তো প্রযুক্তিতে আমরা ছুটছি, সারা পৃথিবীতে এখন একটা এআই রেভলিউশন, এআই এর দিন চলছে। আমরা দর্শনের যারা অধ্যাপক অধ্যাপক বা ছাত্রছাত্রী, তারা কিন্তু অনেক বছর ধরে এআই এর কথা শুনছি। আজ থেকে প্রায় 23 বছর আগে আমার একটা রিফ্রেশার কোর্স করেছিলাম, মানে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা টিচারদের করতে হয় তাদের পদোন্নতির জন্য, সেটা হচ্ছে কগনিশন এন্ড রিপ্রেজেন্টেশন। সেখানে আমরা শিখেছিলাম যে যারা এখন আধুনিক কালে ফিলসফি অফ মাইন্ড করছেন, তারা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছেন, এবং মানুষের মন আর কম্পিউটার কি একইভাবে কাজ করে সেই ধরনের আলোচনা হচ্ছে। আমরা সেখানে কিভাবে টিউরিং মেশিন কাজ করে সেটাও শিখেছিলাম, নিউরোলজিস্ট আর নিউরোসায়েন্টিস্টরা এসেছিলেন, তারা কি করে আমরা একটা নলেজকে প্রসেস করি সেটা বুঝিয়েছিলেন। আবার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রফেসররা এসেছিলেন, তারা কি করে রোবটরা অর্ডার নিচ্ছে কিভাবে কাজ করছে সেগুলো বুঝিয়েছিলেন, এবং তখন থেকেই কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি। এবং এটার সঙ্গে ফিলসফি কিরম ভাবে ওতপ্রোত ভাবে জড়িত একটু বলি, আমরা যখন যে মেশিনকে বলছি ইন্টেলিজেন্ট, তখন কি অর্থে মেশিন ইন্টেলিজেন্ট বা ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝছি, এগুলো হচ্ছে সেই মূল প্রশ্ন যেগুলো নিয়ে কিন্তু দার্শনিকরা আলোচনা করছেন।
1: এবং সেই মেশিনটার মধ্যেও তো কিছু কোনটা ভালো কোনটা মন্দ বোঝার যে বিষয়গুলো, এই দর্শনগুলোও তো তাদের
0: মধ্যে ঢোকাতে হচ্ছে। ফলে ফিলসফি কিন্তু সবসময় রেলিভেন্ট। চিন্তা করুন তো, আজকে আমি যার কথা বলছিলাম যে একটি আমাদের যাদবপুরেরই ছাত্র, পরে ইউএসএ তে গিয়ে কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক হয়েছে, তার বাবা মা যদি তাকে পড়তে না দিত দর্শন, হ্যাঁ, যে দর্শনের যথেষ্ট ভবিষ্যৎ নেই, তাহলে কি ভালো হতো? এটাই তো ভালো হয়েছে। ফলে
1: এবং আপনার সাথে কথা বলতে গিয়ে জানছিলাম যে বিদেশে এখনো দর্শনের প্রাসঙ্গিকতা অনেকটা বেশি।
0: হ্যাঁ, কারণ বিদেশে ধরুন উচ্চশিক্ষায় তারাই যায় যারা মানে উচ্চশিক্ষায় যেতে চায়, আমাদের এখানে জনসংখ্যার চাপের জন্য সবাই ধরুন উচ্চশিক্ষায় যাচ্ছে, হ্যাঁ, এবং মাথায় সবসময় কি ধরনের চাকরি, বিদেশে চাকরিরও অনেক রকমের নিশ্চয়ই ভ্যারিয়েশন আছে, সেখানে শুধু তারাই উচ্চশিক্ষায় যাচ্ছে যারা উচ্চশিক্ষাটায় যেতে চায়, এবং সেখানে দর্শন খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমাদের দেশে সেভাবে এখন ছাত্রছাত্রীরা না নিলে আমাদের তো এটাই চিন্তা হয় যে বিষয়টাই যদি কখনো চলে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো যে সরকারি ব্যবস্থায় অন্তত দর্শনটা সবসময় থাকবে, কারণ দর্শন জীবনের সঙ্গে ভীষণ ভাবে সম্পৃক্ত। অতিরিক্ত এবং

0: সব সময় তার একটা রেলিভেন্স আছে, দর্শন
1: চিন্তা সব সময়ই থাকবে। দর্শনের পাঠ কতটা প্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারছে?
0: দর্শনের পাঠ প্রযুক্তি নির্ভরের থেকেও বড় কথা হচ্ছে যে প্রযুক্তির জন্য কিন্তু একটা দর্শন আছে, যেটা এক্ষুনি বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে, যখন থেকে এটা এত রেলিভেন্ট হয়েছে আমরা 23 বছর আগে থেকেই শুনছি, আরো যদিও টার্মটা কয়েনেজ হয়েছে 1955 সালে, কিন্তু কিভাবে আমাদের মেশিনকে আমরা ইন্টেলিজেন্ট করে তুলছি, হ্যাঁ, বা ইন্টেলিজেন্স কাকে বলে, এই প্রশ্নগুলো তো দর্শনে আলোচনা হচ্ছেই, ফিলোসফি অফ মাইন্ড দর্শনের একটা অংশ।
1: সেক্ষেত্রে কি প্রযুক্তিকে কি ব্যবহার করা হচ্ছে দর্শনের পাঠে?
0: নিশ্চয়ই ব্যবহার করা হচ্ছে দর্শনের পাঠে।
1: দর্শন যখন পড়ার ক্ষেত্রে প্রধান বিষয় হয়ে ওঠে স্নাতক স্তর থেকে, কাজের ঠিক কোন কোন দিকগুলো একজন পড়ুয়ার সামনে খুলে যেতে পারে, কিছু কিছু আমরা আলোচনা করতে করতে আসছি, কিন্তু যদি একসঙ্গে বলা যায় পরপর যে কি কি ধরনের
0: প্রধান বিষয়, প্রধান অবশ্যই অধ্যাপনার জগতে সে যেতেই পারে, যাওয়াটাই তার স্বাভাবিক, উচ্চশিক্ষায় বা বিদ্যালয় শিক্ষা কোথাও সে যেতেই পারে। প্রধান বিষয় না হয়ে যদি মাইনরেও থাকে, তাহলেও যদি লজিকটা বলছিলাম যেটা আগেও, লজিকটা যদি ভালো করে শেখে, সে WBCS এ যেহেতু ফিলসফিটা আছে, সে সিভিল সার্ভিসে ভালো করতে পারে লজিকটা শিখলে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে টেস্ট অফ রিজনিং থাকে একটা, সেইখানটাতেও সে খুব ভালো করে করতে পারবে। ফর্মাল লজিক এবং ইনফর্মাল লজিকটা যদি শেখে তাহলে তার সেখানে উপকার হবে। আমি তো একবার জুডিশিয়াল একাডেমিতে আমন্ত্রিত হয়েছিলাম লজিক এন্ড ল নিয়ে বলার জন্য, লিগাল সিস্টেমের ক্ষেত্রে লজিকটা কিভাবে কাজে লাগে সেটারও একটা দিক আছে আর কি। বিভিন্ন ফিলসফি বিধান মানে প্রধান বিষয় হিসেবে রাখলে তার এইগুলো দিক তো আছে, এই ধরনের চাকরির জায়গা আছে।
1: এছাড়াও যদি বিদেশে যায় বা অন্যান্য ধরনের কাজের ক্ষেত্রে, এই যেটা বলছিলেন যে আপনি মেডিকেল সায়েন্সেস এর ক্ষেত্রে দরকার পড়ছে, বা এই ধরনের অধ্যাপনা শিক্ষকতা, এই ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে দর্শনকে নিয়ে কাজ করা যেতে পারে?
0: লিগাল ক্ষেত্রে হতে পারে, মেডিকেল এথিক্স নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, তবে মেডিকেল সায়েন্সের ভিতরে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যাপারটা উঠে এসেছে একটা সময় থেকে, বিভিন্ন কিছু কেসেস হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা করার সময় নীতির দিকটা, এথিক্সের দিকটা মাথায় রাখা হচ্ছে না, সেই জন্যেই এখন রিসার্চের ক্ষেত্রে এত জোর দেওয়া হচ্ছে যে সেটা এথিক্স কমিটি থেকে পাস করে আসবে, এথিক্স কমিটি অ্যাপ্রুভ না করলে সেটা গৃহীতই হবে না রিসার্চ প্রজেক্ট হিসেবে, সেসব জায়গাগুলোতেও হয়তো। কিন্তু এখনো অবধি শুধু ওই কারণে একটা চাকরি হয়ে গেল এরকম এখনো দেখিনি, কিন্তু দর্শনের অধ্যাপক অধ্যাপিকাদের সবসময় লাগছে, কারণ অন্তত আমাদের সরকারের নিয়ম অনুযায়ী ওই এথিক্স কমিটিতে একজন ফিলসফির এথিসিস্ট হিসেবে একজন কাউকে থাকতে হবে যিনি দর্শন জানেন আর কি, ফলে সেটা অধ্যাপকদের সঙ্গে হচ্ছে, কিন্তু মূল জায়গায় শুধু দর্শন পড়ে সেখানে যাচ্ছে এরকম এখনো অবধি হয়তো খুব একটা দেখিনি, তবে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করছে, খুব ভালো করছে সেটা দেখছি।
1: অর্থাৎ দর্শন পড়ে কাউন্সিলর হিসেবেও কাজ করা যেতে পারে।
0: ফ্রয়েডিয়ান তত্ত্ব পড়তে হয় আমাদের ফিলোসফি,
1: তার জন্য কি বিশেষ কোনো প্রশিক্ষণ নিতে হয়?
0: হ্যাঁ, কাউন্সিলিং এ একটা প্রশিক্ষণ নিতে হয়, শুধু ফিলোসফি পড়লে হবে না, তার সঙ্গে কাউন্সিলিং এর প্রশিক্ষণ নিয়ে খুব ভালো কাউন্সিলিং করছে। আমার লেডি ব্রেবনে কলেজের প্রাক্তন অধ্যাপিকা আমার আত্মীয় হন, উনি বলছিলেন ওনার অনেক ছাত্রী এটা করেছে, আমি একটু আলোচনা করছিলাম সবার থেকে যে যারা টিচার আছেন কিরকম ছাত্রছাত্রীরা কোন কোন দিকে গেছে, তো এটা একটা দিক অবশ্যই।
1: হ্যাঁ, এবং এই সময়ে সমাজে কাউন্সিলরের প্রয়োজনটা মনে হয় ভীষণ বেশি বাড়ছে,
0: ভীষণ।
1: এবং ওই একই জায়গাটা যেটা নিয়ে বলছিলাম যে মূল্যবোধ নীতিবোধের যে জায়গাগুলো, সেইগুলোকেও হয়তো একটুখানি কি বলবো একটু ঘষে মেজে নেওয়ার জন্য কাউন্সিলরের দরকার পড়ে, তো সেক্ষেত্রে একজন দর্শন পড়লে সেটার হয়তো বেশ কিছুটা প্রাসঙ্গিকতা থাকে।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর সাইকোলজিক্যাল কাউন্সিলিং তো এখন মানে অন্তত বাধ্যতামূলক করে দিয়েছে যেসে থেকে কলেজগুলিতে রাখার জন্য, মানে খুব জোর দিচ্ছে, কারণ ছাত্রছাত্রীদের এই সমস্যা থেকে, কারণ প্রচুর সুইসাইড দেখা গেছে বলে আরো ইদানিংকালে আমাদের সরকার থেকেই এই জোরটা দেওয়া হচ্ছে যেন আমরা ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর ব্যবস্থা করি। এবং শুনলাম যে ফিলসফি পড়ে অনেকে খুব ভালো কাউন্সিলিং করছেন।
1: আপনি বললেন যে প্রধান বিষয় না হলেও যদি স্নাতক স্তরে একটি বিষয় হিসেবে দর্শন থাকে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায়
0: লজিকটা ভালো করে শিখলে, কারণ লজিক ভীষণভাবে টেস্ট অফ রিজনিং এর একটা পেপার সবসময় থাকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, সেখানে যদি লজিকটা একটু ভালো করে কেউ আয়ত্ত করতে পারে সে একটা আলাদা এজ তো পাবেই, তার ভালো হবেই।
1: এক্ষেত্রে জিজ্ঞাসা করি দর্শনের, মানে ওই বলি না আমরা এক একটা স্কোরিং বিষয়, সেক্ষেত্রে দর্শনের জায়গাটা কোথায়?
0: ওই লজিক পেপারটা তো খুব স্কোরিং, একদম অঙ্ক।

0: অঙ্কের মতো, মানে কেউ যদি ভালো করতে পারে একদম অঙ্কের মতো, মানে সে ফুল মার্কস পেতে পারে। ফলে সেখানে কিন্তু স্কোরিং স্কোর করার একটা বিশাল জায়গা রয়েছে, এবং আমাদের ভারতীয় দর্শনের ক্ষেত্রেও সেখানেও এক লজিকের একটা জায়গা আছে, সেই সেই পেপারগুলোতেও খুব ভালো নম্বর পায় ছেলেমেয়েরা। ফলে স্কোরিং নয়, খুব ডেসক্রিপটিভ লিখতে হয়, অনেক লিখতে হয়, এরকম ব্যাপার কিন্তু নয়, একদমই নয়। কেউ যদি জিনিসটা বুঝে ঠিক ঠিক করে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে অনেক লিখতে হবে, অনেক মানে এরকম ধরনের ব্যাপারও নয় বা নম্বর পাওয়া যায় না এরকম নয়।
1: অর্থাৎ বেশ কিছুটা অংশ রয়েছে যেখান থেকে বেশ ভালো রকম নম্বর পাওয়া যায় এবং সেটা স্নাতক স্তরে যে ফলাফল তাকে অনেকটা উচ্চতায় নিয়ে যেতে পারে।
0: ইন্ডাকটিভ লজিকে প্রবাবিলিটির অঙ্ক করতে, একদম অঙ্কই সেটা, প্রবাবিলিটির অঙ্ক করতে হয়, সেখানে অঙ্কে যেরকম নম্বর ওঠে এখানে নম্বর ওঠে।
1: কাজের কথাগুলো বলছিলামই যে এখনের ছেলেমেয়েরা পড়াশোনা করে কি ধরনের কাজ পেতে পারে। এবার একটু পেছন ফিরে যদি তাকাই, আপনি দর্শনের পাঠ নিয়েছিলেন এবং পাঠ শেষে অধ্যাপনা কালে পাঠদান করছেন এবং তার সঙ্গে আরো বিভিন্ন জায়গায় আপনি যুক্ত হয়েছেন, কিভাবে আপনার এই পছন্দের জায়গা তৈরি হয়েছিল, কাজের ক্ষেত্রে আপনি কতটা সন্তুষ্ট, এটা একটু আলোচনা করলে, ওই যাদের বিষয়টা খুব পছন্দ কিন্তু সাহস হচ্ছে না বা বাবা মাকে বলে উঠতে পারছে না যে আমি ফিলোসফি পড়বো, তাদের জন্য হয়তো একটা পথ প্রদর্শক হতে পারে।
0: এটার জন্য একটু নিজেকে বুঝতে লাগবে আমি কি চাই।
1: আপনার ক্ষেত্রে কি হয়েছিল?
0: আমি একদম প্রথম যখন 9-10 এর অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে লজিক নিলাম, লজিক পড়তে শুরু করে দেখলাম আর এটা তো একদম আমার জায়গা, এটা যদি কারোর হয় আমি তো তাকে বলবো সে তারা এগিয়ে যাক এবং তাদের বাবা মাদের বলবো একদম আটকাবেন না, কারণ এই যে আমার জায়গা মনে হওয়া এবং তার থেকে যে ভালোবাসাটা, পড়াশোনার প্রতি একটা ভালোবাসা থাকলে সেটা সবসময় সে ভালো করবে, মানে যেটা আমার সিলেবাসের পড়াশোনা সেটা আমার জীবনের থেকে আলাদা, সেটা এটা যদি আমি ভাবি যে শুধু এটা পড়বো আর পরীক্ষা দেবো তাহলে কিন্তু এই জিনিসটা হয়, মানে ভালো রেজাল্ট করা কিন্তু মুশকিল, হয়তো সে মুখস্থ করে কোনো ভালো করতেও পারে কিন্তু সেটা কোনো কাজের কথা না। বাবা মারা যদি এটা বোঝেন যে কারোর এই দিকে প্যাশন আছে, সেই বিষয়টাকে ভালোবাসছে, সেটা নিজের মতো করে নিতে পারছে, তাহলে তাকে এটা পড়তে দেওয়া উচিত, কারণ সে যদি মানে ফলাফল ভালো করে, তার ভালোবাসা থাকলে পরীক্ষা ফলাফলও ভালো করা উচিত, তাহলে কিন্তু তাকে কোথাও তাকে আটকে রাখা যাবে না।
1: এই যে আপনি যখন ফিলোসফি পড়বেন যে সময় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বা বাবা মাকে জানিয়ে ছিলেন, সেক্ষেত্রে তখনও ফিলোসফিকে কিভাবে নেওয়া হতো এবং আপনার ক্ষেত্রে সেই প্রতিক্রিয়াগুলো কিরকম ছিল?
0: আমার ক্ষেত্রে আমার বাবা মা আমাকে খুব উৎসাহ দিয়েছেন, বাবা বলেছে খুব ভালো কথা, ওই কথাই বলেছিল ফিলোসফি তো সমস্ত সাবজেক্টের জনক, মানে একটা কথা বইতে আমাদের ছোটবেলা লেখা থাকতো যেটা সায়েন্স অফ অল সায়েন্সেস, হার্ট অফ অল আর্টস, এরকম ভাবে না ভাবলেও যেহেতু ফিলোসফি ওই প্রশ্ন তোলে এবং প্রশ্ন তোলা থেকেই জ্ঞান বিজ্ঞানের শুরু, কাজে ফিলোসফি সব সাবজেক্টের মানে একটা জননীর মতো আর কি। ফলে এই কথাটা বাবা আমায় বলেছিলেন এবং বলেছেন অবশ্যই পড়বে, এবং মাও কখনোই আপত্তি করেননি, মানে সব বাড়ির থেকে আমি খুব
1: সহযোগিতা
0: পৃষ্ঠপোষকতা পেয়েছিলাম এবং ধরেই নিয়েছি যেহেতু আমি অবশ্যই একটা অধ্যাপনা জগতেরই, মানে আমি আমার বাবা অধ্যাপক, আমার মা অধ্যাপক, দুজনেই সাহিত্যতে, আর কিন্তু আমার মাসিরাও প্রত্যেকেই উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, মাসি
1: মানে ভাবনাটা একটা উচ্চশিক্ষার
0: জায়গায় ছিল, ফলে সেখানে আমার কখনোই কোনো অসুবিধা হয়নি। তবে আমি এমএ পরীক্ষা দেওয়ার পরে ভাবছিলাম কি জানি কবে চাকরি পাবো, একটু অন্যান্য চাকরিরও অ্যাপ্লাই করার কথা ভাবছিলাম, মা তাতে উৎসাহ দিয়েছিলেন কিন্তু বাবা একদম, বাবা বলছে না তুমি শিক্ষকতাতেই যাবে, মানে সেটাকে আমি নিজে একদম আত্মস্থই করে নিয়েছিলাম, ওটা কখনো কেউ আমায় বলছে বলে না, এটা এটাই আমি চাই, এরম জায়গা হয়েছিল। এবং তখন কিন্তু এরম অবস্থা ছিল না, তখন সব জায়গাতেই ফিলোসফি পড়তে আসতো ছেলে মেয়েরা। এখন আমি তো কলকাতার দুটো খুব ভালো কলেজে পড়িয়েছি, সেটা অবশ্য অনেকদিন হয়ে গেল, বেথুনে তো প্রায় 20 বছর আগে পড়েছি, তখন কিন্তু বেথুনে প্রচন্ড ফিলোসফির ক্রেজ ছিল, বেতনে পড়তে আসতো আমার ছাত্রীরা, কেউ কেউ এখন বিভিন্ন কলেজে পড়াচ্ছেও, প্রেসিডেন্সিতে এসে দেখলাম তখন একটু উৎসাহটা কম, তারপরে আস্তে আস্তে এখন তো একদমই ছেলেমেয়েরা নিচ্ছে না তাদের, এটা খুব দুঃখের লাগে, খুবই দুঃখের। কারোর কি ভালো লাগছে না জানি না, হয়তো লাগছে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো ছেলেমেয়ে ভর্তি হয় এবং অনেক সময় বাইরে কলকাতা শহরের বাইরের বিভিন্ন কলেজের যে খবর পাই সেখানে এখনো দর্শন পড়তে আসছে ছেলেমেয়েরা, এটা তাও ভালো কথা, আনন্দের কথা, কেউ তো পড়ুক, কেউ তো একটু এদিকে যাক, ভাবনা চিন্তা করুক।
1: অধ্যাপনার সঙ্গে সঙ্গে আপনি যে বলছিলেন আপনি বিভিন্ন জায়গায় আরো সেই সুযোগগুলোও আপনি পেয়েছেন?
0: হ্যাঁ, সুযোগগুলো মানে কি, মেডিকেল কলেজ থেকে ওদের ইনস্টিটিউশনাল এথিক্স কমিটিতে আমাকে ডেকেছিল, বহু বছর আমি ছিলাম, 3 টার্ম ছিলাম সেখানে, সেটা একটা খুব অন্য ধরনের অভিজ্ঞতা, খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা, জুডিশিয়াল একাডেমিতে লেকচারও দিয়েছিলাম, মানে আইন পড়ছে আইন ছাত্রছাত্রীদের কাছে লেকচার দিয়েছি, এগুলো খুব অন্য ধরনের অভিজ্ঞতা, সেটা

0: সৌভাগ্য হয়েছে, এরকম ধরনের সৌভাগ্য আরো অনেকেরই নিশ্চয়ই হচ্ছে। কারণ সমস্ত মেডিকেল কলেজ এবং সমস্ত হাসপাতালগুলিতেও যেখানে কোনো না কোনো ভাবে রিসার্চের কাজ হয় সেখানে কিন্তু একজন ফিলোসফির অধ্যাপককে লাগে আর কি।
1: আপনার এই কথাগুলো হয়তো সেই ছেলে মেয়েগুলোকে একটু অনুপ্রাণিত করলো, তারাও অন্তত বোঝাতে পারবে তাদের বাবা মাকে যে ভালো লাগার জিনিস যদি ভালো করে পড়া যায় তাহলে সেখানে উন্নতি অবশ্যম্ভাবী। অনেক ধন্যবাদ আপনি।

0: আপনাদেরও ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং এই কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
1: বেশ কিছুটা আলোর ঝলক এসে পড়লো আমাদের এখানে, অনেক ধন্যবাদ আপনাকে। কাজের খোঁজেতে আজকে পাঠ্য যখন দর্শন সে নিয়ে কথা বলছিলাম, এবার আপনাদের জন্য যদি একটু কাজের কথা বলি, যে কাজ আপনারা নিয়মিত করে থাকেন সে কাজটি হলো চিঠি লেখা। একদম প্রথমে বলি আমার কলমে আগস্ট মাসের বিষয়ের কথা। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মর্জির কোনো ঘটনা, যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতা ইরেজার দিয়ে আবার সাদা করে দেওয়া যেত, মনে হতো একটু হয়তো অন্যরকম হয়ে উঠত জীবনের রোজ নামচা। সে পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com, mahilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পরের যে বিষয়ে আপনারা চিঠি লিখবেন সেটি হলো এক কলমে দুই নারী, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা এবং রাধা চরিত্র। দুই নারীরও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনে আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, ওই একই মেল আইডিতে। আর চিঠি পাঠানোর ঠিকানা এক্ষেত্রে এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি এবং মেল দু ক্ষেত্রেই যেন আমাদের কাছে এসে পৌঁছয় 23 আগস্ট 2026-এর মধ্যে। তাই সময় আর খুব কম, খুব তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেলুন, কারণ আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় বসে থাকি আমরা। আজ কাজের খোঁজে অনুষ্ঠানে সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেকদিন। আজ গানে গানে বিদায় নেব মহিলা মহল থেকে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: গুড আফটারনুন, হিয়ার্স দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। Southwest monsoon has been active over Andaman and Nicobar Islands. Very light to moderate rain occurred at many places, with heavy rain at one or two places over Alipurduar, Cooch Behar and Jalpaiguri districts of sub-Himalayan West Bengal. At one or two places over Sikkim, at a few places over Andaman and Nicobar Islands, at a few places over Odisha and the districts of Gangetic West Bengal, at one or two places over Bihar, Jharkhand. And gusty winds were recorded at one or two places over Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters: Mayabandar 7, Long Island 7, Port Blair 1, Alipurduar 9, Jalpaiguri 7, Dhanbad 1, Khordha and Puri 1 each. Weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower is very likely to occur at most places over Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershower is also likely at many places over all the districts of West Bengal, Bihar, Jharkhand and Odisha. Weather warning for the next 48 hours says very heavy rainfall of around 7 to 11 centimeters is likely at one or two places over Bihar, Odisha, Kalimpong, Jalpaiguri, Alipurduar districts of sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind with a speed of 40 to 50 km per hour and lightning is very likely at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is likely at one or two places over Bihar, Odisha, Jharkhand and all the districts of sub-Himalayan West Bengal and northern south 24 Parganas, east and west Midnapur, Jharkhand, Purulia and Bankura districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood says thunderstorm with rain is to be expected. Maximum temperature will be around 32 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast, but there is weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour is likely over Andaman and North and Nicobar coasts from 21st to the 25th of August 2026. Hence, fishermen are advised not to venture into the sea in the above mentioned dates. And here we conclude today's midday weather bulletin.
4: পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন

অব্দি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দক্ষিণ পশ্চিম বায়ু সক্রিয় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ হিমালয় সন্নিহিত জেলাগুলির দু এক জায়গায়, সিকিমেও দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। মায়াবন্দরে বৃষ্টি হয়েছে 7 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গের তারকেশ্বরে বৃষ্টি হয়েছে 5 সেন্টিমিটার, হরিণখোলা 1 সেন্টিমিটার করে, গাঙ্গেয় সিকিম তোরসাটি গার্ডেন 18 সেন্টিমিটার, ভাওফিসা 11 সেন্টিমিটার, কুমারগ্রাম 9 সেন্টিমিটার, ধাবালা ভ্যালিটি এস্টেট 7 সেন্টিমিটার, চাইবেশা 1 সেন্টিমিটার, ওড়িশার কাকাতপুর 3 সেন্টিমিটার ও নারালা 2 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সিকিমের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গায়। বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিহার ও উড়িষ্যার দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আজ পশ্চিমবঙ্গের উপকূলে অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে কোনো তেমন সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রের উপরিতল দিয়ে ঘণ্টায় প্রতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, মৎস্যজীবীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। দুপুর 2:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, অর্জুন সোরেন ও সহশিল্পী বৃন্দ সাঁওতালি সাহিত্য আলোচনা অনুষ্ঠানে প্রবণতা, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন মালতী হেমব্রম, লালচাঁদ সোরেন ও স্মিতালাল সোরেন। এরপর লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পী বৃন্দ। বিকেল 5:00 দ্বিতীয় অধিবেশনে শুরুতেই রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে আলোচনা, অংশগ্রহণে বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা হিনা রায় মণ্ডল ও 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুরুতেই রয়েছে লোকগীতি সুবোধচন্দ্র সোরেন ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের কথিকা সাঁওতাল রমণীদের বর্তমান অবস্থা, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সোহাগী হেমব্রম, লোকগীতি স্বর্ণময়ী টুডু ও সহশিল্পী বৃন্দ এবং সুনীল কুমার সোরেন এবং মালতী মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসরে প্রথমে শুনবেন নারকোল ও সুপারি চারা তৈরি করে রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। পরে শুনবেন পেঁপে চাষ লাভজনক চাষ, এ বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা শিরোনাম জলের মতো সহজ, বলবেন সুজিত ভট্টাচার্য। নাটক শুনবেন রাত 8:00, নাটক দেশবন্ধু রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল মালিনী মুখোপাধ্যায়।

রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত নন্দিতা রায়, রাত 9:45 শ্রুতি মেধা দান কণ্ঠে শুনবেন নজরুল গীতি, রাত 10:00 ছায়াছবির গান শ্যামাসঙ্গীত শ্রবণী মণ্ডলের কণ্ঠে শুনবেন রাত 10:30, রাত 10:50 রয়েছে লোকগীতি অমিত গুহর কণ্ঠে, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিরুবা ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল অনিরুবা ভট্টাচার্য। জানিয়ে দিলাম সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরগেল তুরুই কেটুটে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবিনা তিহিয়া মাজান বেড়া রিয়ার সান্তারি আখড়া মাজান বেড়া সান্তারি আখড়া দো এতহব কানা অর্জুন সরেন আর সাঁওতেন কোয়া লাগড়ে সেরিংতে সেরিংটা দো অর্জুন সরেন আর লালু মুর্মু

0: ᱟᱭᱰᱮᱱᱴᱤᱴᱤ ᱦᱚᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱟᱭᱰᱮᱱᱴᱤᱴᱤ ᱟᱵᱚᱨᱮᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱠᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱶᱦᱮᱫ ᱠᱚ ᱵᱮᱱᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ ᱛᱤᱜᱩ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱪᱮᱫ ᱮᱢ ᱞᱟᱹᱭᱟ?
1: হ্যাঁ, সে তো অবশ্যই। যেমন আবুবন মেন দাঁড়িয়ে সারদাপ্রসাদ কিষ্কু মেনেত গে কাহানি, লক্ষ্মীনারায়ণ হাসদা মেনেত মেনেত কাহানি, সুচিত্রা হাসদা মেনেত নারীবাদ মেটেন কিছু কান্না অনড়ে, লালচাঁদ সরেন মেনে সুরে নুই মেনেত গে দুলের না অনড়ে।
0: ᱟᱨᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱵᱚᱱ ᱨᱚᱲ ᱠᱟᱱ ᱱᱤᱭᱟᱹ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱩᱠᱞᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱡᱮ ᱥᱟᱶᱦᱮᱫᱤᱭᱟᱹ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱠᱮᱨᱮᱠᱴᱟᱨ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱦᱚᱴᱚ ᱟᱠᱟᱫᱟ, ᱡᱮᱞᱮᱠᱟ ᱟᱨᱛᱷᱟᱨ ᱠᱚᱱᱟᱱ ᱰᱚᱭᱮᱞ, ᱱᱩᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱤᱥᱟᱹ ᱞᱮᱱ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱥᱟᱨᱞᱚᱠ ᱦᱳᱢᱥ,
1: ᱥᱟᱨᱞᱚᱠ ᱦᱳᱢᱥ ᱦᱮᱸ
0: ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱥᱚᱛᱛᱚᱡᱤᱛ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱤᱥᱟᱹ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱵᱮᱱᱟᱣ ᱠᱟᱱ ᱢᱤᱫᱴᱮᱱ ᱠᱮᱨᱮᱠᱴᱟᱨ ᱯᱷᱮᱞᱩᱫᱟ, ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱮᱨᱮᱠᱴᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱵᱟᱠᱚ ᱩᱨᱩᱢᱮ ᱠᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱠᱮᱨᱮᱠᱴᱟᱨ ᱦᱚᱲ ᱠᱚ ᱵᱟᱲᱟᱭᱮᱫᱟ ᱟᱨ ᱵᱟᱠᱷᱟᱱ ᱠᱮᱨᱮᱠᱴᱟᱨ ᱛᱟᱞᱟ ᱛᱮᱜᱮ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱩᱨᱩᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱴᱨᱮᱱᱰ, ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱴᱮᱱᱰᱮᱱᱥᱤ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱶᱦᱮᱫ ᱨᱮ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ? ᱞᱟᱞᱪᱟᱸᱫ
2: ᱮᱠᱫᱚᱢ ᱡᱮ ᱵᱟᱝ ᱧᱮᱞᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱦᱚᱸ ᱞᱮᱫᱚ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱚᱞ ᱮᱫᱟ ᱠᱚ ᱥᱮ ᱠᱟᱵᱽᱵᱚ ᱨᱮ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱪᱷᱳᱴ ᱜᱚᱞᱯᱚ ᱨᱮ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱱᱟᱴᱚᱠ ᱨᱮ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱞ ᱮᱫᱟ ᱠᱚ ᱠᱤᱱᱛᱩ ᱦᱚᱭᱛᱚ ᱚᱱᱟ ᱡᱚᱛᱷᱮᱥᱴᱚ ᱯᱨᱚᱪᱟᱨ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱯᱟᱴᱷᱚᱠ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱚᱱᱟ ᱯᱨᱚᱪᱟᱨ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱫᱟᱥᱨᱚᱛᱤ ᱢᱟᱹᱡᱷᱤᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱩᱱᱤ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱯᱚᱱᱴᱟ ᱵᱚᱞᱮ ᱵᱚᱫᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱪᱩᱨᱤᱛ ᱩᱱᱤ সুনীল গঙ্গোপাধ্যায় কাব্যরে নিরাই হিজুয়া, হ্যাঁ সে নন্টে ফুন্টে বা আর অনকান যাহা মেনা নন্টে ফুন্টে যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ নন্টে ফুন্টে অনকান যেমন উনকা নিত্যমান উনকা চরিত্র মানে সৃজন চরিত্র হিজুয়া, আবার যেমন কাব্যরে সুরেন্দ্রনাথ কাব্যরে বেশ কিছু কয়েকটি নিত্যম আর কি অটোমেটিক ডে হেঙ্গ দেওয়া, তো নয়না হয়তো যথেষ্ট প্রচার বানুয়া বা রিস্ক বাং যুক্তায়া।
0: এখান আমদম লেটা যে অনড়হে রেদো কবি বা অনড়হে রেদো অনকানা কিছু ক্যারেক্টার কো রিপিটেডলি হিজুক রেড হিজুক আর কমিক্স সেটা তো নিত্য হো
2: কমিক্স লেখা হো বানুয়া, তো
0: কমিক্স তো উনকা লেখাতে অরি ভর্তি আ মিট বার অনলিয়া নন খানা কো কুরমুটু ইদা
1: কমিক্স মেনতে যদি যাহা মেটেন গে ইয়ে হিজুয়া বাদল হেমরমা উত্তর ফতর
0: আচ্ছা
1: ওনা কো হরে উদু উদা হুইয়া ওই বাইতে আশা মেনা গিদ্র সাহত না ওনা পাঠো কিসরা
0: সান্তাড়ি সাহেদ রেন অনুলী কো অলবেল সে যদি বন কয়গা এখান অল পড়াতে গিয়ে ঠিক জামক কানা নুই দো নোয়া টোঠা রেন অনুলী কানাই নুই দো উড়িষ্যা রেন অনুলী কানাই নুই দো আসাম রেন কানাই আর বাংকা নুই দো জঙ্গল মহল রেন অনুলী কানাই ওই যে আবো উকাঠেন চং আবোয়া ওনা লিমিটেশন পার্সি রে আবোয়া লিমিটেশন হইও সনদর হোরারে আবোয়া যাহা লিমিটেশন হইও ইন বাবন তালম পারম দাঁড়িয়া কানা নোনা তো আপু কো লাগিতে তিন গান বেসা কানা সে বাং বেসা কানা লাচান চিনে মনে হয়
2: নোয়া যে মানে ভেগার ভেগার রড়ক কানা মিদবার এড়ে কো ওনানা ভেগার মেনে তো তৈয়ার কানা যেমন যেলেকা আলে সে তো যাহা হাড়াত গে আর কি হাড়াত মানে যাহা নিম সাকাম তগজ লেখান যাহা এইক ওনা দা হাড়াত কো লিয়া আলে সে তো আর কি না ঝাড়গ্রাম টোটা করে তো আবার ওনা যদি বুধনা দামপাড়া সেরম চালা ঝাড়খণ্ড ধারা যদি চালা ওনা হাড়াত দো মানে যাহা মারিচেম গের লেখান যাহা এইক ওনা কো লিয়া ওনা দা হাড়াত কানা
0: ঝাল যাহা তো
2: যাহা তো বাংলা তো বলতে ঝাল ঠিক আছে নোনা মানে বৈপরীত্য কো মেনা কারণ নোনকা গে মেনা তবে আম যাহা কথা মলি দা ওনা দো হয়ক না যে মেটাং এড়ে গে বিভিন্ন টার্ম ইউজ আর কি যেমন হাকু ওকার দো হাকু ওনা কথা আম হয়তো যদি বলি দা হুড়ু ওকার দো হুড়ু হয় নোনা কথা মেনা আনো তো বাস্তব কিন্তু ইয়া বক্তব্য হয়ক না সাহিত্য রে দেশে মেটাং স্ট্যান্ডার্ড বজায় রাখা উচিত
0: কানা এখান ওনা স্ট্যান্ডার্ড জায়গা রে আবো সানাম টোঠা রেন সানাম পাকার রেন অনলিয়ে কো নিয়ে বদল ধারা সাউ সাউতে সানাম পাকার রেন অনলিয়ে কো ওনা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মেনতে জানা আবন আপনা দাড়েও কানা আর কামি রে না বম জবাব দাড়িয়া কানা
2: আসলে ওনা ওনা তো অকয় গোটা হবো না যে ওনা স্ট্যান্ডার্ড কানা যাহাই মানে হাকু বুঝো লাগিতে যাহাই হাকু লইয়া লেদা নোয়াগে ইয়া স্ট্যান্ডার্ড কানা নোয়াগে নোয়াগে ঠিক যথাতা আর যাহাই হাকুই লইদা উনি লেদা বা নোয়াগে যথা টোঠা কি মিটাং দ্বন্দ্ব আর কি প্রকাশ বাং রহ মিটাং ভিতর ভিতর মিটাং দ্বন্দ্ব রাপাচা মিটাং মেনা গিয়া কিন্তু ওনা গোটা বুটো লাগি যাহা মিটাং প্রতিষ্ঠান দরকার বা মিটাং যাহা সরকারি বা যে কোনো ভাবতে আবার সম্মিলিত ভাবতে মিটাং গোটা বুটো মিটাং যাহা ঠাঁও দরকার ওনাকে আবার বাবু তৈরি দাঁড়িয়ে কাদা নয় যে আবার বিভিন্নতা নয় যে আবার প্রত্যেকটা বিষয় রেগে মিটাং অনৈক্যতা বাং বিদু যাহা ভাব নোহাদা যেমন আবার সাঁওতাল জীবন রে ঞেলোগ কানা সাঁওহেদ রেও ঞেলোগ কানা এটা

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:35।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের তৃতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:12। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার

0: তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মাল্লা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এখনকার অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: নজরে।
1: ১৩৫তম ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান, সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে টাই ব্রেকারে হারালো 4-3 গোলে। মহিলাদের বিশ্বকাপ হকিতে ভারত ইংল্যান্ড ম্যাচ গোলশূন্য, পৌঁছে গেল পরবর্তী রাউন্ডে, আজ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন ত্রেসা জলি গায়ত্রী গোপীচাঁদ জুটি, কোয়ার্টার ফাইনালে সাত্বিক চিরাগ ডাবলস জুটি, বিদায় পিবি সিন্ধু ও আয়ুষ সেঠির। লিডসে প্রথম ক্রিকেট টেস্টে পাকিস্তানের 171 রানের প্রত্যুত্তরে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ 409 রানে, দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান। মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল 12-0 গোলের বড় জয় পেল গুয়ামের রুবার্টস এফসির বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনালের লিগ অভিযান শুরু আজ কভেন্ট্রি সিটির বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। শরতের আকাশে শ্রাবণের ছায়া ছড়িয়ে আছে, কখনো রোদ কখনো মেঘ, আলো অন্ধকারের এই প্রকৃতি মনের কোণেও যেন উদাসী হাওয়া বয়ে এনেছে। এই রোদ বৃষ্টির লুকোচুরির মতোই খেলার দুনিয়াতেও সাফল্য ব্যর্থতার আলো অন্ধকার সারা সময় জুড়েই, তাই রোমাঞ্চ উত্তেজনায় ভরা এই খেলার জগৎ এত আকর্ষণীয়। তারই খবর, তথ্য আর বিশ্লেষণ আমাদের প্রতিদিনের ক্রীড়াঙ্গনের আসরে। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন? অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন, আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আসুন যাওয়া যাক আতশ কাঁচের তলায়।
0: আতশ কাঁচের তলায়,
1: আতশ কাঁচের তলায় আজ ডুরান্ড কাপ ফুটবল। ঐতিহ্য সম্পন্ন ডুরান্ড কাপ ফুটবলের 135তম সংস্করণের ফাইনালে উঠল 17 বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার

দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে দিল গত দুবারের ডুরান্ট চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে। সবুজ মেরুন বাহিনীর এই জয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। টাইব্রেকারে দুটি পেনাল্টি বাঁচালেন বিশাল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত দা, আকাশবাণীর ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত। গতকাল মোহনবাগান শিলংয়ের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে, টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। মোহনবাগানের এই জয়কে তুমি কিভাবে দেখছো?
1: এরকম খেলা উচিত ছিল, সেই অর্থে মোহনবাগান কিন্তু খেলতে পারেনি কালকে। মোহনবাগানের আমি আশা করি এরা ভালো খেলবে, কিন্তু যা দেখলাম টিমটা সম্পূর্ণ গোলকিপার নির্ভর হয়ে গেছে। এবং সব থেকে যেটা আমার আরো খারাপ লাগলো সেটা হচ্ছে যে অ্যাটাকিং লাইনটা কিরকম কমজোরি হয়ে গেছে। সে মানে হতে পারে তারা হাই অল্টিটিউড ওই জায়গায় গিয়ে খেলছে, অনেক প্র্যাকটিসের সুযোগ পায়, সব মিলিয়ে মিশিয়ে বলছি মোহনবাগান যেরকম খেলা উচিত ছিল, মোহনবাগান একদম কালকে সেই অর্থে খেলতে পারে। এবং যেই সুযোগ পেয়েছিল সেটাও করতে পারলো না। ওই কিয়ান নাসিরি যে বলটা দেওয়া উচিত ছিল, সেই বলটা মনজিৎকে দিলে বলটা গোল হওয়ার সুযোগ ছিল, সেটাও দিল না। ওই ছেলেটাও দেখলাম কিরকম দিনে দিনে একটু কমজোরি হয়ে গেছে। ওকে প্রথমে যেরকম দেখেছিলাম 9 বছর আগে, এখন দেখছি আর সেই জায়গায় নেই, সেই কিয়ান নাসিরি নেই। আমি জানি না কেন কি হলো, ওর খেলার সেই ধার কমে গেছে, সেই স্পিড কমে গেছে, সেই গোল করার একটা যে ওর ক্ষুধা সেটাও নষ্ট হয়ে গেছে। ফলে সব মিলিয়ে ও আমার ওকে একটু যেন মনে হচ্ছে সাবধু হয়ে গেছে, যে কোনো কারণই হোক। আর মোহনবাগান অ্যাটাকিং লাইনটা রিস্টনটা দিনে দিনে খারাপ খেলছে। আগে 2 বছর কি ভালো খেলেছিল ও আর মনবীর, একদম মনবীর আরো অনেক খারাপ হয়ে গেছে। মিডফিল্ডটাও ঠিক মতো কালকে অ্যাটাকিং এ যেতে পারছিল না, এবং ডিফেন্স ওই ততই বছর। ফলে সবকিছু লাস্টে হয়ে গেছে গোলকিপার। এবার গোলকিপার যদি কিছু হলো তো গোলকিপার বাঁচালো, কিন্তু রোজ কি বাঁচাতে পারবে এটা একটা পয়েন্ট এসে দাঁড়ালো। ফলে গোলকিপার দুটো বাঁচিয়ে দিয়েছে গোল ফাইনাল, কিন্তু কালকে যা খেলেছে এইভাবে ফাইনালে চাইনি। মোহনবাগান আরো বেটার খেলা উচিত ছিল। আশা করি হয়তো মোহনবাগান ফাইনাল ম্যাচ ভালো খেলবে, যেহেতু ইস্টবেঙ্গল মোহনবাগান একটা ডার্বি, এখানে একটা খেলার লড়াই আছে এত সাগরের মধ্যে। ফলে হয়তো কালকের রবিবারের ম্যাচটা মোহনবাগান ভালো খেলবে, কিন্তু এইটা আশা করি, এইটা বলতে পারি মোহনবাগানকে আমরা আরো বেশি প্রত্যাশা করেছি মোহনবাগানের খেলার উপরে। এখনো পর্যন্ত মোহনবাগানের খেলা কিন্তু আমাদের এই দুরান্ডে ভালো লাগছে না, দিন কিন্তু একটা দিন করে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব প্লেয়ারই ইন হচ্ছে। ফলে আমার যেটা মনে হয়েছে মোহনবাগানের পারফরমেন্স নট আপ টু দা মার্ক, ডুরান্ডে খুবই হতাশ করেছে। এই পারফরমেন্স কেউই চায় না, ফলে মোহনবাগানকে আরো ভালো খেলতে হবে পরের ম্যাচটা। লাস্ট ম্যাচ মানে ডুরান্ডের ফাইনাল ম্যাচ মানে লাস্ট ম্যাচ টুর্নামেন্টের পরে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা, মোহনবাগানকে কিন্তু এই ট্রফি জিততে গেলে অনেক ভালো খেলতে হবে, অনেক ভালো খেলতে হবে।
0: ঠিক, এখনো পর্যন্ত বলার সময় যদিও আসেনি, সবে মরসুমের শুরু, কিন্তু বিদেশি ফুটবলারদের কেমন দেখলে
1: এখনো অব্দি? সেই অর্থে বিদেশি প্লেয়ারদের সেই অর্থে সেরকম কিছু এখনো

0: চোখে পড়ার মতন কিছু নয়,
1: দাগ কাটতে পারিনি যে একেবারে বিরাট কিছু খেলেছে তাকে নিয়ে আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি, সেরকম কিছু এখনো পর্যন্ত যায়নি। তবে এটাও ঠিক সময় কম, এখনই এই মুহূর্তে এইগুলো না বলাই আমার বলাটা ঠিক হবে না, না বলাই ভালো, কারণ মানুষকে সময় দিতে হয় একটা নতুন টিমে আসা, নতুন স্ট্র্যাটেজি কোচের খেলা, ফলে সব মিলিয়ে এখনো সেই অর্থে নতুন মানে ফরেনারদের সেরম অর্থে আমরা পাইনি। তবে হ্যাঁ, স্টপার যে আছে মনে ও তো দু বছর ধরে আছে,
0: দু বছর ধরে অ্যালবার্টো,
1: ও তো খেলতেই পারে, ও তো অলরেডি টিমের সঙ্গে মানিয়ে নিয়েছে। বাকি মিগুয়েল এবার তো নতুন ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে এসছে, হয়তো এই ভারতবর্ষের ফুটবলটা ওর জানা হয়ে গেছে, কিন্তু যেহেতু নতুন টিমে নতুন জার্সি নতুন ক্লাব সেন্টিমেন্ট সব মিলিয়ে এখন দেখতে হবে যে আর কতদিন লাগবে এদের মোটামুটি সেট আপ তৈরি হবে।
0: বেশ, সব মিলিয়ে এবারে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কথাও আমি এ করতে বলবো, দুটো দলই টাইব্রেকারে জিতে ফাইনালে পৌঁছলো এবং দুটো দলের দুই গোলকিপার প্রভসুখন গিল আর এদিকে বিশাল কাইত দুজনেই এই ফাইনালে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। আচ্ছা, এই যে দিল্লি এসসি আর নর্থ ইস্ট ইউনাইটেড দুটো মোটামুটি শক্তিশালী দল, ভালো দলের বিরুদ্ধেই কিন্তু সেমিফাইনাল খেললো দুই প্রধান, কিছুটা কি লাভ হলো মানে এই দুই ভালো দলের বিরুদ্ধে খেলে?
1: লাভ হলো মানে একটা চ্যাম্পিয়নশিপ খেলা না, নকআউট ম্যাচ, তো সেমিফাইনাল মানে নকআউট, ফলে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ, ফলে এইটা লাভ লোকসান মানে নকআউটে কিরম খেলবে কিরম খেলা উচিত এই টিমগুলোই তো আবার খেলবে
0: আইএসএল এ,
1: ফলে এটা দেখে নিতে পারলো, ভালো মন্দটা বিচার করতে পারবে।
0: ঠিক,
1: ভালো হয়েছে খেলে নেওয়াটা, অনেকটা সুবিধা হবে,
0: সুবিধা হবে। অনেক ধন্যবাদ প্রশান্ত দা আমাদের সঙ্গে কথা বলার জন্য, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গতকালের ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ নিয়ে প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রশান্তদার সঙ্গে কথা বলতে বলতে আজকের আতসকাঁচের তলায় ডুরান্ড কাপ ফুটবল নিয়ে আপাতত এটুকুই। আগামী রবিবার কিন্তু ডুরান্ডে বড় ম্যাচ, ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি। আসুন যাওয়া যাক মাঠে ময়দানে।
2: মাঠে ময়দানে,
0: মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান সর্বার্থ মানি, এই মুহূর্তে বিস্ময় তারকা দাবার জগতে, আজ তারই সাক্ষাৎকার আমরা প্রচার করব মাঠে ময়দানে অনুষ্ঠানে। আসুন শোনা যাক।
3: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন বিস্ময়কর বালকের কথা, যিনি আমাদের রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য ইতিমধ্যেই একাধিক মেডেল নিয়ে এসেছে তার বাল্য জীবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বিস্ময়কর বালক সর্বার্থ মানি। সর্বার্থ, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত জানাই।
4: ধন্যবাদ।
3: সর্বার্থ, সবার প্রথমে যে কথাটা জানতে চাইছি, অনেক ধরনের তো খেলা ছিল, তার মধ্যে ছোট থেকে দাবা খেলাকে বেছে নিলে কেন?
4: যখন আমি এক বছর বয়সের ছিলাম তখন আমার বার্থডেতে আমার বাবা আমাকে একটা চেস বোর্ড গিফট করে এবং আমি ওটা নিয়ে খেলাধুলো মানে একটু করি, আমার ভালোই লাগতো খেলাটা খেলতে। তিন বছর যখন হলো বাবা আমাকে শেখাতে শুরু করলো, তারপরে বাবা যখন অনলাইনে লিচেসে বা এই প্ল্যাটফর্মে খেলতো এবং আমি খেলাগুলো দেখতাম, এবং তারপরে আমার ইন্টারেস্টটা অনেকটা এলো এবং তারপরে আস্তে আস্তে আমি স্লোলি অনেক ভালো খেলতে থাকলাম এবং বাবাকেও হারাতে পারছিলাম, তো তারপর থেকে আমার দাওয়াটা বেশ ইন্টারেস্টে ভালো লাগতে শুরু করলো।
3: তারপর এই যে ভালো লাগাটা শুরু হলো, তোমার প্রথম সাফল্য কোথায় এলো এবং

0: কমনওয়েলথ, এশিয়ানে আমি কাজাকস্তানের আলমাটিতে ক্লাসিক্যালে সিলভার পেলাম এবং ব্লিটসে গোল্ড পেলাম, এবং তারপরে আমি কমনওয়েলথ যেটা হলো শ্রীলঙ্কায় সেখানে আমি ক্লাসিক্যালে সিলভার পেলাম, র্যাপিডে গোল্ড পেলাম এবং ব্লিটসে ব্রোঞ্জ পেলাম। তারপরে 2025 আমি ওয়ার্ল্ড কাপ ক্যাডেট যেটা হয়েছিল বাটুমিতে, যেটা আমি আন্ডার 10 ক্যাটাগরিতে খেলেছিলাম, সেখানে আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং তারপরে আমি খেললাম ওয়ার্ল্ড ক্যাডেটস যেটা হয়েছিল কাজাকস্তানের আলমাটিতে আবার, তো সেখানেও খেলে আমি ব্রোঞ্জ মেডেল পাই। তারপরে আমি 2026 যেটা হলো সেটা ছিল জর্জিয়াতে বাটুমিতে, সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড কাপ ক্যাডেট এবং সেটাতে আমি সিলভার পেলাম। এবং তারপরে আমি আন্ডার 11 ন্যাশনাল খেলতে গেছিলাম যেটা ব্যাঙ্গালোরে হয়েছিল, সেখানে আমি চ্যাম্পিয়ন হতাম।
1: এখনো যে কটা টুর্নামেন্ট তুমি খেলেছো তার মধ্যে তোমার কাছে সব থেকে স্মরণীয় হয়ে আছে কোন টুর্নামেন্ট এবং কেন?
0: অ্যাকচুয়ালি আমি 2025 ফিডে ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটস টিম চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম, যেখানে আমি অ্যালংসাইড লেজেন্ডারি গ্র্যান্ডমাস্টার 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বানন্দ স্যারের সাথে খেলতে পেরেছিলাম। সেটাই আমার এখনো অবধি মানে মেমোরেবল টুর্নামেন্ট, মানে প্রচণ্ড মেমোরেবল। এবং সেখানে র্যাপিডে আমরা ব্রোঞ্জও পাই আমাদের টিম, এবং হ্যাঁ সেটাই আমি বলবো আমার ফেভারিট টুর্নামেন্ট এখনো অবধি। বা ওখানে তো অনেক গ্র্যান্ডমাস্টার ছিল, হিকারু থেকে শুরু করে সবার সাথেও মিট করতে পেরেছি, ফিরোজা, হিকারু, আনিশগিরি থেকে বিদিত গুজরাট, দিব্যা দেশমুখ, অনেককে মিট করেছিলাম, এবং হ্যাঁ ওটাই আমার প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টুর্নামেন্টস হবে এখন অবধি।
1: তুমি ব্যক্তিগতভাবে আরেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলে এবং সেখানেও তোমার সাফল্য এসেছিল, সেটা কি ছিল?
0: সেটা হচ্ছিল প্রাগ চেস ফেস্টিভ্যাল 2026, এবং সেটাতে আমি গ্র্যান্ড প্রিক্স জিততে পারি এবং ব্লিটসও জিতে পেরেছি, এবং ওখানে অনেক রেটিং বাড়াতে পেরেছি ব্লিটসে, ওখানে মেন এটাই বলবো। লাইক অনেক গ্র্যান্ডমাস্টার খেলেছিল এবং খুবই স্ট্রং টুর্নামেন্ট ছিল এবং আমি ভালোই খেলতে পেরেছি। আমি মোটামুটি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ব্লিটসটাতে, 10 করেছিলাম, তো 9 জিতেছিলাম, 2 ড্র করেছিলাম। এবং আমি আরও অনেক অন্য ওপেন টুর্নামেন্টস খেলেছি, লাইক অ্যালিকান্তে ওপেন যেটা হয়েছিল স্পেনের অ্যালিকান্তেতে, তারপর মেনরকা ওপেন যেটাও খুবই স্ট্রং ছিল, মানে অ্যালিকান্তেতেও ভরে ভরে গ্র্যান্ডমাস্টার ছিল, মেনরকাতেও অনেক গ্র্যান্ডমাস্টার ছিল এবং খুব স্ট্রং হয়েছিল, এবং হ্যাঁ দুটোতেই ভালো খেলতে পেরেছি আমি। আর আরও অনেক ওপেন টুর্নামেন্টস লাইক ডোলে ওপেনও খেলেছি যেটাও খুব স্ট্রং ছিল, নেপোনিয়াচি টপ সিট ছিল, তো হ্যাঁ এইগুলোই মানে ওপেন টুর্নামেন্টস বলতে।
1: ভারতীয় দাবাড়ুদের কথায় যদি চলে আসি তাহলে তোমার কাছে প্রিয় খেলোয়াড়কে ভারতীয় দাবার ক্ষেত্রে?
0: বিশ্বনাথন আনন্দ স্যার অফকোর্স, মানে উনি আমার আইডল সব সময় থেকে।
1: আনন্দ স্যারের কোন দিকটা তোমাকে বেশি আকৃষ্ট করে?
0: আনন্দ স্যার খুবই হাম্বেল মানুষ এবং আমি বড় হয়ে ওনার মতো হয়ে খুবই হাম্বেল হতে চাই। এবং সবার থেকে ভালো লাগে দাবার স্কিলস বলতে গেলে অ্যাটাকিং চেস বা কিছু, প্রচণ্ড ফাস্ট খেলতে পারেন উনি, মানে সব কিছুই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওনার।
1: বর্তমান প্রজন্মের যদি আমি দাবাড়ুদের কথা বলি, ঠিক এই মুহূর্তে যারা বিশ্ব দাবার ক্ষেত্রে ভারতীয় দাবাকে অনেকটা উন্নীত করেছে, যেমন প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুন এরিগেসি, তো এদের খেলা তোমার কেমন লাগে?
0: হ্যাঁ মানে সত্যি এরা খুবই ভালো খেলেন, লাইক নিহাল সারিনও আছে যে এখন অনেকটা এগিয়েছে, মানে কিছুদিন ও অত অতটাও পারছিল না, তারপরে এখন অনেকটা এগিয়ে গেছে, মানে যেটা EWC যেটা হলো সেটাতেও মানে খুবই ভালো খেললো অর্জুন এরিগেসি আর নিহাল সারিন। গুকেশ আর প্রাগরা ওটা খেলেনি, তো হ্যাঁ ওই দুজন প্রচণ্ড ভালো খেলে এবং সবার খেলা মিলে অফকোর্স প্রচণ্ড ভালো লাগে ওদের খেলাও দেখতে, মানে ওরা একদম মানে এখন খুব ভালো খেলছে এই দিন।
1: আগামী দিনে দাবাকে নিয়ে কিভাবে ভাবছো তুমি?
0: ফিউচারে আমি যখন বড় হব তখন আমার মেন গোল হলো গিয়ে একটা খুব স্ট্রং গ্র্যান্ডমাস্টার হওয়া এবং অফকোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, মানে যেটা গুকেশ হতে পেরেছে সেটা সেরকম হওয়া।
1: ভারতীয় মহিলাদের ক্ষেত্রে কাদেরকে তুমি এগিয়ে রাখবে?
0: এখনের প্রেজেন্ট জেনারেশনের মধ্যে মেয়েদের প্লেয়ার বলতে এখন দুজনেরই মোটামুটি নাম আসছে, সেটা হলো কি দিব্যা দেশমুখ আর বৈশালী রমেশ বাবু। তো দিব্যা দেশমুখ খুবই স্ট্রং প্লেয়ার এবং সে বাটুমিতে মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেখানেই গ্র্যান্ডমাস্টার হয়েছে, ডাইরেক্ট গ্র্যান্ডমাস্টার, মানে নর্ম ফর্ম কিছু লাগেনি। এবং বৈশালীর কথা এলে তাহলে বৈশালী ফিডে গ্র্যান্ড সুইস জিতেছে এবং ফিডে ক্যান্ডিডেটস যেটা হলো সেটাতেও খুব ভালো খেলে জিততে পেরেছে, সেটাও তো ক্যান্ডিডেটস জিতেছে এবং গ্র্যান্ড সুইস দুটোই জিতেছে। সিনিয়র জেনারেশনের মধ্যে আমি বলবো যে খুবই ভালো খেলছে এখনো কোনরি হাম্পি, বলবো এখনো অবধি মানে খুবই ভালো খেলছে, ওনার নামই আসবে আই গেস মেয়েদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন্ডিয়ায়।
1: তোমার দৈনন্দিন জীবনের মধ্যে, তুমি তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার দাবা ছাড়া আর কোন কোন জিনিস ভালো লাগে সেটা যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
0: আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি এবং আমি ক্লাস 4-এ পড়ি। আমি অনেক খেলা খেলি।

0: লাইক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলো আমার খুব ভালো লাগে। এবং আমার বাড়িতে একটা কোর্টও আছে ব্যাডমিন্টনের, তো সেখানেও অনেক প্র্যাকটিস করতে পারি দাদুর সাথে, তো এগুলোই আমার খুব ভালো লাগে করতে।
1: তুমি যে খেলাগুলো বললে যে দাবার বাইরেও তুমি এই খেলাগুলো খেলো, তো যারা তোমার বয়সী এখন, যারা তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য তুমি কী বলবে?
0: অনেক খেলাধুলো করা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিং অনেকটা ইম্পর্টেন্ট। এবং যাই খেলি, মানে ম্যাগনাসও এখনও ফুটবল ক্রিকেট সবই খেলে এবং সবাই একদম মানে খুবই ভালো খেলে অন্য অন্য খেলাতে, যেরকম প্রাগ আনিশ এরা সব টেবিল টেনিস ভালো খেলে, সবাই অনেক মানে ফিরোজা থেকে শুরু করে হিকারু অনেকেই মানে খেলা উচিত। এবং ফিজিক্যাল ট্রেনিংটাই মোস্ট ইম্পর্টেন্ট আই গেস, তারপরে পড়াশোনাও আছে।
1: একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে তোমার বাবা এবং মা পারিবারিক সূত্র ধরে তারা প্রতিষ্ঠিত ডাক্তার, তুমি আগামী দিনে বড় হয়ে সেই পেশাতে আসতে চাইছো নাকি দাবাকে নিয়ে তোমার পরবর্তী চিন্তা ভাবনা?
0: দাবাকে নিয়ে আমার পরবর্তী চিন্তা এবং মানে ডাক্তার হওয়ার আমার ইচ্ছা খুব একটা নেই, আমি দাবাতেই যা বড় গ্র্যান্ড মাস্টার এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, দাবাই আমি খেলি।
1: ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের রাজ্য তথা দেশের গর্ব বিশ্বকাপ দাবাড়ু সর্বার্থ মানির কথা। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি শুনলেন। এই বিস্ময়কর দাবাড়ুর কথা শুনতে শুনতে আজকে খুব গর্বে বুকটা ভরে উঠছে আমাদের ভারতীয় হিসাবে। আর ঠিক এই মুহূর্তে সেরকম একটি গর্বের খবর আপনাদের দেব, আনন্দের খবর দেব। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলা ডাবলসের সেমিফাইনালে উঠলেন ত্রেসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। আজ কোয়ার্টার ফাইনালে বিশ্বের 39 নম্বর ভারতীয় জুটি 16-21, 21-15, 21-13 হারিয়ে দিল চতুর্থ বাছাই বিশ্বের 4 নম্বর চীনা জুটি ই ফিন জিয়া ও শু শিয়ান ঝ্যাং জুটিকে। এই জয়ের ফলে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারত। বিশ্বের 4 নম্বর চীনা জুটিকে রীতিমতো আলোড়ন সৃষ্টি করল ভারতীয় জুটি চীনা জুটিকে হারিয়ে। 2011 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জুয়ালা গুট্টা ও শ্রেণী পোনাপ্পা জুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 15 বছর পর মহিলা ডাবলসে প্রথমবার পদক জয় নিশ্চিত করল ত্রেসা জলি গায়ত্রী গোপীচাঁদ জুটি।

এই মুহূর্তে লিডসে চলছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের প্রথম ক্রিকেট টেস্ট। আপনারা জানেন পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করেছিল 171 রানে, আজ ইংল্যান্ড প্রথম ইনিংসে 409 রানে তাদের ইনিংস শেষ করেছে। ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক 91 রান করেন, ড্যান লরেন্স করেন 51 রান, জেমি স্মিথ 25 রান করেন, জোফরা আর্চার অপরাজিত থাকেন 23 রান করে। পাকিস্তানের পক্ষে সফল বোলার আলি উসমান তিনি 5টি উইকেট নিয়েছেন 95 রানে। এছাড়া খুররাম শাহজাদ 3টি উইকেট নিয়েছেন 133 রানে। ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু এই মুহূর্তে বিপর্যয়ের সম্মুখীন। পাকিস্তানের রান এই মুহূর্তে 3 উইকেটে 53, আজান ওয়াইজ 9, ইমামুল হক 0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন, আর একটু আগেই আউট হলেন আসাদ সফিক 15 রানে। দুটি উইকেট নিয়েছেন জোফরা আর্চার এবং একটি উইকেট নিয়েছেন অলি রবিনসন। এই মুহূর্তে পাকিস্তানের রান 3 উইকেটে 51, পাকিস্তান পিছিয়ে রয়েছে ইংল্যান্ডের থেকে 187 রানে। বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময় কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

এখন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। শ্রী মোরাইলা সালিম মোল্লা, গ্রাম তিলপি, থানা।

জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন শ্রী রশিদুল ইসলাম মোল্লা, মাঝারি গড়ন, 11 বছর বয়স, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, শ্যামলা, গত 5ই জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুজিত পাল, ঠিকানা 4/1/1 MB রোড, ডাকঘর বিরাটি, থানা এয়ারপোর্ট, বিধাননগর, কলকাতা থেকে জানাচ্ছেন। শ্রী পিন্টু পাল, স্বাভাবিক গড়ন, 15 বছর বয়স, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12ই ডিসেম্বর 2021 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী পীর মোহাম্মদ, ঠিকানা 10 নম্বর নন্দঘোষ রোড, থানা গোলাবাড়ি, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন। শ্রী শাহীন, শ্রীমতী শাহীন, রোগাটি গড়ন, 41 বছর বয়স, উচ্চতা 5 ফুট, ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 18ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী পিন্টু সরকার, ঠিকানা বামুনপাড়া, থানা মন্তেশ্বর, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন। কুমারী সুপর্ণা সরকার, রোগাটি গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট, ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 15ই এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কৃষ্ণপদ দাস, চড়া পাঁচলা, জেলেপাড়া, ডাকঘর পাঁচলা, থানা পাঁচলা, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন। কুমারী মনিকা দাস, মাঝারি গড়ন, 20 বছর বয়স, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 12ই জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ, ঠিকানা মিসিংস পার্সনস ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর থেকে জানাচ্ছে। শ্রী অমরেন্দ্র দে, মানসিক ভারসাম্যহীন, রোগাটি গড়ন, 48 বছর বয়স, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17ই মার্চ 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা মিসিংস পার্সনস ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27, অথবা মিসিংস পার্সনস কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 7 লক্ষ 1। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: এখনকার অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর ফিলসফি বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা হেনা রায় মণ্ডল, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: নমস্কার, আমি এসেছি আমাদের দুজন ছাত্রী স্নেহা এবং এনাক্ষীকে নিয়ে। আজকের আমরা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টার দ্রব্য, সেটা নিয়ে একটু আলোচনা করব। এখন তো এই আলোচনাটা হচ্ছে আমাদের এই যে সেমিস্টার, এটা হচ্ছে MCQ, মানে 40টা প্রশ্ন থাকবে সেখানে। প্রত্যেকটার মধ্যে যেমন থাকবে MCQ, সেখানে বাবল দিয়ে দিয়ে করতে হবে। তোমরা এটা আগে 11-এর ফার্স্ট সেমিস্টারে পেয়েছো, এটা তোমাদের কাছে একেবারেই অপরিচিত নয়। তা প্রথম চ্যাপ্টারেই আমরা দ্রব্যে চলে আসি। দ্রব্য শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে

0: যে সাবস্টেন্স, এই শব্দটা বা ল্যাটিন শব্দ সাবস্টেন্সিয়া থেকে এসেছে এবং বাংলা মানে দ্রব্য শব্দটি সংস্কৃত দ্রু ধাতু থেকে এসেছে। এটার মানেই হলো গুণ বা কর্মের পরিবর্তন। তা এই যে দ্রব্য, সাধারণভাবে আমরা বস্তুকে বুঝি বা কোনো জিনিসকে বুঝি, এই দ্রব্য সম্পর্কে আমরা দুরকম মত পাবো। সেটা হচ্ছে একটা বুদ্ধিবাদী মতবাদ, একটা অভিজ্ঞতাবাদী মতবাদ। তা বুদ্ধিবাদী মতবাদ হিসাবে তোমাদের যেটা সিলেবাসে আছে ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ, তা এই চ্যাপ্টারটাই আগে আমরা এনাদের বক্তব্যগুলো বলে দিই তোমাদের, তারপরে আমরা অভিজ্ঞতাবাদে যাব। তা প্রথমেই চলে আসি আমরা ডেকার্টের কথায়। ডেকার্টকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়, মানে পাশ্চাত্য দর্শনের বুদ্ধিবাদী দিকটা তিনি যখন শুরু করলেন দ্রব্য সম্পর্কে বলতে, তিনি প্রথমেই দ্রব্যের যে সংজ্ঞাটা দিলেন, দ্রব্যকে যেটার উপরে ভরসা করতে বললেন, যে দ্রব্য হচ্ছে স্বনির্ভর, মানে বললেন যে এটাই একমাত্র স্বরূপ লক্ষণ, মানে এটা বেস কি না, দ্রব্য হচ্ছে স্বনির্ভর। তার মানে কি, যার অস্তিত্বের জন্য তাকে অন্য কারো কোনো কিছুর উপরে নির্ভর করতে হয় না, সেটাই হচ্ছে দ্রব্য। কোনো কিছুর উপরে তাকে নির্ভর করতে হয় না, সেই হিসাবে ডেকার্ট ঈশ্বরকে দ্রব্য বললেন। এবং সেইটা কিরকম দ্রব্য, চরম বা পরম দ্রব্য। তাকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয় এবং তাকে জানার জন্য আমাদের বিশুদ্ধ প্রজ্ঞা, যেটাকে বলা হয় পিওর ইন্টুইশন, সেটার প্রয়োজন হয়। এই ঈশ্বরকে বলা হলো অ্যাকর্ডিং টু ডেকার্ট চরম বা পরম দ্রব্য। এর থেকে উনি নিঃসৃত করলেন ঈশ্বর থেকে একটা হচ্ছে জড় বা দেহ, আর আরেকটাকে বললেন উনি মন বা জড় পদার্থ, মন বা আত্মা এবং জড় বা দেহ। তা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই দুটো, একটা দিকে হচ্ছে জড় বা দেহ আরেকটা দিকে মন বা আত্মা, এই দুটো জিনিস ঈশ্বর থেকে পেলাম আমরা, এই দুটো কিন্তু পরস্পর দেখো বিরোধী। বিরোধী কেন, কারণ মন হচ্ছে কি, বিস্তৃতিহীন চেতনা। আমি কোনো অবজেক্টের মতো তোমাকে মন হাতে তুলে নিয়ে দেখাতে পারবো না। তার মানে কি, মনের চেতনা আছে তার মানে কিন্তু তার বিস্তৃতি নেই। উল্টো দিকে জড় বা দেহ, তার বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই। তাহলে দেখো দুটোই কিন্তু একদম আলাদা আলাদা ধর্ম, কিন্তু তবুও আমরা দেখছি যেটা বলেছেন ডেকার্ট, যে এই দুটোই কিন্তু চরম বা পরম দ্রব্য ঈশ্বর থেকে নিঃসৃত। অনেকেই বলবেন, তোমাদের মনে ওই প্রশ্নটা আসতে পারে যে দিদি তাহলে কেন আমরা ডেকার্টকে দ্বৈতবাদী বলবো, ডেকার্ট তো এই দুটোকেই স্বীকার করেছেন, সেজন্যই ডেকার্টকে দ্বৈতবাদী বলা হচ্ছেন। কিন্তু এই যে দ্বৈতবাদী, যেহেতু এই মন এবং একদিকে জড়, এই দুটো দেখো পরস্পর আলাদা। পরস্পর আলাদা কি করে, ওই যে বললাম একটু আগে, একটার মধ্যে আছে চেতনা আর একটার মধ্যে কেবল বিস্তৃতি। তাহলে এই দুটো যখন আলাদা, তখন আমরা দেখছি এই দুটোকে স্বীকার করার জন্যই ডেকার্টকে আমরা দ্বৈতবাদী বলি। কিন্তু এই দুটো এসেছে কোথা থেকে, না ঈশ্বর থেকেই এসেছে, এই কারণে ডেকার্টকে বলা হয় যে ডেকার্ট দ্বৈতবাদী। কিন্তু দেখো ডেকার্টকে আমরা সমালোচনা করে বলতে পারি যে আপনি তো প্রথমেই বলেছেন যে যেটা স্বনির্ভর, যার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভর করতে হয় না, তাকেই দ্রব্য বলবো। তাহলে এই মন বা আত্মা এবং জড় বা দেহ, এই দুটোকে তো ঈশ্বরের উপর নির্ভরশীল, তাহলে এদের কি করে আমরা দ্রব্য বলবো? সেই হিসাবে তো দ্বৈতবাদী ডেকার্টকে আমরা তো দেখতে পাচ্ছি যে একমাত্র ওনার যে দেওয়া সংজ্ঞা, তাতে ঈশ্বরই একমাত্র দ্রব্য হওয়া উচিত, কারণ এই দুটো তো পরস্পর বিরোধী। এবং পরে আমরা ডেকার্টের এই দুটো মতের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মানে দেহ মনের উপরে ক্রিয়া করে, মন দেহের উপরে ক্রিয়া করে, ইন্টারঅ্যাকশনিজম, এটাকেও আমরা পরবর্তীতে পাবো। সেই জন্য ডেকার্টের মতকে আমরা সেইভাবে গ্রহণ করতে পারলাম না, মানে অভিজ্ঞতাবাদীদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে ডেকার্ট তো যেটাকে বলছেন স্বনির্ভর, সেই মন বা আত্মা এবং জড় বা দেহকে স্বনির্ভর কি করে বলতে পারবেন, কারণ এই দুটো তো চরম বা পরম দ্রব্য ঈশ্বরের উপরে নির্ভরশীল। সুতরাং এটাকে আমরা ডেকার্টের মতটা এই দুটো দ্রব্যের স্বীকারোক্তির ক্ষেত্রে অসুবিধা দেখা দিল। এনাক্ষী, স্নেহা, বুঝতে পেরেছ কি বলো, কোনো সমস্যা থাকলে বলো।
1: হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি।
0: তুমি?
1: ম্যাম, ডেকার্ট কটি দ্রব্য স্বীকার করেছেন?
0: ডেকার্ট কিন্তু তাহলে স্বীকার করলেন এইভাবে তিনটে। তিনটে কেন হলো, চরম বা পরম দ্রব্য হিসাবে কিন্তু ঈশ্বর, তিনি চরম বা পরম, আর আপেক্ষিক তাঁর থেকে নিঃসৃত হয়েছে মন বা আত্মা এবং জড় বা দেহ। এই শেষের দুটোকে স্বীকার করার জন্যই কিন্তু ডেকার্টকে দ্বৈতবাদী বলা হয়েছে, সেই জন্যই তো ডেকার্ট সমালোচিত হলেন যে আপনি তো বলছেন দ্বৈতবাদী, আপনাকে দ্বৈতবাদী বলা হলো কিন্তু আপনি তো অ্যাকচুয়ালি তাহলে স্বীকার করলেন শুধু ঈশ্বরকে, কারণ এই দুটো দ্রব্য এটা তো ঈশ্বর থেকেই নিঃসৃত। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ ম্যাম।

0: অসুবিধা নেই তো?
1: না দিদি।
0: ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন আসবে কিরকম, মনে করো এইখান থেকে ডেকার্ট কটা দ্রব্য স্বীকার করলেন, কারণ যেহেতু তোমাদের ব্যাখ্যা করার জায়গা কিন্তু কোনোটাই নেই, কারণ এমসিকিউ তুমি, কিন্তু তুমি যদি বেসিক জিনিসটা না বুঝতে পারো তাহলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো কি? ঠিক আছে, এরপরে চলো আমরা চলে যাই স্পিনোজার ক্ষেত্রে, পরবর্তী যার স্পিনোজার কথা আমাদের সিলেবাসে রয়েছে। স্পিনোজা তিনি বললেন যে শুধুমাত্র স্বনির্ভরতা নয়, ডেকার্ট যেটা বললেন যে শুধু স্বনির্ভরতাটা মেন স্বরূপ লক্ষণ, স্পিনোজা বললেন শুধু স্বরূপ লক্ষণ আমরা এই যে স্বনির্ভরতা এর সাথে স্ববেদ্যতা সেলফ ইন্টেলিজিবিলিটি, তার মানে কি, প্রথমে তো তাকে জানার জন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সেটাই হচ্ছে দ্রব্য, এবং তাকে নিজে নিজেই তার স্বরূপ সম্পর্কে জানা, অন্য কারোর উপর নির্ভর করে তাকে জানতে হবে এরকম কিছু নেই, স্ববেদ্যতা এই শব্দটা উনি জুড়লেন। এই শব্দটা জোড়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা স্পিনোজা যে দুটো লক্ষণ দ্রব্য সম্পর্কে দিলেন একমাত্র ঈশ্বরের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। কিরকম? স্পিনোজা বললেন যে দ্রব্য কেমন হবে, যে সেটা অসীম শক্তিমান অনন্ত গুণ সম্পন্ন, এবং তাকে আমরা এইভাবেই স্বীকার করব যে পৃথিবীর মধ্যে একমাত্র ঈশ্বরই দ্রব্য এবং দ্রব্যই প্রকৃতি, আর কোনো কিছুই নেই, সমস্ত কিছুই ঈশ্বর। এটাও পরীক্ষাতে খুব আসে, ঈশ্বর ইকুয়াল টু দ্রব্য ইকুয়াল টু প্রকৃতি, কার কথা? স্পিনোজা, কারণ উনি দ্রব্য বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন এবং প্রকৃতিকে বুঝিয়েছেন, মাঝখানে আর কোনো কিছু নেই। স্পিনোজার এই মতকে বলা হয় সর্বেশ্বরবাদ, কারণ স্পিনোজা বলছেন যে ঈশ্বরের এই দুটো বিশেষ গুণ, যে কিরকম না, জগতের সমস্ত জীব ঈশ্বরের চেতনারই প্রকাশ মাত্র, এবং সমস্ত জড়বস্তুই হচ্ছে ঈশ্বরের বিস্তৃতির মূর্ত প্রকাশ, তার মানে এই দুটো গুণ, এই জড় মন সবটাই কেন্দ্রীভূত ঈশ্বরের মধ্যে। তাহলে ঈশ্বরের মধ্যে যদি কেন্দ্রীভূত হয় তাহলে আমরা বাইরের অন্য কিছুকে স্বীকার করব কেন, শুধু ঈশ্বরকেই স্বীকার করব? সেই হিসাবে স্পিনোজা অদ্বৈতবাদী বা একত্ববাদী মানে একটি স্বীকার করেছেন, ডেকার্টের মতো দুরকম স্বীকার করেননি, এবং সেই কারণেই স্পিনোজার মতবাদকে বলা হয় সর্বেশ্বর বাদ, মানে সবটাই ঈশ্বর, এটা ছাড়া আর অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এবার দেখো, স্পিনোজাকে সমালোচনা করলে আমরা বলতে পারবো যে সবই যদি ঈশ্বর কেন্দ্রিক হয় বা সবই ঈশ্বরময় হয় তাহলে বাস্তব জগতের সবকিছু কেমন অন্যরকম হবে, কারণ এই যে রাম শ্যাম যদু মধু চেয়ার টেবিল বেঞ্চ গাছপালা, পৃথিবীর মধ্যে যে এই বৈচিত্র্য, এই বৈচিত্র্যের ব্যাখ্যা তাহলে আমরা করতে পারবো না। এবং স্পিনোজা ডেকার্টেরা তো বুদ্ধিবাদী, মানে সবই এনাদের কাছে পূর্বত সিদ্ধ, অনিবার্য, আবশ্যিক, অবশ্যম্ভাবী, তাহলে যদি সেটাই হয় জ্ঞানে নতুনত্ব কি করে আসবে, আমরা কি করে তাহলে ব্যাখ্যা করব এই বৈচিত্র্যময় জগৎকে? তাহলে বৈচিত্র্যময় জগৎকে আমরা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবো না। এবং এই যে সসীম জগৎ, জগৎটা তো সসীম, সসীম কেন, মানে যেটা সীমাযুক্ত, যাকে আমরা দেখতে পাই, ব্যাখ্যা করতে পারি, বর্ণনা করতে পারি, ছুঁতে পারি, তাহলে সেই জিনিসগুলোকে আমরা কি করে অস্বীকার করব এবং সবগুলোকেই ঈশ্বরের মধ্যে আবদ্ধ বা সর্বত্রই ঈশ্বর এবং তিনি সবখানে, তাহলে জ্ঞানের বৈচিত্র বা নতুনত্ব বা বাস্তব জগতে আমাদের পক্ষে চলাটা অসম্ভব হয়ে পড়বে, বলো বুঝেছো কিনা?
1: হ্যাঁ দিদি। স্পিনোজাকে কেন সর্বত্ববাদী দার্শনিক বলা হয়?
0: এই যে বললাম সর্বেশ্বরবাদী কেন বলা হলো, যে স্পিনোজা ঈশ্বরকেই কেবলমাত্র দ্রব্য এবং প্রকৃতি পুরোটাই তার কাছে, ওই যে একটা লাইন একটু আগে বলছিলাম, ঈশ্বর ইকুয়াল টু দ্রব্য, এটা পরীক্ষাতে খুব আসে, ঈশ্বর ইকুয়াল টু দ্রব্য ইকুয়াল টু প্রকৃতি, মানে পুরোটাই ঈশ্বর, কারণ এই যে একটু আগে বলছিলাম না যে ঈশ্বরের চেতনারই প্রকাশ হচ্ছে জীব, আবার সমস্ত জড়বস্তুই হলো ঈশ্বরের বিস্তৃতির মূর্ত প্রকাশ, তাহলে প্রতিটাই তো ঈশ্বর কেন্দ্রিক, তাহলে তার মতবাদে পুরোটাই ঈশ্বর, তাহলে সেই জন্যই স্পিনোজার মতবাদকে আমরা বলবো সর্বেশ্বরবাদ, বলো বুঝেছো কিনা? কোনো কনফিউশন আছে এনাকি? স্নেহা কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এরপরে চলে আসি আমরা পরবর্তী যিনি দার্শনিক, তিনি হচ্ছেন লাইবনিজ। লাইবনিজও অত্যন্ত উল্লেখযোগ্য মতবাদ আমাদের দ্রব্যের স্বরূপ সম্পর্কে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ডেকার্ট বললেন কি স্বনির্ভরতা স্বরূপ লক্ষণ, আর স্পিনোজা বললেন কি দ্রব্য হচ্ছেন স্বয়ম্ভূ, নিজে থেকেই নিজের মধ্যে, তার অন্য কোনো কারণ নেই, তিনি হচ্ছেন ঈশ্বর, স্বনির্ভর, স্ববেদ্য, স্বয়ম্ভূ, এই শব্দগুলো দ্রব্যের ক্ষেত্রে বললেন স্পিনোজা। এরপরে আমরা আসবো লাইবনিজের ক্ষেত্রে। লাইবনিজ বললেন হ্যাঁ, এই সবগুলো উনি মেনে নিয়ে বললেন, এটার বাইরেও দ্রব্যের আরেকটা স্বরূপ যেটা, সেটা হচ্ছে আত্মসক্রিয়তা, সেলফ অ্যাক্টিভিটি। সেলফ অ্যাক্টিভিটি হচ্ছে দ্রব্যের অন্যতম একটি লক্ষণ এবং এটা মেন, যেমন স্বনির্ভরতাকে ডেকার্ট বলেছেন মেন, ঠিক সেরকম এইটাকে মানে প্রধান লক্ষণ বলেছেন

0: লাইবনিজের মতেও তাই এটা হচ্ছে প্রধান লক্ষণ, আত্মসক্রিয়তা। এইখানে লাইবনিজ যেমন ডেকার দ্বৈতবাদী, স্পিনোজা সর্বেশ্বরবাদী বা অদ্বৈতবাদী, ঠিক সেই রকম আমরা লাইবনিজকে বলবো বহুত্ববাদী। বহুত্ববাদী কেন? লাইবনিজ কিন্তু এই যে পৃথিবীর গাছপালা, লাল নীল বিভিন্ন রকম মানুষ সমস্ত কিছুকে আলাদা আলাদা ভাবে স্বীকার করেছেন। এখানে দ্রব্যের স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে লাইবনিজ মনাড বলে একটি শব্দকে এনেছেন। এই মনাড হচ্ছে কিরকম জানো? মনাড গুলো হচ্ছে সরল, অবিভাজ্য এবং সংখ্যায় বহু, এবং এটা কখনোই জড় পরমাণু নয়, এগুলো হলো সচেতন পরমাণু বা চিত পরমাণু, চেতন পরমাণু। এই মনাডের জানো তো আবার ভাগ আছে, মানে মনাডের ক্লাসিফিকেশনটা কিরকম, শ্রেণী বিভাগ হচ্ছে আবার তিন রকমের, তিন চার রকম, কিরকম বলি শোনো। প্রথমে মনে করো এই মনাড গুলো দিয়েই লাইবনিজ বলছেন প্রতিটা দ্রব্য তৈরি হয়। এই মনাড গুলো প্রথমে যেমন উদ্ভিদদের ক্ষেত্রে যারা উদ্ভিদ তৈরি হয়েছে যেখানে, সেইগুলো একটা চেতন, এগুলো তো চেতন সেই মনাড দিয়ে। তার থেকে আরেকটু উপরে স্ট্যান্ডার্ডের মনাড হচ্ছে মনুষ্যতর কোনো প্রাণী। তারপরের আরেকটু উন্নত মনাড হচ্ছে মানুষ, এবং সর্বশ্রেষ্ঠ মনাড বলতে লাইবনিজ ঈশ্বরকে বুঝিয়েছেন। এবং এই যে মনাড গুলো এরা কিন্তু প্রত্যেকটাই দেখো চেতন, সচেতন, কিন্তু তবুও গবাক্ষহীন। গবাক্ষ মানে কি? জানালা। জানালা দিয়ে কি করি আমরা? কমিউনিকেট করি বাইরের দুনিয়ার সাথে। তা এই যে মনাড গুলো এরা গবাক্ষহীন, বাইরে থেকে কোনো কিছু এদের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। এটা কিভাবে হয়? ঈশ্বর এনাদেরকে এমন করে তৈরি করে রেখেছে যেটা তোমাদের আমি বলবো পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ, পূর্ব প্রতিষ্ঠিত, প্রি এস্টাবলিশড। কেন? এগুলো এমন ভাবে ঈশ্বর তৈরি করে রেখেছেন যে এই পরস্পর মনাড গুলো প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়ে একটি দ্রব্যকে তৈরি করে। তার মানে আমাদের দ্রব্যের বেসিকটা কি, কি দিয়ে দ্রব্য তৈরি হলো? মনাড দিয়ে। কারণ এই মনাড গুলো বারবার বললাম ভিন্ন ভিন্ন শক্তি বা ভিন্ন ভিন্ন সচেতনতা অনুযায়ী বিভিন্ন রকম, একটা সুপ্ত যেটা উদ্ভিদের মধ্যে থাকে, আরেকটা তার থেকে উন্নত যেটা মনুষ্যতর প্রাণী, তার থেকে আরেকটু উন্নত যেটা মানুষের মধ্যে, কিন্তু সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু হচ্ছেন ঈশ্বর। তিনি এই প্রত্যেকটা মনাডের মধ্যে এমন শৃঙ্খলা করে রেখেছেন যেটা পূর্ব স্থাপিত ঈশ্বর আগে থেকেই ঠিক করে রেখেছেন। সেই কারণে এরা পরস্পর সংযুক্ত হয়ে এক একটি দ্রব্য তৈরি করে, এবং কারণ মনাডগুলো আত্মসক্রিয়তায় কিন্তু পূর্ণ, কিন্তু বাইরে থেকে কেউ এদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এবারে বলো কোনো সমস্যা আছে? বলো এনাক্ষী, বুঝতে পেরেছো?
1: লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক কেন?
0: হ্যাঁ, লাইবনিজকে বহুত্ববাদী তাহলে কেন বলা হলো? এই যে উনি বিভিন্ন মনাড স্বীকার করলেন, উনি তো একটা দ্রব্যকে তৈরি করতে হলে প্রচুর মনাড লাগে, সেই মনাডগুলো পরস্পর সংযুক্ত হয়ে একটা দ্রব্যকে তৈরি করে। তাহলে কি, তাহলে এই যে উনি বিভিন্ন দ্রব্য স্বীকার করলেন, রাম শ্যাম যদু মধু পাহাড় নদী গাছপালা পৃথিবী নানান রকম, তাহলে এই বহুত্ব, এই যে বহুত্বের সমাহার, যেটা স্পিনোজার মতের মধ্যে আমরা ত্রুটি দেখতে পেয়েছিলাম যে উনি জগতের বৈচিত্র্যকে ব্যাখ্যা করতে পারেনি, সেই প্রবলেমটা কিন্তু লাইবনিজের মতবাদের মধ্যে নেই। কারণ লাইবনিজ কি করলেন? বহুত্বকে স্বীকার করলেন, বিভিন্ন পদার্থকে, দ্রব্যকে স্বীকার করলেন, এবং বিভিন্ন রকম মনাডের সচেতনতা বা আত্মসক্রিয়তা, বিভিন্ন মনাডগুলো বাইরে গবাক্ষহীন হওয়ার কারণে বাইরের কারোর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু নিজেরা নিজেদেরকে অ্যাক্টিভ রেখে, তারা তো সরল অবিভাজ্য, তারা এই কাজটা করতে পারে। এবং এগুলো কি বলতো, তাদের মধ্যে এই যে শৃঙ্খলা, এই যে স্বাধীনভাবে ক্রিয়া করলেও তাদের মধ্যে চেতনার পার্থক্য রয়েছে, তা সত্ত্বেও ঈশ্বর এগুলোকে সৃষ্টির আগে থেকেই এক প্রকার শৃঙ্খলায় আবদ্ধ করে রেখেছেন। এটাকেই বলা হচ্ছে লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত বা পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? এবার দেখো এগুলোকে আমরা সমালোচনা করে বলবো। এই যে লাইবনিজ বললেন, কিন্তু এইটা বলা, এই যে ঈশ্বরকে উনি সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু বা এরকম ভাবে বললেন, এবং এটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন যে গবাক্ষহীন যদি হয়, তাহলে যদি সেটা ঈশ্বর সবসময় তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করিয়ে দিচ্ছেন, তারা নিজেরা পরস্পর কখনো সংযুক্ত হতে পারছে না, তাহলে তো তাকে বাইরে থেকেই কেউ না কেউ তাদেরকে মোটিভেট করা, তাদেরকে সক্রিয় করে তোলার কাজটা ঈশ্বর করছেন। তাহলে আত্মসক্রিয়তাই যদি দ্রব্যের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হয়, তাহলে তাদেরকে আমরা কিভাবে বলবো যে কেবলমাত্র যে এটা বাস্তব ধারণার সঙ্গে মানে পরিপন্থী হয়ে যাচ্ছে, যে এই যে মনাডগুলোর কথা উনি বলছেন, সেই মনাডগুলো কিন্তু কোনোটাই আমাদের দৃষ্টিগোচর নয়, এবং এই মনাডগুলোকে যুক্ত করার ব্যাপারে লাইবনিজ যখন ঈশ্বর অবতারণা করেছেন, ঈশ্বরকেও আমরা

0: বাস্তব জগতে প্রত্যক্ষ করতে পারি না। সুতরাং তিনি যুক্ত করছেন এবং তার দ্বারা যুক্ত মনাটগুলি যুক্ত হয়ে দ্রব্য তৈরি করছে, সেটাও কিন্তু আমাদের অভিজ্ঞতায় পাই না। এই কারণে তিনি সমালোচিত হয়েছেন এবং অনেক ক্ষেত্রেই তাকে বলছেন যে তার এটা তাহলে স্বয়ংক্রিয়ভাবে কিভাবে, যেটা গবাক্ষহীন সেটাকে আবার আমরা স্বয়ংক্রিয় বলছি এবং ঈশ্বর সৃষ্ট না হলে তাহলে সেটাতেও সমস্যা। এই কারণে লাইবনিজের মতবাদ সমালোচিত হয়েছে। এরপরে এবার আমি প্রশ্নের ব্যাপারে যাই। এখান থেকে হাইলাইটেড কোশ্চেন আমার কি আসতে পারে, প্রথমে ডেকার্ট কটে দ্রব্য স্বীকার করলেন? একদম বলবে দুটি, কারণ উনি ওই যে দেহ আর জড়, দেহ অথবা জড় মন বা আত্মা চেতন, এই দুটি হলো ডেকার্ট যেমন বলেছেন যে এই দুটোকে, এবং এই দ্রব্যের মেনটা কোনটা, স্বনির্ভরতা। এটা স্পিনোজা একটি দ্রব্যকে স্বীকার করেছেন, সেটি কি বা স্ববেদ্যতা, মানে যেটা তাকে জানার জন্য অন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, এটা লাইবনিজ বহুত্ববাদী বা সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু বলতে কোনটা বুঝিয়েছেন? সর্বশ্রেষ্ঠ চিত পরমাণু বলতে আমরা কাকে পেলাম বলতো? গুড, কিন্তু প্রচুর চিত পরমাণু রয়েছে, কেন বলতো? নইলে তো দ্রব্য তৈরি হবে না, কারণ সেটা ওই যে বললাম বিভিন্ন ভাগ, মানে প্রত্যেকটার অ্যাক্টিভনেস বা সামর্থ্য অনুযায়ী কোনটা একটু দুর্বল কোনটা তার থেকে বেটার, এগুলোকে যুক্ত করছেন কে? ঈশ্বর। সেইভাবেই দ্রব্য তৈরি হয়েছে। কোনো সমস্যা থাকলে বলো।
1: এই মনাটগুলো কেমন আরেকবার বলবে?
0: হ্যাঁ, মনাটগুলো হচ্ছে কিরকম? মনাটগুলোকে আমরা বলবো সরল অবিভাজ্য এবং তারা সংখ্যায় বহু, এবং এগুলো কেমন, এরা কিন্তু কখনোই জড় পরমাণু নয়, সচেতন পরমাণু বা চিত পরমাণু, এবং এগুলোকে চিত পরমাণু হিসাবেই গণ্য করা হয় এবং এগুলো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন। এরা স্বাধীনভাবে নিজে নিজে স্বভাব অনুযায়ী ক্রিয়া করতে পারে এবং আত্মসক্রিয়তায় পূর্ণ। বুঝতে পেরেছ?
1: হ্যাঁ দিদি।
0: ঠিক আছে, কোনো অসুবিধা আছে?
1: না।
0: এরপরে আমরা চলে যাব দ্রব্য সম্পর্কে। আমাদের সিলেবাসে হয়েছে লক, বার্কলে আর হিউম। আমরা চলে আসবো লকের কথাতে। প্রথমেই রয়েছে লকের কথা। লক প্রথমেই বলেছে দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয়। মানে কি? অজ্ঞাত জানা যায় না, অজ্ঞেয় জানা যায়ও না। এটা দেখো, প্রথমে আমাদের মনে হবে কি, দ্রব্য মানে যাকে আমরা এই বাস্তব জগতে তো সবকিছুই আমাদের কাছে দ্রব্য, তাকে জানি না এবং জানা যায়ও না। লক এইভাবে বলবেন যে না, দ্রব্য হচ্ছে গুণের আধার। গুণ মানে কি? এই যে মনে করো লাল নীল সাদা শক্ত নরম, এই সবকিছু জিনিস গুণ যেগুলোকে আমরা বলি, এরা দ্রব্যকে আশ্রয় করে থাকে। গুণ তো কখনো শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না, তাহলে গুণ যাকে আশ্রয় করে থাকে সেই হচ্ছে দ্রব্য। দেখো তাহলে লক কি বললেন, আমরা গুণগুলোকে প্রত্যক্ষ করি। দ্রব্য যদি অজ্ঞাত এবং অজ্ঞেয় হয়, তাকে যদি জানি না জানা যায়ও না হয়, তার মানে কি আমি তো দ্রব্যকে প্রত্যক্ষ করতে পারছি না? কেন না, অজ্ঞাত অজ্ঞেয় প্রথমেই তিনি বলে দিয়েছেন এবং প্রথমেই বলছেন দ্রব্য এমন কিছু যা আমরা জানি না। মানে আমাদের কাছে প্রথমেই একটু ধাক্কা লাগবে যে সে কি কথা, দ্রব্য এমন কিছু যেটা আমরা জানি না, না কিরকম, না দ্রব্যকে আমরা জানি না এবং দ্রব্য হচ্ছে কিরকম গুণের আশ্রয়। উনি বলছেন যে দেখো, এই যে গুণগুলো, যে জড় দ্রব্য যেটা কিরকম শক্ত নরম, এই জাতীয় যে গুণ যাকে আশ্রয় করে থাকে সে একটা দ্রব্য, জড় দ্রব্য। ব্যথা বেদনা ভালোবাসা এগুলো তো একটা একটা গুণ, তাহলে এই গুণ কাকে আশ্রয় করে থাকে? মনকে। এবং ল অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও, অভিজ্ঞতাবাদী দার্শনিক মানে কি, যারা অভিজ্ঞতার বাইরে আর অন্য কোনো কিছুর অস্তিত্বকে স্বীকার করেন না। তাহলে ল অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও উনি জানো তো ঈশ্বরকে স্বীকার করেছেন, কেন জানো? এই যে সর্বশক্তিমান, সর্বশক্তিমতা, সর্বজ্ঞতা, এই যে জিনিসগুলো, এই যে গুণ, এগুলো তো একটা গুণ, তাহলে এই গুণের আশ্রয় কে? এটা তো কোনো সাধারণ কেউ হতে পারে না। সর্বশক্তি এই গুণটা মানুষের মধ্যে থাকবে না। সর্বশক্তিমত্তা মানে ইটার্নাল বা অক্ষয় শক্তি, নিত্যতা, পূর্ণ সত্তা, এগুলো তো কোনো দ্রব্য বা মানুষের মধ্যে থাকতে পারে না। তাহলে এই গুণগুলোর আশ্রয় কে হবে? সেই হিসাবে উনি ঈশ্বরকে স্বীকার করেছেন। তাহলে দেখো, জড় দ্রব্যের অস্তিত্ব উনি স্বীকার করলেন কিভাবে? যে গুণের আশ্রয় হিসাবে। সুখ দুঃখ ব্যথা বেদনা, এই যে গুণ, এদের আশ্রয় হিসাবে স্বীকার করলেন কাকে? মনকে। এখানে কিন্তু কোনো অ্যাকচুয়াল জড় দ্রব্য বা জড় বস্তু নেই, তাহলে আছে কি? এই গুণগুলো। তাহলে এই গুণগুলো কোথায় থাকবে? জড় দ্রব্যকে কেন্দ্র করে। আর এই যে বললাম সর্বশক্তিমত্তা, সর্বজ্ঞতা, অসীমতা, নিত্যতা, পূর্ণ সত্তা, এই গুণগুলো কাকে আশ্রয় করে থাকবে? ঈশ্বরকে। তাহলে উনি এইভাবে তিনটে দ্রব্যকে স্বীকার করলেন, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে। কেন বুঝেছ? কারণ প্রত্যক্ষ দ্রব্য তো অজ্ঞাত অজ্ঞেয়, তাকে তো জানি না জানা যায়ও না, তাহলে আমি দ্রব্যকে স্বীকার করব কিভাবে? এবার বাস্তব জগতে এটা কিন্তু চলা আমাদের পক্ষে খুব অসুবিধাজনক। আমরা একটা দ্রব্যকে স্বীকার করলাম শুধুমাত্র গুণের আশ্রয় হিসাবে, তাই কি হয়? আমরা দ্রব্যটা চাইলে তখন তো আমরা বলবো, আমরা কি বলবো, আচ্ছা গুণের আশ্রয় হিসাবে শক্ত নরম জিনিসটাকে নিয়ে এসো, তো তাকে তো আমাদের দ্রব্য হিসাবে একটা আখ্যা দিতেই হবে, নইলে তাকে আমরা বুঝবো কি করে? এই যে সুখ দুঃখ ব্যথা বেদনা কোথায় জমা হচ্ছে? আছে মনে, কিন্তু মন বলে

তাকে একটা নাম আমরা দিয়েছি, আমরা তো সেই সুখ দুঃখ ব্যথা বেদনা কাকে আশ্রয় করে থাকছে, মনকে। কিন্তু এইরকম দ্রব্য হিসাবে লক কাউকেই আইডেন্টিফাই করেননি। উনি বলছেন দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয়। এবং উনি অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও ঈশ্বরের অবতারণা করলেন ওই গুণগুলোর আশ্রয় হিসাবে। কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক যখন বলবেন যে আমরা তো যা দেখবো তাকেই স্বীকার করব, তার বাইরে তো করবো না, অভিজ্ঞতাবাদীদের উদ্দেশ্যই বা ওদের বক্তব্যটাই তো এটা, তাহলে এটাই যদি বক্তব্য হয় তাহলে উনি ঈশ্বরকে স্বীকার করলেন কি করে বলো, বুঝেছো কিনা? আচ্ছা, তাহলে এটা এটা মানে কিরকম একটা মানে নিজে একটা সেলফ কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমি দ্রব্যকে স্বীকার করছি কিন্তু দ্রব্যগুলোকে বলছি অজ্ঞাত অজ্ঞেয়, তাকে জানি না, মানে গুণের আধার হিসাবে দ্রব্যকে স্বীকার করছি। যে গুণ তো কখনো শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না, গুণ তো কাউকে না কাউকে আশ্রয় করে থাকবে। যে কোনো জিনিস দেখবে, এই যে মনে করো লাল রং তোমার জামাকে, মানে কি একটা দ্রব্যকে কেন্দ্র করে আছে, শূন্যে কোনো ভাসমান অবস্থায় থাকতে পারে না, সেটাকেই দ্রব্য হিসাবে উনি মনে করছেন। এবং পরবর্তীতে জানো তো আমরা লকের যে বস্তু বা সেখানেও উনি যেটা বলেছেন আমরা যেটা পাবো, যে ওই রকম আমরা সরাসরি কোনো বস্তুকে জানি না। এবং লকের পরেই আমরা আসবো বাকলের মতবাদে। বাকলে ঠিক লকের ওই পয়েন্ট থেকে এলেন, বাকলে বললেন ও তাহলে তো আমরা দ্রব্যকে জানতে পারি না, অজ্ঞাত অজ্ঞেয়, তাকে জানি না। তাহলে যখন যাকে জানি না তাকে স্বীকার করার কি দরকার, বুঝতে পেরেছো? এবং লকের মতবাদ তো এইভাবেও সমালোচিত হয়েছে যে দেখো আমি দ্রব্য অজ্ঞাত অজ্ঞেয়। এবার মনে করো কোনো জিনিস সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে, তাহলে সেই ধারণাটা ঠিক না ভুল সেটা জানার জন্য তো আমাকে দ্রব্যের সাথে মেলাতে হবে। আমাকে কেউ বললো এটা এনাক্ষী এটা স্নেহা, এবার আমি মেলাচ্ছি আমার তার সম্পর্কে ধারণাটা হলো, তা আমার ধারণাটা ঠিক না ভুল তার জন্য তো তোমার সাথে তো আমার সাক্ষাৎ করতে হবে, নইলে আমি তোমাদের সম্পর্কে যে ধারণাটা কারুর কাছ থেকে পেয়েছি সেটা আমি মেলাবো কি করে? তাহলে লক যখন বলছেন দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয়, তাহলে তো আমার মেলাবার জায়গা থাকছে না, তাহলে আমার ধারণাটা ঠিক না ভুল বুঝবো কি করে বলো, বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এরপরে আমরা এলাম বাকলের কথাতে। বাকলের বিখ্যাত কথা, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এসে ইস্ট পার্সিপিয়াই। এটার মানে কি? অভিজ্ঞতাবাদী দার্শনিক বাকলে বলছেন যতক্ষণ দেখবো ততক্ষণই তার অস্তিত্বকে স্বীকার করব, প্রত্যক্ষের বাইরে চলে গেলে তার অস্তিত্ব আর স্বীকার করা যাবে না। লকের কথার পরবর্তী অংশের প্রতিফলন আমরা বাকলের কথাতে পাবো। দেখো লক যখন বললেন দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয়, আমরা শুধু গুণগুলোকে প্রত্যক্ষ করি, তা বাকলে বললেন ঠিক আছে তাহলে আমরা যখন গুণ বা বস্তুর বৈশিষ্ট্য বা বস্তুর স্বরূপ গুলোকেই প্রত্যক্ষ করব, বস্তুকে প্রত্যক্ষ করব না, তার থেকে বাপু বলেই দাও না কেন, বস্তু নেই। এবং এটাই মজার, বাকলে বললেন জড়দ্রব্যের অস্তিত্ব নেই, তাহলে কিসের অস্তিত্ব আছে? আমার মন বা আমার মনের ধারণা ছাড়া আর পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নেই। সুতরাং দ্রব্যের ধারণা হচ্ছে একদমই ভুলভাল ধারণা, কারণ দ্রব্য বলে কোনো কিছুই নেই, যেটা আছে সেটা হচ্ছে কেবলমাত্র আমি এবং আমার মনের ধারণা। বাকলের মতবাদ জানো তো পাশ্চাত্য দর্শনের সব থেকে বেশি সমালোচিত মতবাদ, কারণ বাকলে যে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন, সবকিছুকেই ধারণা বলে ব্যাখ্যা করেছেন, এটা চললে বাস্তব জীবনে আমরা এক পাও চলতে পারবো না। এই যে তোমরা বসে আছো, আমি কথা বলছি, বা এই বই পত্র পেন খাতা যা কিছুই, সবকিছুকেই যদি আমরা ধারণা বলে মনে করি, রাস্তাতেও তো চলা যাবে না, রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো তা সবই তো ধারণা, কিন্তু বাস এসে তো আমাদের ধাক্কা দিয়ে যাবে, ধাক্কা দেওয়ার কথা ছিল বাস তো নেই, কারণ ওটা তো ধারণা, বুঝতে পারলে? তাহলে সবকিছুই শুধু ধারণা, মন আর মনের ধারণা, জড় বস্তুর কোনো অস্তিত্ব নেই, এটা কেমন কথা? তা বাকলের এই মতবাদ ভীষণ ভাবে সমালোচিত হয়েছে। তা এরকম বলা হবে যে দেখো এই ঘরে মনে করো তোমরা আছো, এত জিনিসপত্র আছে, আমরা যতক্ষণ প্রত্যক্ষ করছি ততক্ষণ এটার অস্তিত্ব আছে, অ্যাকর্ডিং টু বাকলে তাই তো দাঁড়ায়। তাহলে আমরা যখন এই ঘর থেকে বেরিয়ে যাব তাহলে এই ঘরের আর অস্তিত্ব থাকবে না, কারণ কেউ তো প্রত্যক্ষ করছে না। বাকলে তখন অসুবিধায় পড়লেন। বাকলের এই প্রথম দিকের মতবাদকে বলা হয় অহং সর্বস্ব মতবাদ। অহং মানে কি? আমি, মানে আমি আর আমার ধারণা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই, অহং সর্বস্ব, আমি সব, বুঝেছো? এটা নিয়ে একটা কনফিউশন ছিল না, জিজ্ঞেস করছিলে, এবার বুঝতে পেরেছো? আমি আর আমার ধারণা ছাড়া আর পৃথিবীতে কোনো জিনিসের অস্তিত্ব নেই, অহং সর্বস্ব মতবাদ। উনি বলেন যে সবকিছুই আমাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, যখন যেমন ঈশ্বরের ইচ্ছানুযায়ী এগুলো আমাদের কাছে প্রকাশিত হয়। কারণ তোমরা আমার কাছে এখন কিভাবে প্রকাশিত হচ্ছে? স্টুডেন্ট হিসাবে। তাহলে তোমরা আমার কাছে সুপ্ত অবস্থায় যখন ছিলে ছিলে, এখন প্রকাশিত, ব্যক্ত। তাহলে সবকিছু আমাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে, সিচুয়েশন বা পরিস্থিতি অনুযায়ী সেগুলোর ধারণা আমরা পাই। এটা হচ্ছে বাকলের মতবাদ। তা তখন আমি আর আমার ধারণা, মন আর মনের ধারণা ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব নেই, অহং সর্বস্ব মতবাদ। পরবর্তীতে যখন যে আমি যখন প্রত্যক্ষ করব না তাহলে এই জিনিসগুলোর কি হবে? তাহলে কি এগুলো একদমই নেই? কিন্তু আমরা তো সত্যি চলে গেলেও এই জিনিসটা তো থাকবে, কারণ এখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বাড়িতে তো ফিরতে হবে, তোমরাও তাই। তার মানে ততক্ষণ সেই

0: জিনিসের অস্তিত্ব কি হচ্ছে, কেউ তো প্রত্যক্ষ করছে না, তাহলে তো তার অস্তিত্ব না থাকার কথা। এই জায়গাটায় এসে বাকলেব ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করলেন, বললেন যে ঈশ্বর প্রত্যক্ষ করবে, তুমি তোমার বাড়িকে দেখছো না, তোমার স্টুডেন্টরা তোমার বাড়িকে দেখছে না, তাহলে ততক্ষণ তাদের বাড়ির অস্তিত্ব কে প্রত্যক্ষ করেছে? ঈশ্বর। মানে এই অহং সর্বস্ব মতবাদ বা আত্মগত ভাববাদ থেকে বেরোনোর জন্য উনি ঈশ্বরকে আনলেন। কিন্তু দেখো, বাকলে তো অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি যাকে প্রত্যক্ষ করবেন তার বাইরে তো কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করবেন না, তাহলে ঈশ্বরকে স্বীকার করলেন, তাহলে ঈশ্বরকে আবার কে প্রত্যক্ষ করেছে? কারণ তার অস্তিত্বের জন্য তো আরেকজনকে তাকে প্রত্যক্ষ করতে হবে, তাহলে দু নম্বর ঈশ্বর। তাহলে দু নম্বর ঈশ্বরকে কে প্রত্যক্ষ করেছেন? তিন নম্বর। এইভাবে তো একটা অনাবস্থা দোষ ঘটে যাবে, বুঝতে পেরেছো? এবং অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা কতজন প্রত্যক্ষ করি, তার অস্তিত্বটাকে স্বীকার করব কিভাবে? সুতরাং তার দ্বারা স্বীকৃত বাকলের এই মতবাদ যে আমি আমার ধারণা ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই, ভীষণভাবে সমালোচিত মতবাদ, বুঝতে পেরেছো?
1: হ্যাঁ দিদি।
0: পরবর্তীতে হিউমের মতবাদ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ। এবং হিউম, জানো তো, হিউম জড়দ্রব্যের অস্তিত্বকে একেবারেই অস্বীকার করলেন। বলছেন জড়দ্রব্য হচ্ছে কেবলমাত্র গুণগুচ্ছ, গুণগুচ্ছই হচ্ছে দ্রব্য, আর কোনো কিছু নয়। তার মানে কি, একটা টেবিলকে টেবিল নামে আখ্যায়িত করতে পারবো না, বলবো যে একটা টপ আছে, চারটে লেগ আছে, কাঠের জিনিস। আমরা কি এরকম ভাবে বলি বলতো? আমরা কি তোমাকে বলবো এই তুমি টপ আছে, চারটে লেগ আছে, ওই শক্ত শক্ত জিনিসটা নিয়ে এসো তো? বলবো
1: না।
0: আমরা কিন্তু এই গুণের বাইরে গিয়ে বলবো কি, টেবিলটাকে নিয়ে এসো। তার মানে কেবল গুণগুচ্ছই দ্রব্য, মানে গুণের সমাহারের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই, এটা কিন্তু আমরা বলতে পারি না। বাস্তব জগতে তাহলে চলাই যাবে না, কারণ হিউম যেটা বলেছেন যে গুণ অতিরিক্ত কোনো দ্রব্য নেই, গুণগুচ্ছটাই দ্রব্য, এরকম ভাবে ব্যাখ্যা করলে আমরা তো প্রত্যেকটাই দেখো গুণগুচ্ছের সমাহার হিসাবে একটা দ্রব্যকে তো আমরা স্বীকার করি। আমরা বলি না টেবিলটাকে নিয়ে এসো, আমরা গোলাপ ফুলকে কি বলবো, ওই যে একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর পাপড়ি, ওই যে সুগন্ধযুক্ত জিনিস, ওইটা নিয়ে এসো? বলি
1: না,
0: আমরা বলি না। কারণ দ্রব্যকে আখ্যায়িত করতেই হয়, না করলে, তার একটা নাম না দিলে তাকে বাস্তব জগতে আমরা চলতেই পারবো না। হিউম, জানো তো, হিউমের মতবাদ সংশয়বাদে চলে গিয়েছে, এই কারণে হিউম কোনো প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেনি। তাহলে জড়দ্রব্যকে বললেন কি, এই এই জিনিসগুলো সমাহার, এই গুণগুলোর। মনের কথা কি বললেন, যেটাকে মানুষ দ্রব্য, উনি বলবেন এগুলো ওই সুখ দুঃখ কোথায় আর ভেসে বেড়াবে, ওইখানেই আছে। আর আধ্যাত্ম দ্রব্য তো উনি স্বীকার করবেন না। তাহলে জড়দ্রব্য, মানুষ দ্রব্য, অধ্যাত্ম দ্রব্য বা আধ্যাত্মিক জিনিসপত্র উনি স্বীকারই করলেন না। তাহলে সবকিছুই ওনার কাছে সম্ভাব্য, আর সম্ভাব্য মানেই হিউমের মতবাদ আমরা সংশয়বাদে নিয়ে যায় আমাদেরকে, কারণ উনি কোনো কংক্রিট বা মূর্ত দ্রব্যের অস্তিত্ব স্বীকারই করলেন না। সেই কারণে আমরা মানে হিউমের মতবাদও পাশ্চাত্য দর্শনে সমালোচিত মতবাদ। কারণ দেখো, মানে দ্রব্য যেটা, সেটা হচ্ছে কি, সেটা একটা দেশ বা স্পেসে থাকবে। মানুষ দ্রব্য যেটা, সেটা একটা মনের মধ্যে থাকবে। কিন্তু উনি তো কোনো কিছুকেই স্বীকার করলেন না, যে কারণে ওনার মতবাদ সংশয়বাদে পর্যবসিত হয়েছে। ঠিক আছে?
1: হ্যাঁ দিদি,
0: ঠিক আছে। থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ ম্যাম।
2: থ্যাংক ইউ ম্যাম।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর ফিলসফি বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা হেনা রায় মণ্ডল, সঙ্গে দুজন শিক্ষার্থী।
4: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 33.1 ও 28.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 96 ও 71%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 2 সেন্টিমিটার। শুনলেন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। এখন জানিয়ে দিই, গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:15 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। শুরুতেই সাঁওতাল

কথিকা সাঁওতাল রমণীদের বর্তমান অবস্থা এ বিষয়ে বলবেন সোহাগী হেমব্রম, লোকগীতি শোনাবেন স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ সুনীল কুমার সোরেন এবং মালতি মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ছটা 38 মিনিটে কৃষি কথার আসরে শুনবেন শুরুতেই নারকেল ও সুপারির চারা তৈরি করে রোজগারের উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর শুনবেন পেঁপে চাষ লাভজনক চাষ, এ বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সমীক্ষা এই অনুষ্ঠানটি শুনবেন রাত 7:30। শিরোনাম জলের মতো সহজ, বলেছেন সুজিত ভট্টাচার্য। নাটক শুনবেন রাত 8:00, নাটক দেশবন্ধু, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি রয়েছে রাত 9:00। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল মালিনী মুখোপাধ্যায়। নন্দিতা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30। শ্রুতি মেধা দাসের কণ্ঠে নজরুল গীতি শুনবেন রাত 9:45। রাত 10:00 ছায়াছবির গান অনুষ্ঠানটি রয়েছে। রাত 10:30 শ্রাবণী মণ্ডলের কণ্ঠে শুনবেন শ্যামাসঙ্গীত। রাত 10:50 লোকগীতি অমিত গুহর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। 6:10 রয়েছে হিন্দি অনুষ্ঠান বার্তা, বলবেন দেবিকা গুপ্তা। 6:30 গুল গুলশন, নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে শুনবেন রাত 7:10। 7:30 দর্পণ, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি শুনবেন রাত 8। 8:15 রয়েছে নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তেহিঞা সিঙ্গের বেড়ার।

0: ᱯᱚᱨᱚᱵᱽ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱩᱵᱷᱚᱡ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮ ᱛᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱚᱢᱤᱛᱟ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱯᱷᱩᱞᱢᱩᱱᱤ ᱴᱩᱰᱩ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পড়াহদিন কল্পনা মুর্মু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানদান অমিত শাহ তেহেন শিলিগুড়ি রিয়া কাওয়াখালি রে ভারতীয় ন্যায় সংহিতা রেনা উনুদুগ সে প্রদর্শনী উডাও সাগুন কেদা সাপড়াও আখড়ারে আজা লেকচারে মেন কাদায় বিএনএস নে হড়কো নিরাপত্তায় এম ইদিয়া কোকানা আর হাপেন দিন রহয় করাও ইদিয়া আখড়ারে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী আজা লেকচারে মেন কাদায় পনত রে আইন রেনা শাসন বেড়ে সে প্রতিষ্ঠিত আকানা ভারত নয় সংহিতা আইন রেনা বিচারে ত্বরান্বিত কানা ক্ষমতারে হেজ তায়ামগে পশ্চিমবঙ্গলরে বিএনএস চালু করাও কানা নোয়া লাহা স্বরাষ্ট্রমন্ত্রী তো তেহেন শিলিগুড়ি রিয়া রানীডাঙ্গারে এসএসবি রেনা সদর দপ্তরে জুদা জুদা উৎনাওনা পান্থা রেনা বুনিয়া ধীরে বিট সেগুন আরে উডাও সেগুন কাদা পেমাহা রেয়া পশ্চিমবাংলা পনত সাংহারে মানতান সা তেহেন সাংহা রেয়া পৈলু পর্বরে নোয়া পান্থাকে উডাও সেগুন তায়াম আজা লেকচাররে মেন কাদা।

0: এসএস বিএসএফ সাথে যুদ্ধ যুদ্ধ গোয়েন্দা সংস্থা আর নিরাপত্তা বাহিনী লাহাতে ঐধার সে অগ্রাধিকার সুনিশ্চিত করাওগে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় বৃত আর বাণিজ্য ডিপার্টমেন্ট মন্ত্রী মানতান পীযূষ গোয়েল সিঙ্গাপুর সাথে এশিয়ার যুদ্ধ যুদ্ধ দেশম সাথে ভারত ব্যাপার বাণিজ্য গোপড় চেতান বিশেষ জোরে এমাকাদা। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চরে বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সাপড়াও আখড়ারে সিলেট কাতে দেশম আর্থিক লাহান্তি এনেপেমা সুযোগ সুবিধা সরকার সহজ ব্যবসা যুদ্ধ যুদ্ধ উদ্যোগ কথায় সাব রাখব আকাদা। মুর্শিদাবাদ উল সাথে অসময় ফল আর পেঁয়াজ সংরক্ষণ শিল্প চেতান বিশেষ জোর এমনি কথাই সদর আকাদা। পণতরেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী হলানো বহরমপুর নৌকান বিষয় ইদি কাতে সাপড়া মিদ আখড়ারে উনি নয়া সদরে মেন কাদা চাষি কো বেশি লাভ কো নামেতে উল কো রহয় সে কো চাষেদ কানা জেলারে পেঁয়াজ পেঁয়াজ চাষ বাড়তি আর জন ফসল সঠিক সংরক্ষণ আর বাজার বাজারজাতকরণ নিহতগে জরুর কানা। জাতীয় শিক্ষানীতি কমিরে লাগু করাও যশরে বারগেল সহেদা টাস্কফোর্সে বেরেদ আকাদা পণত উচ্চশিক্ষা দপ্তর উপদেষ্টা জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারম্যান এম জগদীশ কুমার চেয়ারম্যানে হয়ে উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার কমিটির সেচেদ বিরিত আর প্রশাসন সাথে জপর গাখুড়িয়া দহ আকা। মারামন্ত্রী মানতা নরেন্দ্র মোদী দারাকান সিঙ্গে মাহা পেগেল মাহিত আকাশবাণী মনে কথা সে মন কি বাত আখড়ারে আজা চিন্তা ভাবনা দেশ বিদেশের মানমি সাথে ভাগ হাটিয়া নয় মন কি বাত মিশাই পেগেল এয়ান পর্ব আকাশবাণী আর টিভি যতম চ্যানেল খন বসিয়াম গেল টাড়াঙ্ক আখড়া আজম নামা। অন্নপূর্ণা যোজনা টাকা বাংকাদ খাতিরতে জেলা জেলারে তিরলা হপন কো আডি জোর বিক্ষোভ কো এহব আকাদা মেনতে খবরে বাড়াই আকানা। উনকুয়া দাবি দো বারবার লাগিমানা সানাম লেকানা কাগজ সাকাম জমা কাতে রহো অন্নপূর্ণা যোজনা টাকা বাংকো নামিত কানা। ইউক্রেন রাজনগর কিয়েভ আর আড়েপাশে এলাকারে রাশিয়া দিশম বতরান মিট নিদে ধুরিয়া হামলাতে অন্তত 13 জনা কো গজ একানা আর বেশ কয়েকজনা কো জখম কানা। অনা হামলাতে কিয়েভ রেনা মিটাং হাসপাতাল স্কুল কিন্ডার গার্ডেন আবাসিক ভবন আর বেশ কয়েকটি গুদাম আডি জোর ক্ষতি একানা মেনতে খবরে বাড়াই একানা। মৌসুমি অক্ষরেখা আর উত্তর উড়িষ্যা আর জপর দক্ষিণ বঙ্গীয় পশ্চিমবাংলার চেতানরে হেন আকাদ ঘূর্ণাবর্ত অজেতে তেহেন বেশ কিছু জেলার সেরমাজারি হয়ে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া জেলা করে হাদার হয়ে মেশাতে হুডুর বিজলি আতের সেরমাজারি কমলা সন্তর বাড়তে হেন আকাদা। অন্তে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আর আলিপুর দুয়ার জেলা করে ঝমরঝারি সাসাং সন্তের বার্তায় জারি আকাদা হহিসির দপ্তর। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ড কাপ ফুটবল ফাইনাল রাকাব আকানা। শিলং জহরলাল নেহরু স্টেডিয়াম হলানো দোসার সেমি ফাইনাল মোহনবাগান জাঙ্গে পাটু ভরাতে পোন পে গোলতে নর্থ ইস্ট ইউনাইটেড হারাও কাদিয়া। মেয়াং যুব ভারতী খেলোড ডাহিরে ফাইনাল ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টস আর ইস্ট বেঙ্গল কিন ন্যাপামা। খবর পড়া দো নডেগে মুচুর এনা
1: আকাশবাণী কলকাতা রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমা খুনছেন ওখান সান্তারি আখড়া পে আজম এদা নিত আজম তাবন পে স্বর্ণময়ী টুডু আর সাঁওতেন কোয়া দং সেরেং সেরেং দো স্বর্ণময়ী টুডু।

0: স্বর্ণময়ী টুডুয়ার সাঁতেন কুয়া দং সেরিং পেঁয়াজুমকে তাবনা সেরিং রেতই তাহে কানা স্বর্ণময়ী টুডু নিয়ে তাইম আজম তাবন পে সান্তার আয়োহর কুয়া নিতগা হুবিগত বাবত থুতি থুতি দায় সোহাগী হেমব্রম
1: প্রেজেন্ট স্ট্যাটাস অব সাঁওতাল উমেন মানেক সাঁওতার তিরলো কুয়া নিতগা হুবিগত শিখর থেকে হুয়া সাঁওতার তিরলো কুয়া এনেম দো আড়ি জাস্তি গিয়া নেতার আব তিরলো কুয়া অবস্থা যদি লেই হুয়া তবে লেই গানোগা যে ভাগি যেলেকা হুয়া কানা উনকাগে বাড়িহো কিছু মেনা গিয়া এটা জাতি কো মুদরে যেলেকা তিরলো কো দো আড়ি আড়িস মেদ দেকো নেল কুয়া আব সাঁওতার সাঁওতারে দো উনকা দো বানুয়া কোড়া গিদ্র যেলেকা সাঁওতারেন অংশ বন মনে কোয়া কুড়ি গিদ্র হো উনকাগে সাঁওতারেন অংশ কেবন মনে কোয়া আর আবনা লাই লাকচার আরিচালি জিয়ার দো হয়রে তিরলোয়া আড়ি গান দায়িত্ব মেনা আর আব সমাজরে কোড়া গিদ্র আর কুড়ি গিদ্র যে সমান সমান মেদ দেব নেল কোয়া উনারেনা দৈকা লেকাতে মিদবার ঘটনায় সদরি দিইদা আব সাঁওতারে পণ প্রথা বানুয়ানা যাহারে কুড়ি পাঁঠা খন আড়ি গান জিনিস বাপলা অক্তে পণ লেকাতে কোড়া পাঁঠা এম হইয়া যাহা পণ প্রথা সেদিনা পাওনা খাতির ছাতিক সমাজরে তিনাগ তিরলোগ গজ হচক কানা সে কো গুজুগ কানা নোয়া পণ প্রথা যে আব সাঁওতারে বানুয়ানা নোয়া কি তিরলো কো লাগিদ ভাগি সন্দেশ বাং কানা আরহো লেই গানোয়া সতীদাহ প্রথা নোয়া সতীদাহ প্রথারে কাটিক কাটিক কুড়ি গিদ্র হাড়াম জামাই সালাগ কো জামাই কোয়া উনি হাড়াম জামাই গজ লেন খান উনকো কাটিক কাটিক কুড়ি গিদ্র কো হাড়াম জামাই সালাগ কো রাপাগ গজ কোয়া নুনকান নির্ঘিন প্রথা যে আব সাঁওতারে বানুয়া নোয়া কি তিরলো কো লাগিদ ভাগি সন্দেশ বাং কানা নোয়া প্রথা দো ব্রিটিশ আমলের রাজা রামমোহন রায় আইন কাতেরে বন্ধ হচো লেদা আর লেগোয়া বিধবা বিবাহ রেনা কথা বিধবা বিবাহ সে রাণী কুড়ি হপন বাপলা রেনা আরি যাহা আরি দো ছাতিক কঠেন উদুগ লেখানা সে সিখনত এম লেখানা জিনিস পিটটাং কুড়ি গিদ্র যদি রাণী আ উনি কি সাঁওতারে হালে ডালে আ যাতে আলোয় হালে ডালে মা যাতে ভবিষ্যৎ ভাগি তাই মা উনাতে উঙ্কু দো বংশরেকে আরহো বাপলা কাতে দোহো রেনা ব্যবস্থা মেনা তাবোনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দো আবনা সাঁওতা খন নেলসেড়া কাতেট গে ব্রিটিশ সরকার ঠেন খন 1856 সালরে বিধবা বিবাহ আইনে পাশ হচলে দাও তবে বাড়িজা কি বানুয়া বাড়িজা হো মিদবার মেনা গিয়া পৈলো দো হুয়ুক কানা আঁধা পতিয়েউ আঁধা পতিয়েউ মেনে ডন ডপন দোষ গোটাগে আজমোয়া ডন ডপন দোষ কাতেট তিরলো কো নাহাচার হচক কানা উকুর কোড়া হপন তো তিস হো ওকারে হো অকয় হো ডন মেনতে দো বাংকো দোষেদ কোয়া তালে কুড়ি হপন দো চেদা জাস্তি কায়তে উনকান তিরলোগে ডেন কো দোষ হচক কানা যাহাই দো রাণি গিয়া কো সে রেঙ্গেজ গিয়া কো সে যাহাই রেন গিদ্র পিদ্র বানুগ কোয়া আর বাংখান যাহাই তিরলোয়া আড়ি গান ধন দৌলত মেনা তাইয়া ডন দোষ কাতেট আতো খন কো লাগায় একান্তে উনিয়া সম্পত্তি কো হামেট এদা যাহাই ওঝা সে গুণিন ডন পাঁজা অরুক রেন এক আধানি উদুগিয়া উনকু গে লাহা সাব দরকার মেনতে ইন দুঞ মনে নোয়া কো টেকাও দারাম লাগিদ 2005

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্যপালের অনুমতি মেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকারের মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মীদের 38% হারে মহার্গ ভাতা দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা সংশোধিত পেনশন পাচ্ছেন তারাও সমহারে মহার্গ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরনো বেতন কাঠামোতে যারা রয়েছেন তাদের মহার্গ ভাতা 171% থেকে বেড়ে 223% এবং একই হারে পেনশনভোগীরাও মহার্গ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিকদের বেতনও অ্যাডহক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধির কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমাজ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট শেয়ার করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মানুষ কুমার মান্না নীলকণ্ঠপুর গ্রামের বাসিন্দা। ধৃতকে কাথি মহকুমা আদালতে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিশ। রানীগঞ্জের মহাবীর খনি অঞ্চল সংলগ্ন এগরা বাদাম বাগানে আজ হঠাৎ করে ধস নামে। ধস কবলিত এলাকায় একটি বেসরকারি স্কুল, স্থানীয় শিশুদের খেলার মাঠ এবং বেশ কিছু বাড়িঘর রয়েছে। ফলে ধস আরও ছড়ালে দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে বিপজ্জনক অংশটি ঘিরে ডেঞ্জার বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুরনো খাদের ওপর বেআইনিভাবে ছাই ও মাটি ভরাট করে

0: আবাসন ও প্লট বিক্রি করার ফলেই এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা বর্ণালী সিংহ দাস ও রোহিত কুমার রায় জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে ধসপ্রবণ। বিগত কয়েকদিনের বৃষ্টিতে মাটির নিচের ফাঁপা অংশে ধীরে ধীরে বসে যায়, ফাটল চওড়া হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা উজ্জ্বল মাঝি পুরো ঘটনায় বেআইনি ভরাট ও নজরদারির অভাবকে দায়ী করে বিএল আরদের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ তিনি বলেন, প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, কিন্তু সরকারকে তার জন্য কিছুটা সময় দিতে হবে। জেলায় জেলায় মহিলাদের উস্কানি দেওয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। রাজ্যে বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে এই তিনটি আইন বলবৎ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যে তা করতে দেননি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত 105 দিনের রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে বিএনএস চালু করা হয়েছে। রাজ্য সরকার 4টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার সরণীয়া এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। খাদিজা বিবি নামে বছর 52 ওই মহিলা বাড়িতে তার নাতনির সঙ্গেই থাকতেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা বন্দীদের গাঁজা পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ল মইদুল ইসলাম পাইক নামে এক যুবক। ধৃতের কাছ থেকে বেশ কিছু গাঁজা উদ্ধার করেছে সংশোধনাগারের নিরাপত্তারক্ষীরা। গ্লুকোজের বদলে লুকিয়ে সে গাঁজা পাচার করছিল বলে অভিযোগ। মেদিনীপুরের লোকসভা সাংসদ জুন মালিয়া জলমগ্ন এগরার বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন। এগরা 1 নম্বর ব্লক অফিসে প্রশাসনিক বৈঠকও করেন তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার আলিপুর আবহাওয়া দপ্তর একটি সতর্কবার্তায় জানাচ্ছে, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং অন্যান্য জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়ার 2-1 জায়গায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কৃষক বন্ধুরা, বিশেষ করে দেশ বিদেশ এবং আমাদের সারা ভারতবর্ষ, সেই সঙ্গে রাজ্যের তো বটেই, যেহেতু এখন আমাদের সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলি আপনারা শোনেন, তাই বিশেষ করে যারা নার্সারি করেন এই সমস্ত মানুষ আমাদের দেশে নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং নার্সারিটা আজকালকার দিনে একটা বেশ বড় মুনাফার একটা ব্যবসা। এই নারকেল বা তার সমগোত্রীয় যে বৃক্ষ রয়েছে সুপারি, সেটার যদি নার্সারি হোক বা আপনি ঘরোয়াভাবে সামান্য জায়গাতে যদি একটু চাষ করতে পারেন বা তার চারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বিশেষজ্ঞদের মতে সামান্য জায়গায় অল্প দিনে অধিক লাভ পেতে পারেন। হ্যাঁ, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ। আজকের আমাদের আলোচনার বিষয়, লাভজনকভাবে নারকেল ও সুপারির চারা তৈরি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যে কথা একটু আপনার থেকে জানতে চাইব, যে নারকেল এবং সুপারির চারা তৈরির কথা আমরা আলোচনা করতে চলেছি, তার আগে যদি একটু পরিসংখ্যান পেতে চাই, আমাদের রাজ্যে নারকেল ও সুপারি গাছের পরিসংখ্যা বা এখান থেকে যারা চাষাবাস করছেন বা আমাদের রাজ্যের হাল হকিকত ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন রয়েছে?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যে নারকেল প্রায় 33,000 হেক্টর জমিতে বর্তমানে চাষ হচ্ছে, এটা 2023-24 এর পরিসংখ্যান। আর উৎপাদন হচ্ছে প্রায় 290,000 টন। সেক্ষেত্রে সুপারি আমাদের এখানে হচ্ছে প্রায় 13,000 হেক্টর এলাকায়, আর উৎপাদন হচ্ছে প্রায় 25,000 টন। আর এই এলাকা দিন দিন কিন্তু বাড়ছে, নারকেলই বলুন আর সুপারি বলুন। তার কারণ হচ্ছে অত্যধিক লাভজনক বলে, আর তার থেকেও বেশি এর চারা তৈরি, মানে অল্প পরিশ্রমে অল্প আয়াসে ছোট্ট জায়গায়, যাদের ভূমিহীন কৃষক রয়েছেন বা এ রয়েছেন তাদের যদি ছোট্ট জায়গা থাকে, সেখানেও কিন্তু এই সুপারি নারকেলের চারা তৈরি করে একদম অনেক বেশি
1: লাভবান
2: হতে পারেন।
1: বেশ, তাহলে আমরা একটা পরিসংখ্যান পাবার চেষ্টা করলাম, সেই সঙ্গে আপনি আরো একটা জুড়ে দিলেন যে কেন আমাদের নারকেল সুপারি চারা তৈরির দিকে আমাদের কৃষক বন্ধুরা ঝুঁক। এবারে আমরা তাহলে মূল আলোচনায় আসি, যে নারকেল, আমি একটা ধাপে ধাপে যাব, নারকেলের প্রথমে নারকেলের দিকটা দেখছি, তারপরে পরে সুপারিতে আসব। যদি নারকেলের চারা তৈরি করতে হয়, তার জন্য একজন কৃষক বন্ধুর প্রাথমিক প্রস্তুতি কি হবে?
2: হ্যাঁ, প্রাথমিক প্রস্তুতি হচ্ছে যে একটা বীজতলা তৈরি করা। সেই বীজতলাটা হবে সাধারণ যে জমি রয়েছে তার থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উঁচু করে বীজতলাটা তৈরি করতে হবে। এবারে সেই বীজতলাটা 3 ফিট মানে চওড়া হবে। এবার চাষির যতটা জমি আছে, লম্বাটা কত করবে চাষির জমির ওপর নির্ভর করবে, সেটা 10 ফুটও হতে পারে, 100 ফুটও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আর এই 3 ফুট চওড়া হওয়ার কারণ হচ্ছে যে সে এই প্রান্ত থেকে হাত বাড়িয়ে মাছ পর্যন্ত পরিচর্যা করতে পারবে, আবার উল্টো পাশ থেকেও পরিচর্যা করতে পারবে। আর যত লম্বা হবে তত সেই মতো হবে। আর ওই জমিটা যেন একটু পরিশোধিত হয়, মানে যাতে উই পোকা বা অন্য কোনো রোগ জীবাণুর এ না থাকে, সেই জন্য ওই বীজতলাটাকে একটু সূর্যের রোদ খাইয়ে মাটিটাকে কুপিয়ে ভালো করে একটু সুস্থ সবল করে নিয়ে মানে বীজতলাটা,
1: মাটিটা শুধুমাত্র রোদ খাওয়ালেই পরিশোধিত হয়ে যাবে, না কিছু রাসায়নিক বা জৈব এরকম কিছু ব্যবস্থা নিতে হবে?
2: হ্যাঁ, আমরা সবসময় চাইবো কি না, অতিরিক্ত খরচ না করে অল্প খরচে কিভাবে করা যায়। আমাদের এই প্রকৃতির মুক্ত এই যে সূর্যের কিরণ, এই সূর্যের তাপটাকে কাজে লাগালেই হবে। খুব সহজ পদ্ধতি কি জানেন তো, সেটা হচ্ছে যে মাটিটা কুপিয়ে নিয়ে তাতে জল ছিটিয়ে দিয়ে সাদা, মানে এই যে স্বচ্ছ পলিথিন আছে, সেই পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেয়া। এইবারে মানে সূর্যের রোদ ওর ভেতরে ঢুকবে, ঢুকে আর ওর ভেতরে যে জীবাণু বা ইত্যাদি কীট পতঙ্গের এ বা রোগ এর জীবাণু আছে সেগুলো নষ্ট করবে। আরেকটা হচ্ছে কি, মাঝে মাঝে ওই পলিথিনটা তুলে আবার একটু জল ছিটিয়ে দিয়ে আবার মানে ধরুন চাপা দিতে হবে, তাতে কি হবে মানে ওই জল পেয়ে ওই জীবাণুগুলো বা এগুলো তার মানে অঙ্কুরোদ্গম বা কিছু হবে, আবার ওই রোদে আবার নষ্ট হয়ে যাবে। আর এই যে প্রাকৃতিক সূর্যের আলো

0: উকে দিয়ে এই বীজতলাকে একদম শোধিত করা যায়, অন্য কোনো কেমিক্যাল বা কিছুতে আমরা যাব না।
1: একদম, খুব প্রাকৃতিক উপায়, এবং এবছর তো আমাদের প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে,
0: এবং
1: প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে যদি এরকম বীজ শোধন করা যায় বা বীজতলা শোধন করা যায়, সেটা তো মানে একদম সোনায় সোহাগা কৃষক বন্ধুদের কাছে, যেহেতু একদম খরচা নেই। বেশ, এটা খুব সুন্দর পরামর্শ দিলেন আমাদের শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যারা শুনছেন তাদের কাজে লাগবে। এবারে বলুন, বীজতলার জন্য মাটি শোধন হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ?
0: এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে। কারণ হচ্ছে যে কোনো গাছের মূল এ হচ্ছে সুস্থ সবল বীজ, সে খেতি ফসল বলুন আর এই ফসলই বলুন। এক্ষেত্রে নারকেলের একটা সুস্থ সবল বীজ আমাকে জোগাড় করতে হবে। কীরকম? মানে গোল বা লম্বাটে হবে, কিন্তু একটু ভারী হবে, এবং হচ্ছে অন্তত 25-40 বছরের পুরানো গাছের নারকেল নিতে হবে, যে গাছের ফলন অত্যধিক হয়। আর আমাদের দেশি মানে গাছের বীজ যদি সংগ্রহ করা যায় তাহলে সব থেকে ভালো হয়, এবং যার ছোবড়াটা একদম একদম মানে ঠিকঠাক মানে আছে, এই রকম চারা এই মানে বীজকে, নারকেলের বীজকে আমাদের সংগ্রহ করতে হবে।
1: বেশ, এবারে এই যে সমস্ত গাছে দীর্ঘদিন ধরে, দীর্ঘদিনের গাছ এবং সেখানে প্রচুর পরিমাণে ফলন হওয়ার কথা বলছেন, সেই গাছ থেকে নারকেলটা সংগ্রহ করলেন, এটা থেকে কিভাবে বা চারা তৈরি প্রসেসিং এ যাবে?
0: হ্যাঁ, বীজ সংগ্রহ হলো। এবারে আমরা প্রথমেই বলেছি যে 3 ফুট চওড়া এবং লম্বা, যেমন জায়গা অনুযায়ী, এই মানে সাধারণ মাটি থেকে উঁচু যে জমিটা তার উপরে আপনার নারকেলগুলো মানে বোটার দিকটা যেটা সেইটার দিকটা ওপর দিকে রেখে আপনার হচ্ছে এই 2 ইঞ্চি তফাতে তফাতে আপনার নারকেলগুলোকে বসাতে হবে
1: বীজতলাতে,
0: আর একটু হেলিয়ে বসাতে হবে। মানে ধরুন একদম খাড়া করে মানে বীজটা না বসিয়ে একটু হালকা মানে ধরুন মানে বেঁকিয়ে মানে বসাতে হবে। এর কারণ হচ্ছে যদি একদম খাড়া করে বসাই তাহলে মানে সহজে চারাটা তৈরি হয়ে যাবে, আর যদি একটু বাঁকা করে বসাই গাছটা বেরোতে তার একটু মানে শক্তি সঞ্চয় করতে হবে, সেই তখন চারাটা হচ্ছে খুব শক্তিশালী হবে। তো এইভাবে মানে বসাতে হবে, আর বসানোর সময় অতি অবশ্যই উইপোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে ধরুন পচন রোগ লাগার সম্ভাবনা থাকে, এইগুলোর জন্য আপনার ব্যবস্থাপনা নিতে হবে। তার জন্য হচ্ছে রোগনাশক ব্যবহার করতে হবে। রোগনাশক হিসাবে এখন কার্বেন্ডাজিম এবং হচ্ছে ম্যানকোজেবের মিশ্রণ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, সেটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই নারকেল বসানোর পরে একটা স্প্রে করে দিতে হবে। আর হচ্ছে উইপোকা নিধনের জন্য বা আক্রমণ যদি না হয় তার প্রতিরোধক ব্যবস্থা হিসাবে উইপোকা নাশক বাজারে বহু ওষুধ পাওয়া যায়, সেই নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই গাছ বীজগুলো বসানোর পরে ঝাড়ি দিয়ে হালকা সেচ দিতে হবে। আরেকটু উপায় হচ্ছে যদি নারকেল পাতা থাকে তাহলে এই যে বীজ বসানো হলো, এই বীজ বসানোর পরে এই নারকেল পাতা যদি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে অতিরিক্ত রোদ লাগবে না, এবং একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং নারকেলের কলা বেরোতে শুরু করবে, মানে নতুন চারা বেরোতে শুরু করবে।
1: কিন্তু আমাদের গ্রাম বাংলার বুকে যদি আমরা দেখি, কখনো কখনো ইভেন আমার নিজের বাড়িতেও, যে নারকেল যেটা বাড়িতেই থাকে সেটা বাড়িতেই কোথাও একটা রেখে দেওয়া হলো, সে অটোমেটিক সেখান থেকে গাছ বের হচ্ছে, তারপরে সেটাকে নিয়ে পুকুর পাড়ে বা যেখানে বসিয়ে দেওয়া হয়, এটা তো ঠিক সঠিক পদ্ধতি নয়। সে তো শুকনো জায়গায় থেকে সেখান থেকে যে বীজ উৎপাদন হচ্ছে, এই বীজটা তো বোধহয় খুব একটা শক্তিশালী হলো না।
0: না, এটা মাটি পেতে হবে, তার মূলটা মাটিতে প্রবেশ করতে হবে, তাহলে মূল সহ আমার ওইটা হবে, আর ওই যেটা আপনার বাড়িতে যেটা হলো ওটাকে আপনি মাঠেই নিয়ে যাবেন, কিন্তু অনেক বেশি সময় নেবে। কিন্তু এই বীজতলাতে কি হচ্ছে, মানে শিকড় সহ আপনার গাছটা তৈরি হচ্ছে, আপনি সেইটা নিয়ে গিয়েই মানে সরাসরি বসাতে
1: পারছেন।
0: আর কৃষক ভাইদের আরেকটু বলবো যে ওই বীজতলাতে করছেন, বীজতলা যেমন করেছেন করেছেন, এখন পলিথিন প্যাকেট পাওয়া যায় অনেকটা টবের মতো, সেই পলিথিন প্যাকেটের মধ্যে যদি ওই কেঁচো সার এবং হচ্ছে অন্যান্য পাতা পচা সার, তার সাথে যদি আরো জৈব সার মিশিয়ে প্যাকেট ভর্তি করে ওই প্যাকেটের ভিতরেই যদি নারকেলের বীজটা বসিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে কি সহজে চারাটা

0: আপনি পরিবহন করতে পারবেন এবং চারার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো
1: যেহেতু সে
0: হবে,
1: পুষ্টি পাচ্ছে,
0: পুষ্টি পাচ্ছে, এবং সহজে আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে চলে যেতে পারবেন। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি।
1: ঠিক, এখন এবারে ধরুন চারা লাগানোর উপযুক্ত যদি সময়টা বলি,
0: হ্যাঁ,
1: কোন সময় লাগাবেন তারা?
0: হ্যাঁ, আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে বর্ষাকালকে চারা তৈরির আদর্শ সময় ভাবি, একমাত্র গোলাপ হচ্ছে শীতকালে করার কথা বলি। এক্ষেত্রে এই সুপারি বা নারকেল চারা বসানোর বা নার্সারি তৈরি করা বা বেডে দেওয়ার ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, এটা হচ্ছে আদর্শ সময়।
1: ডিসেম্বর থেকে মে
0: মাস পর্যন্ত,
1: বিশেষ করে নারকেল বা সুপারি নার্সারি যারা করতে চান এই সময়টাকে তারা বেছে নিতে হবে তাদেরকে, এবং প্রস্তুতি তো বলছেন আপনি কিভাবে হবে। এবারে বসানোর ঠিক কতদিন পরে সেখান থেকে কলা বেরোবে বা সেটা আবার অন্যত্র মূল জমিতে বা যেখানে তিনি বসাতে চাইছেন বা বিক্রয়যোগ্য হতে পারে?
0: হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা চাষি ভাইদের অনুরোধ করব, এই যতদিন এই বীজতলাটা রয়েছে ততদিন কিন্তু নজরদারি করতে হবে, কোনো রোগ লাগলো কিনা, কোনো পোকা লাগলো কিনা, উই লাগলো কিনা, আর নিয়মিত কিন্তু জলসেচটা দিতে হবে। জল কিন্তু প্রাণ, জল ঘাটতি হলেই কিন্তু চারা বলবান হবে না এবং সঠিক হবে না, আপনি যে আশা নিয়ে লাভ করবেন ভাবছেন সেটা কিন্তু হবে না, সেইটা কিন্তু জল সেচটা নিয়মিত দিতে হবে, বুঝে পরিবেশ পরিস্থিতি বুঝে। আচ্ছা, এই যদি আপনার পরিচর্যা বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ধরুন 10 থেকে 12 মাসের মধ্যে একটা আদর্শ নারকেল চারা তৈরি হবে বিক্রয়যোগ্য,
1: মানে মোটামুটি
0: একটা বছর সময় লাগবে, কমেও করতে পারে যায় যদি ঠিকমতো পরিচর্যা আপনার হয়, 1 থেকে 10 মাসের মধ্যেও হতে পারে। আর যদি বলেন আদর্শ নারকেল চারার কথা বলছি, সেটা কি না ধরুন উপযুক্ত শিকড় তৈরি হয়েছে, গাছের কাণ্ডটা তৈরি হয়েছে এবং 3-4টে পাতা খুলতে শুরু করেছে কিন্তু ফেটে যায়নি, একটা ধরুন পাতা ফেটেছে আর অন্যগুলো হচ্ছে ফাটেনি, জাস্ট বেরিয়েছে, এইগুলো হচ্ছে আদর্শ চারা। আর যদি ধরুন নারকেলের পাতা অনেক 4-5টা ফেটে গেছে সেটা কিন্তু উপযুক্ত নয়, তাতে মর্টালিটি রেট মানে মারা যাওয়ার প্রবণতা বা বিভিন্ন রোগ পোকার আক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি হয়।
1: কিন্তু যে সমস্ত আমরা দেখি গ্রামেগঞ্জে বিভিন্ন মেলাতে হোক বা বিভিন্ন এই ধরুন রথের মেলাতে প্রচুর পরিমাণে এরকম নারকেল বা সুপারি চারা বিভিন্ন গাছের চারা পাওয়া যায়, সেখানে তো দেখা যায় যে আপনার গাছগুলো বেশ বড়ই হয়ে গেছে, গোড়াতে নারকেলটা রয়েছে লেগে সেগুলোই বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেগুলো মানুষ কিনছে, তা এগুলো কি আদর্শ চারার মধ্যে পড়ছে?
0: আদর্শ চারার মধ্যে পড়ছে না, তা আপনার হচ্ছে সব থেকে আদর্শ চারা হচ্ছে ওই ধরুন 1 বছরের মাথার যেগুলো হচ্ছে, আর কাণ্ডটা পরিষ্কার, শিকড় ভালো আছে, নারকেলের ছোবড়া সহ আছে এবং হচ্ছে ওই রকমই একটা ধরুন পাতা ফেটেছে আর অন্য পাতাগুলো মানে এখনো ফাটেনি এই অবস্থায়। তা ওই চারাগুলো নিয়ে গিয়ে বসালে যে হবে না তা নয়, কিন্তু দেখা যায় দেখবেন বেশ কিছু নারকেল গাছ শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মারা গেছে, বরং এই একটা ছোট্ট 3 ফুট বা এই ধরুন 10 ফুট একটা জায়গার মধ্যে এই সুপারি চারার এখন ব্যাপক চাহিদা এবং সুপারিও খুব দামে বিক্রি হচ্ছে আমাদের দেশে। এই মানে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে ধরুন থাইল্যান্ড থেকে মানে এসে আমাদের দেশে চোরাপথে ঢুকছে বা কিছু হচ্ছে, তো যাই হোক প্রচুর চাহিদা। তা এই যে 3 ফুট বাই 10 ফুট এইরকম জায়গায় এই সুপারি যদি ঘন করে বসিয়ে চারা তৈরির জন্য রাখা হয় তাহলে কম করে 30 থেকে 45 হাজার টাকা রোজগার আছে,
1: মানে
0: ধরুন এই ধরুন ওই 8 থেকে 12 মাসের মধ্যে, যদি সঠিক পরিচর্যা, সঠিক পর্যবেক্ষণ, সঠিক সবকিছু করতে পারেন এবং বীজ যদি সুস্থ সবল এবং রোগমুক্ত এবং হচ্ছে পরিপক্ক এবং উন্নত জাতের হয়, মা একদম সুস্থ মা গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
1: বেশ, এক্ষেত্রে সুস্থ মা গাছ যেটা বললেন সেটা কিভাবে চিনবেন?
0: আচ্ছা, সুস্থ মা গাছ বলতে যে যে সুপারি গাছের ধরুন গাছের মাথাটা একটু গোল টাইপের হয়, পাতাগুলো ধরুন একদম রাউন্ড হয়ে

0: রয়েছে, ধরুন পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়েনি বা পাতাগুলো খাড়া খাড়া হয়ে হয়নি, এবং বাঞ্জ মানে সুপারির যে বাঞ্জ সেগুলো বেশ মজবুত এবং বেশ অনেক ফলন হয়েছে, এবং ফলগুলো মানে প্রত্যেকটা হ্যাঁ সাইজটা বড় এবং তার খোসাও বেশ মানে একদম মানে সুদৃঢ়ভাবে আছে। হ্যাঁ, সেই গাছ এবং তাতে রোগ রোগ নাড়া কিচ্ছু নেই, সেই সুপারিকে আমাদের নির্বাচন করতে হবে।
1: এবারে সুপারি চারাগুলো সংগ্রহ করলেন, একদম ওই যে আপনার কথা মতো যে সুস্থ সতেজ চারা সংগ্রহ করলেন, এদের বসানোর পদ্ধতি কি রকম?
0: আচ্ছা, এই চারা বসানোর জন্য আপনার ধরুন সরাসরি মানে বীজতলা থেকে চারা তুলেই কিন্তু বসালে হবে না। তার কারণ হচ্ছে এই চারাগুলোকে তুলে একদিন বা দুদিন একটু হার্ডেনিং যাকে বলে মানে করে নিয়ে তারপরে বসাতে হয়। এবারে হচ্ছে বসাতে গেলে নির্দিষ্ট দূরত্বে, দূরত্ব কিন্তু মানে মেনটেন করতেই হবে, সেটা নারকেলই বলুন এবং সুপারি। আমরা অনেক সময় ভুল করি, একদম বেড়ার মতো করে আমরা সুপারি বসিয়ে দিই, দেখতে ভালো লাগে, কিন্তু একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা লাগলে তার পর্যাপ্ত তার সূর্যালোক পায় না। তারপরে ধরুন গাছের গোড়ার যে সার জল দুজনের মানে মধ্যে প্রতিযোগিতা চলে, তার ফলে কি কেউই উপযুক্ত খাবার পায় না, উপযুক্ত সূর্যালোক পায় না, তার ফলে উপযুক্ত ফলন হয় না। সেই জন্য আমাদের সুপারির ক্ষেত্রে কম করে মানে ধরুন 8 ফুট দূরে দূরে, কম করে 8 ফুট দূরে দূরে, আর পারতপক্ষে যদি ঘন করতেই হয় তাহলে 6 ফুট দূরে দূরে মানে গর্ত খুলে, এবং এই গ্রীষ্মকালে কিন্তু বসাতে হবে। গ্রীষ্মকালে কি যখন এক পশলা দু পশলা বৃষ্টি আসছে তখন আগে থেকে গর্ত খুঁড়ে রাখতে হবে, সেই গর্ত খুঁড়ে তাতে হচ্ছে পচা জৈব সার বা ধরুন কেঁচো সার বা পচা গোবর সার, এবং তার সাথে এই এক মুঠো NPK বা কিছু সার, বিশেষ করে পটাশ সার দিয়ে ওই গর্ততে ভরে দিয়ে এবং গাছকে মাঝখানে বসিয়ে দিয়ে আর গাছের গোড়া মাটিটা গোড়ালি দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে চেপে চেপে দিতে হবে। কারণ আমরা কি হয় গাছটা বসিয়ে দেব না, আর গাছটা যে বসানো হচ্ছে সেই সুপারিটা এবং গাছের অংশটা তৈরি হয়েছে ওটা যেন মাটির লেভেলে থাকে, কাণ্ড যেন মাটির নিচে না চলে যায়, আবার সুপারিটা বা নারকেলটাও যেন বাইরে বেরিয়ে না থাকে, মাটির লেভেলে যেন থাকে, এবং খুব ভালো করে চেপে দিতে হবে। আর তা না হলে ধরুন জাস্ট হচ্ছে আপনি বসালেন এবং মাটি চাপা দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার ওখানে জল ঢুকবে বাতাস ঢুকবে, গাছটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না, গোড়া পচে যাবে এবং গাছটা প্রতিষ্ঠিত হবে না। তো সুতরাং গাছের গোড়াটা খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, আর যেহেতু বর্ষাকাল একটু মাটিটা উঁচু করে দিতে হবে যাতে গাছের গোড়াটায় জল না দাঁড়ায়। আবার বর্ষা চলে গেলে করতে হবে কি একটু ওইটাকে বেসিন মতো করে দিতে হবে যাতে জল দিতে পারা যায়, কিন্তু বর্ষাকালে উঁচু করে গোড়াটা উঁচু করে যাতে গড়িয়ে চলে যায়।
1: ঠিক আচ্ছা, যারা নার্সারি করছেন বা এই যে সুপারি গাছের আমরা বারবার বলছি যে অল্প পরিসরে অল্প সময়ে বেশি লাভ পাওয়ার জন্য, সেক্ষেত্রে একজন কৃষক বন্ধু তার যদি সামান্য জায়গা থেকে তিনি কি পরিমাণের সুপারি হোক বা নারকেল হোক সেখান থেকে কতটা পরিমাণের খরচা হতে পারে আর তার সেখান থেকে কি পরিমাণ তিনি লাভ পেতে পারেন?
0: আচ্ছা, তো ধরুন এই একটা 3 ফুট বাই 10 ফুটের যে বীজতলার কথা বললাম, এই বীজতলা তৈরি বা ইত্যাদি করার জন্য নিজের যদি লেবার হয় তাহলে তো কোনো খরচ ধরছি না, তবু তার লেবার চার্জটাকে ধরছি, এবং ধরুন জৈব সার হিসাবে কেঁচো সার বা পচা গোবর সার হিসাবে ধরছি, আর বীজ মানে ধরুন বীজ সুপারি সেই তার কেনা ধরছি, এই সব মিলিয়ে ধরুন আপনার যদি 1000-2000 টাকার মতো গড় আমি ধরছি, বিভিন্ন জায়গার বাজার দর আবার আলাদা সেইটা। এবারে হচ্ছে সেই যখন চারা তৈরি হবে প্রতি চারা বিক্রি করে আপনার হচ্ছে ধরুন ওই 1 বছরের মাথায় প্রায় গড়ে আপনার ধরুন 35-40 হাজার টাকা আপনার রোজগার হবে, খরচ খরচা বাদ দিয়ে।
1: এবার আমরা প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যাই চাষ করি না কেন সেখানে আমাদের কি হয় একটা রোগ পোকার আক্রমণের ব্যাপার থাকে, কৃষক বন্ধুদের যেটা মাথা ব্যথার প্রধান কারণ যে সমস্যা হলো গাছে রোগ লাগলো কিন্তু প্রতিকার করতে পারছেন, অথচ আমার একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে, যে আশা নিয়ে তিনি করেছেন সেটা তিনি পাচ্ছেন। যে ধরুন সুপারি বলুন বা নারকেল, এক্ষেত্রে কি কি রোগ হতে পারে এবং তার প্রতিকার করবেন কি?
0: এক্ষেত্রে যখন নারকেল চারা অঙ্কুরোদ্গম হয়েছে

0: তখন হচ্ছে যখন চারাটা বের হচ্ছে তখন কিছু পচন রোগ লাগতে পারে, পচা, গোড়া পচা, মানে তার যে অঙ্কুরোদ্গম হচ্ছে পাতা পচা রোগ হতে পারে। পাতা বেরোলো, পাতায় মানে বাদামি স্পট, না বাদামি স্পট মানে দাগ রোগ, হ্যাঁ দাগ রোগ লাগতে পারে। আর হচ্ছে যে পোকা হিসাবে আপনার হচ্ছে এই পাতা খাওয়া পোকা, পাতা কাটা পোকা, এটা হতে পারে। আবার অনেক সময় এই চারা ধরুন যদি দীর্ঘদিন মানে বীজতলাতে থেকে যায় তাহলে হচ্ছে ওই পাম উইভেল যেটাকে বলি আমরা, মানে নারকেলে পোকা, নারকেলি পোকা, লাল বাদামি রঙের একটা পোকা হয়। আবার একটা গন্ডারে পোকা হয়, যদিও গন্ডারে পোকা হচ্ছে আপনার বড় গাছে লাগে, হ্যাঁ তা এই দুটো পোকাও কোনো ক্ষেত্রে চলে আসতে পারে। আর সব থেকে হচ্ছে বীজতলাতে হচ্ছে উই পোকার উপদ্রবটাই মেন, এই উই পোকার উপদ্রবটাই মেন। তা এই উই পোকা লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য বাজারে উই নাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ নিয়ে আপনার হচ্ছে এই নারকেলের যে বীজ ওই অংশে আপনার স্প্রে করতে হবে, অথবা গুঁড়ো ওষুধ পাওয়া যায়, গুঁড়ো ওষুধ বীজতলাতেই দিতে হবে, কারণ হচ্ছে ওই উই পোকা মানে মানে সর্বত্র আক্রমণ করতে শুরু করবে, মানে পুরো বীজতলাতে দিতে হবে, এটা সুপারির ক্ষেত্রেও বটে।
1: তাহলে শুধুমাত্র উই পোকার আক্রমণটা যদি প্রতিহত করা যায়,
0: হ্যাঁ মানে এই বীজতলার ক্ষেত্রে সুরক্ষা পাবে। আর রোগের ক্ষেত্রে যেগুলো বললাম, মানে আপনার হচ্ছে এই পচন রোগ, তারপরে ধরুন পাতায় দাগ রোগ আসছে, আর এখন হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন রকম ছত্রাক, মানে একাধিক ছত্রাকের আক্রমণ হচ্ছে, এই পচন রোগ করছে একাধিক ছত্রাক, বা এই ধরুন পাতায় দাগ রোগ হচ্ছে সেটার জন্য মানে একাধিক ছত্রাক থাকতে পারে বা একটাও ছত্রাক থাকতে পারে। তা আমরা যদি সম্মিলিত মানে মানে ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে আমার এক কাজে সব কাজ হতে পারে। সেই জন্য কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণের ওষুধ মানে রোগনাশক বাজারে অনেক কোম্পানির অনেক রকম নামে বিক্রি হয়, সেগুলো 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই স্প্রে করার সময় একটু বলি কৃষক ভাইদের, এই ওষুধগুলা জলের সাথে মানে আঠা টিকা সেইটা একটা ব্যবহার করা জরুরি। তাহলে হচ্ছে এই যে আপনার এত দামি রোগনাশক ব্যবহার করছেন, তাহলে হচ্ছে এইটার কার্যকারিতাটা অনেক বেশি হবে। অর্থাৎ আপনার ওই এক ব্যারেল জলের মধ্যে একটা পাউচ মানে যে ওষুধগুলা জলের সাথে আঠা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, ছোট ছোট পাউচ, সেই পাউচ মিশিয়ে নিন, নিয়ে স্প্রে করুন। আর নারকেল পাতাতে তো কিরকম তেল যেন লাগানো হয়েছে, মোম যেন লাগানো রয়েছে, আপনার জল গিলেই ছিটকে বেরিয়ে চলে আসবে। যদি এই ওষুধগুলা জলের আঠা মিশিয়ে নেওয়া যায় তাহলে হচ্ছে, বা যাকে স্টিকার বা স্প্রেডার বলে, সেইটা কার্যকারিতাটা বাড়বে, ওষুধগুলা জলও কাজে লাগবে, আর যে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ হচ্ছে সেই ছত্রাকের আক্রমণকে প্রতিহত করা যাবে, যাতে পচন রোগ না থাকে বা পাতায় দাগ না থাকে। যদি পাতায় দাগ হয় তাহলে চারাটা ভালো দামে বিক্রি হবে না, সুন্দরভাবে বিক্রি হবে না। এইটা
1: বেশ, আপনি বিক্রির কথাই যখন বললেন তাহলে এটা বলুন যে আমাদের কৃষক বন্ধুরা যারা এই নার্সারি তৈরি করেছেন বা চারা তৈরি করেছেন, সেখান থেকে যে পরিমাণে চারা তিনি উৎপাদন করলেন, এবারে বিক্রয় করবেন কোথায়, মার্কেটটা কোথায় আছে?
0: হ্যাঁ, এই এখন হচ্ছে ধরুন মানে বিভিন্নভাবে কৃষি মেলা বা কৃষি প্রদর্শনী বা বিভিন্ন রকম জায়গায় হচ্ছে, সেই কৃষি মেলা, সরকারি খামারও কিছু কেনে, সরকারি দপ্তর কেনে, তারপরে এখন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি তৈরি হয়েছে তারা কেনে, বিভিন্ন হচ্ছে বেসরকারি উদ্যোগ মানে হচ্ছে এনজিও আছে তারা কেনে সেই সব, এবং বর্তমানে তো ডিজিটালের যুগ, অনলাইনে এখন অনলাইনে এইটার ব্যবসাটা একদম, এবং তার জন্য সোশ্যাল মিডিয়ায় তার বিজ্ঞাপন দিয়ে একদম সুন্দরভাবে বিক্রি করার জায়গা আছে।
1: বেশ, আমাদের আলোচনার হয়তো আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমাদের শ্রোতা বন্ধুদের, কিন্তু ঘড়ি কাঁটা বলছে না আমাদের আর বেশি এগোনো যাবে না, এখানে থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম যে লাভজনকভাবে নারকেল এবং সুপারির চারা তৈরি, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন তার বিভিন্ন দিক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।

0: যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষি কাজ করেন, তাদের কাছে কৃষিটা নিজের বাড়ির সন্তানের মতো। সন্তানকে যেমন লালন পালন করতে হয়, কৃষিকাজের সঙ্গে জড়িত যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের কাছে ঠিক সেই রকম। কৃষিটাকে তারা ভালোবেসে বাস্তুভিত্তে ছেড়ে শহরমুখী হতে পারেন না। গ্রামের মাটিতে থেকে, আঁকড়ে থেকে, কৃষি কাজকে সঙ্গী করে, জীবন জীবিকার অন্যতম মাধ্যম করে তারা এগিয়ে চলেন এবং অন্ন সংস্থান করেন আমাদের শহরবাসীদের তথা বিশ্ববাসীর কাছে। কৃষি নির্ভর ভারতবর্ষে এই সমস্ত মানুষগুলো না থাকলে বোধ হয় অর্থনৈতিক বড় বিপর্যয় দেখা দেবে। আজকে হঠাৎ কেন এমন কথা বলছি, আসলে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তাদের কথা আমরা তো খুব একটা শোনাই না, শুনি না আমরা। তারা কেমনভাবে চাষ করেন, আমরা সবাই বর্তমানে উন্নত প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছি উন্নত বিশ্বের দিকে, এবং খুব রূঢ় বাস্তব হলেও চাকরির দুর্মূল্যের বাজারে কৃষিকাজটাকে যে জীবন জীবিকার অন্যতম মাধ্যম করা যেতে পারে এই সমস্ত মানুষদের কাছ থেকেই তা শিখতে হয়। শুধুমাত্র কৃষিকাজের মধ্য দিয়ে যে মাসে মোটা অর্থ উপার্জন করা সম্ভব এবং পরিবার পরিজন সব একসঙ্গে থেকে মিলেমিশে তাদেরকে পাশে রেখে সেটাও যে হওয়া সম্ভব, এই কৃষক বন্ধুদেরকে দেখলে তা বোঝা যায়। শুধুমাত্র তারা যে কৃষক তা নন, তারা এক একজন উদ্যোগপতি। ঠিক তেমনি আজকের এমন একজন উদ্যোগপতির কথা আপনাদের শোনাবো। তিনি তো একাধারে কৃষক রত্ন, কৃষিকাজের মধ্য দিয়ে নয় নয় করে মাসে প্রায় 90,000 টাকা ইনকাম করেন, যেটা অনেক চাকরিজীবী মানুষদের দুঃস্বপ্ন। তাই কৃষিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এমন একজন প্রগতিশীল কৃষক বন্ধু, তার কথা আপনাদেরকে শোনাবো। আমি শুরুতেই তার নাম এবং তিনি কোথা থেকে এসেছেন সেই ব্যাপারে জেনে নি। নমস্কার।
1: নমস্কার।
0: আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা একটু বলুন।
1: আমি হুগলি জেলা থেকে আসছি। আমার নাম কৃষ্ণচন্দ্র হালদার, চুচুড়মগড়া ব্লক, আমার গ্রাম হচ্ছে উত্তর সিমলা।
0: বেশ, কৃষ্ণবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত এবং আপনার সুপরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য দিতে এসেছেন। আর আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আচ্ছা, শুরুতে যে কথাটা জানতে ইচ্ছা করে, এই যে আপনি আপনি হুগলি থেকে এসেছেন, হুগলি তো আমাদের আলু চাষ বা ধান চাষের জন্য রাজ্যের মধ্যে প্রায় বিখ্যাত বলা যেতে পারে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি ধরনের চাষ করেন, কোন সবজি চাষ করেন?
1: আলু চাষ আমাদের হয়, তবে আলু চাষের থেকে আমরা যে পেঁপে চাষটা প্রথম ধরে নিয়েছি, যে এখন যেটা বর্তমানে পেঁপে চাষটা, পেঁপে চাষের লোকসান কিছু নাই।
0: মানে আপনি পেঁপে চাষ করেন তো?
1: হ্যাঁ, পেঁপে না, আরো অন্য অন্য চাষ আছে।
0: পেঁপে চাষটাই আপনার
1: মেন
0: মেন বেশ। আলু বা ধান যে সমস্ত আমাদের কৃষক বন্ধুরা চাষ করেন, তাদের থেকে আপনি সরে এসে হঠাৎ পেঁপের দিকে আগ্রহী হয়েছেন, এই আগ্রহটা কবে থেকে বা কেন?
1: এই আগ্রহটা আমি দীর্ঘ প্রায় 78 সাল থেকে পেঁপে চাষ করছি।
0: 78 সাল থেকে?
1: হ্যাঁ, কিন্তু আমার তখন এতটা অভিজ্ঞতা ছিল না। ওই তখন বাপ ঠাকুরদাদারা যেরকম চাষ করলে হয় পেট ভরে যায় কোন রকম, সেইটুকু করে চাষ করতাম। কিন্তু এখন নয়, আমাকে চাষে লাভ করতে হবে। চাষে লাভ করতে হবে আগামী দিন, আমি যেটা 1,00,000 টাকা খরচা করলে আমাকে 5,00,000 টাকা সেইখান থেকে আনতে হবে পেঁপে চাষ থেকে, সেইভাবে করতে হবে, তবে আমি যদি লাভবান হতে পারি। আধুনিক পদ্ধতিতে যেটা হুগলি কৃষি বিজ্ঞান থেকে আমরা কিছুটা প্রযুক্তি পাই।
0: আচ্ছা,
1: হুগলি কৃষি বিজ্ঞান থেকে আমরা কিছু প্রযুক্তি পাই এবং ওনাদের প্রযুক্তি পেয়ে খুব উপকৃত, খুব উপকৃত, মানে যেটা বলা যাবে না। যেটা
0: মানে আপনি হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা রয়েছে সেখানে নিয়মিত যাতায়াত করেন?
1: একদম একদম।
0: ওখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ শুনে চাষ করছেন?
1: হ্যাঁ, চাষ।
0: বেশ, এখন আপনার জমি কত?
1: আমার জমি ছিল বাবার ঐতিহ্যিক সম্পত্তি, আমি 6 বিঘে পেয়েছিলাম।
0: আচ্ছা,
1: সেইখান থেকে আমি জমি 20-22 বিঘে জমি কিনেছি এবং দুটো ছেলেকে শিক্ষিত করেছি। দুটো ছেলে বর্তমানে ভালোই রোজগারও করে।
0: আচ্ছা,
1: কিন্তু খুব দুর্ভাগ্য কপাল, একটা খুব খারাপ লাগছে, আগামী দিন কে চাষ করবে?
0: সেটাই তো হচ্ছে কথা। আপনি একজন এত বড় চাষী, আপনার দুটো ছেলে তাদেরকে শিক্ষিত করেছেন, তারা কি মাঠে যায় নাকি এখন চাকরি করে?
1: চাকরিও করে, মাঠে যায় অল্প
0: অল্প
1: নাম মাত্রা।
0: অথচ আপনার বয়স তো বাড়ছে, আপনার এখন বয়স কত হলো?
1: আমার এই প্রায় 70-72 হবে।
0: 70-72, এই এত বছর বয়সে আপনি মাঠে হাড় ভাঙা খাটুনে খাটছেন এবং এতগুলো জমিতে আপনি চাষ করছেন, আর এই যে পেঁপে চাষটা আপনার মূল উৎপাদনের মাধ্যম, অর্থকরী ফসল, সেখানে কত পরিমাণ জমিতে লাগিয়েছেন?
1: বর্তমানে আমার 4

0: পেঁপে চাষ আছে,
1: চার বিঘা।
0: হ্যাঁ, চার বিঘা পেঁপে
1: কত গাছ আছে? তবু চার বিঘা,
0: চার বিঘাতে আমরা বিঘে আমার 450 গাছ বসে,
1: প্রতি বিঘাতে 450 গাছ, 450 করে গাছ। আপনি প্রায় 1600-1700-1800 মতো গাছ লাগিয়েছেন, এতগুলো গাছ লাগাচ্ছেন যখন, এবং আজকের আপনার কাহিনীটা আমরা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাহলে যদি একটু শুরু থেকে শুরু করি, যে পেঁপে চাষ করতে গেলে আমরা জমি নির্বাচনটা তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়,
0: এক নম্বর,
1: সেক্ষেত্রে কোন ধরনের জমি পেঁপে চাষের জন্য উপযুক্ত?
0: পেঁপে চাষ করতে গেলে সাধারণত উঁচু বেলে দোঁয়াশ মাটিতে ভালো হয়, সবজির ভালো হয়, তবে এঁটেলে হয়, কিন্তু এঁটেল মাটিতে অতটা
1: ভালো
0: রেজাল্ট দেবে না, অতটা ভালো হবে না।
1: আপনাদের ওদিকে কি মাটি বেলে দোঁয়াশ?
0: বেলে দোঁয়াশ।
1: তাহলে এই ধরনের জমিটা আগে নির্বাচন করতে হবে। এরপর এবার
0: জমিটা আমি চাষ দেবো, চাষের আগে চাষ একটা চাষ দেওয়া হয়ে গেল, আমার পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলার করে একটা করে চাষ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বিঘে 200 ঝুড়ি করে গোবর কিংবা জৈব সার দিতে হবে,
1: মানে প্রথম চাষের পর।
0: প্রথম চাষের পর এইবার আরো দুটো তিনটে চাষ দেওয়া হবে, চাষেতে মাটির সঙ্গে একদম মিশে গেল, দিয়ে এইবার আমি তখন ওই চারা তৈরি করলাম, চারা মানে পেঁপের দানা থেকে চারা।
1: আচ্ছা,
0: পেঁপে আগে পেঁপেটাকে,
1: তাহলে পেঁপের দানা থেকে চারা তৈরি করবেন, তাহলে সেই দানাটা পেলেন?
0: হ্যাঁ, দানাটা এইবার, দানা কিন্তু আমরা বাইরের নেবো না, কেন বলছি, নিজের থেকে আমার নিজের হাতের তৈরি, আমরা দেশি এবং হাইব্রিড কে ক্রস করে সেই পেঁপের চারা আমরা তৈরি করে সেই চারা আমরা বসাই।
1: এগুলো তাহলে আপনি শিখলেন কোথা থেকে? ওই কেবিকে থেকে?
0: হ্যাঁ, কেবিক থেকে শিখেছি, এবং কেবিকে হুগলি কেবিক যথেষ্ট আমাদের প্রযুক্তি দেন।
1: এই যে কোনটা কি ধরনের দানা বা কোন পেঁপে থেকে নিলে সেটা ভালো হবে, ভালো বীজ পাবেন?
0: আমরা নতুন গাছের পেঁপে ছাড়া আমরা বীজ করব না। প্রথম থেকে তিন নম্বর পেঁপে, যেটা তলা থেকে তিন নম্বর পেঁপে, ওটা বাদ দিয়ে, ওটাই বীজ কম হয়।
1: আচ্ছা,
0: তারপরে চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, আট নম্বরের বেশি আর নেবো না। ওই বীজটা থেকে পেঁপে নিয়ে নিলাম, এবং দক্ষিণ পূর্ব পেঁপেটা হওয়া চাই,
1: যে পেঁপেগুলো দক্ষিণ এবং পূর্ব দিকে হয়েছে
0: হয়েছে সেই বীজে পেঁপে দানা খুব ভালো হবে, এবং তার ফলও ভালো হবে, এবং আপনি দুবছর যে পেঁপে রেখে দেবেন গাছে তাতে খুব ভালো আপনাকে ফল দিয়ে যাবে।
1: আচ্ছা ভাই, এই যে পেঁপে দানাগুলো সংগ্রহ করছেন, সেখানে একটা পুরুষ বা মেয়ে যেগুলো বীজ হতে পারে সেগুলো চিনবেন কিভাবে?
0: একটা হচ্ছে কটা জাতীয়, যেটা যেটা কটা,
1: যে দানাটা,
0: যে দানাটা পুরুষ না, সেটা পুরুষ না, কালোটা পুরুষ।
1: আচ্ছা, কালোটা পুরুষ, যেটা কটা ওটা মেয়ে।
0: মেয়ে, হ্যাঁ, মেয়ে। এই দেখে আমরা দানা ফেলি, এবং দানা দু রকম ফেলা হয়, একটা তলা করে ফেলা হয় আর একটা ফুটি পলিথিনের ফোল করে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাইতে দানা ফেলা হয়, তাতে ফেলা হয়, যেটা যেরকম যে যেরকম পারে সে সেরকম করে।
1: আপনি সচরাচর কি করেন?
0: সচরাচর ওই আগে তলা ফেলে করি, লাইন করে তলা ফেলে নি, ফেলে একটা একটা চারা তুলে তাকে এক সপ্তাহ রেখে দিতে ছাওয়ায়, মরবে কি বাঁচবে সে দেখে নেবো। এবার সেই চারাটা নিয়ে গিয়ে একদম জমিতে
1: বসাবে।
0: এবার জমি বসানোর আগে, যে চাষ দেওয়ার পর, আমাকে 4 ফুট বাই 4 ফুট দাঁড়া করতে হবে, কিন্তু ওই 4 ফুট ডাঙাটাকে 2 ফুট বাই 2 ফুট করতে হবে, 2 ফুট বাই 2 ফুট
1: মানে ডাঙা বলছেন?
0: হ্যাঁ, ডাঙা, যেটা আলুর ডাঙা হয় না যেরকম,
1: আচ্ছা, উঁচু ঢিবি টাইপ,
0: ঢিবি টাইপের ওই ডাঙাটাকে 2 ফুট বাই 2 ফুট করতে হবে। একটা ডাঙাকে কেটে আর একটা ডাঙায় তুলতে হবে, মানে ওইটা লাস্টে 4 ফুট হয়ে গেল, 4 ফুট আন্তর গাছটা হচ্ছে, বুঝতে পারছেন? এবং চারা গাছও সেই রকম,
1: গাছ থেকে গাছের দূরত্ব,
0: দূরত্ব ওটাও 4 ফুট,
1: ও 4 ফুট,
0: 3.5 ফুট থেকে 4 ফুট, যত কাছাকাছি হবে, খুব ঘন হলো আবার খারাপ হবে, কিন্তু ঘন না বসালে উপায় নেই। এখন একটা ফ্যামিলিতে 3 জন মানুষ, তারা ওই 2 কেজি 3 কেজি পেঁপে খাবে না, তারা 750 হায়েস্ট 1 কেজি, এর বেশি পেঁপে নেবে না, পাকালেও তাই কাঁচাতেও তাই। এইভাবেই পেঁপে আমাদের
1: জমি তৈরির যে প্রসেসটা বলছিলেন, যে মোটামুটি প্রথম চাষের পর আপনি 200 ঝুড়ি
0: গোবর,
1: গোবরটা দিতে হবে, দিয়ে কি আবার চাষ দিতে হবে?
0: চাষ দিতে হবে,
1: তারপরে মাটিটা তৈরি করছেন?
0: তৈরি করলাম, হ্যাঁ, দাঁড়া করে নিলাম, একটা দাঁড়ায় বসিয়ে দিলাম, একটা দাঁড়া গ্যাপ রাখলাম, ফের একটা বসালাম, ফের একটা,
1: কেন এই গ্যাপটা রাখলাম? ডিস্টেন্সের জন্য
0: বলছি। এইবার প্রথমবার আমরা খোল বিঘেতে, বিঘেতে 4 খানা করে খোল, 4 খানা ইফকো দেবো, 1 খানা ইউরিয়া দিয়ে মাটি দিয়ে দিলাম।
1: আচ্ছা, এই 4 খানা ইফকো 1 খানা খোল বলতে পরিমাণটা কত?
0: 4 খানা খোল, 4 খানা খোল 50 কেজি।
1: আচ্ছা,
0: আর 1 খানা ইফকো 50 কেজি,
1: সেটা ওই 4টে করে দেবেন?
0: হ্যাঁ, দিয়ে ওই মাটি দেওয়া হলো, ওই যে 2 ফুট বাই 2 ফুট, একটা একটা 2 ফুটের ডাঁড়াকে কেটে উপরে তুলে দেওয়া হলো। এইবার জল নিকাশিটা সুন্দর হলো, প্রায় হাজার বন্যা হয়ে গেল, সেখান থেকে জল বয়ে যায়, যদি দুটো তিনটে দিন জল নাও থাকে তাহলে চারা কিচ্ছু হবে না।

0: তাহলে গাছ লাগানো হয়ে গেল ওইভাবে। এরপরে আস্তে আস্তে আমাদের তো কিছু পরিচর্যা থাকে,
1: হ্যাঁ পরিচর্যা,
0: সেটা কি করতে হবে?
1: এইবার পরিচর্যা ঘাস হলে নিরান করতে হবে, নাহলে আমাদের এখন খুব সহজ উপায় ঘাস মারা যেসব বেরিয়েছে সেইগুলো আমরা দিয়ে ঘাসকে মেরে দিই, দিয়ে তিন হাঁড়া মাটি দিতে হবে তিনবার, ওই যে দু ফুট বাই দু ফুট ওই ডাঙার মাটিটাকে কেটে তুলে চার ফুটের আনতে হবে, সেইটা চার ফুটের ডাঙাটাকে করে কমপ্লিট করতে হবে।

0: ওই যদি ওই পোকাকে না মারলে কিন্তু হবে না। আমরা রাসায়নিক ওষুধ দিই যেরকম,
1: এবং এইটা তো পেঁপে গাছে প্রচুর পরিমাণে দেখা যায়, পাতাতে বা কাণ্ড
0: ও না দিলে মেরে দেবে পেঁপে গাছ। এক মাসের মধ্যে পেঁপে গাছ কি চারাবেলায় এক সপ্তাহে শেষ করে দেবে।
1: আচ্ছা, আপনি যে চারাটা লাগাচ্ছেন এটা কতদিনের চারা, তাদের হাইটটা কেমন?
0: হ্যাঁ, আমি চারাটা ফেলছি এই আপনার এই ফেব্রুয়ারির মধ্যে চারা ফেলবো। ফেব্রুয়ারির মধ্যে চারা ফেললাম, আর আমি আপনাকে আমি এপ্রিল মের মধ্যে কমপ্লিট করব বসানো
1: কমপ্লিট
0: একদম। জুন মাস থেকে মাটি দিতে শুরু করলাম, এক আলা দু আলা তিন আলা, তিনবার মাটি দিতে হবে, ওই 15-20 দিন অন্তর।
1: 15-20 দিন বাদে বাদে তিনবারই ওটা দিয়ে দিতে,
0: দিয়ে লাস্ট আর কিছু করবো না দিয়ে। এইবার যদি আপনার পয়সা থাকে তাহলে পলিথিন সিট
1: গোড়াতে
0: পুরো চাপা দিয়ে দিলেন,
1: পলিমালচিং যে,
0: হ্যাঁ হ্যাঁ পলিমালচিং, ওইটা চাপা দিলে আপনার কি হবে, ডাঙাটা নেবে যাবে না, আকাশের জল নেবে না, তাতকে কন্ট্রোল করবে।
1: আচ্ছা, সেই সঙ্গে কোনো বিশেষ আগাছাও,
0: আগাছাও হবে না, আগাছা একদমই হবে না। এবারে কেবিক থেকে আমাদের দিয়েছে চটের ইয়ে দিয়েছে, এবং আমাকেও দিয়েছে বেশি।
1: আচ্ছা,
0: যেহেতু আমার
1: সেগুলো আপনার বাগানে লাগিয়েছে,
0: লাগাচ্ছি। হ্যাঁ, নতুন গাছে আগে এইগুলোকে করতে হবে।
1: মোটামুটি আপনি গাছে মাটি দিয়ে দিলেন তিনবার, এবারে গাছের যদি বৃদ্ধি দশাতে আর কি বিশেষ কোনো পরিচর্যা, সার, ওষুধ, এটা কিরকম?
0: পেঁপে যখন আপনি যদি কাঁচা ভাঙেন তাহলে ওষুধের কোনো গল্প নেই, ওই মাঝে মাঝে একটা হালকা ওষুধ মেরে দিলেন যাতে পেঁপেটা ভেঙে, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছেন, ওই 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম 750 হায়েস্ট, 1 কেজি পেঁপেটা কাঁচা বিক্রি করে দিলেন। কিন্তু আমাদের পাকার ক্ষেত্রে ওটা হবে না, পাকাতে কিন্তু পেঁপেটা যখন হবে গাছ ভর্তি হয়ে যাবে, ওই যে খাবার দেওয়া হচ্ছে ভর্তি হয়ে যাবে। কিন্তু মাকে বাঁচাতে গেলে পেঁপে গাছে সবসময় 16-20টা পেঁপে রাখতে হবে, বাকি সব পেঁপে ভেঙে কাঁচা সেল করে দিতে হবে।
1: 16-20টা পেঁপে
0: গাছে রাখতে হবে,
1: তার মানে আপনার ফলছে কত,
0: অজস্র হয়ে যাচ্ছে। এইবার তিনহারা মাটির পর আমি কিন্তু গাছে খাবার ফের দেবো।
1: হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাইছি, তখন কি দেবেন
0: গাছে? তখন দেবো, যখনই আমার পাকা পেঁপে হয় যদি, তখন আমি কিন্তু রাসায়নিক অফ করে দেবো।
1: আচ্ছা,
0: রাসায়নিক দেবো না, শুধু খোল, বাদাম খোল আর সর্ষে খোল।
1: বেশ,
0: বাদাম খোল ওই ধারে দিয়ে, এইবার যখন খুব এই ধরুন কার্তিক মাসের পর সিজন চেঞ্জ হয়ে গেল, আমাকে সেচ দিতে হবে, ওই গায়ে খোল দিয়ে সেচ দিয়ে দিলাম, কিংবা খোল সারা জমিতে ছড়িয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, ওই ডাঁটাটাকে ঘেঁটে দিলাম যাতে পিঁপড়ে এবং কোনো শিয়াল টিয়ালে ওইসব খেতে পারে, বাদাম খোল শিয়ালে খুব খায়, অর্থাৎ মাটির সঙ্গে মিশিয়ে দিলে ওটা আর খেতে পারবে না।
1: তা সেচটা দেবেন, সেচটার পরিমাণ কিরকম হবে?
0: সেচ আপনার 15 দিন অন্তর সেচ দিতে হবে,
1: 15 দিন অন্তর। সেক্ষেত্রে কি জল রেখে দিতে হবে নাকি একটু ছিপছিপে?
0: না, জল ধরিয়ে রাখতে হবে,
1: ধরিয়ে রাখতে।
0: হ্যাঁ, ওই একদিন রাখলাম।
1: পেঁপের ক্ষেত্রে তো খুব বড় সমস্যা, যে সমস্ত পেঁপে চাষিরা রয়েছেন বা আমরা যারা ঘরে সামান্য দেখি, সেখানে তো গোড়ায় জল জমলেই তো পেঁপে গাছ,
0: জল জমতে দেবো না,
1: জমতে দেওয়া যাবে
0: না, গাছ তো উপড়ে, 4 ফুট উপড়ে উঠে গেল তো গাছ, গাছ তো উপড়ে।
1: হ্যাঁ,
0: কিন্তু তলায় জল, তাতে
1: জল একটু থাকতে হবে,
0: জল থাকতে হবে, জল ওতে খোল ছড়ানো হয়ে গেল, একদম একদম খোল জমিতে ছড়ানো হয়ে গেল। ছড়ানোর পর আমাদের লেবার দিয়ে ঘেঁটে দিলাম, জলটাকে ঘেঁটে দিলাম, মাটির সঙ্গে মিশে গেল, ব্যাস আর কিছু নেই,
1: আর কিছুই দিতে হচ্ছে
0: না, কিছু দিতে হচ্ছে না।
1: এবারে ধরুন আপনি মার্চ এপ্রিলের দিকে বসাচ্ছেন, তাই তো? বসানো কমপ্লিট করবেন, সেখান থেকে যা কিছু পরিচর্যা এটা ওটা করার পরে আপনার কতদিন পর গাছে ফুল আসবে বা ফল ধরবে?
0: আমার 2-2.5 মাসের মধ্যে ফল এসে যাবে,
1: জুন জুলাই
0: একদম একদম এসে যাবে। কিন্তু সাথে সাথে আমার পাকার ক্ষেত্রে কিন্তু বাঁশ বাঁধতে হবে
1: গাছগুলোতে,
0: গাছগুলোতে একটা করে দুটো করে বাঁশ বাঁধতে।
1: যে সময় পেঁপে চাষের কথাটা বলছেন আপনি, এই সময় তো একটা প্রকৃতির মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের একটা পূর্বাভাস থাকে বা ঘটে, সে সময় তাহলে কিভাবে সামাল দেন?
0: তার আগে যখন গাছ আপনার 2-3 ফুট 2.5 ফুট তখন আমরা মোটা কঞ্চি বেঁধে দিই এক একটা গাছে, আর একটু ফল ধরতে আরম্ভ করলো সঙ্গে সঙ্গে আমরা একটা করে বাঁশ বেঁধে দিলাম। এটা পাকার ক্ষেত্রে, কাঁচার ক্ষেত্রে লাগবে না, কোনো বাঁশের প্রয়োজন নাই।
1: কেন কাঁচার ক্ষেত্রে লাগবে?
0: কাঁচা গাছ আপনার যখনই তো 500-1 কেজি হবে
1: তখন তো পেড়ে নেবে,
0: কিন্তু আমার গাছে ওই 4-5 পাল্লা পেঁপে সবসময় থাকবে।
1: আপনি মূলত কোন ধরনের পেঁপেটা বিক্রি করেন বা গাছ থেকে ভাঙেন, কাঁচা না পাকা?
0: পাকা,
1: পাকাটাই বেশি, এটা কি বেশি বাজারে চাহিদা?
0: হ্যাঁ, মাকে বাঁচানোর জন্য কাঁচা কিছু পেঁপে ভেঙে নিই আমরা, পেঁপেটাকে সাইজ করার জন্য, দেখ নাই একটা গাছে যদি একটা থলোতে 5-6টা পেঁপে থাকে সে পেঁপে বাড়বেও না, থ্যাবড়া তোবড়া হবে, আপনি দেখে বলবেন দূরে পেঁপে আমি নেবো না, বাজারে কম্পিটিশনে লড়তে হবে সোজা কথা। আচ্ছা, কম্পিটিশনে লড়তে গেলে পেঁপেতে আমাকে ওষুধ দিতে হবে, যেমন ওষুধ দিই আমরা মেরিভন দিই, তারপর ব্যাবিস্টন দিই, স্যাপ দিই,

0: এইসব ওষুধগুলো আমরা পেঁপেকে পরিষ্কার রাখার জন্য।
1: সেটা যখন পেঁপে ধরছে
0: ধরছে, তারপরে এই যে ফাল্গুন মাসে যেটা আমাদের মাঘ ফাগুনে যেটা আপনার এই কুয়াশা হয়, কুয়াশায় দেখবেন পেঁপেকে ফাটিয়ে দেয়, তার জন্য আলাদা ওষুধ মানে বরুণ, বরুণের সঙ্গে ব্যবিষ্টন ট্যাবিষ্টন এইসব গ্রুপের ওষুধ মিশিয়ে ওটা স্প্রে করলে ওটা কেটে যায়।
1: আচ্ছা, পেঁপে গাছে আরেকটা যেটা বলছিলেন যে ওই দুয়ে পোকার আক্রমণ, ওটা কি ছোটবেলাতে হচ্ছে নাকি?
0: ছোটবেলা থেকে আসে।
1: আর যখন ফুল ফল ধরলো,
0: শীতকালে অতটা থাকে না, গ্রীষ্মকালে এবং এই বর্ষাকালে এইগুলো থাকে।
1: এক্ষেত্রে কি শুধুমাত্র এই পোকার আক্রমণ বেশি দেখা দেয়?
0: হ্যাঁ, এই পোকার আর অন্য কোন রোগ নেই,
1: মানে দুয়ে পোকা দমন করতে পারলে তাহলে নিরাপদ,
0: একদম নিরাপদ।
1: কাঁচা যেগুলো পারছেন সেটা কতদিনের পেঁপে বা কি মানে পরিমাণ দেখে পেরে নেন?
0: হ্যাঁ, পরিমাণ দেখে মানে কি, একটা গাছকে বাঁচাতে গেলে এই পেঁপেটা আমায় রাখতে হবে, এই পেঁপেটাকে কেটে সঙ্গে সঙ্গে বাজারজাত করে দিলাম।
1: এবার আপনার এই চার বিঘা জমিতে আপনি পেঁপে চাষ করছেন বা লাগাচ্ছেন, সেক্ষেত্রে যখন ফল তুলছেন কি পরিমাণের ফল তুলবেন? যদি কাঁচার কথা ধরি, আমি পাকাতে পরে আসি,
0: দেখা গেল যে 16টা কি 20টার ঊর্ধ্বে গাছ হয়ে গেল, সেখান থেকে আমাকে পেঁপেগুলো ভেঙে নিতে হলো, সেই পেঁপেগুলো ভেঙে বার করে দিলাম এইরকম আর বিঘে। এবার যতটা হলো, এত মন তত মন নয়, যতটা হলো ততটা বার করে দিলাম, তাতে গাছটাও বেঁচে রইলো, আমার পেঁপেগুলো ফলগুলো ভালো হলো।
1: আর পাকাগুলো?
0: পাকাগুলো তখন এই যখনই পাকতে শুরু করবে তখনই আমাকে এই মেরিবন এইসব ওষুধগুলো ব্যবহার করতে হবে আপনার 10 দিন 12 দিন অন্তর, আর বর্ষাকালে বিশেষ করে সপ্তাহে একবার
1: ওষুধটা দিতে হবে,
0: ওষুধটা দিতে হবে, কেননা পেঁপেটা ওই জল বসে যায় তো, জলেতে পচে যায়, ওইটা আমাকে দেখতে হবে।
1: এই যে বর্ষাকালে গাছটাকে বাঁচানোর জন্য বিশেষ কিছু উপায় রয়েছে বা আপনার অভিজ্ঞতা?
0: হ্যাঁ, বর্ষাকালে একটা কারণ সবসময় থাকতে হবে যে দিন রাত বৃষ্টি হচ্ছে, বাড়িতে ঘুমোলে হবে না, কোদালটি নিয়ে তখন যেতে হবে ড্রেনটাকে পরিষ্কার রাখতে,
1: জল নিকাশি ব্যবস্থা,
0: নিকাশির ব্যবস্থাটা একদম পরিষ্কার, জল বর্ষাকালে 1 চামচ থাকবে না, আর গ্রীষ্মকালে 10 চামচ আপনাকে দিতে হবে, এই হচ্ছে নিয়ম। দিন রাত বৃষ্টি হচ্ছে, কোদাল নিয়ে যেতে হবে, তুমি ঘুমো বা যাই করো আগে পেঁপে খেতে যেতে হবে, জল দাঁড়িয়ে আছে কিনা, জল দুদিন যদি দাঁড়ায় গাছ লাল হয়ে যাবে।
1: আপ্রাণ চেষ্টা করলেন অথচ গাছের এইরকম দশা এলো, লাল হয়ে গেল, সেক্ষেত্রে কি করবেন?
0: সেক্ষেত্রে এইবার দেবো ইউরিয়া ছড়িয়ে দিই, যাতে শেকড়টা সংসারে চালিয়ে যায়, গাছ আবার ঠিক যেরকম সেরকম হয়ে যায়। আবার এখন ইদানিং আবার নতুন একটা আমরা জমি তৈরি করে শিখেছি,
1: কিরকম
0: যেগুলো সোনা জমি,
1: আচ্ছা
0: ধান হয় আলু হয়, সেই জমিতে ডাঁড়া উঁচু করে পেঁপে গাছ বসাচ্ছি, যেটা মাটিতে বসালে খুব ভালো ফলনটা হয়, কিন্তু সে তাতে জল নিকাশি রাখতে হবে, একটুও জল দাঁড়ালে হবে না, তাতে ডাঁড়া উঁচু করতে হবে, 4 ফুটের উঁচু করতে হবে ডাঁড়া, সেরকম বুঝে।
1: মানে পেঁপেটা চাষ করা যাবে, খুবই অর্থকরী ফসল, কিন্তু ওই খেয়াল রাখতে হবে উঁচু করে বসাতে হবে যাতে গোড়াতে জল না জমে, এটাই একটা বড় সমস্যা,
0: বড় সমস্যা। একটা যদি ছোট চাষি, আমি বলছি 1 বিঘে জমি যদি ঠিক মতো চাষ করে, তার 5টা লোকের সংসার মানে বহল তবিয়ে যাকে বলে চালিয়ে দেবে, বহল তবিয়ে আর কোনো চাষ করতে হবে না তাকে, কিন্তু ওই 1 বিঘে পেঁপে তাকে লক্ষ্য রাখতে হবে, ওই যে বললাম 1.5 লাখ টাকা অন্তত ঢেলে দিতে হবে, সে বছরে আমি বলে দিলাম, আমি খাতা কলমে দেখিয়ে দিতে পারি, সে 3 থেকে 4 লাখ টাকা ভালো ব্যাচ।
1: হ্যাঁ, আমি হিসেবটাতে আসছিলাম যে ধরুন মোটামুটি আপনার 4 বিঘের কথা বাদ দিচ্ছি, আমি 1 বিঘের হিসেবেই আসি, আপনার 1 বিঘেতে আপনি 450 গাছ লাগাচ্ছেন, তাহলে 450 গাছ, তারপর পরিচর্যা, জলসেচ, সার, ওষুধ, লেবার রয়েছে, সেটা নিয়ে আপনার খরচ কেমন হচ্ছে?
0: সেইটা আপনাকে সবসময় আপনার 2 বিঘে যদি পেঁপে চাষ থাকে, 2টো লেবার সবসময় রেখে দিতে হবে,
1: 2টো লেবার,
0: তার সঙ্গে নিজেকে থাকতে হবে,
1: 3টে লেবার, তাহলে
0: 3টে লেবার, গাছ বাঁধা, কোন ফলটা বেঁকে যাচ্ছে, কোন পাতাটাই কি আছে, এই সময় আবার ইয়েও আসে পাতাতে, ওগুলোকে বলে শোষকের মতন আসে,
1: আচ্ছা শোষক পোকা,
0: শোষক পোকা আসে, তার জন্য আমরা ওই কাকা ওষুধ দিই,
1: কাকাগুলো বাজারে বিভিন্ন
0: যেগুলো
1: পাওয়া
0: যায়। 4 বিঘে জমিতে আমাকে 2টো লোক সবসময় ঘুরছে, আর আর এক্সট্রা সময় লোক থাকবে, সবসময় এক্সট্রা লোক লাগিয়ে নিচ্ছি।
1: আর খরচ কেমন হচ্ছে আর প্রফিটের ব্যাপারটা একটু বলুন।
0: আমি আপনাকে বললাম যে 1 বিঘে জমি যদি চাষ করে 10টা লোককে হেসে খেলে তার সংসার
1: চলে যাবে,
0: একদম একদম, তাকে সেইভাবে চাষ করতে হবে।
1: যদি আমরা মান্থলি একটা হিসেবের কথায় আসি, যদি মাসিক খরচ যা কিছু হচ্ছে আপনার, সেখান থেকে আয়ের ব্যাপারটা যদি দেখি কেমন হতে পারে?
0: বছরে 1 বিঘে জমি যদি ঠিক মতো 450 গাছ বসিয়ে যদি ঠিক মতো চাষ পরিচর্যা সব কিছু করতে পারে, তা রেগুলার আপনি একটা গাছেতে আপনার ফল আপনার 30 কেজি ফল থাকবেই, মানে 6 পাল্লা পেঁপে থাকবে, গড় 6 পাল্লা পেঁপের দাম হচ্ছে আপনার 200 টাকা করে গড়, ধরুন 200 থেকে 250, এমন এমন সময় যায় যে এই রমজান মাসে 500 টাকা এবারে যাবে, এবারও এখন
1: পাল্লা
0: পাল্লা এখন পাল্লা যাচ্ছে আপনার 350 টাকা।

0: আজকে বেচেছি আমি 2 কুইন্টাল মাল 350 টাকা।
1: কতদিনের সিজনাল যে
0: এটা 12 মাস?
1: 12 মাস না, এই যে ধরুন আপনি মার্চ এপ্রিলের দিকে গাছটা লাগাচ্ছেন, এটা জুন জুলাই আগস্টে ফল দিতে শুরু করে, তারপরে এটা চলতেই থাকে কতদিন ধরে?
0: ও 2 বছর।
1: 2 বছর ধরে
0: ভালো ফল নিতে গেলে 2 বছর।
1: 2 বছর
0: পুরোনো গাছ রেখে দিলে সে ভালো ফল হবে না, সেই গাছকে আবার কেটে দিয়ে নতুন করে ফের আবার চাষ করে লাগাও।
1: মানে ধরুন 2 বছরের পর থেকে আস্তে আস্তে গাছের ফলনটা কমতে
0: থাকবে।
1: তাহলে একবার চাষ করলে আপনার 2 বছর পর্যন্ত আপনি সেই গাছ থেকে একটা গাছ থেকে ফল পেতে থাকছেন, সেই ইনকাম দেবে?
0: হ্যাঁ দেবে, এবং তাকে খাইয়ে দিতে হবে, খাবার যেমন দেবেন সে তেমনি আপনাকে ফল দেবে। এবং আমি বলছি আমাদের হুগলি জেলায় কৃষি বিজ্ঞান বেশি দিন আসেনি, যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের হুগলি জেলায় পেঁয়াজ চাষ করুন বলাগড় ব্লক হচ্ছে 1 নম্বর, এবং আমাদের চুচুড়া মগড়া ব্লক পোলবাজারপুর এইসব জায়গাগুলো মানে সারা আপনার তারকেশ্বর আপনার চণ্ডীতলা আপনার এই সাইটে হুগলি কৃষি বিজ্ঞান ভীষণ প্রযুক্তি মানে মুখে বলা যাবে না, সব গ্রামে গ্রামে গিয়ে শেখাচ্ছেন, খুবই ভালো। আমাদের আমরা হুগলি কৃষি বিজ্ঞানের বাড়ির গায়ে আছি, আমরা সব কিছু হেল্প পাই, সবসময় ভালো ব্যবহার পাই। এবং
1: তারা তো রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন তারা তো আপনাদের স্বার্থেই রয়েছেন। এবং তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা শুনছেন, খুব একজন বাস্তব মানুষ তার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছেন। এখনো পর্যন্ত যারা প্রথাগতভাবে চাষ করেন এবং আপনারা যদি চিন্তা ভাবনার পরিবর্তন ঘটান, এবং আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে যেটা বলার চেষ্টা করি যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করুন, প্রথাগত চাষ আপনাদের সেই সত্যযুগে কেমন হতো সেখানে তখন হয়তো ছিল না বলে তারা নিশ্চয়ই করতেন, তখন বিজ্ঞান ভিত্তিকতে চাষ করলে আপনারা নিশ্চয়ই লাভবান হবেন
0: 100 বার। একদম একদম।
1: আপনি এই 4 বিঘাতে পেঁপে চাষ করছেন, সেক্ষেত্রে এবার আপনার একটু লাভ ক্ষতি কিরকম যদি বলেন?
0: লাভ তো আমার আছেই, আমি তো মাসে আমি বললাম তো আমি 90,000 থেকে 1 লাখ টাকার ঊর্ধ্বেও আমি বেচি। কোন এই রমজান মাসে যেমন পেঁপের দাম ডবল হয়ে যায়, তখন গড় 250 টাকা নয় তখন 500 টাকা পাল্লা, আর আজকে 350 টাকা পাল্লা বেচেছি, ঠিক মতো চাষ করে যেতি, 8-10 জন ফ্যামিলি হেসে খেলে খুব ভালোভাবে চলে যাবে, কোনো চাষের দরকার নেই।
1: এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন প্রগতিশীল কৃষক বন্ধু কৃষ্ণচন্দ্র হালদার মহাশয়ের সঙ্গে, তিনি এসেছিলেন হুগলি থেকে। আজকের মতো এই পর্যন্ত, আপনাকে নমস্কার জানাই, আপনার সুস্থ শরীর কামনা করি, আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক আপনার চাষের, এই কামনা নিয়ে আজকের মতো ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসরে এখানে শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের সমীক্ষার শিরোনাম জলের মতো সহজ, এটি বলেছেন সুজিত ভট্টাচার্য।
3: ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক কবিতায় দৃশ্যত অসীম সাগরের মাঝে তৃষ্ণার মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটারের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বৈজ্ঞানিক তথ্য সুনিশ্চিত করেছে মিষ্টি জলের অপ্রতুলতা। বৈশ্বিক জলের আয়তনের মাত্র 3% মিষ্টি জল, আর সেই 3% থেকেই মেটানো হচ্ছে রান্না, কৃষি, সেচ, মাছ চাষ ও শিল্পসহ নানান প্রয়োজন। ইউনাইটেড নেশনস ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন জানাচ্ছে পৃথিবীতে দৈনিক জল খরচের খতিয়ান জন প্রতি 50 থেকে 100 লিটার, আর ক্ষেত থেকে খাবার থালা পর্যন্ত উঠে আসা খাবার প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে জন প্রতি দৈনিক জল খরচ প্রায় 2000 থেকে 5000 লিটার। চিন্তার জল ছবি এই যে প্রতি দেশেই কমছে পার ক্যাপিটা ওয়াটার রিসোর্সেস, শুধু প্রত্যন্ত গ্রামাঞ্চলে নয়। কিছুদিন আগে ভারতের এক আধুনিক ঝাঁচকচকে শহরেও রীতিমতো শুরু হয়েছিল জলের হাহাকার। চড়া দামে কিনতে হচ্ছিল 1 বোতল জল। জলের মতো নিঃশেষযোগ্য ও গুরুত্বপূর্ণ সম্পদ জাতীয় স্বার্থে সংরক্ষণীয়। সময় এসেছে জলের ভোক্তাদের অর্থাৎ আমাদের সবার সচেতন ও সাবধান হওয়ার। মাটি প্রস্তুতি, চারা তৈরি ও সেচের কারণে মিষ্টি জলের সিংহভাগ যায় কৃষিতে। কৃষিতে জল সংরক্ষণের 2 উপায়, খাদ্যাভাস পাল্টে সেই শস্যের চাষ করা যার ফলনে জল লাগে কম, ধানের চেয়ে গম চাষে জল লাগে কম, মিলেট চাষে আরও কম। 2য় উপায়, উন্নততর সেচ, ড্রিপ ইরিগেশন, গাছের গোড়ায় নিখুঁত জল যোগ, প্রয়োজনে সারসহ। জল কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ও জলের অধিকার যেন বিতর্কিত, এ নিয়ে চলছে বিভিন্ন স্তরীয় জল মতানৈক্য, যেমন

0: রাস্তায় কলতলার ঝগড়া, ভাড়াটের জল মামলা, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে সীমিত জলযুদ্ধের হামলা। জল সংগ্রহের গুরুত্ব, উপযোগিতা ও শক্তি উপলব্ধি করে জাতীয় জলসম্পদ উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্পের সূচনা করে দেশবাসীকে জল সংরক্ষণ ও সচেতনতার সৈনিক ও অংশী করেছেন। 2021 থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে ক্যাচ দ্য রেন অভিযান, যা সহজ বার্তা, যেখানে বৃষ্টি হবে, যখনই বৃষ্টি হবে সেই জলকে সংরক্ষণ করা, একে জন আন্দোলনের রূপ দেওয়া। বৃষ্টির প্রতিটি সংরক্ষিত ফোঁটা ভবিষ্যৎ প্রজন্মের সবথেকে বড় মূলধন। এই প্রকল্পের আওতায় দেশ জুড়ে গ্রামে ও শহরে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরনো কুয়ো ও জলাশয়ের পুনরুজ্জীবন ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরের বড় বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের স্বার্থে রেন ওয়াটার হারভেস্টিং বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জের নির্মাণ ও তার ব্যবহার বিল্ডিং রুলসে অন্তর্ভুক্ত হচ্ছে। বয়ে যাওয়া জল মাটির মধ্যে সংগ্রহ ও বন্দী করে বলতে গেলে সৃষ্ট হচ্ছে মিষ্টি জল, যা এতদিন অবাধে খাল বিল নদী হয়ে নষ্ট হতো সাগরের নোনা জলে মিশে। অভূতপূর্ব এই চিন্তন উদ্যমের মহান লক্ষ্য সুজলাং সুফলাং শস্যশ্যামলাং ভারত। জল অপচয় নিয়ে দেশবাসীর সজাগ ও সচেতন থাকার দৃষ্টান্ত আরও রয়েছে। জল সংরক্ষণের স্বার্থে যথেষ্ট যুক্তির সঙ্গে ক্রিকেট বিসর্জিত হয়েছিল 2016 মার্চে। মহারাষ্ট্রের তীব্র খরার আবহে আইপিএলের তিনটি ম্যাচে পিচের যত্ন ও রক্ষণাবেক্ষণ বাবদ 60 লক্ষ লিটার জল খরচের অভিযোগ নিয়ে এক মামলায় আদালতের তীব্র সমালোচনায় ম্যাচ সরে যায় অন্যত্র। তবু সচেতনতার ব্যাপক ঘাটতি রয়েছে আজও, জলের অপচয়ও যথেচ্ছ। অতীব সস্তা অর্থে জলের দরে শব্দবন্ধের প্রয়োগ বহুল প্রচলিত, কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি আমরা আজ দাঁড়িয়ে তাতে সচেতনতা না বাড়লে অচিরেই অর্থ পাল্টে যেতে পারে। এও বলা হয় পরবর্তী বিশ্বযুদ্ধ যদি বাঁধে তা নাকি জলকে কেন্দ্র করেই বাঁধবে, তখন হয়তো এই অমূল্য সম্পদের প্রকৃত গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারব। এই জলের মতো সহজ কথাটা যত দ্রুত আমরা বুঝতে পারি ততই মঙ্গল।
1: জলের মতো সহজ এই শিরোনামে সমীক্ষাটি শুনলেন, এটি বললেন সুজিত ভট্টাচার্য। সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্টআপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্র সরকার জানিয়েছে, চিনির মূল্য বৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনদের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের জন্য একটি পদক জয় নিশ্চিত করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে 20টি মহাকাশ গবেষণা সংক্রান্ত স্টার্টআপ সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। মহাকাশ গবেষণার উপযোগী পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাকাশ শিল্পের সঙ্গে সমাজের উন্নয়নে অন্যান্য ক্ষেত্রগুলির আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও আগ্রহ গড়ে তুলতে প্রধানমন্ত্রী অটল টিঙ্কারিং ল্যাবগুলির মাধ্যমে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পরামর্শ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র

0: সীমা বল এসএসবির সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ উল্লেখ করেন যে এসএসবির আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমি হস্তান্তর করা হয়েছে।
1: আজ সুবে কুছ 29 একর বাকি বচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উনহোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো, দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহি। মেয়ে আজ ইস মঞ্চ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ কি আপনে এক রাষ্ট্রীয় সুরক্ষা কো তরজিহ দেনে ওয়ালি সরকার কো চুনকর বিঠায়।
0: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: শুভেন্দুজি মেরে মিত্র হ্যায়, মে সমঝতা হুঁ উনকো, উনকো মালুম হ্যায় জব তক ঘুসপেট নাই রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত, আর ঘুসপেট রোকনে কি পূর্ব শরত হ্যায় কি সীমা কো পুরা বনা, সীমা পর বাড় কো পুরা লগা দিয়া যায়। হম মমতা ব্যানার্জি কে হাত পের জোড় কর থক গয়ে মগর হমে ভূমি নহি দি।
0: এই অনুষ্ঠানে এসএসবির বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন যে নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমান্ত পাহাড়ের মতো কঠিন দায়িত্ব এসএসবি পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। এছাড়া শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে নজরদারি ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 3টি নতুন ফৌজদারি আইনের উপর আয়োজিত ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করা হবে। তিনি উল্লেখ করেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই ফৌজদারি আইনগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেনি। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের আমলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে অফিসের একটি নতুন ভবন ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তরবঙ্গের প্রথম 20 শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিশন শক্তির সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিলে চালু হওয়া সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এই উদ্যোগ জাতীয় রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানলা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। বৈঠকে মিশন শক্তির 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি, ওয়ান স্টপ সেন্টার, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গিয়ান সি ও হুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকেও অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রক্তাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টক মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে

0: বলেছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা ক্রমে প্রায় 9% নেমে এসেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি AG মাসি ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31 মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আইনের স্নাতকেরা তাতে বসার সুযোগ পাবেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে, ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
1: Two ships which are foreign flagged, they have been hijacked. We are in touch with the authorities that are concerned in this and we have 22 Indian nationals and all of them are reportedly safe, but we are looking into the matter, the welfare and safety of our seafarers and seafaring community to which we attach very high importance.
0: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়ান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। এদিকে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্টআপ কোম্পানির CEOদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চীনের মূল্য বৃদ্ধির উপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় রয়েছে নাটক দেশবন্ধু, রচনা চুকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শুনবেন রাত 9টায়। এই অনুষ্ঠানের রয়েছে খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়। নন্দিতা রায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 9:30। শ্রুতি মেধা দাসের কণ্ঠে শুনবেন নজরুল গীতি রাত 9:45। রাত 10টায় রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 10:30। শ্যামা সঙ্গীত, শিল্পী শ্রাবণী মণ্ডল। অমিত গুহর কণ্ঠে শুনবেন লোকগীতি রাত 10:50। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রয়েছে শেখ খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি রয়েছে রাত 8টায়। 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, রাত 10টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি শুনবেন রাত 11:10।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।

0: স্থানীয় সংবাদ একটু পরেই। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শিক্ষক সহ গ্রান্টস ইন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহরের 30টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে এক ভাষণে দেশের সুরক্ষায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে SSB-র অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না।
1: SSB হো BSF হো वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
0: শুভেন্দু অধিকারী বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলেছে বলেও তিনি জানান। কাঁটাতার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর

0: করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এরপর তিনি শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেন। রাজ্যে বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে এই তিনটি আইন বলবৎ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যে তা করতে দেননি। 15 বছর পর এরাজ্যে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
1: মমতা ব্যানার্জি কে শাসন মে রবীন্দ্র সঙ্গীত সে গুঞ্জতা এ প্রদেশ বম ধমাকো সে ডরতা থা আরজি কর মেডিকেল কলেজ কি বর্বরতা হো যা সন্দেশ খালি কি পীড়া या साउथ कोलकाता लॉ कॉलेज में हुई छेड़खानी हो, कोई एक्शन नहीं लिया जाता। मुझे विश्वास है सरकार तो बदली है, साथ में अब कानून भी बदल रहा है। अब बंगाल में कानून का राज 15 साल के बाद फिर से सुनिश्चित हो जाएगा।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত 105 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে বিএনএস চালু করা হয়েছে।
2: কলকাতা হাইকোর্ট NHRC কে তদন্ত করতে দিয়েছিল, NHRC লিখেছিল তার রিপোর্টে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি মূল বিষয় তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন।
0: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU-র প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভশঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-র নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার পঞ্চাননতলা পর্যন্ত এবং সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। আজ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে এমব্লেম গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা সারাই করে পুনরায় ওই স্থানেই লাগানো হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে দুদল ছাত্রগোষ্ঠীর বিবাদকে ঘিরে চূড়ান্ত গণ্ডগোলের পর গতকাল ABPP-র সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে লাগানো নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
3: কিন্তু সবথেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। সো মাই অনলি অবজারভেশন অ্যাবাউট দিস ইজ লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো।
0: রাজ্যপালের অনুমতি মেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মীদের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা সংশোধিত পেনশন পাচ্ছেন তারাও সমহারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরনো বেতন কাঠামোতেই যারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বেড়ে 223% এবং একই হারে পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিকদের বেতনও অ্যাডহক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। শিক্ষক সহ গ্রান্টস ইন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। এ ব্যাপারে 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ। এদিকে 2009 রূপার বকেয়া প্রদান প্রসঙ্গে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেন, এ সংক্রান্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা নিয়ে ক্রমাগত দীর্ঘসূত্রিতা চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জারি করে 65% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানানো হলেও বিরাট অংশের শিক্ষক ও অন্য কর্মচারীরা এখনও এই বকেয়া পাননি বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির লোকসভা এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবিরের নামে বেআইনি কাজকর্ম, চিকিৎসায় গাফিলতির 3টি অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার নথি না দেখে কোনো শুনানি ছাড়া তাকে রক্ষা

দেওয়ায় আদালতের এই সিদ্ধান্তে তুমুল বিরোধিতা করে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্য এজলাসও সুরক্ষা কবচ দিয়েছে তাকে। মিশন শক্তি সম্বল প্রকল্পের ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও ও নারী আদালত এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, জাতীয় রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশের 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে। কলকাতায় আজ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ তিনি বলেন প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এদিকে বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপকদের হাতে পৌঁছয়নি এই অভিযোগে রেল ও পথ অবরোধ করা হয় এবং প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা থেকে যোজনার টাকা না পাওয়া এবং হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এসেছে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। এইমাত্র জানা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার তরফে 2 জন প্রেজেন্টার রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ এফআইআর দায়ের করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে খেলার খবর 8:10।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2 লাখ কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লি ধুরাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন বাংলা নাটক।

0: আজকের নাটক দেশবন্ধু, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক দেশবন্ধু।
1: ঊনবিংশ শতাব্দী, ভারতের নবজাগরণের যুগ, বিদেশি শাসকের পদানত জাতির অন্তরে

জেগে উঠতে শুরু করেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা। ঠিক সেই যুগ সন্ধিক্ষণেই তাঁর আবির্ভাব। তিনি সমগ্র দেশবাসীর প্রাণের মানুষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1870 সালের 5ই নভেম্বর বাবা ভুবন মোহন দাস মা নিস্তারিণী দেবীর দ্বিতীয় সন্তান রূপে যার জন্ম হয়েছিল।

0: চিত্তা চিত্তা, কোথায় গেল ছেলেটা? এই তো কিছুক্ষণ আগেই দেখলাম ভাই বোনদের চারদিকে বসে কত কি বলে যাচ্ছিল তাদের। না, এদিকে তো কোথাও নেই। যাই একবার বাগানটা দেখে আসি গে। চিত্তা চিত্তা চিত, যা ভেবেছিলাম ঠিক তাই হয়তো। গাছতলে শুয়ে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে ছেলে। কোঁচর ভর্তি আম, দেখো দেখি কাণ্ড। ও বাবা, আবার সঙ্গে পেন্সিল কাটবার ছুরিখানাও নিয়ে এসেছে। চিত্ত, এই চিত্ত, চিত্ত রে, ওঠ বাবা, ওঠ।
1: হ্যাঁ হ্যাঁ, ও মা, তুমি
0: এখানে বাগানে এসে ঘুমোচ্ছিস যে বড়? চান খাওয়া দাওয়া করবি না? তাহলে সকালে দুধটা খেয়েছিলি তো?
1: দুধ?
0: হুম,
1: মনে হয় যেন খেয়েছিলাম।
0: শোনো ছেলের কথা, এমন ভুলো মনের ছেলে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আরে এই কি রে,
1: কি হলো মা?
0: আবার জিজ্ঞেস করছিস কি হলো মা? বলি জামাখানে যে উল্টো পড়েছি সে হুশো নেই তোর?
1: ও উল্টো বুঝি? একদম খেয়াল ছিল না।
0: সে আর আমি জানি না, তুমি যে আমার আপন বলে ছেলে। তবে চিত্ত, এবার কিন্তু মন দিয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। তোর বাবা ঠিক করেছেন তোকে ভবানীপুরের ওই লন্ডন মিশনারি স্কুলে এবার ভর্তি করাবেন।

0: চিত্ত, এই চিত্ত, তুই এখানে এই স্কুল বাড়ির পেছনের বাগানে বসে আছিস আর আমি তোকে সারা স্কুল খুঁজছি।
1: আমায় কেন খুঁজছিলি শরৎ?
0: আগে তুই বল, এখানে বসে বসে কি করছিস? তোর হাতে তো খাতা পেন, কি লিখছিলি রে?
1: ও কি, কিছু না।
0: কিছু না মানে কই দেখি?
1: না না, আমি দেখাবো না।
0: তোকে দেখাতেই হবে, দে বলছি খাতাখানি, দে।
1: ছাড় না শরৎ।
0: তোকে দেখাতেই হবে, দে বলছি খাতাটা, দে।
1: ছাড় না শরৎ।
0: তোকে আমাকে দিতেই হবে খাতাটা, দে।
1: ছাড় না খাতাটা।
0: এই তো, এবার দেখি কি লিখছিলি। ঈশ্বর ঈশ্বর বলি অবোধ ক্রন্দন, প্রচণ্ড ঝটিকা বহি গগন ভরিয়া, আমাদের সুখ শান্তি নিতেছ হরিয়া। আরে এ যে পদ্য রে, তুই পদ্য লিখিস নাকি রে চিত্ত?
1: না না, তেমন কিছু না, একটু চেষ্টা করছিলাম।
0: বেশ হচ্ছে কিন্তু ভাই, দেখবি একদিন নিশ্চয় তুই মস্ত কবি হবি।
1: হ্যাঁ রে শরৎ, অতুলকে দেখছি না তো।
0: সে বোধহয় আর কোনোদিন স্কুলে আসবে না।
1: সে কি, কেন, কি হয়েছে অতুলের?
0: শুনলাম স্কুলের খাতা থেকে তার নাম নাকি কেটে দেওয়া হয়েছে।
1: কিন্তু কেন
0: ঠিক জানি না রে।
1: আচ্ছা শরৎ, তুই অতুলের বাড়িটা চিনিস?
0: কেন, তুই যাবি সেখানে?
1: বাবা।
2: ঠিক তো, কিছু বলবে?
1: বাবা মানে বলছিলাম।
2: হ্যাঁ বলো। আরে এত সংকোচ করছো কেন, বলো কি বলতে এসেছো?
1: আপনি তো কতজনকে কত কিছু সাহায্য করেন, কেউ আপনার

0: কাছে এসে কিছু চাইলে আপনি তো তাকে ফেরান না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এসব কথা কে বললো তোমাকে?
0: সবাই তো বলে। অ্যাডভোকেট ভুবনমোহন দাসের মতো দাতা হয় না। যাবার সময় তারা দুহাত তুলে আপনার জন্যে ভগবানের কাছে কত প্রার্থনা করতে করতে যায়, আমি নিজের চোখে দেখেছি।
1: কিন্তু এসব কথা এখন হঠাৎ আমাকে কেন তুমি বলছো চিত্ত? তোমার কি আমার কাছে কিছু চাই?
0: হ্যাঁ বাবা।
1: বেশ, কি চাই বলো।
0: আমার ক্লাসের বন্ধু অতুল না আর লেখাপড়া করতে পারবে না বাবা।
1: সে কি, কেন?
0: ওরা যে বেশ গরিব, তাই ওর বাবা ওর নাম কাটিয়ে দিয়েছে স্কুলের খাতা থেকে।
1: ও,
0: তাই বলছিলাম আপনি যদি ওর লেখাপড়া ব্যবস্থা করে দেন।
1: তা বেশ তো, বেশ তো, তোমার বন্ধুকে বলে দিও, তুমি বলে দিও কাল থেকে সে যেন আবার স্কুলে যায়, তার পড়াশোনার সব খরচ এবার থেকে আমি দেবোখন।
0: বাবা,
1: হ্যাঁ
0: সত্যি আবার কাল থেকে ও তো স্কুলে যাবে?
1: হ্যাঁ যাবে। তুমি নিজের জন্য কিছু না চেয়ে অন্যের জন্য আমার কাছে বড় মুখ করে প্রথমবার কিছু চাইতে এসেছো, আমি কি তা না দিয়ে পারি?
2: ছেলে তো দেখছি ঠিক তোমার স্বভাবই পেয়েছে গো, কারো কষ্ট দেখলে আর কিছুতেই স্থির থাকতে পারে না।
1: ও, শুধু বুঝি আমার স্বভাবই পেয়েছে? তোমার স্বভাবটা কি উল্টো নাকি? হ্যাঁ, তুমি বুঝি কেউ বিপদে পড়লে সববার আগে তার পাশে ছুটে গিয়ে দাঁড়াও না?
2: থাক, খুব হয়েছে।
1: একটা সত্যি কথা বলবো নিস্তারিণী?
2: কি গো?
1: চিত্ত যদি আমাদের দুজনের এই স্বভাবটা না পেত তাহলেই বরং আমরা আশ্চর্য হতাম, তাই না?
2: একদম ঠিক বলেছো গো তুমি। ওর মনটা খুব নরম, তাই কারো কষ্ট ও দেখতে পারে না মোটেই।

0: বাবা,
1: হ্যাঁ,
0: আপনি আমায় ডেকেছিলেন?
1: ও চিত্ত, তোমাকে যে জন্য ডেকেছি, তুমি তো প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করলে, আমি ভেবেছি এবার তোমাকে সিভিল সার্ভিস পড়ার জন্যে বিলেতে পাঠাবো। তোমার কি এতে কোনো আপত্তি আছে?
0: আপত্তি?
1: হ্যাঁ,
0: আপত্তি কেন থাকবে বাবা?
1: আচ্ছা,
0: বরং ইংরেজদের আইন কানুন সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, উপযুক্ত জবাব দেওয়ার যোগ্যতা অর্জনের জন্যও আইসিএস হওয়াটা জরুরি বলে আমি মনে করি বাবা।
1: বেশ বেশ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি রাভেনা জাহাজে তোমার বিলেত যাবার টিকিট কাটাবার বন্দোবস্ত করছি। তুমি প্রস্তুতি নাও।
0: জি আজ্ঞে বাবা।

বিলেতে এসে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলেন চিত্তরঞ্জন দাস। কিন্তু তাঁর স্বভাবজাত তেজস্বিতাই দাঁড়াল অন্তরায় হয়ে। পার্লামেন্টের সভাতে ম্যাকলেইন ভারতীয়দের গোলামের জাত বলে সম্বোধন করাতে গর্জে উঠলেন চিত্তরঞ্জন। লন্ডন প্রবাসী ভারতীয়দের সংগঠিত করে তিনি সেখানে আহ্বান করলেন একটি প্রতিবাদ সভাও, দিলেন জ্বালাময়ী বক্তৃতাও। পরের দিনই সে খবর বিলেতে সমস্ত কাগজে ছড়িয়ে পড়ল, ফলে ইংরেজদের কাছে তিনি চিহ্নিত হয়ে গেলেন এক বিপজ্জনক ব্যক্তিরূপে, যার অবশ্যম্ভাবী ফল হল তাঁর আইসিএস না হওয়া। তবে তিনি কিন্তু ব্যারিস্টার হয়ে দেশে ফিরলেন।

0: তোমার কাছে আজ আমার একটা অকপট স্বীকারোক্তি আছে চিত্ত।
1: স্বীকারোক্তি আমার কাছে? ছি ছি ছি, এসব আপনি কি বলছেন বাবা?
0: ঠিকই বলছি বাবা, আমার এক বন্ধুর বিপদে তাঁর পাশে দাঁড়াতে গিয়ে আমাকে ঋণগ্রস্ত হতে হয়েছিল, আজ আমি তাই নিঃস্ব
1: বাবা।
0: হ্যাঁ চিত্ত, এই ঋণ পরিশোধ করবার ক্ষমতা আজ আর

0: আমার নেই, আর এই নেই বলেই আমি দেউলিয়া খাতায় নিজের নাম লেখাতে বাধ্য হয়েছি।
1: দেউলিয়া? কি কি বলছেন বাবা আপনি?
0: ঠিকই বলছি, আজ আমি সর্বশান্ত। এ কথা তোমাকে জানানো আমার কর্তব্য ছিল, তাই জানালাম।
1: বেশ, তবে আমার কথাটা আপনি শুনে রাখুন বাবা।
0: বলো।
1: আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আজ থেকেই
0: হ্যাঁ
1: আমি চেষ্টা করব পিতৃঋণ শোধ করে আপনার দেউলিয়া নাম ঘোষণার।
0: তো
1: এর জন্য যদি আমাকে দিন রাত এক করেও পরিশ্রম করতে হয়, আমি তাই করব।
0: চিত্ত, কিন্তু তুমি তো সবই ব্যারিস্টার হয়ে দেশে ফিরেছো, এখনো তো তোমার প্রসাদ তেমন জমেইনি, তুমি কেমন করে?
1: আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, ওকালতির পাশাপাশি আমি কলেজে আইন পড়াবো। পয়সা বাঁচানোর জন্য গাড়ি চড়ে নয়, হাইকোর্টে রোজ পায়ে হেঁটে যাবো।
0: ভবানীপুর থেকে হাইকোর্টে তুমি পায়ে হেঁটে যাবে?
1: হ্যাঁ বাবা।
0: এত আদরে, এত যত্নে, এত বৈভবের মধ্যে তোমাকে মানুষ করেছি, এত কষ্ট তুমি কেমন করে সহ্য করতে পারবে?
1: বাবা, আপনার মতো দানবীরের দেউলিয়া নামের বোঝা বহন করার যে কষ্ট, তার তুলনায় তো এই কষ্ট অতি তুচ্ছ।
0: চিত্ত, আমি আমি প্রাণ ভরে দু হাত তুলে তোমায় আশীর্বাদ করছি, একদিন জগৎ সংসার তোমাকে আমার চেয়েও আরো অনেক অনেক বড় দানবীর বলে মনে রাখবে। চিত্ত, দানবীর বলে মনে রাখবে।
2: কথা রেখেছিলেন চিত্তরঞ্জন দাস, প্রাণপাত পরিশ্রম করে বাবার ঋণ শোধ করে তাঁর দেউলিয়া নাম তিনি ঘোচাতে পেরেছিলেন। তবে তার আগেই 1897 সালের 3রা ডিসেম্বর বিক্রমপুরের নওগাঁর বাসিন্দা বরদানাথ হালদারের শিক্ষিতা লোরেটোয় পড়া জ্যেষ্ঠা কন্যা বাসন্তীর সঙ্গে চিত্তরঞ্জনের বিবাহ হয়। অর্থ না থাকলেও তখন কিন্তু কবি হিসেবে চিত্তরঞ্জন দাস বেশ নাম করেছেন। প্রকাশিত হয়েছে তাঁর মালঞ্চ কাব্যগ্রন্থ।
1: তোমাকে আমার একটা সিদ্ধান্তের কথা জানানোর ছিল বাসন্তী।
3: কি সিদ্ধান্ত বলো।
1: আমি ঠিক করেছি, আমার আয়ের একটা অংশ এবার থেকে আমি জনসেবার কাজে খরচ করব। এতে তোমার কোনো আপত্তি নেই তো?
3: আপত্তি? আপত্তি কেন থাকবে, বরং এতে আমার পূর্ণ সমর্থনই আছে।
1: আমি তোমার কাছ থেকে ঠিক এই উত্তরটাই আশা করছিলাম বাসন্তী।
3: আমি যে তোমার পাশে থেকে তোমার প্রতিটি কাজে তোমার যোগ্য সহধর্মিনী হতে চাই, তা তো তুমি জানো।
1: হ্যাঁ জানি বই কি, তুমি তো আমার শক্তি।
3: জানোই যখন, তখন একটা কথা আমাকে বলনি কেন এতদিন?
1: কোন কথাটা বলো তো?
3: বিপ্লবীদের সংগঠন অনুশীলন সমিতি আর অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকার সঙ্গে তোমার গোপন যোগাযোগের কথাটা?
1: বলিনি, তার কারণ সত্যি বলতে কি আমার মনে একটা দ্বৈরথ ছিল।
3: দ্বৈরথ? কিসের দ্বৈরথ?
1: দানধ্যানের ক্ষেত্রে তোমাকে যেমন করে আমার পাশে পেয়েছি, তেমন করে কি দেশের কাজেও তোমাকে আমার পাশে পাবো?
3: পাবে, অবশ্যই পাশে পাবে। তোমার সব কাজে তুমি আমাকে তোমার পাশে পাবে।
1: আজ তুমি আমাকে বড় নিশ্চিন্ত করলে বাসন্তী। আজ থেকে দেশের কাজে আমি নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পারবো।
2: সাল 1908, চিত্তরঞ্জন দাস তখন দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তার উপার্জনের অঙ্ক অনেকেরই রীতিমতো ঈর্ষার কারণ। আলিপুর বোমা মামলায় বন্দী হলেন জাতীয়তার পূজারী বিপ্লবী অরবিন্দ ঘোষ, উল্লাসকর দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ প্রমুখ নেতারা। একদিন অনেক রাত্রে চিত্তরঞ্জন দাসের রসা রোডের বাড়ির দরজায় এসে দাঁড়ালেন এক অবগুণ্ঠিতা না।

0: আসতে পারি? আসতে
1: হ্যাঁ
0: পারি?
1: হ্যাঁ, আসুন আসুন।
0: আমি আমি চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করতে এসেছি বাবা।
1: কিন্তু কেন?
0: তাকে যে আমার খুব খুব দরকার বাবা।
1: দরকার?
0: হ্যাঁ হ্যাঁ, শুনেছি সে নাকি মস্ত বড় উকিল।

0: আমি তো শুধু আমার ছেলেকে বাঁচাবার কথা বলার জন্য এত রাতে তোমার কাছে ছুটে আসিনি বাবা। আমার সব ছেলেদের বাঁচাবার ভার আমি তোমাকে দিতে এসেছি। আলিপুর বোমা মামলায় যাদের প্রত্যেককে বন্দি করেছে ওই ইংরেজ সরকার, আমি উল্লাসকর দত্তের মা।
1: উল্লাসকর দত্তের মা? আপনি মা? আজ আমি আপনাকে কথা দিলাম, বিনা পারিশ্রমিকে দিন রাত এক করে আমি লড়ব। এই মামলায় অভিযুক্ত শুধু উল্লাসকর, বারীন্দ্র, অরবিন্দ রানন। আজ আমার মনে হচ্ছে আমি যেন নিজে একজন অভিযুক্ত। ঠিক সেই ভাবনা থেকেই ওদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খণ্ডন করব আমি। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন।
0: আজ তুমি আমাকে বড় নিশ্চিন্ত করলে বাবা। তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হও বাবা, তুমি জয়ী হও।

0: মে লর্ড এই মামলার শুনানি আদালতে শেষ হলেও মানব ইতিহাসের বিরাট বিচারালয়ে এই মামলার শুনানি চলতেই থাকবে অনন্তকাল। আজ যিনি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, যেদিন সব বিচার বিতর্কের অবসান হয়ে যাবে, আজকের আসামিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেই অনাগত যুগের মানুষের কাছে এই অরবিন্দই দেশপ্রেমের উদ্গাতা বলে স্মরণীয় হয়ে থাকবেন। সমগ্র পৃথিবী তাকে সেদিন মানবতার পূজারী হিসেবে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করবে। মিলর্ড, তাই দেশপ্রেম ও জাতীয়তা বোধ আইনের চোখে অপরাধ হতে পারে না। দেশপ্রেমের সেই বাণী প্রচারের জন্য আজ তিনি অভিযুক্ত হয়েছেন, সেদিন সেই বাণীর তরঙ্গ দেশ দেশান্তরে মানুষের অন্তরে মহাভাবের উচ্ছ্বাস জাগিয়ে তুলবে।
1: সেদিন আদালতে দাঁড়িয়ে যে সওয়াল চিত্তরঞ্জন দাস করেছিলেন, জাতির ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা আছে। অগ্নিযুগের ইতিহাসের সে এক অবিস্মরণীয় ঘটনা। মুক্তি পেলেন অরবিন্দ ঘোষ, সাজা কম হল উল্লাসকর দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষেরও। এই রায় বেরোনোর সঙ্গে সঙ্গেই আইনজ্ঞ হিসাবে চিত্তরঞ্জন দাসের নাম দেশের সর্বত্র কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারিত হতে লাগল। ঢাকা ষড়যন্ত্র মামলা, নোয়াখালী নোট চুরি মামলা, ভূকৈলাস জমিদারির নোট চুরি মামলা, একের পর এক মামলায় তিনি জিততে থাকলেন। পাশাপাশি এক বিরাট দাতা হিসাবেও দেশবাসীর মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হলেন চিত্তরঞ্জন দাশ।

0: ভাই, ভাই চিত্ত
1: কে? আরে অতুল, তুমি এই গোয়ালন্ডে স্টিমারে?
0: তোমাকে অনেকক্ষণ আগেই দেখেছি ভাই, ফার্স্ট ক্লাস কেবিনে বসে আছো, একটু সাহস করে কাছে আসতে পারেনি এতক্ষণ। আসলে অনেক লোকজন কথা বলছিলেন তোমার সঙ্গে, তো
1: তাতে কি, তাই তুমি তোমার সহপাঠী, আমার বন্ধু, আমার কাছে আসতে তোমার তো কোনো বাধা ছিল না ভাই।
0: না মানে আসলে তোমার এখন কত নাম, নিশ্চয়ই মামলার কাজেই যাচ্ষ?
1: হ্যাঁ ঠিকই ধরেছ, ঢাকা ষড়যন্ত্র মামলা চলছে।
0: শুনেছি এটি নাকি খুবই গুরুত্বপূর্ণ মামলা।
1: হ্যাঁ, এই মামলায় অনুশীলন সমিতির বহু নেতা ও বিপ্লবী গ্রেপ্তার হয়েছেন। অনুশীলন সমিতির প্রধান বিপ্লবী পুলিন বিহারী দাসকে বিচারে ব্রিটিশ সরকার নির্বাসনের সাজা দিয়েছে, কয়েকজনকে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
0: কিন্তু চিত্ত, একবার যখন রায় বেরিয়ে গেছে তখন তুমি আর লড়বে কি করে এই মামলা?
1: আমি এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট

0: আপিল করেছি, যাতে তাঁদের সাজা তুলনামূলকভাবে কম হয়।
1: চিত্ত চিত্ত, তুমি ঠিক জিতবে, ঠিক জিতবে, দেখে নিও।
0: কিন্তু অতুল, তোমার এমন মলিন বেশ কেন?
2: সত্যি বলবো?
0: নিশ্চয়ই, আমি তো তোমার বন্ধু।
2: মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করতে করতে
0: সে কি কত টাকা প্রয়োজন তোমার?
2: তা ধরো প্রায় 1000-2000 মতো হবে।
0: ও, কিন্তু এখন তো আমার কাছে এই মুহূর্তে অত টাকা, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো ঢাকার ষড়যন্ত্র মামলার ধরুন 1000-3000 টাকা আছে। তুমি বরং তারই অর্ধেকটা নাও। অত
1: না না ভাই, না না, সে কি করে হয়? মামলার টাকা, এই মামলা এত গুরুত্বপূর্ণ, এই টাকাটা খরচ করলে যে তোমার অসুবিধা হবে ভাই।
0: বলে হবে, তাই বলে নিজের সহপাঠীর এত কষ্ট চোখে দেখো, চুপ করে বসে থাকবো আমি? না না, সে আমি পারব না। ধরো ধরো টাকাটা, ধরো।
1: চিত্ত,
0: কি হলো? না না না না,
1: সত্যি সত্যি চিত্ত, সেই ছেলেবেলা থেকে তুমি সেই একই রকম রয়ে গেলে। ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, পরের দুঃখে কাতর হওয়া তোমার এই মনটা যেন মৃত্যু তোমার সঙ্গে থাকে।

ঢাকা ষড়যন্ত্র মামলায় জিতেছিলেন চিত্তরঞ্জন দাস। এরপর কুতুবদিয়া রাজবন্দী মামলা তাঁকে দিয়েছিল দক্ষ আইনজীবীর প্রতিষ্ঠা। এই মামলায় ১৭ জন রাজবন্দী পালিয়ে যান, কিন্তু চট্টগ্রামে ১৫ দিন থেকে মামলা পরিচালনা করেন চিত্তরঞ্জন। তিনি নিপাট যুক্তি দেখান যে বন্দীরা সেদিন পালাননি, আসলে তারা জেল ম্যাজিস্ট্রেটের কাছে কিছু যুক্তিসঙ্গত ও আইনগত দাবি জানাতে গিয়েছিলেন। চিত্তরঞ্জনের সওয়ালের মুখে বিচারপতি বন্দীদের মাত্র ২ মাসের কারাদণ্ড দিতে বাধ্য হন।

0: চারিদিকে তো আপনার জয় জয়কার মিস্টার দাস। সত্যি আপনি কিন্তু বিপ্লবীদের একজন প্রধান ভরসাস্থল হয়ে গেছেন। কিন্তু একটা কথা আমার ঠিক বোধগম্য হচ্ছে না।
1: কি কথা বলুন?
0: ওই দেশপ্রেমিক বিপ্লবীদের মামলা যখন আপনি লড়েন, তখন আবার ওই মহাজন জমিদারদের মামলা আপনার লড়তে যাবার কি দরকার?
1: কেন যাই বলুন তো?
0: কেন?
1: মহাজন জমিদার রাজা মহারানীদের মামলা পরিচালনা করে যে অর্থ উপার্জন করি, তা অসহায় জনগণকে যাতে দান করতে পারি।
0: আচ্ছা,
1: আর দেশপ্রেমিক বিপ্লবীদের মামলাগুলো বিনা পারিশ্রমিকে লড়ে পরোক্ষে দেশ সেবা করতে পারি।

ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তখন ঝড়ের তাণ্ডব, বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলন ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। চিত্তরঞ্জনও জড়িয়ে পড়লেন এই আন্দোলনে। তার সামনে তখন একটাই লক্ষ্য, ইংরেজ রাজত্বের অবসান ঘটিয়ে পূর্ণ স্বাধীনতা আদায় করে দেশের মানুষের দুঃখ ঘোচানো। সাল ১৯১৯, রচিত হল ইংরেজ রাজত্বকালের চরমতম লজ্জার ইতিহাসটি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। শত শত নরনারী, শিশু, বৃদ্ধ সেদিক মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হলেন। দেশ তোলপাড় হয়ে গেল এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণার সঙ্গে পরিত্যাগ করলেন ইংরেজ প্রদত্ত নাইট উপাধি। গান্ধীজি ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলনের। সারা দেশ জেগে উঠল সেই ডাকে। চিত্তরঞ্জনের নেতৃত্বে বিপ্লবের পটভূমি কলকাতায় শুরু হল ব্যাপক আইন অমান্য আন্দোলন।

0: ভারতবাসীর পূর্ণ স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।
1: আমাকে কি করতে হবে শুধু তাই বলো।
0: অনুমতি দিতে হবে।
1: অনুমতি? কিসের অনুমতি?
0: জানি জানি, হয়তো এজন্য তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কি করব, আমি যে আর এর মধ্যে থাকতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আইনজীবীর পেশা এবার আমি ত্যাগ করব, শুধু তোমার অনুমতির অপেক্ষা।
1: তুমি যখন দেশের কথা ভেবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছ, তখন সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে কোনো কুণ্ঠা কখনো আমাদের কারোর মধ্যে থাকতে পারে?
0: বাসন্তী,
1: আমি বা আমাদের তিন সন্তানেরা কেউই কখনো কোনো অসম্মতি জানাবে না, এ কথা আমি তোমাকে দিতে পারি।
0: আমি জানতাম এই উত্তরটাই পাবো বাসন্তী।
1: সেই সঙ্গে আরো একজনকে তুমি পাশে পাবে।
0: কার কথা বলছো?
1: কেন, তোমার বোন উর্মিলা,
0: ও
1: সে যে তোমার আদর্শেই নিজেকে গড়ে তুলেছে তা তো তুমি জানো।
0: হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি। উর্মিলাকে দায়িত্ব দিতে হবে নারী কর্ম মন্দির গড়ে তোলার, চরকার খদ্দরকে জনপ্রিয় করে তুলতে হবে প্রতিটি মানুষের মধ্যে। এই নারী কর্ম মন্দির এর লক্ষ্যই হবে চরকার খদ্দরের মধ্য দিয়েই দেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধ করা।
1: শুধু তাই নয়, উর্মিলা হবে নারী সত্যাগ্রহ সমিতিরও সভানেত্রী। অসহযোগ আন্দোলনে আমরা মেয়েরাও যে পিছিয়ে থাকব না তা প্রমাণ করব আমরা।
0: ঠিক যেমনটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে শান্তি সন্তান দলের লড়াইয়ে সামিল হয়েছিল।
1: একদম তাই।
0: সত্যি বাঙালি জাতির পরাধীনতার ব্যথা ধিক্কারের কথা বঙ্কিমচন্দ্রের মতো এমন ভাবে বোধ হয় আর কেউ লিখতে পারেননি। বঙ্কিমই মাতৃপূজা মন্ত্রে জাতীয়তাবোধকে জাগিয়ে তুলে চোখ খুলে দিয়েছেন প্রত্যেক ভারতবাসীর।
1: এই জন্যই তো সাহিত্য সম্রাট তোমার এত প্রিয় সাহিত্যিক।
0: হ্যাঁ, বাংলার মাটিতে বাংলা ভাষায় যে শিক্ষা সহজে দেওয়া যায়, যে শিক্ষা বাঙালি তার স্বভাব গুণে সহজেই আয়ত্ত করে, সেই শিক্ষাই আমাদের পক্ষে যথেষ্ট। তাই তো আমি ঠিক করেছি একটি পত্রিকা প্রকাশ করে তার মাধ্যমে স্বদেশের মর্মবাণী প্রচার করব।
1: তুমি একদম আমার মনের কথাটা বললে।
0: পত্রিকাটির নাম দেব নারায়ণী।
1: বেশ।

0: মিস্টার দাস, আমি ভারত সরকারের পক্ষ থেকে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি।
1: কিন্তু আমি তো আইনজীবীর পেশা ত্যাগ করেছি, তাই আমার কাছে ভারত সরকার কি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনাকে তা তো ঠিক বুঝতে পারলাম না।
0: ভারত সরকার একটা মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে আপনাকে মনোনীত করেছেন।
1: সে কি, আমি যতদূর জানি চিরকাল সাহেব অ্যাডভোকেট জেনারেলকে দিয়েই সরকারি কৌঁসুলির কাজটা করানো হয়ে থাকে।
0: ঠিকই জানেন, কিন্তু এক্ষেত্রে সাহেব অ্যাডভোকেট জেনারেলের চেয়েও বেশি পারিশ্রমিক দিতে ব্রিটিশ সরকার রাজি আছেন, কিন্তু সরকারি কৌঁসুলি আপনাকেই হতে হবে।
1: তা ব্রিটিশ সরকারের হঠাৎ আমার প্রতি এত সৌজন্য প্রদর্শনের কারণ?
0: কারণ কারণ সরকার মনে করেন যে এ মামলা একমাত্র সিয়ার দাসই জেতাতে পারেন, কোনো সাহেব ব্যারিস্টার নয়। এজন্য আপনি যা পারিশ্রমিক চান তাই দিতে ব্রিটিশ সরকার রাজি।
1: আইনজীবীর পেশা আমি ছেড়ে দিয়েছি, তাই মামলা আমি লড়তে পারবো না, আর আমার এই সিদ্ধান্ত থেকে আমি নড়তে পারবো না কোনো মূল্যেই না। কারণ আমার বাকি জীবনটা আমি শুধুমাত্র আমার জন্মভূমির জন্যই উৎসর্গ করেছি।
2: এমন অসামান্য ত্যাগের কারণেই দেশবাসী তাকে অন্তর থেকে দেশবন্ধু নামে আখ্যায়িত করেছিল। ঠিক এই সময় ঘটে গেল আরও এক ঐতিহাসিক ঘটনা। বিলেতে ICS পড়তে গেলেন এক মেধাবী কৃতি ছাত্র সুভাষচন্দ্র বসু। সেখানে ভারতীয়দের সমিতি ইন্ডিয়ান মজলিসে সরোজিনী নাইডুর বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে দেশে ফিরলেন তিনি।

0: তুমি সুভাষ?
1: আগে হ্যাঁ।
0: আইসিএস পরীক্ষায় তুমি তো চতুর্থ হয়েছ?
1: আগে হ্যাঁ।
0: কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে টাইপসও তো পেয়েছো শুনেছি?
1: আগে ঠিকই শুনেছেন,
0: কিন্তু তুমি আমার কাছে কি জন্য এসেছো সুভাষ?
1: দেশে ফেরার সঙ্গে সঙ্গেই বিরাট সরকারি চাকরির আহ্বান পেয়েছিলাম, কিন্তু আমি তা ফিরিয়ে দিয়ে ছুটে গিয়েছিলাম বাবুজির কাছে, শুধুমাত্র দেশ সেবা করার আকাঙ্ক্ষায়। বাবুজি বললেন,
0: বলো কি বললেন গান্ধীজি?
1: বললেন, তুমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে দেশ সেবার প্রতি দীক্ষা নাও।
0: গান্ধীজি এই কথা বলেছেন বুঝি?
1: হ্যাঁ দেশবন্ধু, আমাকে কিন্তু আপনি ফিরিয়ে দেবেন না।
0: সে কি ফিরিয়ে দেব কেন সুভাষ, তোমার মতো এমন ছেলেরা না গিয়েলে দেশময় শৃঙ্খল খুলবে কিভাবে?
1: দেশবন্ধু
0: কেন সুভাষ, আমি যেন আমার সর্বাঙ্গে লৌহ শৃঙ্খলের ঝনঝনানি শুনতে পাই, আমার সর্বাঙ্গে আমি বেদনা অনুভব করি, এই পরাধীনতার শৃঙ্খল যে আমাদের ভাঙতেই হবে সুভাষ। ও বাসন্তী এসে গেছ।
2: ও কে গো?
0: ও ও হলো সুভাষ, সুভাষচন্দ্র বসু, দেশময় সেবা করবে বলে বিরাট সরকারি চাকরি বিলাসের জীবন স্বেচ্ছায় ছেড়ে এসেছে গো।
1: আগে আপনার ত্যাগের কাছে এ তো অতীত উচ্ছ। আমি শুনেছি যে মানুষ একদিন 60 ইঞ্চি বহরের ফরমাইশ ঢাকায় ধুতি ফিনফিনে গিলে করা ধপধপে সাদা পাঞ্জাবি ছাড়া পড়তেন না, সেই মানুষই একদিন স্বেচ্ছায় অক্লেশে মোটা খদ্দরের ধুতি ফতুয়া অঙ্গে তুললেন। রেলযাত্রার সময় গোটা কামরা রিজার্ভ করে যে মানুষের যাওয়ার অভ্যেস একদিন ছিল, সেই মানুষই আজ অনায়াসেই জনসাধারণের ভিড়ে মিশে রেলের তৃতীয় শ্রেণীতে চড়ে যাতায়াত করেন।
2: ঠিকই শুনেছ সুভাষ।
1: মা, সেই জন্যই তো আমি তার কাছেই ছুটে এসেছি, দেশ সেবার ব্রতে তিনি যেমন করে দীক্ষা দিতে পারবেন তেমনটা যে আর কেউ পারবে না।
2: সুভাষকে কি কাজ দেবে ভেবেছো?
0: সুভাষ, আজ থেকে কলকাতার আইন অমান্য আন্দোলনে স্বেচ্ছা সেবকদের সংগঠনের দায়িত্ব তোমাকে দিলাম, সেই সঙ্গে আরো একটা কাজ তোমাকে করতে হবে।
1: আগে বলুন কি করতে হবে?
0: ছোট ছোট দলে ভাগ হয়ে পথে নেমে স্বদেশী খদ্দর বিক্রি করতে হবে, সেই সঙ্গে প্রচার করতে হবে কংগ্রেসের বাণীও।
1: আমি প্রস্তুত দেশবন্ধু, আজকের মুহূর্তটা আমার জীবনে অত্যন্ত মূল্যবান, আজ আমি একজন প্রকৃত নেতাকে খুঁজে পেলাম যিনি আমাদের সঠিক পথ দেখাবেন।
0: বন্দে মাতরম।

0: ভয় পেয়েছে, ইংরেজ ভয় পেয়েছে বাসন্তী। যেভাবে আপামর জনসাধারণ ধীরে ধীরে জেগে উঠছে, তাতে আবার সত্যি ব্রিটিশ রাজের আসন টলে উঠেছে। শোনো, যে কোনো মুহূর্তেই আমাকে ওরা গ্রেপ্তার করতে পারে, কিন্তু আন্দোলন তো তাতে থেমে যাবে না, আন্দোলনকে থামতে দেওয়া চলবে না।
1: তুমি গ্রেপ্তার হলেও আমি তো থাকবো, আমি এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থেকো।
0: আমি জানি বাসন্তী, তোমার উপর সে বিশ্বাস আমার আছে বলেই তো আমি এতটা নিশ্চিন্ত থাকতে পারছি।
1: আমি বড়বাজার এলাকায় যাব হরতালের ডাক দিতে, দেখি ইংরেজ সরকার আমাকে কেমন করে বাধা দেয়। আর যদি তারা আমাকে গ্রেপ্তার করতে চায় তো করুক, আমি তাতে ভয় পাই না। বন্দে মাতরম,
0: বন্দে মাতরম,
1: বন্দে মাতরম,
0: বন্দে মাতরম।
2: ১৯২১ সালের ১০ই ডিসেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার হলেন সুভাষচন্দ্র বসু, বীরেন্দ্র শাসমল, মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহরু ও আরও বিশিষ্ট নেতারা।
3: আইন অমান্য করো, ব্রিটিশ আইন আমরা মানছি না, মানবো না। আমি এখন এখানে এই মুহূর্ত থেকে হরতাল ঘোষণা করছি। বন্দে মাতরম।

0: Cornelius sent Lady immediately.
1: But who is she?
0: She is wife of Sir George.
1: Yeah.
0: Oh, put her under the bar. Come on, Harriet.
2: গ্রেফতার হলেন দেশবন্ধুর যোগ্য সহধর্মিনী বাসন্তী দেবী। তাঁর গ্রেপ্তার হবার খবরে দাউ দাউ করে জ্বলে উঠল বাংলা, উত্তাল হয়ে উঠল দেশ, সমাজের সকল স্তর থেকে উঠল ধিক্কারের রোল। বাধ্য হয়ে ব্রিটিশ প্রশাসন পরিস্থিতি সামাল দেবার জন্য সেই দিনই মধ্যরাত্রে বাসন্তী দেবীকে মুক্তি দিতে বাধ্য হল। আন্দোলন কিন্তু থেমে গেল না, বরং তা পৌঁছে গেল স্কুল থেকে কলেজ, কলেজ থেকে অফিসে, অফিস থেকে হাটে, বাজারে, দেশের সর্বত্র। দেশব্যাপী গণজাগরণের এমন নজির বোধহয় মানব ইতিহাসেরও এক বিরল ঘটনা। তবে চিত্তরঞ্জন দাসকে তারা মুক্তি দিল না। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহ্যামের বিচারে তার বিনাশ্রমে ছ মাসের কারাদণ্ড হল। কারাগারে কাছাকাছি এলেন সুভাষচন্দ্র ও চিত্তরঞ্জন।
3: একটা কথা সবসময় মনে রাখবে সুভাষ, আদর্শের জন্য কোনো কিছুর সঙ্গেই আপোষ করবে না।
4: দেশবন্ধু, চৌরি চৌরার বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনার জন্য বাপুজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন।
3: হ্যাঁ, জানি। কদিন ধরে আমি একটা কথা ভাবছি সুভাষ।
4: কি কথা দেশবন্ধু?
3: ইংরেজ সরকার ভারতবাসীকে আইনসভায় প্রবেশের অধিকার অনেক আগেই দিয়েছিল।
4: হ্যাঁ জানি, 1919 সালে শাসন সংস্কার আইন প্রবর্তন করে।
3: আমার মনে হয় এটি একটি মহাসুযোগ।
4: মহাসুযোগ? কিন্তু এ কথা কেন বলছেন?
3: সরকারের শাসন কার্য দমনমূলক নীতির বিরোধিতা করবার মহাসুযোগ।
4: কিন্তু সেটা কিভাবে?
3: ভেতর থেকে, আইন সভায় নির্বাচিত হয়ে। এ ব্যাপারে আমার সঙ্গে সহমত পোষণ করেন মতিলাল নেহরু, কিন্তু গান্ধীজির এতে মত নেই, তিনি পরিষদে প্রবেশের বিপক্ষে।
4: তাহলে
3: আমি ওই জেলখানায় বসেই কর্মসূচি তৈরি করছি। শুধু মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়াটা খুব জরুরি। সামনে চট্টগ্রাম বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন, সেখানেই মানুষের কাছে এই বার্তা পৌঁছানো অত্যন্ত আবশ্যক।
4: কিন্তু
3: কিসে সুভাষ?
4: প্রথম সারির সব নেতাই তো প্রায় কারাগারে বন্দী, মানুষের কাছে বার্তা পৌঁছে দেবার কাজটা তাহলে করবে কে?
3: কেন, তোমার মতো ছেলে যাকে মা বলে ডাকে, তিনি কি এ কাজের যোগ্য নন সুভাষ?
4: হ্যাঁ দেশবন্ধু, নিশ্চয়ই যোগ্য।

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন। আমি আজ এই সভায় সভানেত্রী হিসেবে এসেছি আপনাদের সামনে দেশবন্ধুর একটি প্রস্তাব তুলে ধরবার জন্য। তিনি নিজে কারাগারে বন্দী থাকবার কারণে সে প্রস্তাব আপনাদের কাছে তুলে ধরবার ভার আমাকে দিয়েছেন। তিনি চান আইনসভা স্বশাসিত সংস্থায় নির্বাচন বয়কট না করে বরং তাতে অংশগ্রহণ করে সরকারের কার্যক্রমকে অচল করে দিতে, কারণ তিনি মনে করেন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্যে এটাই সঠিক পন্থা। বন্দে মাতরম।

কংগ্রেসের লখনৌ অধিবেশনে কংগ্রেসের নেতৃবৃন্দের ভেতর মাথাচাড়া দিয়ে উঠল মতভেদ। আইনসভা বর্জনের সমর্থক ছিলেন রাজাগোপালাচারী, ডক্টর আনসারী সহ আরো অনেক নেতা। অন্যদিকে চিত্তরঞ্জন মতিলাল নেহরু ছিলেন আইনসভায় যাওয়ার পক্ষে। এই বিরোধের নিষ্পত্তি শেষ পর্যন্ত হয় ১৯২২ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের গয়ার অধিবেশনে। সভাপতি ছিলেন স্বয়ং চিত্তরঞ্জন। তিনি নতুন এক দল স্বরাজ পার্টি গঠনের ডাক দিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন মতিলাল নেহরু, সত্যমূর্তি, হাকিম আজাল খাঁ, বিটল ভাই প্যাটেল, মদন মোহন মালব্যরা।

0: স্বরাজ পার্টির সভাপতি হলেন চিত্তরঞ্জন দাস, সম্পাদক মতিলাল নেহেরু।
1: স্বরাজ পার্টির আদর্শ কর্মপন্থা প্রচারের জন্য ফরওয়ার্ড নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করবার কথা ভাবছি। এই পত্রিকা লেখার মধ্য দিয়ে আমি জনসাধারণের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করতে পারব বলেই আমার বিশ্বাস।
2: আর আমরা দুজনে মিলে যে বাংলার কথা পত্রিকা সম্পাদনা করি, তার মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেব স্বরাজ পার্টির কথা।
1: তুমি দেখে নিও বাসন্তী, খুব শিগগিরই এই স্বরাজ দল সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দলে পরিণত হবেই।

দেশবন্ধুর এই কথা ফলতে কিন্তু বেশি সময় লাগল না। ১৯২৩ সালে আইনসভার নির্বাচনে স্বরাজ দল ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে অভূতপূর্ব সাফল্য লাভ করল। চিত্তরঞ্জন দাস হলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। সুভাষচন্দ্র বসুকে তিনি দিলেন প্রথম প্রধান অফিসারের পদ। অল্প সময়ের ভেতরেই মানুষের সার্বিক উন্নতি সাধন করতে

0: আপনার বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে।
1: সে কি হে, ডাক্তারি তো আমার বিষয় নয়। তাহলে স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় আমার বিরুদ্ধে কিসের অভিযোগ আনতে চলেছেন তা জানতে পারি কি?
0: সমস্ত দিকেই আপনার নজর থাকে, শুধু একটা মাত্র দিক ছাড়া।
1: তা কোন দিকটা বলো তো?
0: আপনার নিজের শরীর।
1: ও তাই বলো?
0: আরে আপনি হাসছেন, কিন্তু এভাবে অতিরিক্ত পরিশ্রম করলে তো আপনার শরীর আরো ভেঙে পড়বে।
1: ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো চিকিৎসক যা চিকিৎসার ভার নিয়েছেন তার আবার কিসের চিন্তা হে?
0: তাই বলে আপনি এইভাবে শরীরকে অবহেলা করতে পারেন কি? এবার অন্তত কিছুদিনের জন্য আপনাকে শরীর সারানোর জন্য সিমলা পাহাড়ে গিয়ে থাকতেই হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, সে হবে কোন যাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। জানো বিধান,
0: বলুন,
1: দেশের সর্বত্র একটা সাড়া পড়ে গেছে, তুই তো টের পাচ্ছ সেটা। ভারতবাসীর পূর্ণ স্বাধীনতা না হওয়া পর্যন্ত এই আন্দোলন বন্ধ করবার জোটই নেই। দেশের সার্বিক উন্নতি সাধনের জন্য যদি আমাকে প্রাণপাত পরিশ্রম করতে হয় আমি নির্দ্বিধায় তা করব। কারণ আমি যে আন্তরিকভাবে শুধু প্রত্যেক ভারতবাসীর উন্নতি চাই, বিধান, পরাধীনতার শৃঙ্খল যে আমাদের ভাঙতেই হবে, তাতে আমার যদি মৃত্যু ঘটে তাতেই বা কি বলতে পারো?
0: দেশবন্ধু,

0: ইংরেজ সরকার স্বরাজ দলকে দমন করবার উদ্দেশ্যেই 1924 সালে জারি করল বেঙ্গল অর্ডিন্যান্স। এর ফলে গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র বসু সহ বহু বিশিষ্ট নেতারা। নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠক হয় চিত্তরঞ্জনের নিজের বাড়িতেই। মহাত্মা গান্ধী উপলব্ধি করতে পারলেন ব্রিটিশ সরকারের এই নতুন অর্ডিন্যান্স জারির প্রকৃত উদ্দেশ্যটা। তাই তিনি এই সময় থেকেই দেশবন্ধুকে অকুণ্ঠ সমর্থন জানালেন। সুভাষচন্দ্র অন্যান্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতা টাউন হলের সভা থেকে গর্জে উঠলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
1: বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে সুভাষকে ধরেছে, এবার গভর্নমেন্টকে কাঁপিয়ে ছাড়ব। বাংলার যুবক, তোমাদের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বলে উঠুক, স্বাধীনতার জন্য মৃত্যুকে আলিঙ্গন।

অপমান করতে ছুটে এসো তোমরা, আত্মবিসর্জন দিতে দ্বিগুণ তেজে জ্বলে ওঠো। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমিও অপরাধী, সুভাষচন্দ্র বসু যদি অপরাধী হন তবে আমিও অপরাধী।

0: বিশ্বাস বিশ্বাস
1: দেশবন্ধু, আপনি আপনি নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি তো স্বাস্থ্য সারাতে সিমলা পাহাড়ে গিয়েছিলেন।
0: হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তোমাদের গ্রেপ্তারের সংবাদ পেয়েও আমি কি সেখানে স্বার্থপরের মতো নিজের শরীর স্বাস্থ্যের কথা ভেবে স্থির হয়ে সেখানে বসে থাকতে পারি সুভাষ?
1: দেশবন্ধু, ভাগ্যিস আছে আপনি এখানে এলেন।
0: কেন,
1: এই আলিপুর সেন্ট্রাল জেল থেকে তো আমাকে বহরমপুর জেলে বদলি করেছে, হয়তো কালই আমাকে সেখানে নিয়ে যাবে। আপনার পায়ের ধুলো নেবার সুযোগ যখন পেলাম তখন আশীর্বাদ করুন দেশবন্ধু, আপনার সঙ্গে আমার বোধ হয় অনেকদিন আর দেখা হবে না।
0: তা কেন সুভাষ, আমি তোমাদের শিগগিরই মুক্ত করে আনছি, তুমি নিশ্চিন্ত থাকো।
2: জীবন সেই সুযোগ তাকে আর দেয়নি, সুভাষচন্দ্রের সঙ্গেও আর তাঁর দেখা হয়নি। তাঁর অসুস্থতা ক্রমেই বেড়ে উঠছিল। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরামর্শে তাঁকে দার্জিলিং যেতে হয়েছিল স্বাস্থ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে, কিন্তু সেখানে হঠাৎই আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
3: খুব কষ্ট হচ্ছে, আমি ভাববেন না, আমি সব রকম চেষ্টা করছি।
0: সে আমি জানি বিধান, কিন্তু তুমি বোধহয় আর সময় পাবে না।
3: দেশবন্ধু, আপনি
0: আমার অসম্পূর্ণ কাজ তেমনি থাকবে না।
3: আপনি শান্ত হন
0: সুভাষ, সুভাষ সুভাষচন্দ্র সে কাজ এগিয়ে নিয়ে যাবে।
3: আপনি শান্ত হন,
0: সে বিশ্বাস আমার তার উপরে আছে।
3: আপনি আপনি আপনি আপনি দয়া করে শান্ত হন, এত কথা বলবেন না, আমি আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে।
0: কিন্তু বিধান, এই এই কটা কথা কথা যে আমাকে বলতেই হবে। শোনো শোনো, সাহিত্য পরিষদের জন্য হরপ্রসাদ শাস্ত্রী মশাই আমার আমার পুঁথির বিরাট সংগ্রহ লাইব্রেরির জন্য আমার কাছে চেয়েছিলেন। সেদিন আমি আমার পুঁথির আলমারির চাবি ওর হাতে তুলে দিয়েছিলাম। বিধান, তিনি সেগুলো সাহিত্য পরিষদের জন্য অবশ্যই নিতে পারেন।
3: ঠিক আছে ঠিক আছে, আর কথা বলবেন না আপনি।
0: আমাকে আমাকে বাধা দিও না বিধান,
3: কিন্তু
0: আমার শেষ দানের কথাটা না বলে গেলে যে আমি কোথাও গিয়ে শান্তি পাব না।
3: কিন্তু দেশবন্ধু, আপনি খুব অসুস্থ।
0: আমি আমার পৈতৃক বসত বাড়িটি জনসাধারণের জন্য দান করে গেলাম, আমার মৃত্যুর পর তা যেন মানুষের সেবার কাজে লাগতে পারে।
3: দেশবন্ধু
0: বিধান, তা তুমি দেখো।
3: হ্যাঁ নিশ্চয়ই দেখো।
0: বন্দে মাতরম।

0: 1925 সালের 16 জুন মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। তার মৃত্যু সংবাদ ছিল ইন্দ্রপতনের মতো এক ভয়াবহ দুঃসংবাদ। সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সে খবর। শোকস্তব্ধ লক্ষ লক্ষ ভারতবাসী পা মেলালেন তাঁর শেষ যাত্রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, জীবনানন্দ দাশের কবিতায় ধ্বনিত হল দেশের মানুষের হৃদয়ের কথাগুলো।
1: বাংলার অঙ্গনেতে বাজাইছ নাটসের রঙ্গমল্লী গাথা, অসন্ত সন্তান গো বিপ্লবিনী পদ্মা ছিল তব নদীর মাতা।
2: দিনের বন্ধু, দেশের বন্ধু, মানব বন্ধু তুমি, চেয়ে দেখো আজ লুটায় বিশ্ব তোমার চরণ চুমি।
3: এনেছিলে সাথে করে

0: দেশবন্ধু নাটকটি এখানেই শেষ হল। রচনা চকিতা চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন চিত্তরঞ্জনের মা নিস্তারিণী, প্রণতি ঠাকুর, বাসন্তী শর্মিষ্ঠা দত্তরায়, উল্লাসকরের মা মঞ্জুলিকা মুন্সী, শিশু চিত্তরঞ্জন অনুভব বন্দ্যোপাধ্যায়, শরৎ অনিমিক সিংহরায়, জনৈক ক্লায়েন্ট প্রলয় ভট্টাচার্য, অতুল জ্যোতির্ময় চক্রবর্তী, বিধানচন্দ্র রাজীব মজুমদার, সুভাষচন্দ্র তাপস ভট্টাচার্য, চিত্তরঞ্জনের বাবা ভুবনমোহন শ্যাম বন্দ্যোপাধ্যায় এবং চিত্তরঞ্জন দেবেশ রায়চৌধুরী, সূত্রধার কৌশিক সেন, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন বাংলা নাটক আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা দারিদ্র অশিক্ষা অন্ধবিশ্বাস বিদ্বেষ বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu@akashbanikolkata@gmail.com।

0: gmail.com education.akashbanikolkata@gmail.com মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে,

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মেঘ রাগে খেয়াল। শিল্পী মালিনী মুখোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। মেঘ রাগে খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মেঘ রাগে খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে।

সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: এখন নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস।

0: নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এখন বাংলা ছায়াছবির গান। আজ শুরুতে আমরা গান শুনব প্রাক্তন ছবি থেকে। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এতক্ষণ গান শুনছিলেন প্রাক্তন ছবি থেকে, এরপরে আমরা গান শুনব উমা ছবি থেকে, শিল্পী অনুপম রায়।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। শুনছেন বাংলা ছায়াছবির গান, গান শুনছেন উমা ছবি থেকে। পরের গানের শিল্পী অনুপম রায়।

বাংলা ছায়াছবির গান শুনছেন, এতক্ষণ গান শুনছিলেন উমা ছবি থেকে। এরপরের গানটি বেলা শুরু ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ লোকগীতে শুনলেন শিল্পী অমিত গুহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মারু বেহাগ এবং দরবারি কানাড়ার আগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তরুণ রায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন রতন নট্টা।

Ba ba ni da ga ma ba ni da.

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মারু বেহাগ এবং দরবারি কানাড়া রাগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন রতন নট্ট। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে খবর।

জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা রঙিন মাছের চাষ ও উৎপাদন, এ বিষয়ে বলবেন ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা ফুসফুসের ক্যান্সার, এ বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 8:00 জানা অজানা, কথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ, এ বিষয়ে বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 তুবড়ি, কামান্দাগার ইতিবৃত্ত, রচনা বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:20 নজরুল গীতির শিল্পী সুস্মিতা হাজরা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সারেঙ্গি শিল্পী উমেশ মিশ্র, শুনবেন 8:30। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, নাট্যাঙ্গন উপস্থাপনায় মনীষা চক্রবর্তী এবং দেবার্ঘ সাহা। 12:00 বাংলার মুখ, হুগলি জেলার বাসলা শ্রীরামপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন আধুনিক গান। 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল, এক কলমে দুই নারী উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, বর্ধিত ধানের পরিচর্যা, এ বিষয়ে নিতাই মুদির সাক্ষাৎকার শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে। 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ডুরান্ট কাপ ফাইনাল, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 সাঁওতালি নাটক কসাই কুয়ারি, রচনা হীরালাল সোরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী গুরুমানি টুডু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা, সাঁওতালি পত্রিকার বর্তমান অবস্থা, এ বিষয়ে বলবেন বাদল মান্ডি। লোকগীতি পরিবেশনায় বাবুলাল সোরেন ও সহশিল্পীবৃন্দ এবং নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন কিষাণ বাণী, মূল জমির পরিচর্যা। জয়দীপ বসুরায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, কৃষক ও তার পরিবার, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর চন্দ্রনাথ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত্রি 8:00 নাটক দিল্লি চলো, কাহিনী উৎপল দত্ত, বেতার নাট্যরূপ সমীর মজুমদার পরিবেশনায় PLT। 9:30 মুখোমুখি, হরপ্রসাদ ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন তুহিন শুভ্র ভট্টাচার্য। রাত্রি 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রেয়াস নারায়ণন, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। রাত্রি 11:00 নজরুল গীতির শিল্পী সুস্মিতা হাজরা। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, সুরবহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 6:35 রামচরিত মানস, শুনবেন 210তম পর্ব। ভক্তিগীতি 6:45 শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সুভাষিস বন্দ্যোপাধ্যায়। 8:30 নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা। 8:45 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি। 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝাঁ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় আক্তার আলম। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 5:00 অনুষ্ঠান, 12:20 উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী উজ্জ্বল ভারতী।
সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা, 5টা বেজে 20 মিনিটে উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, 6টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দ, 7টা বেজে 10 মিনিটে লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি, 7টা বেজে 30 মিনিটে দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, রাত্রি 8টায় ছায়া ছবির গান, 8টা বেজে 15 মিনিটে কাহক হাসান উপস্থাপনায় আয়াজ আহমেদ সৈয়াদ, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী, পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দ, রাত্রে 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 71%। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12টা বেজে 16 মিনিট হয়ে 54 সেকেন্ড। জয় হিন্দ।